0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:36, বাংলাদেশের সময় সকাল 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আজ ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে, সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বেলার দিকে বাতাসের প্রকোপ ধীরে ধীরে কমবে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে না যাওয়ার জন্যই অনুরোধ করা হচ্ছে।

আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান। আকাশবাণী মৈত্রী সুচিন্তন। আজ শুনবেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ।

শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হল না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে, এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক এমএ পাস করে মুচিরাম গুড়ের ন্যায় সালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা। যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে, সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রে নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল, কিন্তু তা সত্ত্বেও মোগল, মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন, কিন্তু তার ফল হল যে হাজার বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি, একবার আফগান, মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেহ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশ হতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ ঠুমরি পরিবেশন করবেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, রাগ যোগিয়া ঠুমরি ও ভৈরব ঠুমরি।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে যোগিয়া ঠুমরি ও ভৈরব ঠুমরি শুনলেন শ্রীমতী লক্ষ্মী শঙ্করের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি গাড়িতে বিস্ফোরণে 18 জন সন্ত্রাসবাদী সহ 21 জন নিহত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলির সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা কোনো আলোচনা এড়িয়ে চলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম চালু রাখার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে এই প্রকল্পের মূল দিকগুলি নিয়ে এবং সারা দেশের পড়ুয়াদের সহায়তার লক্ষ্যে এর ধারাবাহিক বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। পাঞ্জাবে গত জুলাই মাসে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত ওই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টি সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসির সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি অনুমোদন পেয়েছে, আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও এনসিডিসি কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলি এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি এনসিডিসি নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ ও অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরও জোরদার হবে। রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করা। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, কেরালা বিধানসভায় 2024 সালে একটি প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার অনুরোধ জানিয়েছিল। তিনি বলেন, এই অনুরোধের কারণ হল মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে এটি কেরালা হিসেবে লেখা রয়েছে। মন্ত্রী জানান, গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের নাম কেরালাম করার প্রস্তাব এবং এ সংক্রান্ত সংশোধনী আনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি অনুমোদন করেছিল। সংসদের উভয় সভায় বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই বিলের লক্ষ্য হল বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010 সংশোধন করা। বিদেশি অনুদানের ব্যবহারকে অধিকতর স্বচ্ছ জবাবদিহিমূলক করে তোলাই এই বিলের উদ্দেশ্য। ভারতে বর্তমানে প্রায় 440 মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্র ইনস্পেস 52 বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113 অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18 হল নতুন স্টার্ট আপ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি অস্ট্রেলিয়া, ইতালি, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 16 খ্যাতনামা বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ভারতে ক্যাম্পাস তৈরির সম্মতিপত্র বা লেটার অব ইন্টেন্ট প্রদান করেছে। রাজ্যসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি জানান, মহারাষ্ট্রে 6, কর্ণাটকে 6, দিল্লি রাজধানী অঞ্চলে 3 এবং তামিলনাড়ুতে 1 বিদেশি বিশ্ববিদ্যালয়কে এই সম্মতিপত্র দেওয়া হয়েছে। ডক্টর বি আর আম্বেদকর সামাজিক

অতি প্রকল্পের আওতায় আন্তঃবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠওয়ালে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। শিশুদের বই পড়া ও নতুন জিনিস শেখার ব্যাপারে আগ্রহী করে তুলতে প্রতিটি গ্রামে বিশেষ করে স্কুলের কাছাকাছি লাইব্রেরি তৈরি এর উদ্দেশ্য। ইতিমধ্যে প্রায় 63টি গ্রামীণ গ্রন্থাগার স্থাপন করা হয়েছে এবং বর্তমানে 7,000-এর বেশি লাইব্রেরি এই অ্যাপের মাধ্যমে সংযুক্ত রয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবে বিবেচনা করা হবে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই 2026 সালে দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা result.digilocker.gov.in পোর্টালের মাধ্যমে তাদের ফল দেখতে পারবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতা সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতি ভাষণের পর বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। ওইদিন আকাশবাণী কলকাতার 7:25 জাতীয় সংবাদ এবং 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওইদিন 9:25 জেলা চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, সেদেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO প্রধান টেড্রাস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, যদিও সংক্রমণ বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকে, তাহলে এর প্রাদুর্ভাব 2014-2016 পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারীর ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে। সেই মহামারীতে 11,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং তা ইবোলার টিকা তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছিল। বর্তমানে পূর্ব কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে 4,300-এরও বেশি শনাক্ত রোগীর মধ্যে 2,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি গাড়িতে বিস্ফোরক প্রস্তুত করার সময় সেটি হঠাৎ করে বিস্ফোরিত হলে 18 জন সন্ত্রাসবাদী সহ 21 জন নিহত হয়েছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানের সুরাব জেলার বালুচ জঙ্গিরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রস্তুত করার সময় এই বিস্ফোরণটি ঘটে। এর ফলে 8 জন সন্ত্রাসবাদী ওখানে নিহত হয় এবং আরও অনেকে আহত হয়। এরপর ওই বিস্ফোরণ এবং সেখানে সন্ত্রাসবাদীদের মজুদ রাখা অন্যান্য বিস্ফোরকের দ্বিতীয় দফা বিস্ফোরণের জন্য ওই জায়গার কাছাকাছি থাকা 3 জন সাধারণ মানুষও মর্মান্তিকভাবে প্রাণ হারান। ঘটনার পরে নিরাপত্তা বাহিনী ও বেলুচিস্তান পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং অপরাধীও তাদের সহযোগীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করে। এর ফলে আরও 10 জন সন্ত্রাসবাদী নিহত হয়। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি কর্তৃপক্ষের দমনপীড়নের বিষয়টি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আওয়ামী অ্যাকশন কমিটি বিশ্বজুড়ে বসবাসরত কাশ্মীরিদের প্রতি আজ বিক্ষোভ প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন। এর মূল লক্ষ্য পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক ঘটনার প্রতি আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ। নতুন দিল্লিতে আজ বস্ত্রমন্ত্রক সৃজন ভয়েসেস ফ্রম দ্য লুম শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। ভারতের হস্তশালিত তাঁত শিল্পের নেপথ্যে থাকা নারীদের সম্মান জানাতে এবং তাঁত শিল্পের ঐতিহ্যে তাদের অবদানকে স্বীকৃতি দিতে এই আয়োজন করা হয়েছে। বস্ত্রমন্ত্রকের সচিব নীলম স্বামীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল AFC চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচ ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরাবি SC কে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম লালহাল সাঙ্গা এবং রোহিত দানো। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। খবর শেষ হলো, পরের খবর 7:25।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন সুধীন্দ্রনাথ দত্তের জীবন কথা।
1: সুধীন্দ্রনাথ দত্ত, কবিতা ভবন, 202 নম্বর রাসবিহারী অ্যাভিনিউ। বাড়িটার সামনে ছিল একই শিয়া গাছ, সবুজ নরম রেশম পাতায় অতীতের কলকাতার প্রতিচ্ছবি। সেখানকার ঘরোয়া আড্ডায় মধ্যমণি সুধীন্দ্রনাথ, অতিথি আপ্যায়নে যার জুড়ি মেলা ভার। লিখেছেন কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়। সেই আসরেই প্রথম বুদ্ধদেব বসু জানান তিনি একটি পত্রিকা বার করবেন, নাম কবিতা। কবিতা আর কবিতার আলোচনা নিয়ে এই ত্রৈমাসিক পত্রিকা। পঞ্চম বর্ষে বিশেষ একটি কার্তিক সংখ্যা প্রকাশিত হয়। সেই সংখ্যায় সুধীন্দ্রনাথ দত্ত আর বিষ্ণুদের একই নামে দুটি কবিতা ছাপা হয়। নাম ছিল এ যুগের চাঁদ হলো কাস্তে। কবিতার আড্ডায় একই নাম দিয়ে দুই কবিকে কবিতা লিখতে অনুরোধ করা হয়। হাতিবাগান বাজারের বিপরীতে সমবায়িকা প্রতিষ্ঠান ছিল 139 নম্বর কর্নওয়াল স্ট্রিটে। সেখানেই ছিল চোর বাগানের দ্বারকানাথ দত্তের বসত বাড়ি। দ্বারকানাথ বিখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান রেলির বাড়ির মুৎসুদ্দি ছিলেন। তাঁর ছেলেরা সকলেই কৃতবিদ্য। মনীষী ও বৈদান্তিক হীরেন্দ্রনাথ পেশায় অ্যাটর্নি হলেও বাংলা সাহিত্য সমাজ ও নানা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ভাই অমরেন্দ্রনাথ তো নাট্যজগতের বিশিষ্ট তারকা। হীরেন্দ্রনাথের পুত্ররা হলেন সুধীন্দ্রনাথ ও হরীন্দ্রনাথ। বাড়ির সামনে ছিল কয়েকটি পাহারাদারের মূর্তি। 1931 সালে এই বাড়িতেই পরিচয় পত্রিকার প্রকাশ ঘটে। এখানে আসতেন সস্ত্রীক অন্নদা শঙ্কর সহ সুরেন্দ্রনাথ মৈত্র, অবনী ব্যানার্জি, সরোজ আচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা। রবীন্দ্র প্রতিভার শেষ পর্যায়ের কবিতাগুলোর কাছে ঋণী হয়েও ক্রমশ 30-এর যুগের শেষাশেষি একটা স্বতন্ত্র সত্তা নিয়ে আধুনিক কাব্য আন্দোলনের সমৃদ্ধি ঘটেছিল। বিষ্ণুদে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ ইঁদের হাত দিয়েই। সুধীন্দ্রনাথ বেনারসের থিওসফিস্ট হাইস্কুল আর কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে ফরওয়ার্ড, স্টেটসম্যান সংবাদপত্রের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সবুজপত্রের আসরেও তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছে। 1954 থেকে 1960 সাল পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। সুধীন্দ্র তাঁর প্রবন্ধ সংকলন স্বগত গ্রন্থ প্রকাশের পর রবীন্দ্রনাথকে পাঠিয়ে লেখেন, আপনার পায়ে অর্ঘ্য নিবেদন না করলে সকল বাঙালির সাহিত্য সাধনাই পণ্ড হতে বাধ্য। আপনাকে পাঠিয়েছিলুম, আপনি সে বই পড়বেন বলে নয়, আপনাকে না পাঠালে আমার মন প্রসন্ন হয় না বলে। প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ লেখেন, তোমার কবিতা যেখান থেকেই গয়না নিক না, রূপ তো তারই, নিজের চেহারা বন্ধক রেখে সে কিছুই ধার নেয়নি। প্রথমা স্ত্রী ছবি বসুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর সুধীন্দ্র 1943 সালে পাঞ্জাবের রাজেশ্বরীকে বিয়ে করেন। বিদুষী রাজেশ্বরী ছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনন্য সাধারণ শিল্পী। জীবনের নানা ওঠা পড়ার মধ্য দিয়ে স্রষ্টার সৃষ্টি তার পথ খুঁজে নেয়। প্রকাশভঙ্গির বৈচিত্র্য পাঠকের মনকে ছুঁয়ে যায়। সুধীন্দ্র তাঁর ব্যতিক্রম নন। তাঁর অনুভবে যন্ত্রণাই জীবনে একান্ত সত্য। তারই নিরুদ্দেশে আমাদের প্রাণযাত্রা সাঙ্গ হয় প্রত্যেক নিমিষে।
0: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হলো।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী, প্রতি শুক্রবার ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।
1: শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন এজোলার গুরুত্ব।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন এজোলার গুরুত্ব। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর সোমা বিশ্বাস।
3: এজোলা একটা জলজ ফার্ন, যেটা আমাদের গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়ায় খুব ভালো বংশবিস্তার করতে পারে। এর মূলে ব্লু গ্রিন অ্যালগি বলে একটি জীবাণু বসবাস করে, যারা বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। স্বভাবত বাতাসে নাইট্রোজেন আবদ্ধ করার ফলে এজোলার পুষ্টিমূল্য বা প্রোটিন জাতীয় গুণগত মান অনেকটাই বেড়ে যায়। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে গোখাদ্য রূপে, গবাদি পশুর খাদ্য রূপে এবং চাষের জমিতে নাইট্রোজেনের উৎস হিসেবে এজোলা বিশেষ প্রচলিত ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। কৃষিক্ষেত্রে আমরা সবুজ সার হিসাবে বিস্তীর্ণ ধানের জমিতে এজোলা ব্যবহার করতে পারি, কারণ এজোলা একদিকে যেন

0: বাতাসে নাইট্রোজেন আবদ্ধ করছে, করে জমিতে মিশিয়ে দিচ্ছে, আবার বাতাসে জমিতে কার্বনের পরিমাণও কিন্তু বাড়িয়ে চলেছে। এছাড়াও আইজোলা যে নিজে অক্সিজেন ছাড়ছে, সেটাও জমিতে ধানের জন্য অক্সিজেনের যোগান দেয়। আবার জমির অন্যান্য যে সমস্ত জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ থাকে, এগুলোকে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানকে গাছের উপযুক্ত অবস্থায় নিয়ে যায় অ্যাজোলা। তো আমরা অ্যাজোলা আরও ব্যবহার করব, এই কারণে আগাছা বৃদ্ধিতে বৃদ্ধি রোধ করতেও কিন্তু অ্যাজোলা সাহায্য করে। এছাড়া পশুখাদ্য রূপে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এগুলোর খুব ভালো সোর্স হিসাবে অ্যাজোলা কাজ করে। অন্যান্য গবাদি পশুর খাবারের সঙ্গে তুলনামূলক পুষ্টিমূল্য বিচার করলে দেখা যায় যে অ্যাজোলাতে প্রোটিনের পরিমাণ অন্যান্য খাবার যেরকম কাটা খড় ভুষির থেকে, ঘনখাদ্যর থেকে বেশি থাকে, আঁশ কম থাকে এবং সহজপাচ্য খাদ্য উপাদান অ্যাজোলায় অন্যান্য খাবারের তুলনায় বেশি থাকে। অর্থাৎ অ্যাজোলাতে প্রচুর প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, মিনারেল এগুলোও থাকে। তো বিভিন্ন ফল, ফুল, সবজির গাছেও যেরকম আমরা ব্যবহার করতে পারবো, পশুখাদ্য রূপেও আমরা অ্যাজোলা কিন্তু ব্যবহার করতে পারবো। দেখা গেছে তামিলনাড়ুতে যে একটা সংস্থা আছে, বিবেকানন্দ নারদ্বীপ বলে সংস্থা, তারা কিন্তু অ্যাজোলা নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখিয়েছেন যে রোজ যদি আমরা একটি দুগ্ধবতী গরুকে 2 থেকে 3 কেজি অ্যাজোলা খাওয়ায় স্বাভাবিক খাদ্যের সাথে, তাহলে কিন্তু দুধের উৎপাদন 15 থেকে 20% বৃদ্ধি পায় এবং এর ফলে বাণিজ্যিক খাদ্যের খরচ কিন্তু কমে যায়। এছাড়া হাঁস, মুরগি, ছাগল, ভেড়া সকলকেই কিন্তু আমরা অ্যাজোলা খাওয়ার সাথে অতিরিক্ত পুষ্টিগুণ সম্পূর্ণ একটি খাবার হিসেবে খাওয়াতে পারি, ঠিক যেরকম আমরা আমাদের বাচ্চাদের দুধ, ডিম, আপেল পুষ্টিযুক্ত খাবার খাওয়াই। এছাড়াও দেখা গেছে বিভিন্ন দেশে অ্যাজোলা স্যালাড হিসাবেও ব্যবহার করা যায়। আমাদের কৃষক বন্ধুরা বাড়ির সংলগ্ন জমিতে খুব সহজেই কিন্তু এই অ্যাজোলা তৈরি করতে পারেন। এর জন্য যেটা লাগবে, একটা শিল্পলিন লাগবে, সেই শিল্পলিনটা বাড়ির উঠোনে যদি আপনি সুন্দর করে বিছিয়ে তার চারিদিকে ইট পেতে দিয়ে মাঝখানে অ্যাজোলার বিছানা তৈরি করে তাতে অ্যাজোলা ছাড়েন, দেখবেন 15 দিনে অ্যাজোলা পুরো ভরে যায়। এই যে একটা মাপ বলছি, 6 থেকে 9 ফুট একটা প্লাস্টিক হয়, তার দিয়ে যদি আপনি অ্যাজোলার বেড তৈরি করেন, সেখানে আপনি দেবেন 15 কেজি জমির মাটি, শুকনো ঝুরঝুরে মাটি এবং 10 কেজি শুকনো ঝুরঝুরে গোবর একসাথে চেলে নিয়ে, এবং সেখানে মাটি এবং গোবর মিশ্রণ দেওয়ার পর জল দিয়ে আপনি সেই গর্তটাকে ভরে দিন নিজের হাতের ঠিক কবজি অবধি ডুবে যাচ্ছে এরকম একটি জায়গায়। তাতে যদি আপনি কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট সার দেন এবং তার সাথে কিছুটা অনুখাদ্য ছড়িয়ে দেন, একটা মগে কিছুটা জলে গুলে নিয়ে সেই জল ছড়িয়ে দেন, তাহলে অ্যাজোলার বিছানা তৈরি হয়ে যাচ্ছে মোটামুটি। এবং এর মধ্যে আপনি আগে থেকে সংগ্রহ করা অ্যাজোলা কিছুটা সুন্দর করে জলে ধুয়ে কিছুটা পরিশ্রুত করে নিয়ে তারপরে যদি অ্যাজোলাটাকে বেডে ছাড়েন, দেখবেন 15 দিনের মধ্যে অ্যাজোলা কিন্তু পুরো মাদুরের মতন একটা তৈরি হয়ে সারা পিঠে আপনার ভরে যাবে। সেখান থেকে আপনি প্রতি 3 দিন অন্তর কিন্তু ঝুড়িতে করে 1 কেজি করে অ্যাজোলা সংগ্রহ করে গবাদি পশুকে খাদ্য হিসেবে দিতেই পারেন।
1: শুনছিলেন অ্যাজোলার গুরুত্ব, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর সোমা বিশ্বাস।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর আজকের প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আজ সকাল 7:05 থাকবে লোকগীতি,

7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকের গন্তব্য হিমাচল প্রদেশের দেবসা পাস। উপস্থাপনায় শোভন সেন। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শোভন সেন। সকাল 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, শ্রেয়সী দাসের সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। সকাল 8:45 যুব মনে গানে গানে, সম্পাদনা ঋতব্রত দে। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিয়া কি তোড়ি রাগে শুনবেন খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খাঁ, তবলা সহযোগিতায় সমীর নন্দী, হারমোনিয়ামে থাকবেন অমিতাভ ভট্টাচার্য। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। সকাল 10:30 অনুষ্ঠান রামধনু। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। এরপরে শুনবেন দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 11:15 দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ইন্দ্র সরকার। 11:30 রম্যগীতির অনুষ্ঠান। আর বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সানজিদা সুলতানা। 12:30 রবীন্দ্রসঙ্গীত। বেলা 1:00 বেতার নাটক স্বাধীনতা যুদ্ধ ও একটি প্রেমের গল্প, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। বেলা 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় অর্ধেক আকাশ, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। বেহালা কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়াঙ্কা গঙ্গোপাধ্যায়, মাফ করবেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। বিকেল 5:05 অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পৌলমী ঘোষ, 5:50 অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। সন্ধ্যা 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, বিষয় কৃষিজাত পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ। আলোচনায় অংশগ্রহণ করেছেন অলোক কুণ্ডু, রবীন মুখোপাধ্যায় ও পবিত্র কুমার মণ্ডল। সন্ধ্যা 6:50 অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, আজ শুনবেন একটি কথিকা, বিষয় মানসিক আঘাত পরবর্তী উদ্বেগজনিত সমস্যা, বলবেন ডাক্তার প্রথমা চৌধুরী। সন্ধ্যা 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় ঋতিকা ভট্টাচার্য, 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, 9:15 অনুষ্ঠান বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে রাগেশ্রী রাগে শুনবেন খেয়াল, পরিবেশনায় ওস্তাদ আরশাদ আলী খাঁ, তবলা সহযোগিতায় বিভাস সাংঘাই, পরে সারেঙ্গি বাজিয়ে শোনাবেন ওস্তাদ আল্লাহ রাখা কালাওয়ানাত, হারমোনিয়াম সঙ্গতে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য, রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকগীতি। লোকগীতির এই অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।

শুনলেন লোকগীতি। লোকগীতির আজকের অনুষ্ঠানের শিল্পীরা ছিলেন আব্বাসউদ্দিন আহমেদ, অমর পাল এবং নির্মলেন্দু চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ

এখন শুনবেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। আজ আমাদের গন্তব্য হিমাচল প্রদেশের দেবসা পাস।

দেবসা পাস বা দেবসা পাসে খুব একটা পরিচিত গন্তব্য নয়। যারা ট্রেকিং ভালোবাসেন এবং রীতিমতো ট্রেকিংয়ের ট্রেনিং আছে, তারাই ভেবে দেখতে পারেন এই দেবসা পাসের কথা। আর আমরা যারা ট্রেকিং জানি না, শুনে শুনেই এই সৌন্দর্যের স্বাদ নিই আজ। দেবসা পাসে যেতে গেলে তার আগেই ছোটখাটো একটা ট্যুর সারা হয়ে যায়, কেননা চণ্ডীগড় থেকে মানালি হয়ে তবে যেতে হয় দেবসা পাস। আর এই চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার পথে সিমলা, কুলু, এগুলি তো খুবই পরিচিত একটি গন্তব্য পথ। স্ফীতি ও পার্বতী উপত্যকার মাঝে পার্বতী জলবিভাজিকায় এই দেবসা পাস। জায়গাটি ট্রেকারদেরও খুব একটা পরিচিত নয়, তাই যাওয়ার আগে দেবসা অতিক্রমণকারী তপন পণ্ডিতের কিছু লেখা আছে, সেগুলি পড়ে নিতে পারেন। আর নবাবগঞ্জ মাউন্টেনিয়ারিং ক্লাবের একটি পুরনো ভিডিও পাওয়া যায় ইউটিউবে, ওটিও দেখে নিলে সুবিধাই হবে। মানালিতে আপনারা যারা গেছেন তাদের কাছে তো সোলাং ভ্যালি পরিচিত নাম। সোলাং ভ্যালি থেকে কাজার দিক দিয়ে আপনি যেতে পারেন দেবসা পাসে। আবার বার্সেনি নামে একটি জায়গা থেকেও এই দেবসা পাসে বা পার্বতী উপত্যকায় আসতেই পারেন। তবে মানালি থেকে সোলাং ভ্যালি হয়ে এই ট্রেকিং যাত্রাপথের শুরু। প্রথমেই আসুন পুলগা, এরপরে নাকথাং পেরিয়ে আপেল খেতে খেতে সহজ পথ ধরে চলে আসুন রুদ্রনাথ মন্দির। আর তারপরেই শুরু হবে আপনার পাইনের জঙ্গলের মধ্য দিয়ে খাড়া চড়াই। এই পথ দিয়ে পৌঁছতে হবে ক্ষীরগঙ্গা। দেখবেন সেখানে শয়ে শয়ে তাঁবু খাটানো রয়েছে। ক্ষীরগঙ্গার উষ্ণ প্রস্রবণে স্নান করে আপনার যাবতীয় ক্লান্তি নিমেষে উধাও। সেখানেই প্রথম ট্রেকিং পথের রাত্রি যাপন। পরের দিন পার্বতী নদীকে বাঁদিকে রেখে জঙ্গলের মধ্য দিয়ে হালকা কাদা মাখা চড়াই পথ, মাঝে মাঝে এক ফালি জায়গায় প্রচুর ফুল গাছ। এই পথ দিয়ে বেয়ে বেয়ে এই পথ চলা শেষ হবে তুন্ডা ভুজে, মানে সচরাচর ট্রেকাররা দ্বিতীয় দিন রাত্রি কাটান তুন্ডা ভুজে। তুন্ডা ভুজ ছাড়িয়ে কিছুটা যাওয়ার পরই শুরু হয়ে যাবে ফুলের রাজত্ব। প্রায় বুক সমান ফুল গাছের জঙ্গলের মধ্য দিয়ে পৌঁছে যাবেন পাথারা ঘাটে। বেশ কয়েকটা বড় খাড়া চারটানের ঠিক নিচ দিয়েই পার্বতীর প্রবল গর্জন বয়ে চলেছে, কিন্তু এলাকাটা রকফল জোন। যখন তখন ছোট বড় নানা সাইজের পাথর পড়তেই পারে, তাই যাত্রা হতে হবে সাবধানী। আর গোদের ওপর বিষ ফোড়ার মতো যদি এই সময়ে বৃষ্টি শুরু হয়ে যায়

নিরাপদে এই পথ পার হওয়া একটু মুশকিল। তখন আপনাকে কিছুটা রয়ে সয়ে যেতে হবে, মানে অপেক্ষা করে আবার বৃষ্টি থামলে আপনার যাত্রা শুরু করতে হবে। পার্বতী উপত্যকা জুড়ে ফুলের আধিপত্য, ঝিরঝিরি বৃষ্টি, পাথরে মাটিতে কাদা। যেতে যেতে ঠাকুরকুয়া নামে এক জায়গায় সচরাচর ট্রেকিংয়ের এদিনের যাত্রা শেষ হয়। পরের দিন আপনাকে হাঁটতে হবে প্রায় 13 কিলোমিটার। আপনি পৌঁছবেন OD-30। এখানে একদিন বিশ্রাম নেবেন, মানে বিশ্রাম নেওয়ার সাথে সাথে বা পরের দিন সকালে বা আগের দিন বিকেলেও OD-30-এর পোস্টকার্ডের ছবির মতন, যে পোস্টকার্ডে বা যে ছবি আমরা একসময়ে নববর্ষে বন্ধুদের উপহার দিতাম, সেখানে নানা ছবি থাকত, মনে হতো ইউরোপিয়ান বিভিন্ন দেশের ছবি, সেই ছবি বা আরও ভালো কিছু আপনি পেয়ে যাবেন এই OD-30-এ। আকাশের নিচে নানা নাম না জানা ফুলে ঢাকা রঙিন প্রান্তর আপনার এনার্জিকে রিচার্জ আর মেজাজকে ফুরফুরে করে দেবে। এই OD-30-এর উচ্চতা প্রায় 3,800 মিটার। OD-30 এক বিশাল ময়দান, সৌন্দর্যের ময়দান, আর এখান থেকেই দেখা যায় দাঁতাল পিক। তবে আপনার কিন্তু না জানা থাকলে সব পাহাড়ের খোঁচাকেই মনে হবে দাঁতাল পিক। ফুলের গালিচার ওপর দিয়ে হেঁটে চলুন খাড়া পাহাড়ের উদ্দেশ্যে। এই দাঁতাল পিক আর খাড়া পাহাড়, এই দুটি ট্রেকাররা যান সচরাচর, আপনি একটাতেও যেতে পারেন। খোলা উদার উপত্যকায় ফুলের বিপুল বৈচিত্র্য, সবুজ কার্পেট মোড়া ময়দানে এসে হাজির হবেন। দেখবেন চারিদিক দিয়ে জলধারা সবুজ ঘাসের ময়দানের ওপর দিয়ে পার্বতীতে মিশেছে। ইতিউতি ভেড়া বকরি ঘোড়া চড়ে বেড়াচ্ছে। এখান থেকেই আপনার শেষ গন্তব্য দেবসা পাস, নিচে দেবসা হিমবাহ। সেখানে ইচ্ছে মতন পুজো আর্চা, ফটো সেশন, নাচা নাচি, আনন্দে কান্নাকাটিও করে নিতে পারেন। সেসব করে তারপরে নামার পালা। আসার পথে কিন্তু স্ফীতি উপত্যকাটা দেখে নিতে ভুললে চলবে না এবং কিছুটা সময় অবশ্যই কাটাতে হবে। এই দেবসা পাসে যাওয়ার জন্য শুধু যে মনের জোর, ইচ্ছা বা গুগল ম্যাপ বা ট্রেকিং ট্রেনিং যথেষ্ট নয়, আপনার দরকার একজন অভিজ্ঞ লোকাল গাইড, যিনি আগেও বহুবার এই পথে গিয়েছেন। এইটা কিন্তু মনে রাখতেই হবে। আসুন বেরিয়ে যান ভারতে। এই অনুষ্ঠানে আজ শুনলাম হিমাচল প্রদেশে দেবসা পাসে ট্রেকিং পর্ব।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। পাকিস্তানের বিমান বাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের।

আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলির সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা আলোচনা এড়িয়ে চলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম চালু রাখার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে এই প্রকল্পের মূল দিকগুলি নিয়ে এবং সারা দেশের পড়ুয়াদের সহায়তার লক্ষ্যে এর ধারাবাহিক বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই 2026 সালে দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালের মাধ্যমে তাদের ফল দেখতে পারবে। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। ডঃ সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্রে ইন স্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্ট আপ। তিনি আরও জানান, মহাকাশ ক্ষেত্রকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পর থেকে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উপগ্রহ তৈরি, রকেট উৎক্ষেপণ এবং আধুনিক মহাকাশ প্রযুক্তিতে স্টার্ট আপগুলির অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। ডক্টর বি আর আম্বেদকার সামাজিক সংহতি প্রকল্পের আওতায় আন্তবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আটওয়ালে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 2023-24 অর্থবর্ষে 68 জন এবং 2024-25 অর্থবর্ষে 11 জন দম্পতি এই আর্থিক সাহায্য পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সংগীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। পাঞ্জাবে গত জুলাই মাসে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর ডিভিশন বেঞ্চ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওইদিন আকাশবাণী কলকাতা সন্ধ্যে 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8টা 10-এর খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7টা 35-এর স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9টা 15-এর খবরের পর। ওইদিন আকাশবাণী কলকাতার সকাল 7টা 25 মিনিটে জাতীয় সংবাদ এবং সকাল 7টা 8টা ও 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওইদিন 9টা 25 মিনিটে জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদ বাতিল করা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে, সেদেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী।

0: প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডাব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, সংক্রমণ বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে এর প্রাদুর্ভাব 2014 থেকে 2016 সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারীর ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে। সে মহামারীতে 11,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানে পূর্ব কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে 4,300-এরও বেশি শনাক্ত রোগীর মধ্যে 2,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের বিমানবাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন। রিপাবলিক অব বেলুচিস্তান নামক একটি সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনী সুরাবের গুদার এলাকা ও তার আশেপাশে জনবসতিতে বোমাবর্ষণ ও গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে। সংগঠনটি অভিযোগ করেছে, পাক নিরাপত্তা বাহিনী আহত সাধারণ মানুষদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষকে ত্রাণ উদ্ধার কাজে বাধা দিচ্ছে। রিপাবলিক অব বেলুচিস্তান আন্তর্জাতিক পর্যায়ে আহ্বান জানিয়েছে যেন তারা বেলুচ সাধারণ নাগরিকদের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। রাশিয়ার নভোরোভসিস্ক বন্দরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার একটি বড় নৌঘাটিতেও আঘাত হানা হয়েছে বলে খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাতে চালানো এই হামলায় 8 বছর বয়সী এক শিশুসহ 3 জন নিহত এবং আরও 24 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ ঘাঁটিতে আঘাত হানার লক্ষ্যে কিয়েভ এক অভিযানের অংশ হিসেবে রকেট, জেট এবং নৌ ড্রোন ব্যবহার করছে। তবে তিনি শস্য টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে কিছু বলেননি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দুটি ফ্রিগেট সহ রাশিয়া 4টি যুদ্ধজাহাজে আঘাত করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, করাইকাল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, গোয়া এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকতে পারে। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অনুরূপ আবহাওয়া বজায় থাকবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরাবি এসসি কে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম, লালহালাং সাঙ্গা এবং রোহিত দানু। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি জানিয়েছে, আগামী মাসের 13-17 তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ফিউচার ট্যুরস প্রোগ্রামসের অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতেই করছে। বিসিসিআই এর সভাপতি মিঠুন মানহাস বলেছেন, আফগানিস্তানে ক্রিকেটের প্রসার এবং সেখানকার খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়ার বিষয়ে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সংগীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সকালের আড্ডা। উপস্থাপনায় শোভন সেন।

বন্ধুরা সুপ্রভাত। তবে আজকে সুপ্রভাতের সঙ্গে থাকছে একটা প্রশ্ন, ঘুমটা ভালো হয়েছে তো? কেন এই প্রশ্ন, সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে জানিয়ে দিই আজ সকালের আড্ডার মেনু কার্ড। সকালের আড্ডায় আজ বাকি সময়ে থাকবে অনাথ আশ্রমের হাওড়া স্টেশন হয়ে ওঠার গল্প, আছে গুপ্তধনের রহস্য, আর আছে সৈনিক পেলের কথা, এবং বাঁহাতিদের প্রতিও একটি শ্রদ্ধার্ঘ্য। সকাল আটটায় দৃষ্টিকোণ, আর 8:20 জ্ঞান বিজ্ঞানের খবর নিয়ে জানা অজানা। তবে শুরুতেই সুর দিয়ে আড্ডার ঘরটা একটু সাজিয়ে নি। মোহাম্মদ রফি

হ্যাঁ বন্ধুরা, আড্ডার শুরুতেই বলছিলাম ঘুমের কথা। হরেক কিসিমের চা, কফি, জলখাবার আমাদের সকালের আড্ডার প্রথম পাতে তো থাকে প্রায়শই, কিন্তু ঘুমটা যদি ঠিকঠাক না হয় তখন চা কফিও তো বিস্বাদ লাগবে। তাই নানা দেশে এখন স্লিপিং ট্যুর বা স্লিপিং রিট্রিট নামে এক রকমের ট্যুরের চাহিদা বেশ তুঙ্গে। ফোন টোন ছেড়ে দিয়ে হালকা সঙ্গীত আবহে প্রকৃতির কোমল অনুষঙ্গে একটা ঘুমের অনুকূল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আর সেটাই আয়োজকদের কাজ। ট্যুরিস্ট যাতে ভালো করে ঘুমোতে পারে সেই পরিবেশে স্লিপিং পিল ছাড়াই ঘুমের মাসি ঘুমের পিসিদের বাড়ি যেতে

অবশ্যই আয়োজকদের ভালো টাকা দিতে হবে। তবে ঘুম থেকে উঠে দেখছি আজ 13ই আগস্ট, দিনলিপির ইতিহাস বলছে হরর ফিল্মের অন্যতম পথপ্রদর্শক আলফ্রেড হিচককের জন্মদিন এই 13ই আগস্ট। আর হিচককের বিখ্যাত সব ফিল্ম যেমন সাইকো বা দ্য বার্ডস, এসব হয়তো আপনি দেখেছেন কখনো টেলিভিশনের পর্দায় কোনো ইংলিশ মুভি চ্যানেলে। সেই টেলিভিশনের আবিষ্কর্তা জন বেয়ার্ডের জন্মদিনটিও কিন্তু আজকের দিনেই, অর্থাৎ 13ই আগস্ট। আজকের দিনটি আবার ধার্য করা হয়েছে বিশ্ব বাঁহাতি দিবস হিসেবেও। তবে আপাতত আমি আমার ডান হাতের আঙুল দিয়ে এগিয়ে দিলাম এই গানটি।

মন্দ বললেই কি সে সবসময় মন্দ হয় আদতে? বলছিলাম বাঁহাতিদের কথা। আজকের দিনটি 13ই আগস্ট বাঁহাতিদের জন্য ধার্য হয়েছে, মানে আজকে বিশ্ব বাঁহাতি দিবস। প্রাচীনকাল থেকেই এই বাঁহাতিরা কিন্তু বিশ্বব্যাপী নানা সামাজিক অপবাদ ও বৈষম্যের শিকার হয়েছেন। একসময় সারা পৃথিবীতে বাঁহাতিদের দুর্ভাগা বা বিদ্বেষপরায়ণ ভাবা হতো, মানে মন্দ আর কি। ইউরোপিয়ান ভাষাও এজন্য দায়ী।

যেমন রাইট শব্দের অর্থ ঠিক এবং ডান। শুধু এই যুক্তিতে প্রাচীন ইউরোপে অনেকেই বাঁহাতিদের অবহেলা করতেন। আবার ল্যাটিন রাজদরবারে ব্যবহৃত শব্দ সিনিস্টারের অর্থ হল বাম, আর এটাকে বিবেচনা করা হতো দুর্ভাগ্য আনার প্রতীক হিসেবে। প্রাচীন মিশরেও বাঁহাতিরা কখনও পুরোহিতের দায়িত্ব পালন করতে পারতেন না। ভারতীয় উপমহাদেশেও বাঁহাতিদের নিয়ে নানা ধর্মীয় নিষেধাজ্ঞা আমরা পেয়েছি বিভিন্ন সময়ে। তবে বাঁহাতিদের যে অসুবিধা সেগুলি কি খেয়াল করেছেন? দেখুন, পাশাপাশি টেবিলে খেতে বসলে বাঁহাতিদের কনুয়ের গুঁতো প্রায়ই পাশের ডানহাতি লোকটির গায়ে লাগে। আবার চেয়ারের হাতল অনেক সময় ডানহাতিদের মাপে তৈরি থাকে এবং বাঁহাতিদের জন্য একটা অদ্ভুত কসরত করতে হয়। স্কুল জীবনে স্প্রিং বাঁধানো খাতায় লিখতে গিয়েও বাঁহাতিদের হাতে স্প্রিংয়ের খোঁচা খাওয়া খুবই পরিচিত এক দৃশ্য। আবার সাধারণ কাঁচি নিয়ে বাঁহাতিরা কাগজ কাটতে গেলেও কাগজ কাটার বদলে কেবল মুচকে যায়। ডানহাতি দুনিয়ায় কম্পিউটারের মাউস বা দরজার ছিটকিনি অনেক সময় উল্টো দিকে কাজ করায় বাঁহাতিদের এক হাত থেকে অন্য হাতে অভ্যস্ত হতে হয়। তবে এসব অতীত। অ্যালবার্ট আইনস্টাইন, লিওনার্দো ভিনচি, আইজ্যাক নিউটন, বারাক ওবামা, মহাত্মা গান্ধী, সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারা, রাফায়েল নাদাল, বিখ্যাত বাঁহাতিদের লিস্ট কিন্তু বেশ ঈর্ষণীয়ভাবে, মানে ডানহাতিদের কাছে বেশ ঈর্ষণীয়ভাবে এবং উল্লেখযোগ্যভাবেই লম্বা। কিছুক্ষণ আগেই বলছিলাম হিচককের কথা, তবে আমাদের রহস্য রোমাঞ্চের ঝাঁপিও কিছু কম নয়। শুনে নি একটি ফেলুদার গান, আমাদের রহস্য রোমাঞ্চের অন্যতম আইকন।

0: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: নির্ভরযোগ্য নয় এমন কোন সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বর্ষা কি শীত, গুপ্তধনের রহস্যের গল্প বা ফিল্ম সব বয়সের বাঙালির কাছেই খুবই পছন্দের। তাই এখন সোজা চলে যাব মাটির নিচে খোদাই করা সেই গোপন পাথরের কাছে, যেখানে লেখা ঠিক 40 ফুট নিচে লুকিয়ে আছে 2 মিলিয়ন পাউন্ড। উইকিপিডিয়ার পাতায় চোখ রাখলে কানাডার ওক আইল্যান্ড নামের একটি ছোট্ট দ্বীপের এই অবিশ্বাস্য গল্প জানা যায়। 1795 সালে আবিষ্কৃত হওয়া এই সুড়ঙ্গটি খোদাই করতে গিয়ে গবেষকরা মাটির নিচে এক অদ্ভুত প্রাচীন পাথর খুঁজে পান। সেই পাথরের গায়ে খোদাই করা রহস্যময় কোডের উদ্ধার করতে করতেই বেরিয়ে আসে এই বিশাল অঙ্কের গুপ্তধনের তথ্য। তবে আসল ধামাকাটা টের পাওয়া যায় যখনই কেউ এই 2 মিলিয়নের খোঁজে কূপের একটু বেশি গভীরে যাওয়ার চেষ্টা করে। উইকিপিডিয়ার রেকর্ড অনুযায়ী মাটির নিচে একটা নির্দিষ্ট সীমানায় পৌঁছলেই সমুদ্রের সাথে যুক্ত থাকা গোপন কিছু প্রাকৃতিক সুড়ঙ্গ দিয়ে পুরো কূপে হু হু করে জল ঢুকতে শুরু করে। শত শত বছর ধরে বহু নামি দামি কোম্পানি কোটি কোটি টাকা আর আধুনিক সব পাম্পিং যন্ত্রপাতি দিয়ে নেমেও এই জলের সূক্ষ্ম ফাঁদ পার করতে পারেনি। চোখের সামনে 2 মিলিয়নের ইশারা নিয়েও আজ অবধি কেউ তার শেষ সীমানা ছুঁতে পারেনি। আপনার কি মনে হয় আধুনিক প্রযুক্তি আগামী দিনে পারবে এই রহস্যময় 2 মিলিয়ন পাউন্ড উদ্ধার করতে? তবে 2 মিলিয়ন পাউন্ড না হোক, দুটি সুন্দর গান আপনাদের জন্য চয়ন করে রেখেছি, এখন শুনে নেব পরপর সেই দুটি গান।

এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগের প্রযোজনায় অনুষ্ঠান দৃষ্টিকোণ। দৃষ্টিকোণের আজকের বিষয় কথায় ও গানে বর্ষা।

শরঋতুর এই বাংলাদেশে বর্ষা ঋতু প্রকৃতির মাঠে যেভাবে কিশোরী অবয়বসম লাবণ্য নিয়ে জেগে ওঠে, বারো মাসের শরঋতুর আর কোনোটিতেই এমনটি দেখা যায় না। বসন্ত বর্ষা নিয়ে বাংলা সাহিত্যের লেখকেরা যত রূপে লিখেছেন, তা বোধহয় অন্য কোন ঋতু নিয়ে অতটা লেখেননি। বর্ষার বারিধারায় অধিক ব্যাকুল হয়ে আবেগতাড়িত কবি মন বলেছেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরে, বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদয় অনুভব, আঁধারে মিশে গেছে আর সব, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়।

বর্ষা তার ঋণিঝিনি শব্দে প্রকৃতির মনকে কখনো আনন্দে সিক্ত করে, কখনো বেদনা রিক্ত করে, আবার কখনো বিরহ কাতরতায় মুখ করে তোলে অনায়াসে। প্রকৃতির সে ভাব কবি অবলোকন করেন এক চোখে, তারপর সে ভাব ভর করে কবির সরল মানস পটে, সেখান থেকে কবি তা তুলে আনেন কলমের কালিতে। প্রকৃতি কবিকে যেভাবে প্রেরণ করে তার গন্ধ, কবি সেভাবেই তা ছড়িয়ে দেন কালো অক্ষরে। আনন্দ যেন আর ধরে না, কবি এবেলা বৃষ্টির ফুল কুড়ান, তোবেলা মেঘের মালা গাঁথেন। ওবেলা মেঘের মালা, তো পরের বেলা ঝড়ের তোড়ে ছিন্ন মালার বেদনায় নীল হয়ে কুঁকড়ে হাঁটেন। সামান্য পরে আবার উঁকি দেওয়া সূর্য কবিকে নিয়ে চলে যায় ঝিলের কাছে, বিলের কাছে, ঘাটের কাছে, গ্রাম্য বধুয়ার কলসির কাছে। কবি যেন সে রূপে বিমোহিত হয়ে ফেটে পড়েন অট্টহাস্যে, ভুলে যান ঘরদোর বিগত বেদনার সব লেনদেন। আর তাকেই উপমা করে কবি রচনা করেন মনের অমৃত সুধা।

বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি, শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী, বর্ষার কথা থাক, বকুলের কথা বলি, ঝরা বকুলে ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি, আকাশের কথা থাক।

হৃদয়ের কথা শুনি, যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালই বুনি। অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি, সমস্ত রাত কেটে যাক দূর আকাশের তারাগুনি। গরিমার কথা থাক, বিনয়ের পাঠ ধরি, কলহে কোনো কাজ নেই, কিছু করুণার গান করি। বিদ্যার কথা থাক, প্রেমের কবিতা পড়ি, চারিদিকে এই জলধারা তবু সৃষ্টির দ্বীপ করি।

দৃষ্টিকোণ অনুষ্ঠানে শুনলেন কথায় গানে বর্ষা, পরিবেশনে আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ। রয়েছি সকালের আড্ডায়। এবারের গানটির শিল্পী সবিতা চৌধুরী।

বন্ধুরা, আবহাওয়া দপ্তর জানাচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, আমাদের অভিজ্ঞতাও তাই বলছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ

98%, সর্বনিম্ন 81%। মৎস্যজীবীদের অনুরোধ করা হচ্ছে আজকে সমুদ্রে না যেতে, কেননা 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, কখনো কখনো 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও ঝোড়ো হাওয়া বইতেই পারে। শুনলাম আবহাওয়ার কিছু খবর, এবারে আপনাদের আরও একবার জানিয়ে দিই আজকের মৈত্রী প্রচার তরঙ্গের বিশেষ কিছু অনুষ্ঠানের কথা। আজ যেমন সকাল 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিয়া কি তোড়ি রাগে শুনবেন খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খাঁ। তবলা সহযোগিতায় সমীর নন্দী, হারমোনিয়ামে থাকবেন অমিতাভ ভট্টাচার্য। বেলা 1টায় বেতার নাটক স্বাধীনতা যুদ্ধ ও একটি প্রেমের গল্প, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। সন্ধে 6টা বেজে 50 মিনিটে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন মানসিক আঘাত পরবর্তী উদ্বেগজনিত সমস্যা, এ বিষয়ে বলবেন ডাক্তার প্রথমা চৌধুরী। আর রাত 10টা বেজে 15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, পরিবেশনায় ওস্তাদ আরশাদ আলী খাঁ। পরে সারেঙ্গি বাজিয়ে শোনাবেন ওস্তাদ আল্লাহ রাখা কালাওয়ানাত। শুনলেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আজকের বিশেষ কিছু অনুষ্ঠানের কথা। চলে আসি আরও একটি গানে, শিল্পী তালাত মাহমুদ।

কলকাতায় আসছে ব্রাজিল, এই খবর তো ক্রীড়াপ্রেমী মানুষের কাছে পৌঁছেই গেছে। আর ব্রাজিল এবং কলকাতার অনুসঙ্গে মনে পড়বেই কসমস ক্লাবের সাথে পেলের কলকাতায় আসার কথা। সেই পেলেকে নিয়েই একটা ছোট্ট তথ্য আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। 1958 সালে মাত্র 17 বছর বয়সে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ের পর পেলের জীবন কিন্তু শুধুই খ্যাতি আর ফুটবল মাঠে আবদ্ধ থাকেনি। এক বছর পরে 1959 সালে তিনি ব্রাজিলের বাধ্যতামূলক সামরিক পরিষেবায় যোগ দেন। 1958 সালে তো সুইডেনের বিরুদ্ধে তার দুটো গোল ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেয়, কিন্তু এই সাফল্যের পরও পেলের জন্য কিন্তু আলাদা কোনো নিয়ম তৈরি হয়নি। 18 বছর বয়স পূর্ণ হওয়ার পরই তাকে ব্রাজিলের যে কোনো সাধারণ নাগরিকের মতোই সামরিক দায়িত্ব পালন করতে হয়। আর ব্রাজিলের সেনাবাহিনীর ব্রাজিলিয়ান আর্মড ফোর্সে তিনি যোগ দেন এবং 6th কোস্টাল আর্টিলারি গ্রুপে প্রশিক্ষণ নেন। সেখানে তার নাম ছিল সৈনিক নাসেমান্তো। আর সেনাবাহিনীতে থাকাকালীন সামরিক দলের হয়ে তিনি খেলাধুলোও করেন, মানে ফুটবল খেলেন, আর আর্মড ফোর্সেস ফুটবল প্রতিযোগিতায় দলকে যথারীতি সাফল্য এনে দেন। আমরা অপেক্ষা করব পেলের, কিন্তু একটু ফুটবলের মাঠে ঘুরে আসি সুরে সুরে।

0: জানা অজানায় পরপর তিন দিন টেলিস্কোপের কথা শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার আজ তৃতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি বলছেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।
1: প্রথাগত অপটিক্যাল টেলিস্কোপ যেগুলি অবতল দর্পণ দিয়ে তৈরি করা হয় সেটার প্রধান সমস্যা হল দর্পণটি তৈরি করা। এটি খুব কঠিন ও ব্যয়সাধ্য কাজ, কারণ কাচকে ঘষে ঘষে অবতলে রূপ দেওয়া এবং ফোকাসের দৈর্ঘ্য নির্দিষ্ট করা, কোথাও কোনো ত্রুটি হলে সেটিকে পুনরায় ঘষে ঘষে নিখুঁত করা এবং তাকে নিখুঁতভাবে পালিশ করা, সবশেষে তাকে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া, সব নিয়ে এক বিশাল জটিল কর্মকাণ্ড। এই সমস্যার সমাধানের জন্য আমার এক বিশেষ আবিষ্কার রয়েছে যেটির নাম দেওয়া হয়েছে সুপার টেলিস্কোপ। এটা এক বিশেষ ধরনের টেলিস্কোপ, সেই নিয়ে খুব সহজে আলোচনা করা যাক। আগের আলোচনায় বোঝানো হয়েছে যে টেলিস্কোপের দর্পণ যত বড় হবে তত জটিলতা বাড়বে, বাড়ানোর খরচ তত বেশি হবে, সময় তত বেশি লাগবে ইত্যাদি। কিন্তু সুপার টেলিস্কোপের মূল কর্মকাণ্ড এখানেই লুকিয়ে আছে। এতক্ষণ যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো সেগুলোর পর্যালোচনা করলে আমরা দেখতে পাব প্রথাগতভাবে টেলিস্কোপের দর্পণ তৈরি করতে গেলে কী কী অসুবিধা দেখা যেতে পারে, যেগুলির ব্যক্তিগত উদ্যোগে গবেষণা করতে গিয়ে উপলব্ধি করা গেছে। অবতল দর্পণ তৈরি করার জন্য অনেক পরিশ্রম, অনেক অর্থ ব্যয় এবং সময় প্রয়োজন। এছাড়া দর্পণের ব্যাস যত বড় হবে অর্থ ব্যয়, পরিশ্রম এবং সময় তত বেশি লাগবে, সেই সময় ত্রুটি বেড়ে যাবে। আরও একটি সমস্যার কথা বলি, কোটিং করার জন্য ভ্যাকুয়াম কোটিং মেশিনের প্রয়োজন হয়, সেটি অনেক বড় মাপের দরকার। এই সমস্যাগুলির সমাধানের জন্য প্রথাগত টেলিস্কোপে অনেকগুলি ষড়ভুজাকৃতি অবতল দর্পণকে পরপর বসানো হয়, যাতে সবকটি দর্পণ একসাথে একটা বড় দর্পণের কাজ করতে পারে। পৃথিবীর বড় বড় টেলিস্কোপ এইভাবেই তৈরি করা হয়। আমার ব্যক্তিগত গবেষণার মূল উদ্দেশ্য ছিল এমন একটি যন্ত্র আবিষ্কার করতে হবে যেটি এতগুলি সমস্যার সমাধান করে দেবে। চলতে থাকে নিরলস গবেষণা, সঙ্গে প্রচুর অর্থ ব্যয়, অবশেষে সফল হয় এই গবেষণা। সুপার টেলিস্কোপ একটি বিশেষ জটিল যন্ত্র, এটি কোনো প্রথাগত টেলিস্কোপ নয়, যেটির কাজ করার পিছনে রয়েছে অনেক সূক্ষ্ম ও জটিল কর্মকাণ্ড। অর্থাৎ অবজেক্টিভের কার্ভেচার কীরকম হবে, ফোকাস দূরত্ব কত হবে, সবটাই নির্দেশ করা হবে কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে। প্রথাগত টেলিস্কোপে বড় আকারে দর্পণ করা খুবই অসুবিধাজনক, যেগুলি আগে আলোচনা করা হয়েছে। নতুন পদ্ধতিতে টেলিস্কোপের সমস্যাগুলি সমাধান করা হয়েছে খুব সহজভাবে বুঝিয়ে বলি। ধরা যাক একটি বড় টেলিস্কোপের ফোকাস দূরত্ব 25 ফুট করা হয়েছে, কোনো কারণে সেটির ফোকাস দূরত্ব 35 ফুট করতে হবে। তখন কম্পিউটারের মাধ্যমে নির্দেশ দিলে সেটির ফোকাস দূরত্ব 35 ফুট হয়ে যাবে। কিংবা উল্টোটা ধরা যাক, একটি টেলিস্কোপের ফোকাস দূরত্ব 50 ফুট আছে, সেটি 30 ফুট করতে হবে। তখন খুব সহজে কম্পিউটারের সাহায্যে সেটি করা সম্ভব, যেটি বিশ্বের অন্য কোনো টেলিস্কোপে সম্ভবপর নয়। শুনে মনে হবে সেটা কী করে সম্ভব? হ্যাঁ, সেটাই এক বিশেষ আবিষ্কার। এই যন্ত্রের মাধ্যমে সব কিছুই করা সম্ভব। যন্ত্রটির পেটেন্ট করানো হয়ে গেছে। সুপার টেলিস্কোপটি এক বিশেষ পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ এখন পর্যন্ত যা টেলিস্কোপ আবিষ্কার হয়েছে তার দর্পণের ফোকাস দূরত্ব নির্দিষ্ট থাকে, অর্থাৎ ফোকাস দূরত্বকে পরিবর্তন করা যায় না। নতুন পদ্ধতি যেটা আবিষ্কার করা হয়েছে সেই পদ্ধতিতে ফোকাস দূরত্বকে পরিবর্তন করা সম্ভব এবং টেলিস্কোপের বিবর্ধন ক্ষমতাকে পরিবর্তন করা সম্ভব। সুপার টেলিস্কোপের ভেতর অনেকগুলি হেক্সাগোনাল মিরার বা ষড়ভুজাকৃতির দর্পণ ব্যবহার করতে লাগবে না। সব থেকে বড় কথা, এই আবিষ্কারের মাধ্যমে বিশাল আকৃতি টেলিস্কোপ বানানো সম্ভব। আগামী দিনে এই আবিষ্কারকে কাজে লাগিয়ে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী টেলিস্কোপ তৈরি করা সম্ভব হবে। কিন্তু আজকে এই যে টেলিস্কোপ নিয়ে এত গবেষণা এবং তার কাজ চলছে, সেই পথ চলার ঘটনা যদি আমরা দেখতে যাই, তাহলে সেই কাজ শুরু হয়েছে আজ থেকে 400 বছর আগের সেই ছোট বাচ্চা দুটির খেলার দিনটিকে সঙ্গে করে। সুতরাং সেই নাম না জানা ছোট বাচ্চা দুটির অবদান আজকের এই টেলিস্কোপ সৃষ্টির পিছনে অবস্মরণীয় হয়ে থাকবে। এইভাবেই চলতে থাকুক নতুন নতুন আবিষ্কার।
0: জানা অজানা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন টেলিস্কোপের কথা, ধারাবাহিক কথিকার তৃতীয় এবং অন্তিম পর্ব। কথিকাটি বললেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়। জানা অজানা আজ এ পর্যন্তই।
2: শিকল পড়া ছল রে মোদের শিকল পড়া ছল, এই শিকল পড়েই শিকল তোদের করব রে বিকল। 15ই আগস্ট আগত প্রায়, নতুন ও পুরনো বাংলা ও হিন্দি নানা দেশাত্মবোধক গানের সাথে এই গানটিও আমরা শুনতে পাবই এই সময়।

0: তবে আজ আপনাদের শোনাব শিকল পড়া বইয়ের কথা আর তার শিকল মুক্তির কাহিনী। সভ্যতার ইতিহাসে বইয়ের ব্যবহার প্রায় 3000 বছরের, তবে 15 খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত বইগুলো লেখা হতো হাতে। যদিও কিছু চীনা ছাপা বই পাওয়া যায়, তবে সে ছাপার ধরন ছিল অন্যরকম, মানে আধুনিক ছাপার সাথে তার মিল ছিল না। 15 শতকের মাঝামাঝি বেশিরভাগ বই গির্জা, রাজার তহবিল এবং অল্প সংখ্যক কিছু বই শিক্ষিত ও ধনী লোকেরা কিনতেন, আর কিছু বই থাকত গ্রন্থাগারে। সেই বইগুলোকেই চেন দিয়ে আটকে রাখা হতো, যাতে কেউ ওই বইগুলি বাড়ি নিয়ে না যেতে পারে। মূল্যবান গ্রন্থগুলি গ্রন্থাগারে নিরাপদে সংরক্ষণ করার এটাই ছিল সার্বিক পদ্ধতি। বইয়ের কোণায় একটা ছোট্ট রিংলেটে চেন আটকানো থাকত, আর লাইব্রেরিয়ানের কাছেই থাকত তালার চাবিটি। পরে অবশ্য এই পদ্ধতি স্বাভাবিকভাবেই উঠে যায় বই সহজলভ্য হওয়ার পরে, তবে এখনও ইউরোপের বেশ কিছু লাইব্রেরিতে চেন দিয়ে কিছু বই আটকিয়ে রাখা হয়েছে জনসাধারণকে সেই পদ্ধতিটি দেখানোর জন্য। তবে শৃঙ্খল মুক্তি ঘটুক পৃথিবীর সব্বার মনেরও।
1: ঢেউ উঠছে, কারাট উঠছে। 1946 সালের 29 জুলাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যুজ্জ্বল দিন। নৌবিদ্রোহের সমর্থনে সারা ভারতব্যাপী যে ধর্মঘট ব্রিটিশ সাম্রাজ্যবাদের সবাধারে শেষ পেরেক ঠুকেছিল, এই গানটি রচিত হয়েছিল সেই ঐতিহাসিক দিনে।
2: ঢেউ উঠছে, আলো ফুটছে, প্রাণ যাচ্ছে।

0: এতক্ষণ শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি শোভন সেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

0: ঘুরে দাঁড়ানোর গল্প। এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রেয়সী দাসের সাক্ষাৎকার, তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: গতদিন আমরা শুনেছিলাম রেটিনোব্লাস্টোমা রোগে আক্রান্ত শ্রেয়সীর জন্মের পর থেকেই একটি চোখের দৃষ্টি তার ছিল না, অন্য চোখটির কিছুটা দেখতে পেত এবং তারপর সেই নিয়েই পড়াশোনা। কিন্তু তারপর উচ্চশিক্ষার সময় আবারও ফিরে আসে সেই অন্ধকার দিন, এবং যে ভালো চোখটিও তার দৃষ্টিও ক্রমশ শ্রেয়সী হারায়। যেটা জানতে চাইব শ্রেয়সী, এই যে গোটা যাত্রাটায় আপনার কখনো হতাশা এসেছে, কিন্তু তবুও যে এতটা লড়াই তার মেয়েকে নিয়ে, পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বা বন্ধুবান্ধব তাদের ভূমিকা কতটা?
2: মা বাবার মানে ভালোবাসা, মা বাবার সাপোর্ট তো মানে বলে শেষ করা যাবে না। মানে তারা আমার যে সমস্যা বলে যে আমাকে দূরে সরিয়ে রাখা, আমাকে গুরুত্বহীন করে দেখা, সেটা মা বাবা কোনোদিন দেখেনি। আমাদের আর্থিক অবস্থা যে খুব হাইফাই তা একেবারেই নয়। আমি বলেইছি যে বাবা হচ্ছে প্রাইভেট টিউটর, আর মা হচ্ছে, আমি যখন মাধ্যমিক পাশ করলাম, মা একটা ছোট বাচ্চাদের যে কিন্ডারগার্ডেন স্কুলগুলো, তো সেই স্কুলে মা চাকরিতে ঢোকে, তখন আমি বড়ই হয়ে গেছি, তো মা গেলেও সমস্যা নেই, মায়ের একটা জগৎ তৈরি হবে। তো সেই সব সামলিয়েই দুজনের প্রচন্ড পরিমাণে সাপোর্টে, প্রচন্ড পরিমাণে সাহায্যে আমি তো এত দূর। কিন্তু হ্যাঁ, বন্ধু বান্ধব বা পরিবারের কথা যদি আসি,
1: বা স্কুলের শিক্ষক শিক্ষিকা,
2: হ্যাঁ স্কুলের শিক্ষক শিক্ষিকা, মানে আমি 5-12 যে স্কুলে পড়েছি সেখানে প্রত্যেকটা শিক্ষিকা আমার পাশে ছিলেন। কোশ্চেনগুলো করা হতো, সে এক একটা ক্যালেন্ডার সাইজ, এত বড় বড়, ইভেন তাদেরকে মনে করিয়েও দিতে হতো না পরীক্ষার আগে, তো এতটাই সাপোর্ট ছিল ওদের কাছ থেকে পড়াশোনার ক্ষেত্রে। যখন আমি আরেকটু বড় হলাম, উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে গেল আমার, এবার কলেজ, তো কলেজে বন্ধু বান্ধব বলতে সত্যি মানুষের জীবনে বিপদের সময় আসল বন্ধু চেনা যায়, এটা একটা চিরন্তন সত্যি কথা। আমার কলেজ হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ, তখন আমার দুই বন্ধু কেয়া তুহিনা, কোনোদিন তারা হাতটা ছাড়েনি। তখন কি করত, আমার বাবা সকালে টিউশন করে আমাকে কলেজে নিয়ে যাচ্ছে, আমাকে দিয়ে কলেজের বাইরে 3 ঘন্টা রাস্তাতেই দাঁড়িয়ে থাকতো বা ওয়েট করতো আমার জন্য। আমার কলেজ শেষ হচ্ছে, বাবা নিয়ে আসছে, বাড়ি আসছে, টিউশনে যাচ্ছে, এতটাই বাবা লড়াই করেছে শুধুমাত্র আমার স্বপ্ন পূরণ করার জন্য। এইবার আমি বিএ পাস করে ফেললাম, পরের বছরই আমার শরীর খারাপ শুরু হয়ে যাচ্ছে, এমএতে জাস্ট উঠছি, এমএতে ডিসেম্বরে অ্যাডমিশন হয়েছে, আমার মার্চ মাস থেকে ভীষণ লস হচ্ছে, ভীষণ লস হচ্ছে। আমি চেন্নাই থেকে ঘুরে এসেছি, তখন তো ডক্টর রকম বললো আমি ঠিক আশা তো পাইনি। এবার আমি বাড়ি এসেছি, বাড়ি এসে আমার ইউনিভার্সিটিতে যে মেয়েটি আমার সাথে যেত, যে বন্ধু আমার, তখন মা বাবা আমাকে ইউনিভার্সিটিতে নিয়ে যেতে আর পারছে না, কারণ মায়ের স্কুল, বাবার পড়ানো, আমার পড়াশোনার জন্য এত খরচ, দুজনকেই তখন কিছু করতে হবে। তখন ওই বান্ধবী, ওর নাম হাবিবা, ও বলল তুই চিন্তা করছিস কেন, আমি আছি, তাহলে ইউনিভার্সিটির লাইফ তোর কেন বন্ধ হবে, তুই আমাদের মতো প্রত্যেক দিন ইউনিভার্সিটি যাবি, তুই ক্লাস করবি আমাদের মতো, আমি তোকে নিয়ে যাব। আমাদের স্টেশন হচ্ছে বৈশাখ স্টেশন, স্টেশন থেকে বাবার হাত থেকে যে আমার হাতটা ধরতো, আমার বাড়ি থেকে আমার ইউনিভার্সিটি 1.5 ঘন্টা লাগে ট্রেন, তারপরে খানিকটা হাঁটা, তারপরে মেন রাস্তায় বারাসাতে ঢুকে যাচ্ছি, বারাসাতে নেমে বাস, সেখান থেকে নেমে টোটো, আমার ভীষণ কিন্তু নেই বললেই চলে। মেয়েটি একটা মিনিটের জন্য হাতটা ছাড়তো না। আবার যখন সন্ধ্যের দিকে বাড়ি আসতাম, রেল লাইন পার হয়ে ট্রেন ধরা, সে বলতো আরে ভয় পাচ্ছিস কেন, তুই পড়লে আমিও পড়বো, কারণ হাতটা তো বাঁধায়। একটা মিনিটের জন্য হাতটা ছাড়তো না প্রথমত, দ্বিতীয়ত আমার টিফিনটা ও খাইয়ে দিচ্ছে, নিজের টিফিন খাচ্ছে, আমারটা খাওয়াচ্ছে, তখন শরীরটা খারাপ চলছে আমার, ভীষণ তো নেই আর। এইভাবে মেয়েটির সাথে ইউনিভার্সিটি চলছে, তারপর মেয়েটির বিয়ে হয়ে যায়, ও একটু ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ইউনিভার্সিটির লাইফটা আমার ওর সাথে কেটেছে, তার সাথেই চলছে। হঠাৎ আমি ট্রেনে করে ফিরছি, আমার একজন বান্ধবী, স্কুল বান্ধবী, হ্যাঁ সুমনা বিশ্বাস,

0: পড়ে যা, মানে ওই যে একটা মেন্টালি সাপোর্ট ব্লাইন্ডের ক্ষেত্রে রাইটার কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমি যে পড়ছি সারা বছর সেই পড়াটা তখনই ফল পাবে,
1: প্রতিফলনটা তার মাধ্যমেই হয় রাইটার।
0: হ্যাঁ, রাইটার যদি আমি না পাই তাহলে আমি পরীক্ষায় বসতে পারবো না, আমার পরিশ্রম জল। তো যখন আমি এরকম একটা মেন্টালি ভাবে সাপোর্ট পাচ্ছি, সে বলছে যে তুই শুধু পড়ে যা, এক্সামটা কবে, অ্যাডমিটটা দিলে ফোন করবি। ওর বাবা বললো, মামুনি যেদিন পরীক্ষা তার আগের দিন বলবি, ও চলে যাবে তোর সাথে। আমি দেখেছি কাকুর মধ্যেই মানসিকতাটা। রাইটার হলো, নেট দিতে গেলাম, নেটটা ক্র্যাক করলাম। তার মধ্যে আমার ইউনিভার্সিটির একজন সিনিয়র দাদা দীপঙ্কর সামন্ত, নেট ক্র্যাক করে গেলাম, বা তারপরে সুমনা রাইটার হতে পারছে না, ওর এমএ হয়ে গেছে, তো এখন তো রাইটার লাগে না। একদিন চূড়ান্ত শরীর খারাপ, মানে প্রায় ভীষণ চলে যাচ্ছে, চলে গেছে এরকম, আমি খুব কান্না করছে। আর দাদাটা আমাকে ফোন করেছে, কি রে তুই ইউনিভার্সিটি আসবি না, কালকে অমুক অনুষ্ঠান। আমি তো কান্না করে দিয়েছি, মানে আমি ঠিক বুঝতে পারছি, আমার খুব কান্না পাচ্ছে, মানে আমি আর কিছু দেখতে পাচ্ছি না হঠাৎ করে। দাদাটা বলছে, কি হয়েছে আমাকে বল। তা আমি বললাম, বলছে আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না, আমার একটা নাটক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক, ওই নাটকটা সেদিন সারাটা দিন ও আমাকে পড়ে পড়ে শোনায়। আমার তখন মানে আমার যে এতটা শরীর খারাপ, মানে আমি ভীষণ লস করে ফেলেছি অলরেডি, আমার মনে থাকে না। তো সেদিনই আমি ভাবলাম যে আচ্ছা, বইয়ের মধ্যে থাকলে তার মানে আমি আমার ব্যাপারটাকে কাটাতে পারবো। সে ওই দিনটা ওইভাবে সাপোর্ট দেয়, তো এখনো চলছে ওই সাপোর্ট। মানে পিএইচডি করতে গেলে আমাদের সব সময় পড়াশোনার মধ্যে থাকতে হচ্ছে, সবসময় ওয়েবসাইট, কিছু ডেটা কালেকশন, তো সেটা ব্ল্যান্ডের পক্ষে কিভাবে সম্ভব। মানে আপনি যদি এক্ষুনি একটা ডেটা বলে যে এই ডেটাটা একটু খুঁজে বার করুন, আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে ফোনটা ঘেটে বের করে ফেলবেন। আর আমি সেই অভাবটা, মানে আমি আমার চোখের অভাবটা ঠিক বুঝতে পারি না, যে মুহূর্তে লাগবে যে কোনো একটা জিনিস, শত ব্যস্ততার মধ্যে সেই মুহূর্তে আমার ওই সলভ করতে বসে যায়। কোনোদিন আমি ওর মুখে শুনিনি একটু পরে দিই, ব্যস্ত আছে, দাঁড়া দিচ্ছি, এটাই শুনেছি। তো এই যে ডেটা কালেকশন বা এই তাড়াতাড়ি করে কিছু একটা পিডিএফ পড়ে দেওয়া, এক্ষুনি এই নোটিশটা পড়ে দেওয়া, ফোন সংক্রান্ত, কম্পিউটার সংক্রান্ত, সব সময় ওকে আমি পাশে,
1: খুব বড় একটা সাপোর্ট সিস্টেম,
0: এখনো পর্যন্ত সাপোর্টে রয়েছে।
1: একটা প্রতিকূল পরিস্থিতিতে এলে বোধহয় এই যে মানুষ চেনা বা কারা আসল বন্ধু সেটা খুব ভালো করে বোঝা যায়। এবারে গবেষণার দিকটায় আসি, এবং গবেষণার জন্য বসিরহাট থেকে এখন তো নতুন জায়গায় থাকা,
0: হ্যাঁ কন্টাই,
1: কন্টাই মেদিনীপুরের কাঁথিতে, এবং সেখানে কি একাই থাকতে হচ্ছে না?
0: আমি একা থাকছি না, মা আমার সাথে থাকেন।
1: আচ্ছা,
0: আর যেহেতু আমি জেআরএফ, মানে নেট ক্র্যাক করলে প্রথম দিকের র্যাঙ্ক যাদের থাকে তাদেরকে জেআরএফ, মানে
1: জুনিয়র রিসার্চ ফেলো,
0: ইয়েস, সরকার থেকে ফেলোশিপ দেওয়া হয়। তো যেহেতু আমি ওটা পেয়েছি, তাই আমাকে কিছু রুলস, সরকার থেকে কিছু রুলস দেওয়া হয়েছে যে তোমাকে প্রত্যেক দিন কলেজে সাইন করতে হবে, কলেজে ক্লাস নিতে হবে, সঙ্গে পিএইচডি করতে হবে। তো আমাকে এই রুলসগুলো মেনটেন করার জন্য ওখানেই থাকতে হচ্ছে, একদম।
1: আর আপনার পিএইচডির বিষয়টা কি?
0: হ্যাঁ, আমার পিএইচডির বিষয়, আমি ছোট গল্পে প্রতিবন্ধী চরিত্রদের নিয়ে ঘাটাঘাটি করছি, তাদেরকে নিয়েই আমার কাজ করার ইচ্ছা। মানে সাহিত্যের যে যে গল্পে আমি প্রতিবন্ধী চরিত্র পাচ্ছি, আমি পড়ে শিহরে উঠছে।
1: না, যেটা বলছিলাম, হয়তো বাস্তবেও, শুধু সাহিত্যের পাতায় নয়, বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ক্ষেত্রে এত ভালো একটা পরিবেশ এবং সাপোর্ট সিস্টেমটা ছিল, কিন্তু অনেকে সেটা পান না, সেটা বাস্তবে,
0: মানে ইভেন এতটাই সাপোর্ট সিস্টেম, যখন মানে ব্লাইন্ডনেসটা এসে গেল তখন বলা হলো যে আমাকে কম্পিউটারটা একটু শিখে নিতে হবে, ব্লাইন্ডের জন্য কম্পিউটারটা শেখাটা ভীষণ দরকার। তখন মা বলছে, আমি কি করে তোকে নিয়ে যাব বাবা, মাঝেরহাট আমার বসিরহাট বাড়ি, আমার তো স্কুল আছে, এবার স্কুল ছেড়ে দিলে আমাদের একটা চলার, আমার পড়াশোনার খরচ। তখন আমার মাসির কাছে আমি থেকে গেলাম, আমার মাসি ট্রায়াঙ্গুলার পার্কে বাড়ি। আমার মাসি কি করলো, আমার মাসি আমাকে নিজের কাছে রেখে এক বছর কম্পিউটার করালো, মাসি মেশোর কাছে আমি ছিলাম।
1: এখন গবেষণার মধ্যে

0: আছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্বপ্ন কি, ভবিষ্যতে কি?
1: ভবিষ্যৎ পরিকল্পনা স্বপ্ন তো কলেজে পড়ানো, কলেজ সার্ভিস কমিশন দিয়ে।
0: পড়াশোনার বাইরে আর কি ভালো লাগে?
1: গল্প শুনতে খুব ভালো লাগে, এই যে অডিও গল্পগুলো মিউজিকের সাথে হয়, মানে কোথাও একটা মনে হয় যেন আমি যদি করতে পারতাম, ভীষণ ভালোবাসি।
0: আচ্ছা বেশ, আর এমনি গবেষণার পড়াশোনা ছাড়া এমনি বই পড়া, অন্যান্য বই, গল্প বা কবিতা, তার কি?
1: হ্যাঁ পড়ি, হ্যাঁ ইচ্ছে তো আছে, কিন্তু এখন গবেষণার এতই প্রেশার, অন্য গল্প বা অন্য বই পড়া হয় না, যেহেতু গল্প নিয়ে কাজ আমার, সেহেতু প্রচুর গল্প পড়ছি সারাদিন ধরে। হ্যাঁ মেন্টালি একটা চাপ থাকে, কিন্তু একজনের কথা না বললে না হয়, তিনি হচ্ছেন আমার পিএইচডি গাইড ডক্টর বিভাসকান্তি মণ্ডল, তো উনি হচ্ছেন এতটাই মেন্টালি সাপোর্ট দেয়, আমি যদি ভয় পাই, টেনশন করি, এত ভয় কিসের, এত টেনশন কিসের, তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও, মানে শুধু এই কথাটাই স্যার বলেন, মানে এতটুকু উনি আমাকে মেন্টালি প্রেসারে রাখেন না।
0: বেশ,
1: হ্যাঁ
0: খুব ভালো, আপনি সবার এই সাপোর্ট সিস্টেমে এগিয়ে যান আপনার স্বপ্ন পূরণের দিকে।
1: আর এই গবেষণা করতে করতে যেটা আমার একটা প্রাপ্য, বিশাল একটা প্রাপ্য, সেটা হচ্ছে বর্তমান সাহিত্যিকদের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠা। মানে আমি না শুধু যে আগেকার ছোট গল্পের উপর কাজ করছি তা না, আমি না এখন সমসাময়িক গল্প খোঁজার চেষ্টা করছি, সেই সূত্রে আমার এই যারা এখন লিখছেন তাদের সাথে আমার কথা বলতে হচ্ছে, সাক্ষাৎকার নিতে হচ্ছে ফোনের মারফত, সেখান থেকে আমি পেয়েছি সত্যি তন্নী ম্যাম, উনি আমাকে মা ছাড়া কথা বলেন না, মাগো মাগো করে। আরেকজন আছেন তপন বন্দ্যোপাধ্যায় স্যার, মানে এত ভালোবাসা পাচ্ছি আমি ওদের কাছ থেকে, সত্যি মানে আমার মানে মানে বলে শেষ করতে পারবো না।
0: একটা জানতে চাইবো যে আপনার মতো অনেকেই যারা কোনো না কোনো ভাবে তাদের কোনো একটা প্রতিবন্ধকতা বা অসুবিধে আছে, তাদের জন্য, তাদের মনোবল বাড়ানোর জন্য, তাদেরকে ভরসা দেওয়ার জন্য কি বলবেন?
1: আমি একটা কথাই বলবো, মানে সেটা আমি নিজে রিয়ালাইজ করি যে প্রতিবন্ধকতা, অসুস্থতা, এগুলোকে বড় করে না দেখা ভালো, কারণ মানুষ দুদিন তোমাকে করুণা করবে, আহা উহু করবে, কিন্তু মানুষের না সময় বড় অভাব, তুমি যদি সেটাকে ওভারকাম করে এগিয়ে যাও, তাহলে না তুমি যখন বড় হবে, তুমি যখন একটা জায়গায় যাবে না, সেই মানুষজনগুলোই বাবা মানে তোমার পিছনে ছুটবে। তো আমি তো এটাই মনে করি যে ঘরে বসে থেকো না, শরীর খারাপ হচ্ছে হোক, ঠিক হয়ে গেলে যাবে, আর যদি না হয় তো তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করো, তোমার স্বপ্ন তোমাকে অনেক কিছু দেবে, তোমার প্রতিবন্ধকতা তোমাকে কিছু দেবে।
0: অবশ্যই, খুব ভালো লাগলো শ্রেয়সী, অনেক অনেক শুভেচ্ছা আপনার ভবিষ্যতের জন্য।
1: আমারও খুব ভালো লাগলো এখানে এসে।
2: ঘুরে দাঁড়ানোর গল্প এই অনুষ্ঠানে আজ শুনলেন শ্রেয়সী দাসের সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। শব্দগ্রহণ ও সম্পাদনা পিউ দাস, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা দেবর্ষী ঘোষ।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুব মনে গানে গানে, সম্পাদনা ঋতব্রত দে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমে শুনবেন যুববাণীর শিল্পী স্বরলিপি ঘোষের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন মিয়া কি তোড়ি রাগে খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খাঁ। তবলা সহযোগিতায় থাকবেন সমীর নন্দী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। খেয়াল, শিল্পী ওস্তাদ আরশাদ আলী খাঁ।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করলেন ওস্তাদ আরশাদ আলী খাঁ। রাগ মিয়াকে টোড়ি, তবলায় সহযোগিতায় ছিলেন সমীর নন্দী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারই, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন মনের মতো গান, উপস্থাপনায় থাকব আমি শ্রাবণী চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান।

শ্রোতা বন্ধুরা, ছুটি শুধু ক্যালেন্ডারের একটি দিন নয়। ছুটি মানে রোজ দিনের ঘোর দৌড় থেকে একটু অব্যাহতি। ছুটি মানে শৈশবের গরমের দুপুর, রবিবারের অলস সকাল, পুজোর আনন্দ, মেঘ সুরে রোদের হাসি, আবার কখনো কখনো মনের স্বপ্নের কিংবা কল্পনারও ছুটি। অদ্ভুত ব্যাপার, জীবনের সবচেয়ে সুন্দর কিছু পরিকল্পনা শুরু হয় একটি মাত্র শব্দ দিয়ে, ছুটি। কেউ ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন, কেউ বহুদিন পর বইয়ের তাক থেকে বই নিয়ে খুলে বসেন, কেউ আবার বাড়ির বারান্দায় বসে আবিষ্কার করেন এতদিন ধরে যে সময়টাকে খুঁজছিলেন সে তো ছিল একেবারে হাতের কাছে। আজকের মনের মতো গান সেই ছুটি সময়েরই সঙ্গে, ব্যস্ততার ফাঁক গলে চুরি করে নেওয়া কিছু মুহূর্ত, কিছু পথ, কিছু স্মৃতি আর কিছু মুক্তির অনুভূতি, সব মিলিয়ে সাজানো আজকের গানের আয়োজন। চলুন সময়কে একটু ধীরে চলতে বলি, শুরু হোক আজকের মনের মতো গান। শুরুটা যদি করা যায় এই গানটা দিয়ে, যে গানটি গেয়েছেন আমার আপনার সবার প্রিয় শিল্পী কিশোর কুমার। চলুন শুনে নিই।

আকাশের ডাক যদি হয় যাত্রা শুরু, তবে তার পরের দৃশ্য যেন একেবারে অন্যরকম। একটু আগেও যে আকাশ ছিল মেঘে ঢাকা, মুহূর্তেই সেখানে রোদের হাসি। প্রকৃতি যেন নিজেই ঘোষণা করছে, সব কাজ আজ থাক, মনটাকে একটু মুক্তি দাও। ছুটি কখনো শুধু ক্যালেন্ডারে লেখা থাকে না, কখনো তা নেমে আসে মেঘ সরে যাওয়ার পরের সেই প্রথম রোদের মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরসবুজ গান শুনি, গেয়েছেন শুভমিতা।

সেই ছোটবেলার গান। আসলে ছুটি মানেই শুধু বেড়াতে যাওয়া নয়, কিন্তু ছুটি মানেই ফিরে পাওয়া স্মৃতির কাছে যাওয়া। আচ্ছা শ্রোতা বন্ধুরা, মনে পড়ে ছোটবেলায় গরমের ছুটি বললেই যেন দিনগুলো কেমন অন্যরকম হয়ে যেত, রংটাই বদলে যেত। তখন তো এত চ্যানেলের ভিড় ছিল না, দূরদর্শনে ছুটির সকালে ছোটদের জন্য একটা বিশেষ অনুষ্ঠান হতো, ছুটি ছুটি, আর সেখানে সব বাংলা ছায়াছবি দেখানো হতো। সেই সব স্মৃতির মাঝে জায়গা করে নিয়েছিল জয় জয়ন্ত ছবির এই গানটি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মায়াভরা কণ্ঠে গানটি যেন আজও ছুটির আনন্দ, উচ্ছ্বাস আর শৈশবের নির্ভেজাল দিনগুলোকে একেবারে ফিরিয়ে এনে দেয়। চলুন শুনে নিই।

শৈশবের সেই ছুটির দিনগুলো স্মৃতি যেন এক গান থেকে আর এক গানে হাত ধরে এগিয়ে চলে। এক একটি গান এক একটি সময়ের জানলা খুলে দেয়, কখনো সিনেমার পর্দায়, কখনো রেডিও তরঙ্গে, আবার কখনো অজান্তেই আমাদের নিজের জীবনের সঙ্গে মিশে যায়। ছুটির উচ্ছ্বাস, দুষ্টুমি আর নির্ভেজাল আনন্দের রঙে রাঙানো বাপ্পি লাহিড়ি ও রিমা লাহিড়ির কণ্ঠে এই গানটা যেটা শোনাবো, ছোটবেলার সেই গরমের ছুটির স্মৃতির দিনগুলোকে কিন্তু আরও একবার উস্কে দেবে। চলুন শুনি।

শুধু কি গরমের ছুটি, এরপর পুজোর ছুটি, আকাশে বাতাসে যখন পুজো পুজো গন্ধ, যা আর কিছুদিন পরেই আমরা উপভোগ করব, তখন ছোটদের যেমন পড়ায় মন বসে না, তেমনি বড়দেরও কি কাজে মন বসে? আর যেসব মানুষকে দিনের পর দিন চাকরির তাগিদে নিজের ঘর সংসার ফেলে পরবাসে থাকতে হয়, তাদের কাছে এই ছুটি এক অনাবিল আনন্দের অপর নাম। কারণ তাদের পরিবারও তো অধীর আগ্রহে অপেক্ষা করে কখন তাদের পরিবারের যিনি যিনি বাইরে রয়েছেন এতদিন ধরে, তারা ছুটি নিয়ে আসবে, বাড়িতে আসবে। এই সূত্র ধরেই শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটি গান রয়েছে, শোনাই আপনাদের।

শুধু কি গরমের ছুটি বা পুজোর ছুটি? আসলে ছুটি বড়ই সংক্রামক। একজনের মুখে হাসি ফুটলে সেই আনন্দ ছড়িয়ে পড়ে চারপাশে। মনে হয় যেন নিয়মের খাতা আজ একটু বন্ধ থাক, দায়িত্বগুলো থাক না হয় কিছুক্ষণের জন্য অপেক্ষায়। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে জরুরি কাজই হলো একটু হালকা হয়ে বেঁচে নেওয়া। আর সেই অনুভূতিকে এ যেন এক ঝলক প্রাণবন্ত সুরে ধরা দিয়েছে শিলাজিতের গানে, যেন সত্যি কোথাও বেজে উঠেছে ছুটির ঘণ্টা। উইশ

একবার যদি ছুটির ঘন্টা বেজে ওঠে তা রেশ কিন্তু সহজে কাটে না। সেই আনন্দের সুরে শুনব চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে আরেকটি ছুটির গান।

রাশি রাশি মাথা তোলা যায় না তো মুখে আর নেই হাসি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মনের মতো গান। আর আজ মনের মতো গানে বিষয় হচ্ছে ছুটি। আসলে সব ছুটিরই আলাদা আলাদা কিন্তু একটা রং আছে, তবে সপ্তাহের সাত দিনের ভিড়ে রবিবার যেন একটু অন্যরকম। ছোটদের কাছে সেদিনটা খেলাধুলো, গল্পের বই, টেলিভিশন আর সারা দিনের আনন্দের, আর বড়দের কাছে কি শ্রোতা বন্ধুরা, মনে হয় না যে একটু বেশি ঘুমোই, পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাই, পুরনো বন্ধুদের খোঁজ নিই, কিংবা ব্যস্ত জীবনের মাঝখানে নিজের জন্য ছুটি করে নিই কয়েকটি মুহূর্ত। তাই রবিবারের ছুটি শুধু একটি দিনের অবকাশ নয়, অনেক না পাওয়ার ছোট্ট পুরনো সেই পরিচিত আপন অনুভূতিকেই সুরে বেঁধেছে পরের গানটি। শুনুন রিমা লাহিড়ির কণ্ঠে।

ছুটি তো শুধু আমাদের প্রয়োজন নয়, সারাক্ষণ মানুষের প্রার্থনা আশা অভিযোগ চাওয়া পাওয়ার ভার যাদের কাঁধে, তাদেরও কি কখনো একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে না? যদি একদিন দেবলোকেও ঘোষণা হয় আজ ভগবানের ছুটি, এই মজার কল্পনার আড়ালে লুকিয়ে আছে এক অন্যরকম ভাবনা, এক চিত্তে হাসি। শুনুন আকাশদ্বীপের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান তা কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের চিঠি লিখতে পারেন আপনারা, আমাদের ঠিকানা আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 701। আমাদের ইমেল মৈত্রীবন্ধু mai@gmail.com, mai@gmail.com। ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি, আকাশবাণী মৈত্রী মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে আপনারা একদম ভুলবেন না। না, এখনো শেষ হয়নি আমাদের অনুষ্ঠান, আরও একটু বাকি রয়েছে। আচ্ছা, ছুটির কথা উঠলেই শিশু মনের কথা আলাদা করে মনে পড়ে। সেই মনকে সবচেয়ে সহজ, সবচেয়ে গভীরভাবে চিনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার কবিতায় ছুটি মানে শুধু বিদ্যালয় থেকে অবকাশ নয়, ছুটি মানে মুক্ত আকাশ, খোলা মাঠ, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া, কল্পনার ডানায় ভর করে একবারে দূরে উড়ে যাওয়া। সে যে, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। কিংবা আমার ছুটি নীল আকাশে, আমার ছুটি মাঠে, আমার ছুটি থই হারা ওই দিঘির ঘাটে ঘাটে। এই লাইনগুলো আজও মনে করিয়ে দেয় শিশুর কাছে ছুটি আসলে স্বাধীনতার আর এক নাম। শুনবো হৈমন্ত শুক্লার কণ্ঠে এইরকমই ছুটির গান।

ছুটি সবসময় দীর্ঘ হয় না, কখনো কখনো দিনের ব্যস্ততার ভিড়ে পাওয়া কয়েকটি অবসর মুহূর্তই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান। সেই সামান্য সময়টুকুতে কেউ ফিরে

দেন নিজের কাছে, কেউ খুঁজে নেন প্রিয় মানুষকে, কেউ আবার মনে জানলাটি খুলে বসে থাকেন বাইরের আকাশ দেখার জন্য। সেই ছোট্ট অবকাশের অনুভূতি ধরা পড়েছে গানের পর গানে। শুনুন মৌসুমী ভৌমিকের কণ্ঠে এই গানটি।

দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানে শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। শ্রোতা বন্ধুরা, বারবার আমরা জানতে চাই আপনাদের কাছে যে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, তা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আমাদের ইমেল করে, আমাদের ফেসবুক পেজে এবং সেই সঙ্গে আমাদের চিঠি লিখে, যেমনটা আগেও বলেছি, আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 701। আমাদের ইমেল মৈত্রীবন্ধু @gmail.com, MAITRWEMABANDHU@gmail.com, MAITRWEMABANDHU@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে একেবারেই কিন্তু আপনারা ভুলবেন না। যেমনটা আগে বলছিলাম, রবীন্দ্র কবিতায় বারবার ছোট্ট রবি ছুটির কথা বলেছেন, আর সেই রবীন্দ্রনাথই পরিণত বয়সে ছুটি পেতেই বিদায় জানাচ্ছেন সবাইকে। এই ছুটি শান্তির ছুটি, এই ছুটি বাঁধন থেকে মুক্তির ছুটি, আর এই ছুটির রেশ ধরেই মান্নাদের কণ্ঠে রবি ঠাকুরের গান দিয়েই শেষ করব আজকের মনের মতো গান। শুনুন।

এতক্ষণ শুনছিলেন মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আপনাদের সঙ্গে মৈত্রী বন্ধু শ্রাবণী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। রামধনু অনুষ্ঠানে আজ শুরুতেই নজরুল গীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়।

পরিবেশন ছিলেন নজরুল গীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়। রামধন অনুষ্ঠানে এখন দিলরুবা বাজে শোনাবেন শিল্পী অরূপ কুমার সেন।

এতক্ষণ দিলরুবা বাজে শোনালেন শিল্পী অরূপ কুমার সেন। সেই সঙ্গে শেষ হল আজকের নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: মুহূর্তে অনুষ্ঠান একটু পরেই।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন মহানায়কের গল্প উপস্থাপন করব আমি শ্রাবণী চট্টোপাধ্যায়।

12ই আগস্ট, ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসে এই দিনটি এক বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ যিনি বিশ্বাস করতেন মহাকাশ জয়ের স্বপ্ন কেবল বিজ্ঞানীদের কৌতূহল মেটানোর জন্য নয়, সে স্বপ্নের আলো পৌঁছবে দেশের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের জীবনেও। যিনি বলেছিলেন, উন্নয়নশীল একটি দেশের কাছে মহাকাশ গবেষণার মূল্য তখনই যখন সেই গবেষণা মানুষের জীবনকে আরও সহজ আরও সুন্দর করে তুলতে পারে। আজকের মহানায়কের গল্পে সেই স্বপ্নদ্রষ্টা, সেই বিজ্ঞান মনস্ক সংগঠক, ভারতীয় মহাকাশ কর্মসূচির অন্যতম প্রধান রূপকার ডক্টর বিক্রম আমলাল সারাভাইকে নিয়েই।

1919 সালের 12ই অগস্ট গুজরাটের আহমেদাবাদ শহর শিল্পপতি ও সমাজসেবী আম্বালাল সারাভাই এবং সমাজ সংস্কারক সরলা দেবী সারাভাইয়ের পরিবারে জন্ম নিল এক পুত্র সন্তান। সেই বাড়ির নাম ছিল দ্য রিট্রিট, কিন্তু সেটি শুধু একটি বাড়ি ছিল না, ছিল যেন শিল্প সাহিত্য বিজ্ঞান আর স্বাধীন চিন্তার এক অনন্য মিলন ক্ষেত্র। দেশের নানা প্রান্তের বিশিষ্ট মানুষ, সাহিত্যিক, বিজ্ঞানী, শিল্পী, স্বাধীনতা সংগ্রামী সকলেরই আসা যাওয়া ছিল সেই বাড়িতে। ছোট্ট বিক্রম খুব মন দিয়ে সকলের কথা শুনতেন, চারপাশের পৃথিবীকে জানতে চাইতেন, খেলনা ভেঙে তার ভেতরের গঠন দেখার কৌতূহল ছিল তার। আবার রাতের আকাশের অসংখ্য তারাও তাকে একইভাবে টানত। প্রশ্ন ছিল তার নিত্যসঙ্গী, কেন, কিভাবে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন তার জীবন এগিয়ে চলল এক নতুন পথে। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি ভর্তি হন গুজরাট কলেজে, কিন্তু তার মনের টান ছিল পদার্থবিজ্ঞানের দিকে, তাই পাড়ি দেন ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজে। সেখানে প্রাকৃতিক বিজ্ঞানের পাঠ তাকে আরও গভীরভাবে টেনে নেয় গবেষণার জগতে। ঠিক তখনই শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের কারণে তাকে দেশে ফিরে আসতে হয়, কিন্তু পড়াশোনা থেমে থাকেনি। বেঙ্গালুরুর ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে গবেষণার সুযোগ পেলেন তিনি। সেখানে তার পথপ্রদর্শক ছিলেন ভারতের আর এক কিংবদন্তি বিজ্ঞানী নোবেলজয়ী রমন। রমনের সান্নিধ্যে বিক্রম সারাভাই মহাজাগতিক রশ্মি বা কসমিক রে নিয়ে গবেষণা শুরু করেন। পৃথিবীর বায়ুমণ্ডলে মহাকাশ থেকে আসা এই উচ্চ শক্তির কণাগুলি বিজ্ঞানীদের কাছে ছিল এক রহস্যময় বিষয়। সেই রহস্য উন্মোচনের কাজেই ডুবে গেলেন তরুণ গবেষক। তার নিষ্ঠা, পর্যবেক্ষণ

যুদ্ধ শেষ হল। তিনি আবার কেমব্রিজে ফিরে যান, সেখানেই কসমিক রে নিয়ে গবেষণার জন্য ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। কিন্তু বিদেশে থেকে যাওয়ার লোভ তাঁকে টানতে পারেনি। তার বিশ্বাস ছিল নিজের দেশের মাটিতেই বিজ্ঞানের প্রকৃত প্রয়োজন সবচেয়ে বেশি। স্বাধীনতার ঠিক পরে ভারত তখন এক নতুন দেশ করার স্বপ্নে বিভোর। চারিদিকে নানা অভাব, নানা সীমাবদ্ধতা, কিন্তু বিক্রম সারাভাই সীমাবদ্ধতার দিকে নয়, সম্ভাবনার দিকেই তাকিয়েছিলেন। তিনি বুঝেছিলেন উন্নত গবেষণা প্রতিষ্ঠান ছাড়া কোনো দেশ বিজ্ঞানের ক্ষেত্রে এগোতে পারে না। এই বিশ্বাস থেকেই 1947 সালে আহমেদাবাদ প্রতিষ্ঠা করলেন ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি, সংক্ষেপে PRL। শুরুটা ছিল অত্যন্ত ছোট, হাতে গোনা কয়েকজন গবেষক, অল্প কিছু যন্ত্রপাতি, আর ছিল এক বিশাল স্বপ্ন। অনেকেই তখন ভাবতেন এত সীমিত পরিকাঠামো নিয়ে বিশ্বমানের গবেষণা একেবারেই সম্ভব নয়। কিন্তু বিক্রম সারাভাই জানতেন বড় ভবন নয়, বড় স্বপ্নই বড় প্রতিষ্ঠানের জন্ম দেয়। ক্রমে সে ছোট্ট গবেষণাগারই হয়ে উঠল ভারতের মহাকাশ ও মহাকাশ বিজ্ঞান গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই তৈরি হতে শুরু করল এক নতুন প্রজন্মের বিজ্ঞানী, যাদের হাত ধরে একদিন ভারত পৌঁছে যাবে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশের আরও গভীরে। তবে বিক্রম সারাভাইয়ের স্বপ্ন তখনও আরও অনেক বড়। তিনি শুধু গবেষণাগারে সীমাবদ্ধ থাকতে চাননি। তার মনে তখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবসময়, মহাকাশ কি কেবল শক্তিধর দেশগুলোর সম্পদ হয়ে থেকে যাবে, নাকি একদিন ভারতও নিজের উপগ্রহ, নিজের রকেট নিয়ে মহাকাশ অভিযানে অংশ নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হল তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময় বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ অভিযানের প্রতিযোগিতা তুঙ্গে। একের পর এক উপগ্রহ উৎক্ষেপণ, মানুষকে মহাকাশে পাঠানো, সবই যেন শক্তির প্রদর্শন। অনেকেই মনে করতেন মহাকাশ গবেষণা অত্যন্ত ব্যয়বহুল, তাই দরিদ্র বা উন্নয়নশীল দেশের পক্ষে এই পথে হাঁটা একেবারেই বিলাসিতা। কিন্তু বিক্রম সারাভাই অন্যভাবে ভাবতেন। তার কাছে মহাকাশ গবেষণার অর্থ ছিল ক্ষমতার প্রদর্শন নয়, তার কাছে এর অর্থ ছিল মানুষের জীবনকে আরো উন্নত করে তোলা।

তিনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতেন, আমরা যদি জাতীয় সমস্যার সমাধান এবং দেশের উন্নয়নের অর্থপূর্ণ ভূমিকা রাখতে চাই, তবে উন্নত প্রযুক্তি ব্যবহারে আমরা বিশ্বের কোনো দেশের থেকে পিছিয়ে থাকতে পারি না। এই বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে গেল এক ঐতিহাসিক সিদ্ধান্তের দিকে। 1962 সালে গঠিত হল ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, সংক্ষেপে ইনকোস্পার। এই সংস্থার নেতৃত্বে দায়িত্ব পেলেন বিক্রম সারাভাই। এখান থেকেই শুরু হয় ভারতের সুসংগঠিত মহাকাশ গবেষণার পথ চলা। কিন্তু গবেষণার জন্য দরকার ছিল এমন একটি জায়গা যেখান থেকে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান হওয়ায় রকেট উৎক্ষেপণ করা সুবিধাজনক হবে। বহু খোঁজাখুঁজির পর কেরলের সমুদ্র তীরবর্তী ছোট্ট গ্রাম থুম্বাকে বেছে নেওয়া হল। আজ সেখানে আধুনিক গবেষণা কেন্দ্র, কিন্তু তখন একটি ছোট গির্জা, কয়েকটি সাধারণ বাড়ি আর চারপাশে নারকেল গাছ। সেখান থেকে শুরু হয় ভারতের মহাকাশ অভিযানের প্রস্তুতি। সে গির্জার প্রার্থনা কক্ষ হয়ে উঠেছিল বিজ্ঞানীদের নকশা তৈরির ঘর। পাশের একটি ছোট ঘরে তৈরি হতো যন্ত্রাংশ। রকেটের বিভিন্ন অংশ কখনো সাইকেলে, কখনো আবার গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হতো উৎক্ষেপণ স্থলে। আজকের দিনে সেই দৃশ্য কল্পনা করাও কঠিন। অথচ সেই অতি সাধারণ পরিবেশ থেকেই জন্ম নিয়েছিল ভারতের অসাধারণ এক সাফল্যের ইতিহাস। বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি তরুণদের উপর অসীম আস্থা রাখতেন। বয়স

নয়, তিনি গুরুত্ব দিতেন মেধা, কৌতূহল আর পরিশ্রমকে। তারই আহ্বানে বহু তরুণ বিজ্ঞানী এই অভিযানে যোগ দেন। তাঁদের মধ্যেই ছিলেন এক শান্ত স্বল্পভাষী প্রকৌশলী। পরবর্তীকালে তিনি ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান স্থপতি এবং দেশের রাষ্ট্রপতি হিসেবে কোটি কোটি মানুষের প্রেরণা হয়ে ওঠেন। ডক্টর কালাম পরে একাধিকবার লিখেছেন, বিক্রম সারাভাই শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন এমন এক নেতা যিনি সহকর্মীদের স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। ভুলকে তিনি ভয় পেতেন না, বরং বলতেন ভুল থেকেই শেখার সুযোগ তৈরি হয়। একদিকে পরমাণু শক্তি গবেষণা, অন্যদিকে মহাকাশ কর্মসূচি, দুটি বিশাল দায়িত্ব তিনি একই সঙ্গে সামলেছেন অসাধারণ দক্ষতায়। কিন্তু এত কাজের মধ্যেও তিনি কখনো ভুলে যাননি তার মূল লক্ষ্য, বিজ্ঞান মানুষের জন্য। তিনি বারবার বলতেন, উপগ্রহের সাহায্যে দেশের দূরবর্তী অঞ্চলে শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব, আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করা সম্ভব, কৃষকদের হাতে সময় মতো তথ্য পৌঁছে দেওয়া সম্ভব, দুর্যোগের আগাম সতর্ক বার্তা দেওয়া সম্ভব।

আজ আমরা টেলিভিশন সম্প্রচার, আবহাওয়ার খবর, স্যাটেলাইট যোগাযোগ, এমনকি প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাসকে খুব স্বাভাবিক বলে মনে করি। কিন্তু কয়েক দশক আগে এই ভবিষ্যৎকে স্পষ্টভাবে কল্পনা করেছিলেন একজন মানুষ, ডক্টর বিক্রম সারাভাই। তার স্বপ্ন তখন আর শুধু স্বপ্ন নয়, ধীরে ধীরে বাস্তবের রূপ নিতে শুরু করেছে। বিক্রম সারাভাইয়ের জীবনকে যদি শুধু মহাকাশ গবেষণার মধ্যে সীমাবদ্ধ করে দেখা হয়, তাহলে তার অবদানকে ছোট করে দেখা হবে। কারণ তিনি বিশ্বাস করতেন, একটি দেশের অগ্রগতি কেবল বিজ্ঞান দিয়ে হয় না, তার জন্য প্রয়োজন শিক্ষা, দক্ষ ব্যবস্থাপনা, শিল্পোন্নয়ন এবং মানুষের সৃজনশীলতার বিকাশ। এই ভাবনা থেকেই তিনি যুক্ত হন একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে। তার উদ্যোগ ও সক্রিয় ভূমিকার ফলেই আহমেদাবাদ প্রতিষ্ঠিত হয়। তার বিশ্বাস ছিল, ভালো বিজ্ঞানীর যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন দক্ষ প্রশাসক ও সৎ ব্যবস্থাপক। দেশের উন্নয়নে এই দুই শক্তিকে পাশাপাশি এগিয়ে চলতে হবে। শুধু তাই নয়, বস্ত্রশিল্পের আধুনিকীকরণ, বিজ্ঞান শিক্ষার প্রসার, গবেষণা প্রযুক্তিকে শিল্পের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও তার উদ্যোগ ছিল অনন্য। তিনি কখনো গবেষণাগারে চার দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রাখেননি। তার কাছে বিজ্ঞান ছিল মানুষের জীবনকে আরো সুন্দর করে তোলার এক কার্যকর উপায়। ১৯৬৯ সালে ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল। ইনকোস্পান নতুন পরিচয় পেল, প্রতিষ্ঠিত হল সংক্ষেপে ইসরো। সেই প্রতিষ্ঠানের প্রথম স্থপতি, প্রথম স্বপ্নদ্রষ্টা ছিলেন ডক্টর বিক্রম সারাভাই। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কাজ করে গিয়েছেন অক্লান্তভাবে, বিশ্রাম যেন তার অভিধানে ছিলই না। বৈঠক, গবেষণা, পরিকল্পনা, নতুন প্রকল্প, সবকিছুর মধ্যেই তিনি খুঁজে নিতেন আগামী দিনের ভারতকে। ১৯৭১ সালের ৩০শে ডিসেম্বর কেরলের কোভালমে সরকারি সফরে গিয়েছিলেন তিনি। সেখানেই গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। খবরটি ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। এত অল্প বয়সে এমন একজন স্বপ্নদ্রষ্টার চলে যাওয়া ছিল ভারতীয় বিজ্ঞানের জন্য এক অপূরণীয় ক্ষতি।

কিন্তু সত্যিকারের মহান মানুষ কখনো শুধু তার জীবদ্দশায় বেঁচে থাকেন না, তিনি বেঁচে থাকেন তার স্বপ্নে, তার কর্মে, তার রেখে যাওয়া পথে। আর যখন ভারতের উপগ্রহ মহাকাশে প্রদক্ষিণ করে, দূর মহাকাশে পৌঁছে যায় চন্দ্রযান, যখন মঙ্গল অভিযানে বিশ্বের প্রশংসা অর্জন করে ভারত, যখন দেশের প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে শিক্ষা, যোগাযোগ কিংবা আবহাওয়ার তথ্য পৌঁছে যায়, তখন প্রতিটি সাফল্যের নেপথ্যে নিঃশব্দে জেগে থাকেন ডক্টর বিক্রম সারাভাই। তিনি আমাদের শিখিয়েছেন, বড় স্বপ্ন দেখতে ভয় পেলে বড় সাফল্য আসে না। সীমিত সম্পদ কোনো দেশের দুর্বলতা নয়, দুর্বলতা তখনই যখন স্বপ্ন দেখার সাহস হারিয়ে যায়। ১৯৭১ সালে ৩০শে ডিসেম্বর তিনি চলে

গিয়েছিলেন বটে, কিন্তু কিছু মানুষের জীবনকে মৃত্যুর তারিখ দিয়ে মাপা যায় না, তাদের কাজই হয়ে ওঠে তাদের প্রকৃত পরিচয়। আজও যখন কোনো ভারতীয় উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পৌঁছয়, যখন মহাকাশ অভিযানে বিশ্বের দরবারে ভারতের নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে, যখন বিজ্ঞান নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়, তখন নিঃশব্দে স্মরণে আসেন সেই মানুষটি যিনি বহু দশক আগে এই ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। ডক্টর বিক্রম সারাভাই আমাদের শিখিয়েছেন, স্বপ্ন তখনই সত্যি হয় যখন তার সঙ্গে যুক্ত হয় অধ্যবসায়, জ্ঞান এবং মানুষের কল্যাণের অঙ্গীকার। এই মহান বিজ্ঞানীর জন্মবার্ষিকী উপলক্ষে তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা। আজকে মহানায়কের গল্পে তাঁকে স্মরণ করতে পেরে আমরা গর্বিত।

এতক্ষণ শুনছিলেন মহানায়কের গল্প। উপস্থাপনায় ছিলাম আমি শ্রাবণী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রৌম্যগীতি।

রোমগীতিতে আজ শুরুতেই সব্যসাচী সেনগুপ্তের কথায় অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের সুরে ইন্দ্রাণী সেনের কণ্ঠে শুনবেন একটি গান।

রোমগীতিতে এবারের গানটির সুরকার প্রশান্ত সেন, গীতিকার অজয় মুখোপাধ্যায়, গেয়েছেন সুজিত কুমার লায়েক।

রোমগীতিতে এবারের গানটির কথা এস কে ইসমাইলের, সুরকার অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়, গেয়েছেন শুভদীপ মুখোপাধ্যায়।

আজকে রঙ্গগীতির শেষ গানটির গীতিকার সৌমিত্র মজুমদার, সুরকার সুপ্রকাশ চাকি, গেয়েছেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রোমগীতি। মৈত্রী প্রচার তরঙ্গে এখন আধুনিক গান, শিল্পী তনিকা ভট্টাচার্য।

শুনছিলেন আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা।

কিছু মানুষ থাকেন যাদের জীবনকে শুধু একটি পরিচয়ে বাঁধা যায় না। কেউ তাকে বলবেন প্রশাসক, কেউ বলবেন সাহিত্যিক, কেউ ইতিহাসবিদ, আবার কেউ বলবেন অর্থনৈতিক চিন্তাবিদ। কিন্তু সব পরিচয়ের আড়ালে একটা পরিচয় যেন বারবার ফিরে আসে। তিনি ছিলেন নিজের দেশকে বুঝতে চাওয়া একজন মানুষ। এক হাতে ছিল সরকারি দায়িত্ব, অন্য হাতে ছিল কলম। একদিকে ব্রিটিশ সরকারের প্রশাসনিক চাকরি, অন্যদিকে সেই শাসনের অর্থনৈতিক প্রভাব নিয়ে কঠিন প্রশ্ন। একদিকে ইতিহাসের পাতা, অন্যদিকে বাংলা সাহিত্যের জগৎ। ঘড়ি কাঁটা বলছে সময় এখন 12:58, আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে চলে এসেছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আর আজকের অল্প অল্প গল্প কথায় তোমাদের বলবো এক বিশেষ ব্যক্তিত্বের কথা। সেই গল্পের শুরু অনেক দিন আগে। চলো তাহলে ফিরে যাই 19 শতকে। এক পরিবারে জন্ম হলো এক শিশুর। সালটা 1948 আর তারিখটা আজকের, অর্থাৎ 13ই আগস্ট। শিশুটির নাম রমেশচন্দ্র দত্ত। আজ তার জন্মদিন। আর আজকের গল্প শুধু একজন মানুষের জন্মদিনের গল্প নয়, আজকের গল্প একজন মানুষ কিভাবে নিজের সময়কে উপলব্ধি করেছিলেন, পড়াশোনা করে কিভাবে জীবন গড়ে তুলেছিলেন, কিভাবে নিজে চাকরির মধ্যে থেকেও দেশের বাকি জনগণের কথা ভেবেছিলেন, আর কিভাবে তার কলম হয়ে উঠেছিল প্রশ্ন করার অস্ত্র। ফিরে আসছি গল্পে, তবে তার আগে শুনে নেব এই গানটি।

ফিরে এলাম শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে একটি গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আজ 13ই আগস্ট, রমেশচন্দ্র দত্তের জন্মদিনে কথা বলছি তার জীবনের ইতিহাস নিয়ে। 19 শতকের কলকাতা, শহরটা তখন ধীরে ধীরে বদলে যাচ্ছে, ইংরেজ শাসনের প্রভাব বাড়ছে, নতুন ধরনের শিক্ষা আসছে, ইংরেজি ভাষা, পাশ্চাত্য শিক্ষা, নতুন চিন্তা, সব মিলিয়ে সমাজে তৈরি হচ্ছে এক নতুন পরিবেশ। এই সময়েই কলকাতার রামনগরের বিখ্যাত দত্ত পরিবারে জন্ম নিলেন রমেশচন্দ্র দত্ত। তার বাবা ছিলেন ঈশানচন্দ্র দত্ত এবং মা ছিলেন ঠাকুমণি। দত্ত পরিবার ছিল শিক্ষিত ও সংস্কৃতিমোনা, ফলে ছোটবেলা থেকেই

রমেশচন্দ্র এমন একটি পরিবেশ পেয়েছিলেন যেখানে পড়াশোনা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার বিষয়েই ছিল না, ছিল জীবনের জ্ঞান অর্জনের একটা বড় অংশ। ছোট্ট রমেশচন্দ্র হয়তো তখন জানতেন না তার ভবিষ্যৎ কোথায় লেখা আছে। তিনি এও জানতেন না একদিন তার লেখা ইতিহাস নিয়ে আলোচনা হবে, জানতেন না তার অর্থনৈতিক চিন্তা নিয়ে গবেষণা হবে, একদিন তার নাম ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসেও উচ্চারিত হবে। এগুলো কোনোটাই তিনি না জানলেও একটা জিনিস তখন থেকেই তৈরি হচ্ছিল, জানার আগ্রহ। আর যে কোনো বিষয়ে এই জানার আগ্রহই কিন্তু মানুষকে সফলতার রাস্তার দিকে এগিয়ে নিয়ে যায়। রমেশচন্দ্র পড়াশোনা শুরু করেন কলকাতার হেয়ার স্কুলে, পরে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। 1864 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1866 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে আর্টস পরীক্ষায় উত্তীর্ণ হন। এখানেই তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। তখনকার তরুণদের সামনে একটি বড় স্বপ্ন ছিল, ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ICS। কিন্তু সেই পরীক্ষা সহজ ছিল না, আর তার থেকেও বড় কথা, একজন ভারতীয়ের পক্ষে সেই পরীক্ষায় সাফল্য পাওয়া ছিল অত্যন্ত কঠিন। কিন্তু রমেশচন্দ্র পিছিয়ে গেলেন না। 1868 সালে তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিহারীলাল গুপ্তের সঙ্গে ইংল্যান্ডে যান। ভাবুন তো, আজ আমরা বিমানে কয়েক ঘন্টায় বিদেশে পৌঁছে যাই, কিন্তু সেই সময় বিদেশ যাত্রা ছিল সমুদ্র পথের এক দীর্ঘ যাত্রা। একজন তরুণ ভারতীয় নিজের দেশ ছেড়ে পাড়ি দিচ্ছেন সুদূর ইংল্যান্ডে। লক্ষ্য একটাই, পরীক্ষায় সফল হওয়া। পরের বছর অর্থাৎ 1869 সালে তিনি ICS পরীক্ষায় সফল হন। একজন বাঙালি তরুণের কাছে এটা নিঃসন্দেহে বড় সাফল্য ছিল, কিন্তু আসল গল্প তখনও শুরু হয়নি। বলবো তোমাদের তার চাকরি জীবনের গল্প, তবে এখন ফিরে আসবো একটা গানের পর।

ফিরে এলাম গানের পর, আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা নিয়ে সঙ্গে আছি আমি তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আজ তোমাদের বলছি রমেশচন্দ্র দত্তর জন্মদিনে তার জীবন কাহিনী। তো আমরা শুনলাম তার শৈশব ও কৈশোর জীবন নিয়ে, এবার বলি তার চাকরি জীবনের কথা। 1871 সাল, রমেশচন্দ্র দত্ত প্রশাসনিক জীবনে প্রবেশ করলেন। আলিপুরে অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মজীবন শুরু হয়। এরপর তিনি বাংলার বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। মেহেরপুর, বাকেরগঞ্জ, বাঁকুড়া, বালেশ্বর, পাবনা, ময়মনসিংহ, বর্ধমান, দিনাজপুর, মেদিনীপুর বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন। শেষ পর্যন্ত তিনি ওড়িশার ডিভিশনাল কমিশনার পদেও পৌঁছেছিলেন। এটি ছিল সেই সময় একজন ভারতীয়ের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ। আচ্ছা, এবার একটু থামা যাক। একজন মানুষ যখন প্রশাসনের দায়িত্বে থাকেন, তখন তিনি শুধু ফাইলের হিসেব নিকেশ দেখেন না, সেখানকার যাবতীয় সুবিধা অসুবিধা তিনি দেখেন। যেমন জমির সমস্যা, খরা, দুর্ভিক্ষ, রাজস্ব, গ্রামের অর্থনীতি, সাধারণ মানুষের কষ্ট ইত্যাদি। আর রমেশচন্দ্র দত্ত ঠিক এই জায়গাতেই অন্যরকম হয়ে উঠলেন। তিনি শুধু দেখলেন না, তিনি ভাবলেন, প্রশ্ন করলেন, কেন ভারতের কৃষক এত কষ্টে, কেন মানুষ বারবার দুর্ভিক্ষের মুখে পড়ছে, কেন দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে, কেন যে দেশ একসময় এত সমৃদ্ধ ছিল সেই দেশের সাধারণ মানুষকে এত দারিদ্র্যের মধ্যে থাকতে হচ্ছে। এই প্রশ্নগুলোই পরবর্তীকালে তার চিন্তার অন্যতম ভিত্তি হয়ে দাঁড়ায়। একটা দৃশ্য কল্পনা করা যাক। একটা গ্রাম, চারদিকে শুকনো মাটি, একজন কৃষক মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, ফসল ভালো হয়নি, কিন্তু রাজস্ব দিতে হবে, ঘরে খাবার কম, তবুও হিসাবের খাতা থেমে থাকবে না। রমেশচন্দ্র দত্ত যখন প্রশাসনিক কাজে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন, তখন এই বাস্তবতার সঙ্গে তার পরিচয় হয়েছিল। তিনি বুঝতে শুরু করেন, কোনো দেশের অর্থনীতি শুধু বড় বড় সংখ্যা দিয়ে বোঝা যায় না, অর্থনীতির আসল গল্প লুকিয়ে থাকে সাধারণ মানুষের জীবনে, কৃষকের ঘরে, শ্রমিকের জীবনে, খালি গোলা এবং আধপেটা খাওয়া পরিবারের মধ্যে। এই উপলব্ধি তাকে ইতিহাস ও অর্থনীতির দিকে আরও গভীরভাবে নিয়ে যায়। ফিরে আসবো আবার গল্পে, তবে এখন শুনে নেব এই গানটি।

ফিরে এলাম শিল্পী স্বাগতলক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে একটি গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়ে আছি তোমাদের সঙ্গে আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আজ তোমাদের বলছি রমেশচন্দ্র দত্তের জীবনের গল্প। রমেশচন্দ্র দত্ত শুধু প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন একজন লেখকও। বাংলা সাহিত্যে তিনি উপন্যাস লিখেছেন, আবার ইতিহাস ও অর্থনীতি নিয়েও লিখেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তার বিভিন্ন বিশ্লেষণ। তিনি দেখাতে চেয়েছিলেন ব্রিটিশ শাসনের অর্থনৈতিক নীতির ফলে ভারতের সম্পদ, কৃষি ও সাধারণ মানুষের জীবনে কী ধরনের প্রভাব পড়েছিল। তার এই চিন্তা ভারতীয় অর্থনৈতিক জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে

একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। দেশপ্রেম সবসময় হাতে অস্ত্র নিয়ে প্রকাশ পায় না। কেউ দেশের জন্য লড়েন মাঠে, কেউ জেলে যান, কেউ বক্তৃতা করেন, আর কেউ কলম ধরেন। রমেশচন্দ্র দত্ত সেই কলম ধরার মানুষ, আর তার কলমের ধার কিন্তু ছুরির থেকেও বেশি। তার সময়ে ভারতীয় জাতীয়তাবাদ ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। দাদাভাই নওরোজি ভারতের অর্থনৈতিক শোষণ নিয়ে প্রশ্ন তুলছেন, মহাদেব গোবিন্দ রানাডে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের কথা বলছেন, আর রমেশচন্দ্র দত্ত নিজের অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে দেখাচ্ছেন যে ভারতের দারিদ্র্যকে শুধু ভারতীয়দের ব্যর্থতা বলে দেখলেই হবে না, এর পেছনে শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক নীতির প্রভাবও বুঝতে হবে। এই সময়ে তার চিন্তা আরও রাজনৈতিক হয়ে ওঠে। তিনি শুধু ইতিহাস লিখতে চাননি, তিনি ইতিহাস থেকে প্রশ্ন তুলতে চেয়েছিলেন, একটা দেশ কেন দরিদ্র হয়, কিভাবে একটা দেশের সম্পদ অন্যত্র চলে যায়, কৃষক কেন দুর্বল হয়ে পড়ে, শাসন ব্যবস্থা মানুষের জীবনে কি প্রভাব ফেলে। আজ আমরা যখন অর্থনীতি নিয়ে কথা বলি, তখন হয়তো জিডিপি, বাজার, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান এই শব্দগুলো শুনতে পাই, কিন্তু রমেশচন্দ্র দত্তের সময়েও মূল প্রশ্নটা ছিল একই, সাধারণ মানুষের জীবনযাপন কিভাবে হচ্ছে। কথা বলছিলাম আজ রমেশচন্দ্র দত্তকে নিয়ে, যিনি একাধারে প্রশাসনিক কর্মকর্তা, একজন সাহিত্যিক এবং রাজনীতিবিদ। 1848 সালের 13ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1909 সালের 30শে নভেম্বর তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। তবে কিছু কিছু মানুষের মৃত্যু হয় না, তারা থেকে যান তাদের বইয়ের পাতায়, ইতিহাসের আলোচনায় আর আমাদের চিন্তার মধ্যে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা নিয়েছিলাম তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। যেতে যেতে তোমাদের জন্য রইল এই গানটি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই শুনতে থাকো যুববাণী। আজকের মতো টাটা।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সঞ্জিদা সুলতানা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শুরুতে শুনব শ্রাবণী সেনের কণ্ঠে এই গানটি।

শুনছিলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা। মাফ করবেন, এবারে শিল্পী সুবীর সেন।

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: নাটক স্বাধীনতা যুদ্ধ একটি প্রেমের গল্প, রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস।
1: আজকের নাটক স্বাধীনতা যুদ্ধ ও একটি প্রেমের গল্প।

0: কি ব্যাপার বলুন তো নূর সাহেব, কতক্ষণ আর এই চোরকুটুরিতে বসে থাকব? সাহেবের দরবার কতক্ষণে শেষ হবে কে জানে।
1: সময় লাগবে, আমাদের সদর সাব ডিভিশনের যেখানে যত পুলিশ অফিসার আছে সবাইকে তলব করে এনেছে বাংলোতে। আহেলা বিলাতি সাহেব, স্বদেশীরা হেনস্থা করছে সহ্য হয়? ওই ঘরতেই তো ঠুকলাম, দেখলাম কি তড়পাচ্ছে নাজির বাবুকে।
0: কেন কেন কেন, নাজিরও তলে তলে স্বদেশীওয়ালাদের দলে ভিড়েছে নাকি?
1: না না,
0: কিচ্ছু বলা যায় না নূর সাহেব, এই ১৯৪২ সালটা খুব ভালো যাবে না। দেখছেন না এসব কাণ্ড হচ্ছে? একটা খবর শুনবেন
1: কি,
0: খুব সিক্রেট, স্বদেশীরা এমন প্রার্থিয়েছে যে ২৫-৩০ জন চৌকিদার এক জায়গায় জমায়েত হয়ে উর্দি পাগড়ি কোমরের পেটি সব খুলে জড়ো করে একেবারে আগুন ধরিয়ে দিয়েছে।
1: হ্যাঁ বলেন কি চৌধুরী মশাই।
0: তবে আর বলছি কি, কাউকে বিশ্বাস নেই।
1: না না, ওই ঢেড়া দেওয়া নিয়ে কি একটা গোলমাল হয়েছে।
0: ও, তারপর স্বদেশীরাও ঢেড়া দাঁত ছেড়েছে নাকি? হ্যাঁ, আনঅথোরাইজড ঢোল শুদ্ধ অ্যারেস্টেড হবে, ঢোল বাজেয়াপ্ত হবে।
1: অনারারি ম্যাজিস্ট্রেটেরই এক দোষ, গান্ধী বাবার চেলারা পাল্টা ঢেড়াদার না বলে ঢোল ফাঁসিয়ে দিত না, পুলিশ রয়েছে কি করতে? কি হলো, হু দিচ্ছেন না যে?
2: এই এলাকায় ১৪৪ জারি করা হইয়াছে, তবু ওরা কার্য করে না। Hold you there, Jared. Sentry, push them back. Push them back. I said push them back. You police officers, listen. আপনারা দেশের আইন শৃঙ্খলা রক্ষক, আপনাদের হাতে যথেষ্ট ক্ষমতা দেওয়া হইয়াছে। শান্তির জন্য মিটিং মিছিল হরতাল নিষিদ্ধ করা হইয়াছে, তবুও যাহারা উত্তেজনা সৃষ্টি করিতেছে তাদের কঠিন হাতে দমন করা আপনাদের কর্তব্য, আই মিন ডিউটি। নির্বিচারে লাঠি চালান, গুলি চালান, কোন জবাবদিহি করিতে হইবে না। বি রুথলেস, আই সে বি রুথলেস। সাপ্রেস দ্য মুভমেন্ট, মনে রাখিবেন আপনাদের কাজের ওপর নজর রাখা হইবে। ব্রিটিশ সরকার এফিশিয়েন্ট পুলিশ অফিসারদের যথাসময়ে রিওয়ার্ড দিবে, পুরস্কৃত করিবে, হ্যান্ডসাম রিওয়ার্ড। নাও ইউ মে গো, আপনারা যাইতে পারেন।

0: ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন।
1: টেক ইওর সিটস, আপনারা বসুন।
2: থ্যাংক ইউ।
1: হ্যাঁ, এবার কাজের কোথায় আসা যাক। মিস্টার চৌধুরী, মিস্টার নূর, এই জেলার হিন্দু মুসলমান কমিউনিটির প্রভাবশালী ব্যক্তি আপনারা, বলুন কিভাবে আপনারা ব্রিটিশ গভর্নমেন্টকে সাহায্য করিতে পারেন।
0: আপনি বলুন স্যার।
1: প্রিসাইজলি স্পিকিং, এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আই মিন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছে কে? মিস্টার গান্ধি, এ হিন্দু লিডার, কংগ্রেস প্রস্তাব আকারে ইহা গ্রহণ করিয়াছে, হু আর দে? তাহার অনুগত হিন্দু ফলোয়ার্স। মিস্টার নূর, আমাদের জেলার মুসলমানদের শুধু এই কথাটা বুঝাইবেন।

0: বলিবেন মুসলিম লীগ তাহাদের স্বার্থ দেখিবে, আন্ডারস্ট্যান্ড?
1: তা আমাকে আপনি কি করতে বলছেন স্যার?
0: আপনাকে এরিয়ার লোকজন নন পলিটিক্যাল লোক বলিয়া জানেন।
1: আসলে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না ইংরেজ এদেশ থেকে ছেড়ে গেলে পরে এদেশের কোনো মঙ্গল হবে।
0: রাইট রাইট, অ্যাবসলিউটলি করেক্ট।
1: কিন্তু স্যার, আপনি জেলা দণ্ডমূল্যের কর্তা, আপনি ডেকে পাঠালে তো না এসে পারি না, আবার আপনার বাংলোয় যাতায়াত করি, লোকে দেখলে পরে মানে।
0: আমি জানি রাজভক্ত প্রজাদের স্বদেশীরা বিশ্বাস করে না।
1: আরো ভয় পাচ্ছি কেন জানেন স্যার? নেতারা অ্যারেস্টেড হবার পর ছোঁড়ারা সব খ্যাপা কুকুরের মতো হয়ে গেছে, পকেটে পকেটে বোমা পিস্তল, প্রাণ নিয়ে নিতে পারে।
0: বিফোর দ্যাট, তাহার আগে উহাদের প্রাণ চাইবে।

0: এই দরওয়াজা খোল, লক আপ।
1: ব্যবসায়ী সমিতির মাথা শালা চিত্ত সাহাকে এক প্রস্থ মেরামত করি, ও স্বদেশী করা ঘোচাচ্ছি। খোল দরজা, খোল।
2: এই কি জুলুম, এই বুড়ো বয়সে আমাকে মিছি মিছি টেনে এনে গারদে ভরে দিলেন দারোগাবু।
1: মিছি মিছি মিছি চিত্ত সাহা, বড় একা লাগছে তোমার না? ফোর্স নিয়ে মেজবাবু গেছে বাজারে, সঙ্গী সাথীদের সব নিয়ে এলো বলে। আমার থানা এলাকার সব স্বদেশীদের এই লকআপে একবার ভরে রেখে দেবো।
2: বিশ্বাস করুন, বিশ্বাস করুন বড়বাবু, আমরা আমরা সাত পুরুষের ব্যবসাদার, কিনি বেচি খাই, কোনোদিন স্বদেশী করার কথা ভাবিও নি, ওসব কি আমাদের কাজ?
1: সব শালা সাধু পুরুষ, অথচ পোস্ট অফিস লুট হয়ে যাচ্ছে, টেলিগ্রাফের তার লোপাট হয়ে যাচ্ছে, রেল লাইন উপড়ে দিচ্ছে, সব ভূতে করছে না? তারপর তোমরা শালা দোকানপাট বন্ধ করে হরতাল করছো? দোকান খুলবি? বল শালা, বল শালা, দোকান খুলবি? এই চামড়া, এই চামড়ার বেল্টের ফাঁস তোর শ্বাসনালীতে চেপে বসবে, নিঃশ্বাস বন্ধ হয়ে একেবারে দাপিয়ে মরবি। আর একটা, আর একটা মুচড় দিলেই বল, তুই দোকান খুলবি?
3: না,
1: সমিতির সমিতির সবাইকে দোকান খুলতে বলবি? বল
3: না।
1: তবে রে, তবে রে, সারদায় ট্রেনিং আমার, আমি অশ্বিনী দারোগা, আমাকে তুই যা। এদি এদি শালা কেদ্রেই পড়লো মনে হচ্ছে, ইঁদুরের ফুসফুস, এ নিয়ে ব্রিটিশ সিংহের লেজে কামড় দিচ্ছ?
0: রহমান, রহমান, ফোর্স নিয়ে তুমি বাড়িটা ঘিরে ফেলো, এই গভীর রাত্রিরে কারো বাড়ির বাইরে থাকার কথা না, ধারে কাছে কাউকে দেখলেই বুঝবে সন্দেহজনক, স্ট্রেট ফায়ার করে দেবে। টেক পজিশন, দরজা খুলুন, থানা থেকে আসি, দরজা খুলুন। কি হলো, দরজা খুলুন। খুলবেন নাকি বন্দুকের কুন্দু দিয়ে ভাঙবো?
2: কি ব্যাপার
0: বলছি, তার আগে বলুন, আপনি ভবানী শঙ্কর চৌধুরী?
4: লোকাল থানা থেকেই তো আসছেন, ভবানী শঙ্কর চৌধুরীকে তো আপনার না চেনার কথা নয়।
0: আরে সে কথা হচ্ছে না, আইনের কতগুলো নিয়ম আছে, তাছাড়া আপনি কবুল করছেন যে আপনি ভবানী শঙ্কর চৌধুরী। এবার ব্যাপারটা বলি, আপনার একটা বন্দুক আছে?
4: লাইসেন্সও আছে।
0: অবশ্যই, বন্দুকটি কি বাড়িতে আছে?
4: আপনি কি বলতে চাইছেন আমি তো কিছু বুঝতে পারছি না।
0: এখন এদিককার অনেক বাড়ির বন্দুকই টেরোরিস্টদের হাতে,
4: আমি তাদের হাতে বন্দুক তুলে দেব?
0: না দিয়ে থাকলে আপনাকে সারেন্ডার করতে হবে।
4: যদি না করি?
0: বাড়ি সার্চ করব।
4: আপনারা আমার বাড়ি সার্চ করবেন? আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানতে পারলে পরে আপনাকে একেবারে মানে
0: চোখ রাগামেন না, তিনি সবই জানেন, তার কাছে খবর আছে আপনি তলে তলে আন্দোলনকারীদের সাহায্য করছেন। শুনুন, আপনার বাড়ি খানা তল্লাশি করব আমরা, বাড়িতে আর কে কে আছে?
4: বার বাড়িতে কাজের লোকজন।
0: ভেতরের বাড়ির কথা বলুন, ভেতরের বাড়িতে কে কে আছেন?
4: আমার স্ত্রী আছেন, আর সুবালা আমার মেয়ে।

0: কি সুবালা, তুমি এত রাত্রিরে?
1: মারে দা, দরজাটা বন্ধ করে দাও, ওরা এসে পড়বে।
0: কারা কারা এসে পড়বে?
1: তুমি দরজাটা বন্ধ করো আগে। ওরা নিশ্চয়ই আমার পিছু নিয়েছে, খিড়কি দরজা দিয়ে পুকুর পাড় দিয়ে এক নিঃশ্বাসে দৌড়েছে। সেদিকে জনমনুষ্য যায় না, জঙ্গল, বেত কাটা ঝোপঝাড়। এত রাত্রে কোনোদিন বাড়ি থেকে বেরোয়নি তো, কি অন্ধকার বাবা। গাছের উপর এসে পড়ছি, কাঁটা ফুটছে, তবু দৌড়চ্ছি।
0: কেন সুবালা, কি হয়েছে বলবে তো?
1: আমার জল তেষ্টা পেয়েছে, জল খাবো।
0: আপনি চিল্লি চিলি কথা বলো না, চুপ করে বসো তো এখানে, বসো বসো। এই না সুবালা, সুবালা তুমি নিশ্চয়ই এই ভেবে আমার কাছে এসেছো যে আমার কাছে তোমার কোনো ভয় নেই, তাহলে আমার পাগলের মতো করছো কেন? সুবালা সুবালা সুবালা সুবালা, আমার থেকে তাকাও তাকাও, শোনো শোনো, কেউ তোমাকে তাড়া করেনি, করলে এখানে তারা এতক্ষণে এসে পৌঁছে যেত না।
1: কি জানি সব সময় আমার মনে হচ্ছিল আমার পেছন পেছন কেউ আসছে, ছায়ার মতো দেখছিলাম আমি, আমি পায়ের শব্দ শুনেছি স্পষ্ট।
0: ও তোমার মনের ভুল সুবালা, আতঙ্ক, কে তাড়া করে আসছে মনে হয় তোমার?
1: পুলিশ।
0: পুলিশ তোমাকে কেন?
1: আমি কেমন একটা ঘোরের মধ্যে দৌড়ে এসেছি নরেশদা, বাড়িতে এতক্ষণ কি হচ্ছে কে জানে।
0: কি হবে, কি হয়েছে বাড়িতে?
1: পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে।
0: তোমাদের বাড়িতে? ভবানী শঙ্কর চৌধুরীর বাড়িতে পুলিশ? কি বলছো তুমি, তুমি দেখেছো?
1: সব কি রকম দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে নরেশদা। গাড়ির শব্দ শুনেই মা দোতলার জানলার খড়খড়ি তুলে দেখলো পুলিশের গাড়ি। আমি তখন ঘুমোচ্ছি, বাড়ির সামনে পুলিশের দাপাদাপি কিচ্ছু টের পাইনি। মা মশারির মধ্যে মুখ এনে ঠেলা দিল আমাকে, বললো
2: শুভি, আই শুভি, ও উঠে পড়, আবার বাস ফিরে শোন, ওঠ, বাড়িতে পুলিশ এসেছে।
1: পুলিশ?
2: হ্যাঁ, দরজা ধাক্কা দিচ্ছে, খুলতে দেরি করলে ভেঙে ঢুকবে, ঠেকানো যাবে না।
1: এখন কি হবে মা,
2: কি হবে বুঝতে পারছো না? ইংরেজির পুলিশে রাত বেরোতে বাড়িতে ঢুকে যা ইচ্ছে তাই করতে পারে।
1: আমাদের আমাদের কি করবে?
2: আমাদের নয়, তোমাকে। ওদের কাছে কি খবর আছে কে জানে, আক্রোশ হলে ওরা কি করতে পারে আর পারে না জানো না তুমি? কত মেয়ে সর্বনাশ করেছে ওরা। ওঠ ওঠ, বেরিয়ে পড়,
1: কোথায় যাব?
2: খিড়কি দিয়ে বেরিয়ে পুকুর পাড় দিয়ে যেখানে হোক গা ঢাকা দিয়ে থাকবি। কোথায় গেলে বাঁচবি নিচে বুঝিস না? সব কথা আমাকে বলে দিতে হবে নাকি?
1: এই রাত্রে
2: অস্থির দুঃসময়, তারাবার দিন রাত্রির, আয় আয় আমার সঙ্গে, আয়।

0: মা আমাকে একরকম ঠেলে বার করে দিয়েছিল খিড়কি দিয়ে। ভেবেছিল আমি কাছাকাছি কোথাও লুকিয়ে থাকবো। জানো, সাহস হলো না আমার। একা, অন্ধকার, মাথার উপর খোলা আকাশ, কি ভেবে আমি দৌড়তে শুরু করলাম। তোমার কাছে আসবো ভাবিনি। তুমি স্কুল বাড়ির হোস্টেল ঘরে একা থাকো, তোমাকে আমি বিপদে ফেলতে চাইনি।
1: অথচ সুবালা শেষ পর্যন্ত আমার কাছে এসে পড়লে।
0: আচ্ছা আচ্ছা নরেশদা, এই নির্জন পুরীতে একা থাকতে তোমার ভয় করে না?
1: নির্জন? সে তো এই কয়েক মাস স্কুল বন্ধ, হোস্টেল বন্ধ, ছাত্র শিক্ষক যে যার বাড়িতে বসে আছে, আমার চালচুলনেই পড়ে আছি। সুবালা, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে।
0: খুব ভদ্রতা করছো আমার সঙ্গে নরেশদা।
1: বড় অসময় এসেছো যে, পুরো বাড়ির মতো স্কুল ঘর, গভীর রাত্রির হ্যারিকেনের আলো, চারিদিক শুনশান, আমাদের যত চেনা জানাই থাক, মুখোমুখি বসার, অন্তরঙ্গ হবার, এটা তো স্বাভাবিক পরিস্থিতি নয়। ভয়ের কথা বলছিলে না, এই মুহূর্তে ভয় আমার নিজেকে। তাই
0: কি বলছিলে বলো।
1: হ্যাঁ বলি, সুবালা পুলিশ কি তোমাকে সন্দেহ করছে?
0: জানি না।
1: অন্তত এটা জানো, তোমাকে সন্দেহ করার সত্যি সত্যি কোনো কারণ আছে কিনা।
0: এরকম করে বলছো কেন নরেশদা?
1: বলছি আমি তোমাকে ভালোবাসি বলে।
0: আমিও তোমাকে ভালোবাসি।
1: সেই জন্যই ব্রত মিলিয়ে নিতে হবে আমাদের। এক ব্রত না হলে হৃদয় মিলে না সুবালা।

0: এ তুমি কি করলে সর্বাণী?
1: ঠিকই করেছি, কাঁটা মারা জুতোর তলায় দেশটাকে পিষে মারা ঠিকেদারি ওদের কে দিয়েছে?
0: সর্বাণী, আস্তে আস্তে।
1: কেন আস্তে কেন? আমার বাবা বলতেন, ততক্ষণে মানুষের ভয় যতক্ষণ না যাকে ভয় সে একেবারে মুখোমুখি এসে পড়ছে, এসে পড়লে আর ভয় কিসের? অহিংস সত্যাগ্রহীদের বলছে টেররিস্ট, সন্ত্রাসবাদী। সন্ত্রাসবাদী তো তোরা, বন্দুক পিস্তল গোলা বারুদ পুলিশ মিলিটারি যত ইচ্ছা চার, কতক্ষণ সহ্য করবে মানুষ, কতদিন?
0: তাই তো ভাবি, হঠাৎ বাড়ি ঘেরাও করে পুলিশ আমার বাড়ি সার্চ করে কেন? ওরা বুঝিয়ে দিয়ে গেল গোটা সাব ডিভিশনে কোথায় কি হচ্ছে, কে কি করছে, সব খবর আমি রাখি, শুধু নিজের বাড়ির খবর আমি রাখি না। সুবালাকে কোথায় পাঠিয়েছ, কোথায় লুকিয়েছ?
1: খিড়কির বাগান দিয়ে বার করে দিয়েছি।
0: তার মানে ওই পথে ওর যাতায়াত আছে?
1: না।
0: আমাকে তুমি কি মনে করো সর্বাণী? আমি কিছু বুঝি না। নিয়মিত যাতায়াত না থাকলে পরে একটা উঠতি বয়সে মেয়ে ওদিক দিয়ে কোথাও যেতে পারে? তাও মাঝরাতে কোন মা প্রাণ ধরে তাকে যেতে দিতে পারে? কোথায় গেছে
1: জানি না।
0: কি বলছো তুমি? ভোর হয়ে এলো, মেয়েটা ফিরল না, তোমার দুশ্চিন্তা হচ্ছে না? তুমি কেমন মা?
1: সব তোমার জন্যে। সাহেবদের সঙ্গে উঠা বসা, ডিএম সাহেব বাংলায় সেলাম দেয়, মনে রায় বাহাদুর খেতাবের স্বপ্ন, তবু পুলিশ তোমার বাড়ি সার্চ করে, তোমার স্ত্রীকে অসভ্যভাবে জিজ্ঞাসাবাদ করে তোমার সামনে, তুমি চুপ করে থাকো। আমি যদি বলি তুমি কেমন স্বামী?
2: মা?
1: কে রে সুবালা, এতক্ষণে তোর আসবার সময় হলো, আমি ভেবে ভেবে মরি।
2: আর আমি বুঝি ভাবছিলাম না, কি করে যে রাত কেটেছে সে আমি জানি, রাত্রিরে শহরে যে কত কিছু হয়। মা, মা পুলিশ ঢুকেছিল বাড়িতে?
1: ঢুকবে না, আবার বন্দুকটা নিয়ে গেছে।
2: বাবাকে দেখছি না,
1: উনি গেছেন বন্দুক ছাড় করাতে।
3: সুবালা, আমি যাই তাহলে।
2: ও কে রে? ও মা, দেখেছো কাণ্ড? মা, তোমাকে আমাদের কলেজের সেই নরেশদার কথা বলেছিলাম না?
1: হ্যাঁ,
2: ব্রাইট স্কলার, এই যে এই সেই নরেশদার।
1: ওখানে দাঁড়িয়ে কেন বাবা, ভেতরে এসো।
2: এই শোন না নরেশদা, আমার মা খুব ভালো।
3: সব মায়েরাই ভালো।
1: এক সময় ছিল, এখন তোমাদের বয়সী ছেলেদের আরেক মা হয়েছে, দেশমাতা। আমরা বাড়ির মায়েরা একটু খাটো হয়ে গেছি।
3: এই দুই মায়ের কোনো মাই আমার নেই।
1: কে কে আছেন বাড়িতে?
3: এখানে আমি একা বাউন্ডুলে, দেশের বাড়িতে বাবা আছেন বাঁচপড়া তালগাছের মতন। মা ছিলেন সে অনেক কথা। আমাদের বংশে রক্তের মধ্যে মুক্তি আন্দোলন, ঠাকুরদা স্বদেশী করেছেন, বাবা করেছেন, দাদা করেছে। অসহযোগ আন্দোলনে দাদার সঙ্গে আমিও মেতেছিলাম। দাদার মত্ততা একটু বেশি ছিল, ধরা পড়ল, জেলে গেল, জেলে গুলি চলল, দাদা মারা গেল।
1: আরে,
3: এমন তো কতই ঘটেছে মাসিমা। আমাদের ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। দাদার মৃত্যুর সংবাদ শুনেই মা মারা গেলেন। আমার ভীষণ রাগ হলো দাদার ওপর, মা চলে গেলেন বলে নয়, আমার বৌঠান রয়ে গেলেন বলে। আমার ভাইপো তখন বৌঠানের পেটে, লক্ষ্মী প্রতিমার মতো বৌঠান, তার খালি হাত, খালি গলা, পরনে থান, আমি চোখ তুলে তাকাতে পারতাম না তার দিকে। দাদার দেশপ্রেমের কঠিন মূল্য বলুন তো মাসিমা, বৌঠান কেন দেবে? কেন আমার ভাইপোটা আজন্ম পিতৃহীন হয়ে থাকবে?
1: থাক থাক, যা হয়ে গেছে হয়ে গেছে, ওসব কথা থাক বাবা, থাক। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য একটু চা জলখাবারের ব্যবস্থা করতে বলি।
2: নরেশদা, তোমাকে আমি আগে কোনোদিন কাঁদতে দেখিনি।
3: আমি লজ্জা পাই না সুবালা, দেশের কাজে শক্ত মনের মানুষ চাই, চোখ দিয়ে শুধু আগুন ঝরবে, তাদের দয়া মায়া মমতা থাকবে না, এসব বানানো কথা শেখানো বলি। আমি কাঁদতে পারলে খুশি হই, বুঝতে পারি আমি এখন মানুষ আছি।
2: নরেশদা, আজ কোথায় যেন তোমার সঙ্গে আমার একটা মিল খুঁজে পাচ্ছি। আমারও মনে হয় মানুষে মানুষে প্রেম ভালোবাসা বিশ্বাস নির্ভরতার চেয়ে বড় কিচ্ছু নেই, কিন্তু

0: কিন্তু তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুলিশ জানে না, এমন তো হতে পারে না।
1: জানে জানে জানে, আর এও জানে যে আমি ওসবের মধ্যে নেই।
0: না কিন্তু তুমি হয়তো নেই, হয়তো কেন, নিশ্চয়ই নেই। পুলিশ তা বিশ্বাস করে, আমার বাবাকে পুলিশ বিশ্বাস করেনি।
1: খোদ ইংরেজের গ্যারান্টি আছে আমার।
0: কি?
1: আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর রিচার্ডসন, এই যারা অকথ্য অত্যাচার করছে, মানুষ মারছে, তারাও ইংরেজ, আবার রিচার্ডসন সাহেবও ইংরেজ। কবিগুরু রবীন্দ্রনাথ এদেরই বলেছেন ছোট ইংরেজ আর বড় ইংরেজ। জানো সুবালা, একদিন আমাকে বলেছেন, তোমাদের টেগোরের কথাই ঠিক, মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি।
0: এক এক সময় আমি তোমাকে বুঝতে পারি না নরেশদা, তুমি কত জানো।
1: তুমিও জানো সুবালা, তবে তোমার মতো করে।
0: নরেশদা, আমাদের কতদিনের আলাপ বলো তো।
1: তাতে কি?
0: তোমাকে তবুও ঠিক বুঝে উঠতে পারিনি, এক এক সময় এক এক রকম মনে হয়েছে। কখনো ভেবেছি গুপ্ত বিপ্লবী, কখনো ভেবেছি না বিবাগী, কখনো আবার
1: প্রেমিক।
0: আমার মতো করে আর কিছু না জানি, এইটুকুনি জেনেছি আমি তোমাকে ভালোবাসি নরেশদা। এই অস্থির অনিশ্চিত দুঃসময়ে আমরা আমরা একসঙ্গে বাঁচব, পরস্পরকে ভালোবাসব। বলো, কথা দাও।
1: কথা দিলাম।
0: আমার হাতের উপর তোমার হাতটা রাখো।
1: রাখলাম।
0: আবার বলো।
1: আমি তোমাকে ভালোবাসি। এই দেশপ্রেমের বাঁধন ছেড়া আত্মঘাতী মত্ততার মধ্যে সুবালা, সুবালা, তুমিই আমার দেশ।

0: আমাকে বাঁচান, আমাকে বাঁচান নুট সাহেব। দিন বেদি জ্ঞান শূন্য হয়ে না বুঝে আপনার বাড়িতে ঢুকে পড়েছি নুট সাহেব।
1: আপনি সাহা মশাই না?
0: হ্যাঁ হ্যাঁ, চিত্ত সাহা।
1: বাজারে আপনার গদি?
0: হ্যাঁ, কিন্তু কিন্তু সে আর নেই নুট সাহেব, সব সব জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে আমাকে।
1: কি হাল হয়েছে আপনার?
0: দিনের পর দিন গারুদের মধ্যে কি পাশবিক অত্যাচার করেছে, উপোস, নিরম্য উপোস। হঠাৎ হঠাৎ কারো থানা ভাঙচুর করে আগুন লাগিয়ে দিল। হ্যাঁ নুট সাহেব, একটা কনস্টেবল তালা খুলে না দিলে পুড়ে মরতাম।
1: শাহমশাই, শাহমশাই কিছু নাস্তা পানি করলেন? মানে আমার বাড়িতে খেতে যদি আপনার আপত্তি না থাকে।
0: না না না, খাবো খাবো, কিন্তু নুট সাহেব তার আগে একটা ভরসা দিতে হবে আমাকে।
1: শাহমশাই, আপনার এমন বিপদ, প্রাণ যায় তবু আপনাকে আমি ভরসা দেবো না? আমিও তো মানুষ শাহমশাই।
0: তাহলে তাহলে আপনার বাড়িতে রাতটুকু কাটাই, তারপর তারপর কোনো নিরাপদ আশ্রয় আমাকে পাঠিয়ে দিন। পুলিশের হাতে পড়লে আমার আর নিস্তার নেই।
1: যতক্ষণ আমি আছি আল্লাহর নামে শপথ করে বলছি, আপনি নিরাপদ আশ্রয়ই আছেন, হরামজাদারা আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না।
2: বন্দুক থানা থেকে ফেরত পেয়েছি ঠিকই, কিন্তু আমার বাড়ি সার্চ হলো, অথচ স্যার আপনি একে।
3: মিস্টার চৌধুরী, আমারই নির্দেশে পুলিশ সার্চ করিয়া আছে।
2: আমি স্যার অনারারি ম্যাজিস্ট্রেট, আপনাদের বিশ্বাস রাজন বলেই তো।
3: অফকোর্স অফকোর্স, ঠান্ডা মাথায় ভাবিয়া দেখুন, ইহার ফলে সরকারি কাগজপত্রে কোনো প্রমাণ রহিল না, অথচ আপনার বাড়ি সার্চ হইল কেন? শহরের সকলে জানিল আপনি গভর্নমেন্টের সন্দেহভাজন ব্যক্তি, প্রচার হইল আপনি আমাদের শত্রু, গোপনে মিত্রতা বজায় থাকিবে। হ্যাঁ, আন্দোলনকারীরা আপনাকে বিশ্বাস করিবে, আপনার মাধ্যমে আমরা গোপন সংবাদ পাইব। হাউ ডু ইউ লাইক দ্য প্ল্যান? আশা করি এইবার আপনি ব্রিটিশ গভর্নমেন্টকে সাহায্য করিতে পারিবেন।

0: ব্যাপার? নরেশদা,
1: এদিকে এসো, কথা আছে।
0: হ্যাঁ বলো।
1: আর কোথায় নিজেকে বাঁচিয়ে রাখা গেল না সুবালা? স্রোতের বিপরীতে সাঁতার কাটলে স্রোতে যারা ভেসে যাচ্ছে তারা ছাড়বে কেন?
0: হলো কি বলবে তো?
1: এই দেখো,
0: তোমার হাতে পিস্তল।
1: পরিত্রাণের একটাই রাস্তা, এটা রগি ঠেকিয়ে ট্রিগার টেনে।
0: না, কিছুতেই না। কি হয়েছে তোমার? শোনো, তুমি আমাকে বলো কি হয়েছে।
1: বলছি, কলেজের বন্ধুরা অনেকদিন ধরে দলে টানার চেষ্টা করেছিল আমাকে। এই শহরে সরকারি তাণ্ডব সীমা ছাড়িয়ে গেছে। এখন ওরা মরিয়া গুলি ভরা পিস্তল হাতে গুঁজে দিয়ে বলে গেছে, হয় মরো নয় মরো। মরতে আমি পারবো না।
0: মরতেও পারবে না, তোমাকে আমি মরতে দেব না নরেশদা। তোমার বৌঠানের কথা ভাবো, আমার কথা ভাবো না কেন? বৌঠানের মতো চির দুঃখী করে দিয়ে চলে যাবে আমাকে। শোনো, তুমি আজ আর তোমার আস্তানায় ফিরবে না।
1: থাকবো কোথায়?
0: আজ এখন চলো তো আমাদের বাড়ি, পরে ঠিক করা যাবে। আমি মাকে সব কথা বলবো, বাঁচবার রাস্তা একটা বেরোবেই।

0: এবার সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি মিস্টার চৌধুরী। নরেশ বোস কার নাম?
1: আমি।
0: হ্যান্ডস আপ। একদম নড়বে না, বডি সার্চ করব। না, এ কোন ঘরে শুয়েছিল?
2: ওই পাশের ঘরে।
0: না না, এখানে তো নেই দেখছি। যন্ত্রটা হাওয়া হয়ে গেল নাকি মিস্টার চৌধুরী? পাকা সোর্সের পাকা খবর, কেঁচে যেতে পারে না তো। অশ্বিনী দারোগাকে বারবার ভড়কি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অশ্বিনী দারোগাকে বারবার ভড়কি দিচ্ছে।
1: সুবলা, সুবলা, কি করলে তুমি?
3: তুই কখন পিস্তল নিয়ে এলি? কি সর্বনাশ করলি মা, কি সর্বনাশ করলি!
4: আমার ভুল ভেঙে গেছে নরেশদা, তুমি আমাকে ভুল শিখিয়েছ। এদেশে ভালোবাসা যায় না, ভালোবাসার জন্যই শান্ত পরিচ্ছন্ন পৃথিবী তৈরি করতে হয়। মারতে হয়, মরতেও হয়। আমাদের পথ আলাদা হয়ে গেল নরেশদা, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো।

স্বাধীনতা যুদ্ধ ও একটি প্রেমের গল্প নাটকটি শেষ হল। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয় করেছেন ম্যাজিস্ট্রেট গৌতম বসু, নূর সাহেব, বিল্লদল চট্টোপাধ্যায়, অশ্বিনী দারোগা, রণজিৎ মুখোপাধ্যায়, চিত্ত সাহা, প্রবীর ব্রহ্মচারী, সর্বাণী, বাসন্তী চট্টোপাধ্যায়, নরেশ, অলোক রায় ঘটক, সুবালা, মহুয়া সরকার এবং ভবানী শঙ্করের ভূমিকায় হারাধন বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস।

এতক্ষণ শুনছিলেন নাটক স্বাধীনতা যুদ্ধ ও একটি প্রেমের গল্প। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনুন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় আজ পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল, উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য মুলতবি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অসঙ্গতির অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। পাঞ্জাবে ফার্মেসি আধিকারিক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে সে রাজ্যের হাইকোর্ট। বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে ঝাড়খণ্ড এবং পাঞ্জাবে শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষা করার অভিযোগ জানিয়েছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলোনিয়ান্তি দুদিনের ভারত সফরে আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। কলম্বিয়ায় সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর সে দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন আলবের্তো দেলা এসপ্রিয়ালা। ভারত সবরকমভাবে পাশে আছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কানাডিয়ান ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ব্র্যান্ডন নাকাসিমা ও বেন শেলটন মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। ফাইনালে কোকো গফ ও ইগা সোয়ান্টেক। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল পাশ হয়েছে। এরপর সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়। গত মাসের 20 তারিখ শুরু হওয়া এই বাদল অধিবেশন 19টি বৈঠকের পর আজ শেষ হল। অধিবেশনে বিভিন্ন আইনি ও জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল যেমন পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল, জাতীয় সম্মানের অবমাননা সংশোধনী বিল, ট্রাইব্যুনাল সংস্কার বিল, কোর ও অন্যান্য আইন সংক্রান্ত সংশোধনী বিল, জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন সংশোধনী বিল এবং কেরালা নাম পরিবর্তন বিল এই অধিবেশনে পাশ হয়েছে। তবে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের তথাকথিত অমানবিক পদক্ষেপ এবং অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয়গুলিকে কেন্দ্র করে এই অধিবেশন বারবার অচলাবস্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সংসদের উভয় কক্ষই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলকে আরও বিশদে পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই বিলের উদ্দেশ্য হল বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করে তোলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করেন, যাতে বিলটি নিয়ে ব্যাপক আলোচনার লক্ষ্যে উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি যৌথ সংসদীয় কমিটির কাছে তা পাঠানো হয়। এই কমিটিতে লোকসভা থেকে অধ্যক্ষের মনোনীত 21 জন এবং রাজ্যসভা থেকে চেয়ারম্যানের মনোনীত 10 জন সদস্য থাকবেন। সংসদে বারবার বিঘ্ন ঘটানোর জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। বিরোধীদের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সংসদীয় ঐতিহ্যের প্রতি অনাদর প্রদর্শনের অভিযোগ করেন তিনি। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীমতী প্যাটেল বলেন, বিরোধীদের এই আচরণ সমগ্র দেশ প্রত্যক্ষ করছে।
1: इन लोगों की लोकतंत्र में संसदीय परंपराओं में कहीं कोई आस्था नहीं है, ना ही ये पार्लियामेंट्री डेमोक्रेसी का कोई सम्मान करते हैं। इन्होंने जब जो कहा सरकार ने माना और पहले दिन से कहा कि हर प्रकार की चर्चा के लिए हम तैयार हैं। लगातार इन्होंने पेपर लीक के संबंध में जो विषय उठाया उस पर चर्चा हुई। पार्लियामेंट्री अफेयर्स मिनिस्टर ने भी इनसे कहा कि आप सीट पर जाइए, हम देर रात तक चर्चा करेंगे, लेकिन इनकी कोई मंशा नहीं थी। इन्हें सिर्फ शोर शराबा करना है, हंगामा करना है और ये बहुत ही दुर्भाग्यपूर्ण है।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 115 জন শিল্পীকে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক আদিবাসী শিল্প সহ অন্যান্য সম্পর্কিত শিল্প মাধ্যমের ভারতের পরিবেশন শিল্পে অসামান্য ও ধারাবাহিক অবদানের জন্যই পুরস্কার প্রদান করা হয়। ফেলো সম্মানের জন্য 3 লক্ষ টাকা এবং একাডেমি পুরস্কারের জন্য 1 লক্ষ টাকার পাশাপাশি তাম্রপত্র ও অঙ্গবস্ত্র প্রদান করা হয়। রাষ্ট্রপতি বলেন, আধুনিক ভারতের ঐতিহ্য এবং পরম্পরা বহন করে নিয়ে চলেছেন এই শিল্পীরা।
2: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হিসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেই কর সক এ জোড়ো সে জুড়ি হুই হ্যাঁ ভারত জেসে ভাষায় জেসে পেহনায় খান পান জেসে আলাগ আলাগ হেসে সংস্কৃতি ইনকা নৃত্য সঙ্গীত হর চিজ আলাগ হেসে কি প্রকৃতি সে হি এ যে সংস্কৃতি কো চুনে।
0: মিউজিকে পশ্চিমবঙ্গের নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন। এছাড়া ছৌ নৃত্যে নৃপেন সহিশ, থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার এবং কল্লোল ভট্টাচার্য, পারফর্মিং আর্টসে তপতী চৌধুরী তালিকায় রয়েছেন, ফেলোশিপ প্রাপিকার তালিকায় রয়েছেন রীতা গাঙ্গুলী। ঝাড়খণ্ডের চতুর্দশ লোক সেবা আয়োগ পিএসসি পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলনকারীরা সোচ্চার হয়েছেন। এ বিষয়ে রাঁচিতে জেপিএসসি জেএসএসসি রিফর্ম ফোরাম এর কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

0: এই কিছুদিন আগে বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে বিজেপি সাংসদরা দিল্লিতে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। 19 জন পরীক্ষার্থীর পরিবার প্রতি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি। এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া না হলে অনশন শুরু করার হুঁশিয়ার দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের জেরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 454 জন ফার্মেসি আধিকারিক পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে। গত মাসের 19 তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ফরিদকোটের বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এই পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। মামলাটির পরবর্তী শুনানি 17 সেপ্টেম্বর। বিজেপি আজ বিরোধী দলগুলির বিরুদ্ধে পাঞ্জাব ও ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষা করার অভিযোগ করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, ঝাড়খণ্ড ও পাঞ্জাবের শিক্ষার্থীদের সমস্যা সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যেতেই বিরোধীরা সংসদে হই হট্টগোল সৃষ্টি করছে। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন বলে তিনি অভিযোগ করেন।
1: ভারত কি সংসদ যে সংবিধানিক দৃষ্টি চর্চা ও সংবাদ কাজ সবচেয়ে বড় স্থল হ্যাঁ নিরন্তর বওয়াল মচা কর রক্ষা গিয়া অর্থাৎ পঞ্জাব বিধানসভা মে ঝুঠ ভারত কি সংসদ মে বওয়াল ও ন্যায়ালয় কে দ্বারা উঠতে সওয়াল ये तीनों ये साफ दर्शाते हैं कि छात्र हितों के सभी अलंबरदार संवैधानिकता के धरातल पर दम तोड़ दिया है।
0: ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে সংসদের মকরদ্বারের সামনে আজ এনডিএ সাংসদরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঝাড়খণ্ডে আন্দোলনরত প্রায় 600 জন শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ দাবি করেন। আকাশবাণী সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শিক্ষার্থীদের উপর পুলিশি অত্যাচার নিয়ে প্রশ্ন তোলেন।
2: झारखंड के 600 बच्चों पर एफआईआर हुआ है। ऐसे बच्चे जो न्याय मांगने गए थे, जिनकी नौकरी बेची दी गई, ऐसे 1000 के ऊपर नौकरी बेची गई, लगभग 400 करोड़ रुपए घोटाला है। और जब बच्चे न्याय मांगने गए कहाँ जाएंगे? 20 दिनों से लगातार आंदोलित हैं, आप उस पे एफआईआर करोगे? क्या न्याय है? राहुल गांधी क्या बोलते हो आप? क्या ये एफआईआर जायज है? लहू सड़कों पर बहा बच्चों का, आपकी जवान नहीं खुली, क्या बोलते हो? आपका दोहरा चरित्र इसीलिए देश जानता है।
0: মিজোরামের ছাত্র সংগঠন মিজো জিরলাইপোল সে রাজ্যের জনসেবা আয়োগ পিএসসি সংস্কারের দাবিতে তাদের আন্দোলন তুলে নিয়েছে। মিজোরাম সরকার কমিশন সংস্কারের জন্য একটি কমিটি গঠন করার পর এই সিদ্ধান্ত বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, গত 6 অগস্ট শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। মিজোরাম সরকার নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনার জন্য কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগের সচিবের নেতৃত্বে 7 সদস্যের এক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বোসালোনিয়ান্তি আজ সকালে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি 2 দিনের ভারত সফর করছেন। দিল্লির হায়দ্রাবাদ হাউসে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও লাইবেরিয়ার পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের কলকাতার নীলরতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। গতরাতে স্ত্রীরোগ বিভাগের এইচডিওতে 30 বছর বয়সী ওই নার্স দায়িত্বে ছিলেন। কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর থেকে নার্সিং স্টেশনে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত 10:30 নাগাদ তিনি অন্য সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। কিছুক্ষণ বাদে শৌচালয়ের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের সময় ইস্যু করা সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি এ এবং বি শংসাপত্র কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। আগের ইস্যু করা শংসাপত্রগুলির আর কোনো বৈধতা নেই বলে আদালত জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে 15 অগস্টকে ইন্ডিয়া ডে হিসেবে ঘোষণা করার বিশেষ নির্দেশ জারি করেছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ম্যাসাচুসেটসের পর ডেলাওয়্যার এই নির্দেশ জারি করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আলবার্তো দেলা এসপ্রিয়ালা সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। চলতি সপ্তাহের সোমবার 7.4 মাত্রা তীব্র ভূমিকম্প কলম্বিয়ায় আঘাতানে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। সমাজমাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। কানাডিয়ান ওপেন টেনিসে আজ সকালে মন্ট্রিয়ালে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাসিমা স্পেনের রাফায়েল জোদারকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বেন শেলটন লার্নার টিয়েনকে হারিয়ে ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে ফাইনালে চতুর্থ বাছাই কোকো গফ দ্বিতীয় বাছাই এলিনা রিপাকিনাকে পরাজিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় আজ পাশ হয়েছে খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 2024-25 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ।

ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে হয়ে উঠলেন, না বলবো না তো, গান শুনে বুঝতে হবে আমি কার কথা বলছি। শুনে নি গানটা।

তার কাছে। মনের মধ্যে দ্বন্দ্ব তো ছিলই, ডাক্তারি না গান, তবে দুটোকে সঙ্গে করেই চলতে চেয়েছিলেন তিনি। কিন্তু একটি সন্ধ্যার অভিজ্ঞতা বদলে দিয়েছিল সিদ্ধার্থ শঙ্কর ওরফে সিধুর জীবন। এই সন্ধ্যাটি না এলে বোধহয় আজকে সিধুর নামের পাশে গায়ক শব্দটি জুড়ত না।

জানি, ঠিক বুঝে গেছেন। হ্যাঁ, আমি বলছি বাংলাম্যান ক্যাকটাসের সিধুর কথা। ডক্টর সিদ্ধার্থ থেকে ক্যাকটাসের সিধু হওয়ার জার্নিটা খুব সহজ ছিল না।

সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে ক্যাকটাসে তড়ি তরতর করে বয়ে যাচ্ছিল, কিন্তু সমস্যা হচ্ছিল তার নিজের, কারণ সে তো ডাক্তার, মানুষের প্রাণ নিয়ে তার কারবার। এক সন্ধ্যায় বইমেলায় অনুষ্ঠান করতে গিয়ে হাসপাতালে সংকটের সময়ও চিকিৎসক হিসেবে উপস্থিত থাকতে পারেননি তিনি, যা তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এরপরেই তিনি ডাক্তারি ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্তটি নিয়েই ফেললেন। ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় হয়ে ওঠেন পুরোপুরি ক্যাকটাসের সিধু।

সিধু মনে করেন জীবনের সেই কাজই করা উচিত যেখানে শারীরিক ক্লান্তি থাকলেও মানসিক ক্লান্তি নেই। তবে তা সহজ নয়, বুদ্ধি ও মনকে একই সূত্রে বেঁধে নিতে হবে। এরে সময় তো শেষ হয়ে আসছে, শেষ করতে হবে। তবে যাওয়ার আগে আরও একটি গান শুনব সিদ্ধার্থ শঙ্করের, থুরি সিধুর কণ্ঠে ক্যাকটাসের।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:55 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশ সাধারণত মেঘলা থাকবে, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। কোথাও কোথাও

বজ্রবিদ্যুৎ সহ বেশ কয়েক দফায় বৃষ্টিপাত হবে বলে জানানো হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ শতকরা 98% এবং সর্বনিম্ন পরিমাণ শতকরা 81%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 29.4 মিলিমিটার। মৎস্যজীবী ভাইদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ভাইদের জানানো হচ্ছে যে আগামী 13 ও 14 আগস্ট, অর্থাৎ আজ এবং আগামীকাল, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল সংলগ্ন সমুদ্র এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, যা এক দমকায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকার কারণে সমস্ত মৎস্যজীবী ভাইদের অনুরোধ করা হচ্ছে সমুদ্রে না যেতে। আগামী 15 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূলীয় সমুদ্রে এবং সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সমুদ্রে না যাওয়ার জন্য মৎস্যজীবী ভাইদের অনুরোধ করা হচ্ছে। আবহাওয়ার খবরটি এখানেই শেষ হলো। শুনছেন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় 3:30 সূচনা হবে। 3:35 শুনবেন অনুরোধের আসর উপস্থাপনায় পৌলমী ঘোষ। 4:05 মহিলাদের আসর, বিষয় অর্থিক আকাশ, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 4:35 ছায়াছবির গান। 4:50 শুনবেন ক্যাম্পাস আড্ডা। বেহালা কলেজ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। এদিন শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পৌলমী ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন রক্তিম বরণ ময়রা। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, বিষয় কৃষিজাত পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ। আলোচনায় অংশগ্রহণ করেছেন অলোক কুণ্ডু, রবীন মুখোপাধ্যায় ও পবিত্র কুমার মণ্ডল। 6:50 আপনার স্বাস্থ্য কথিকা, মানসিক আঘাত পরবর্তী উদ্বেগজনিত সমস্যা, বলবেন ডাক্তার প্রথমা চৌধুরী। 7:00 যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় ঋতিকা ভট্টাচার্য। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। প্রথমে খেয়াল পরিবেশনায় থাকবেন ওস্তাদ আরশাদ আলী খাঁ, রাগ রাগেশ্রী, তবলা মিভাস সাংহাই। পরে সারেঙ্গি বাজিয়ে শোনাবেন ওস্তাদ আল্লা রাখা কালাওয়ানাত, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন অনুরোধের আসর।

আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। আর অনুরোধের আসরে দুই বাংলার শ্রোতা বন্ধুদের সমস্ত অনুরোধের গান নিয়ে আজ স্টুডিওতে রয়েছি আমি পৌলমী ঘোষ। বন্ধুরাই, মেঘলা দিনে চলতে চলতে আপনাদের অনুরোধ রাখতে পারার যে আনন্দ, তার চেয়ে বেশি আনন্দ তো কিছু হয় না। তাই চলুন আর একদম কথাই সময় নষ্ট না করে আমরা গানে চলে যাই। শুরু করব আজকের প্রথম গান, দেখে নেব প্রথম গানটি কার কণ্ঠে শোনানো যায়। মান্নাদের কণ্ঠে আবার হবে তো দেখা, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথাই এবং রতু মুখোপাধ্যায়ের সুরে আবার হবে তো দেখা। এই গানটি থাকল মোহাম্মদ মোস্তাক মেহেদি, মোহাম্মদ ইস্তিয়াক মেহেদি ও মেহনাজ জেরিন সাফার অনুরোধে। তারা অনুরোধ পাঠিয়েছেন হাউজিং এস্টেট কুষ্টিয়া শহর বাংলাদেশ থেকে। দুই বাংলা শ্রোতা বন্ধুদের জন্যই আজকের অনুরোধের আসরের প্রথম গান।

শুনলেন মান্নাদের কণ্ঠে আজকের অনুরোধের আসরের প্রথম গান। চলে যাব পরবর্তী গানে, হৈমন্তী শুক্লার কণ্ঠে আমার বলার কিছু ছিল না, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আবারও এবং মান্নাদের সুরে। এবার শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে গানটি। এই গানটির অনুরোধ পাঠিয়েছেন আবারও ওপার বাংলা থেকেই আশিস বসু।

না, তবে আমাদের বলার আছে, শোনানোরও আছে, তাই শোনাবো পরের গান। মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে ওই যে সবুজ বনবিথিকা, সলিল চৌধুরীর কথায় এবং তারই সুরে শোনাবো এই গানটি। মিনু প্রধান মণ্ডলের অনুরোধে, তিনি অনুরোধ পাঠিয়েছেন দক্ষিণ কলকাতা যাদবপুর থেকে। চলে যাই ওই যে সবুজ বনবিথিকায়।

পরের গানটি এর অনুরোধ পাঠিয়েছেন গৌরব চক্রবর্তী রাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তিনি শুনতে চেয়েছেন অন্তরাল ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে তুমি কি এমনি করে থাকবে দূরে। তার অনুরোধে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং সুধীন দাশগুপ্তের সুরে থাকল শ্যামল মিত্রের কণ্ঠে তুমি কি এমনি করেই থাকবে দূরে।

রাত রঙা এক পাখি, এই গানটি কথা সুবীর হাজরা এবং সুর সুধীন দাশগুপ্তের। গানটির অনুরোধ পাঠিয়েছেন পবিত্র সাহা এবং রুহি সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। তাদের অনুরোধে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে থাকল সাত রঙা এক পাখি।

আবারও ওপার বাংলা থেকে অনুরোধ পাঠিয়েছেন প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, বিশ্বজিৎ হাজরা এবং যাদব বিশ্বাস, ট্যাঙ্গাখালি বাজার মাগুরা বাংলাদেশ থেকে। তারা শুনতে চেয়েছেন ভূপেন হাজারিকার কণ্ঠে আমি এক যাযাবর গানটি। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং ভূপেন হাজারিকারই সুরে আমি এক যাযাবর।

ভূপেন হাজারিকার কণ্ঠে শুনলেন আমি এক যাযাবর গানটি। বন্ধুরা, অনুরোধের আসরে আপনাদের পছন্দের গান তো শোনানোর জন্যই আমরা বসে থাকি। আজ আপনাদের অনেকের পছন্দের যদি কোনো গান হয় তখন তো সেটা শোনাতেই হয়। আর বিশেষ করে হ্যাঁ, আগস্ট মাস চলছে, আমরা সকলেই জানি 15ই আগস্ট আসছে, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন। তো সেই উপলক্ষে আপনারা অনেকেই দেশাত্মবোধক অনেক গানই শুনতে চেয়েছেন। তবে যে গানটির অনেক অনুরোধ আমরা পেয়েছি সেটা আর না শুনিয়ে থাকি কী করে, তাই না? ভারত আমার ভারতবর্ষ, এই গানটির অনুরোধ পাঠিয়েছেন, গানটি শোনানোর জন্য অনুরোধ পাঠিয়েছেন সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে। সেই সঙ্গে ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, মিঠু ও ছুটি, লালি ও দুলাল, মাড়ো, মানকর পূর্ব বর্ধমান থেকে, আর সন্দীপ ঘোষ অনুরোধ পাঠিয়েছেন তালডাংরা বাঁকুড়া থেকে। সেই সঙ্গে আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকেও শুনতে চেয়েছেন ভারত আমার ভারতবর্ষ গানটি। এখানেই শেষ নয় কিন্তু, আরও অনুরোধ আছে সুভাষ চক্রবর্তী, হ্যাঁ তিনি উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছেন। বিশেষ করে মান্নাদের কণ্ঠে চার মূর্তি ছায়া ছবি থেকে ভারত আমার ভারতবর্ষ এই গানটি থাকলো আপনাদের সকলের অনুরোধে। দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের জন্য মান্নাদের কণ্ঠে ভারত আমার ভারতবর্ষ।

সত্যি এদেশে জন্ম নিয়ে আমরা ধন্য তো হয়েছি নিশ্চয়ই, আর আমাদের সেই স্বাধীনতার দিনও এগিয়ে আসছে। তাই আজকের অনুরোধের আসরের শেষ গান বলা যেতে পারে শোনালাম, অবশ্যই শেষ গান আজকের অনুরোধের আসরের মান্নাদের কণ্ঠে চার মূর্তি ছায়া ছবি থেকে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অজয় দাসের সুরে শুনলেন ভারত আমার ভারতবর্ষ। এভাবেই আমরা আমাদের দেশকে ভালোবেসে, যে যার নিজের দেশকে ভালোবেসে যেন ভালো থেকে এগিয়ে যেতে পারি, আর আপনাদের পছন্দের আপনাদের অনুরোধের গান যেন আমরা শুনিয়ে যেতে পারি, তার জন্য অবশ্যই আপনারা শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে অনুরোধের আসর, গান পাঠাতে থাকবেন, অনুরোধ করতে থাকবেন, আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের অনুরোধ রেখে আপনাদের গান শোনানোর। সঙ্গে ছিলাম আজকের অনুরোধের আসরে আপনাদের মৈত্রী বন্ধু পৌলমী ঘোষ। শেষ করছি অনুরোধের আসর, শুনছেন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন মহিলাদের আসর, অর্ধেক আকাশ উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়।

নমস্কার আমার দুই বাংলার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আসলে প্রকৃতি কিন্তু খুব সুন্দর এখন, মানে হয়তো একটু গুমোট গরম হয়, কিন্তু তবু প্রকৃতির এই রূপটা বোধহয় খুব সুন্দর। মানে কখনো রোদ ঝলমলে, কখনো একেবারে ঘন কালো হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি যেন প্রচণ্ড রকমের বৃষ্টি নেমে আসবে। এই যে একটা ধারণা করা যাচ্ছে না সকাল থেকে যে সারা দিনটা কেমন যাবে, সত্যি আমাদের জীবনও কিন্তু তাই। দেখুন, আমরা সব কিছুই কিন্তু আগে থেকে ভেবে রাখলেও বা আগে থেকে একরকম

মাথার মধ্যে ভাবনা থাকলেও আমরা কি ঠিক সেরকমভাবেই সারাটা জীবন কাটাতে পারি? পারি না, কিন্তু অনেক কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়, ভালোই মন্দই কেটে যায়। আর আজ আমি সোমা মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে রয়েছি মহিলাদের আসরে, আর আজকে রয়েছে অর্ধেক আকাশ। আর এই অর্ধেক আকাশে এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি কিন্তু অনায়াসে দিব্যি দারুণভাবে, অর্থাৎ ওই কোনো রকম বাধাহীনভাবে তার জীবনটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু কাটালেন না। কেন? কারণ তিনি চাইলেন যে তার জীবনটাকে তিনি মানুষের জন্য, তার নিজের ভালো লাগার জন্য, অপরের জন্য তো বটেই, তার থেকেও আগে নিজের যে ভালো লাগা, নিজের যে ইচ্ছে, তাকে মর্যাদা দেওয়ার জন্য তিনি বেছে নিলেন মানুষের সেবার কাজ। মূলত যেসব মহিলারা বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন দিক থেকে অনেক বেশি ডিপ্রাইভড, তাদের কথা ভাবলেন, এবং তাদের কথা ভাবলেন বলেই আজকে অর্ধেক আকাশে তিনি আকাশ জুড়ে রয়েছেন। অতিথি দেবযানী ঘোষ। আসলে তিনি পেশায় একজন আইনজীবী, কিন্তু তিনি তার জীবনকে কিভাবে কাটাচ্ছেন বা কাটাবেন, চলুন তাঁর কথা আজকে তাঁর মুখ থেকেই শুনি।

0: আজ অর্ধেক আকাশে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট দেবযানী ঘোষ, আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: বাবা যেহেতু আইনজীবী ছিলেন, আপনিও আইন পেশাকে বেছে নিয়েছেন এবং স্বাভাবিকভাবে সেই দিকে এগিয়েছেন, কিন্তু তাছাড়া আপনার আরো একটা বৃহত্তর পরিচয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, দাঁড়ান, ভবিষ্যতেও দাঁড়াবেন, কারণ কোথাও আপনি একটা তাগিদ অনুভব করেছেন।
1: ছোট থেকেই আমার ইচ্ছে ছিল আমি ল পড়বো, কারণ আমার লয়ের বাড়ি যে, এবং আমি লয়ার হব এটা আমার চিরকালীন স্বপ্ন। আমার বাবা তো লয়ার ছিলেন, কিন্তু আমি দেখেছি যে আইন ব্যবসা, আইনটাকে ব্যবসা হিসেবে আমার বাবা কোনোদিন নেননি। এটা হচ্ছে অন্যের উপকারের জন্য। সেখানে এরকম অনেক গরিব মক্কেল এসছেন যাদের কাজ বাপি বিনা পয়সায় করে দিয়েছে, তাদের হয়তো মামলা খরচাও বাপি দিয়ে দিয়েছে। তাই জন্য আমার মনে হলো আইনটা ঠিক, আমরা যদিও আইন ব্যবসা বলি, আইন কিন্তু মানুষকে সুপরামর্শ দেওয়া, এমন একটা গাইডেন্স দেওয়া যাতে সে ভুল রাস্তায় না চলে যায়, আইন কিন্তু সেইটাই বলে। তাছাড়া আমার মা এবং বাবা দুজনেই ছোটবেলা থেকে দেখেছি যে ভীষণ পরোপকারী, সব কিছু নির্বিশেষে আমার মা এবং বাবা মানুষের জন্য প্রচুর কাজ করতেন। তো তখন সত্যি কথা বলতে আমার একটু রাগি হতো, কারণ আমরা সময় কম পেতাম। কিন্তু আমার মা চলে গেছেন 2000-এ, আমার বাবা চলে গেলেন 2021 কোভিডের সময়। তখন প্রথমে তো নিজেকে খুব লোনলি ফিল হলো যে আমি কি করব, প্রফেশন তো আছেই কিন্তু একটা মানুষ তো যন্ত্রের মতো, মেশিনের মতো সারাক্ষণ কাজ করে যেতে পারে না। তারও একটাই আপনার অনুষ্ঠানের নামের মতন যে আকাশ দরকার, যেখানে অর্ধেকটা হয়তো তার প্রফেশনে থাকবে, বাকি অর্ধেকটা তার নিজের, যেখানে সে প্রাণ ফুলে হাঁটতে পারবে, সে নিজের জীবনটা বাঁচতে পারবে। তো এইটা ভেবে আমার মনে হলো যে আমার যে বাড়তি সময়টা রয়েছে, বাড়তি সময় যদি নাও থাকে, আমরা বলি where there is a will there is a way, ইচ্ছে থাকলেই উপায় হয়, তো সেই রকম একটা সময় যদি আমি বের করতে পারি এবং সেটা কোনো ভালো কাজে উৎসর্গ করতে পারি, একটা কনস্ট্রাকটিভ কিছু, তো তখন আমি আমার বাবা মা দুজনের নামে সংমিশ্রণে একটি ট্রাস্ট করলাম, যেখান থেকে যার ব্যক্তি তো বিশাল কিন্তু অত বড় কাজ তো আমরা করতে পারি না। আমাদের প্রথমে ফান্ডসের খুব অভাব, তো যতটুকু ছোট ছোট কাজ আমরা করি সেটা বিভিন্ন শুভানুধ্যায়ীদের আশীর্বাদ বলতে পারেন, তাদের সহযোগিতা, এবং তারা না থাকলে হয়তো আমি এগোতেই পারতাম না। আমরা অ্যাসিড সার্ভাইভারদের নিয়ে কাজ করেছি, আমরা টাইগার ভিডিওসদের নিয়ে কাজ করেছি।
0: আপনার একটা ভাবনা, সেই ভাবনাকে যখন আপনি বাস্তবে রূপ দিলেন, ঠিক কোন কোন দিকে আপনি মানুষের সাহায্যের জন্য, মহিলাদের সাহায্যের জন্য আপনি এগিয়ে এলেন?

0: এবং কিভাবে সেই কাজটা আপনি শুরু করলেন?
1: আমাদের তথাকথিত সমাজে দেখা হয় বা বলা হয় যে মহিলাদের একটু বেশি গাইডেন্স দরকার, কি বাচ্চাদের একটু বেশি পরিমাণ গাইডেন্স দরকার। কিন্তু এরকমও আছে আমাদের সমাজে অনেক পুরুষও আছেন যারা প্রপার গাইডেন্স পান না, যারা কিন্তু ডোমেস্টিক বা প্রফেশনের ভায়োলেন্সের শিকার হন। সুতরাং আমি যখন কাজ শুরু করি তখন আমি মানুষ হিসেবে সবাইকে দেখে ভেবেছিলাম যে মানুষের পাশে যদি আমি দাঁড়াতে পারি, আমার হাতটা যদি তার হাতে ধরতে পারি এবং বলতে পারি আমিও আছি, এটা কোনো বিশেষ মানে কোনো পার্টিকুলার প্রয়োজন বা কিছু ভেবে আমি করিনি। প্রয়োজন তো মানুষের বিশাল, তখন কোনো অ্যাসিড সার্ভাইভার বলুন বা টাইগার ভিডিও বলুন, এইগুলো ভেবে কিন্তু আমি কাজটা শুরু করিনি। আমি কাজটা শুরু করেছিলাম যে যদি আমি আমার আশেপাশে কাউকে দেখি যার কোনো রকম অসুবিধে হচ্ছে, যেটাতে আমি তার হাতটা একটু ধরলে হয়তো সেই স্পর্শটুকু তাকে একটু বুস্ট আপ করবে বা আমার পক্ষে যতটা সম্ভব আমি তাকে সাহায্য করবার চেষ্টা করতে পারি। শুরু করেছিলাম কিছু ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা স্পন্সর করে, সেখান থেকে আস্তে আস্তে কাজ বাড়লো, পরিচিতি বাড়লো, বিভিন্ন জায়গায় আমাকে ডাকলো, আমি অটিস্টিক বাচ্চাদের নিয়ে ওয়ার্কশপ করলাম, ওদের জিনিসপত্র মেটেরিয়ালটা সাপ্লাই করি এবং ওরা সেগুলো তৈরি করে দেয়, সেগুলো আমরা বিভিন্ন জায়গায় সেল আউট করবার চেষ্টা করি, অনেক সময় নিজেরাও নিয়ে নিই। এছাড়া ধরুন অ্যাসিড সার্ভাইভার একটা বড় গ্রুপ, যারা কিন্তু নিজেরা কোনো রুগী নয় বা দোষীও নয়, তারা কিন্তু হচ্ছে একটা ভিকটিম, তারা একটা অসহায় ভিকটিম, এমন একটা কিছুর তারা শিকার যেটাতে তাদের কিছু করার ছিল না। সেরকম আপনি বলতে পারেন জেল থেকে যারা অ্যাফ্রিকেট হয়েছে, আমি বলছি না যারা জেল খেতে বেরিয়েছে, কিন্তু দীর্ঘদিন জেলের মধ্যে থেকে যখন তারা পুরো একদম সসম্মানে জেল থেকে বেরিয়েছেন, তখন তাদের একটা অসুবিধা হয় কি, বাড়ির লোক নিতে চায় না, কারণ জেলে ছিল, প্রমাণ হয়েছে তিনি কিছু করেননি, কিন্তু এই যে ব্ল্যাক স্পটটা হয়ে যায়, সেই ব্ল্যাক স্পটের জন্য সমাজ তাকে নিতে চায় না, তাকে কাজ দিতে চায় না, ভাবে যে এ তো জেল ফেরত আসামি, একে কি কাজ দেবো, ভুলে যায় যে সেও একজন মানুষ, যে অন্যায়টাই যদি অন্যায় করেও থাকে, আমরা তো ডিল করি শুধু যারা অন্যায় করেনি তাদেরকে নিয়ে, কিন্তু আমি বলছি যে যদি অন্যায় করেও থাকে, মানে অনেক সময় হিট অফ দ্য মোমেন্টে হয়তো কিছু করে ফেললো সে, কারণ আমরা তো জেল ভিজিট করি, আমরা জেল ভিজিট করে বিভিন্ন মানুষের সাথে কথা বলে দেখেছি যে অনেকেই হয়তো ইম্পালসে করে ফেলেছেন, পরে অনেক অনুশোচনা হয়েছে, বা অনেকে কিছুই করেননি কিন্তু শুধু বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে বছরের পর বছর রয়েছে। তো এনাদেরকে রিলিজ করানো, আবার এমন অনেক আছে দেখেছি যাদের রিলিজ অর্ডার অনেক আগে হয়ে গেছে, বেল পেয়ে গেছেন, কিন্তু তারা জানেনই না যে তাদের রিলিজ হয়ে গেছে, সেইগুলোকে নিয়ে পার্সু করে তাদেরকে রিলিজ করানো। এবার রিলিজ করানোটা একটা জিনিস হলো, এবার সে বাঁচবে কি করে, তার থাকার জায়গা, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার জায়গাটা তো আমরা দিতে পারি না, তবু আমরা চেষ্টা করি যে তাকে একটা লাইভলিহুড দেওয়ার, তাকে একটা যদি সেলাই মেশিন আর কিছু জিনিসপত্র কিনে দেওয়া যায়, বা সে তাকে এমন একটা হয়তো মিক্সি বা কিছু মশলাপাতি কিনে দিলাম, সেখান থেকে সে মশলার ওই ফসাই লাইসেন্সটা করে দিলাম, সেখান থেকে সে মশলার ব্যবসা শুরু করলো, একজন খুব ভালো আচার বানায় তাকে সেই আচারের সরঞ্জামগুলো কিনে দিলাম, এইরকম ছোট ছোট করে আমরা চেষ্টা করি। একজন অ্যাসিড সার্ভাইভারকে একটা ফুড জয়েন্ট করে দিয়েছি, তার ছিল, সেটাকে আমরা একটু বাড়িয়ে করে দিয়েছি যাতে ওরা কারুর ওপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, এইটুকুই আমাদের প্রচেষ্টা। নিশ্চয়ই মানুষের সাহায্য পাই, প্রচুর শুভানুদায়ী মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, কেউ বলার মানে না বলাতেই অনেক ভাবে আমাদের সাহায্য করেছেন, অনেক যোগাযোগ করিয়ে দিয়েছেন, অর্থ দিয়ে সাহায্য তো করেইছেন, মানে আমি নাম করব না কারণ এত মানুষের নাম করতে হবে, কারোর যদি বাদ চলে যায় আমি তাকে অসম্মান করতে চাই না, যোগাযোগগুলো খুব জরুরি। বা আমাদের কাছে অনেক সেরকম মহিলা পাঠিয়েছেন যার হয়তো সঠিক পরামর্শ দরকার, সঠিক একটা দিশা দেখানোর জন্য, তো সেই আর্থিক সহায়তা আপাতত আমরা তো সমাজ থেকে পাচ্ছি, কিছুটা তো নিজেদের পকেট থেকে দিতেই হবে যেটা কম পড়বে।
0: এই যে আপনারা বললেন যে আপনারা অ্যাসিড আক্রান্ত যারা তাদের জন্য প্রচুর কাজ করার চেষ্টা করেন, এবং জেলের যেসব মানুষরা রয়েছেন অহেতুক হয়তো তাদেরকে বহুদিন তাদের জীবনের কাটিয়ে দিতে

0: হয়েছে অন্যায় ভাবে, সেই কাজটা নিয়ে যদি একটুখানি বলেন, মানে সেটা কিভাবে আপনারা করেন?
1: সুন্দরবনের কাছে বেশ কিছু এলাকা আছে, যেই পাড়াগুলোকেই বলা হয় বিধবা পাড়া, কারণ সেখানে সব পুরুষরা কাজে যায় জঙ্গলে এবং 90% কে ওয়াইল্ড অ্যানিমালস নিয়ে যায়। সবাই যে বাঘ সেটা বলবো না। তো এইবার এই ওয়াইল্ড অ্যানিমাল অ্যাটাকের জন্য যেসব ফ্যামিলি গুলো সাফার করছে, যেসব মহিলারা সাফার করছে, তাদের জন্য কিছু সরকারি স্কিম আছে, তারা কিছু ভাতা বা কম্পেনসেশন পেতে পারেন। তো সেগুলো পাওয়ার জন্য কিছু কাগজপত্রের প্রয়োজন। সেই কাগজপত্রগুলো ওনারা কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে কালেক্ট করবেন, পরে কার কাছে পাঠাবেন, সেই রাস্তাটা আমরা ওদের দেখিয়ে দিই। এটা ছাড়া আমরা মানে ওদেরও কিছু লাইভলিহুড দেবার চেষ্টা করেছি। যে যে কাজটা পারে, যে ধরুন হাতের কাজ পারে তাকে মেশিন দিয়েছি, যে ধরুন কাগজের ফুল বা এসব বানাতে পারে তাকে সেই রকম সরঞ্জাম দিয়েছি, একজনরা খুব ভালো রান্না করতে পারে তাদের জন্য আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম ওপেন করেছিলাম, যদি তোমাদের খাওয়ার দরকার লাগে তাহলে তোমরা 7 দিন আগে বলবে, এখানে বলবে, তোমাদের মেনু বলবে, আমাদের অর্গানাইজেশন থেকে তোমাদের মেনু অনুযায়ী খাবারের চার্ট এবং প্রাইস ট্যাগ পাঠানো হবে। সেটা যদি তোমাদের কনভিনিয়েন্ট মনে হয় তাহলে তোমরা এগোতে পারো, কিন্তু 80% আগে ডিপোজিট দিতে হবে, কারণ এরা প্রচন্ড গরিব, এই জিনিসগুলো কিনে রান্না করে দেবার সামর্থ্য এদের নেই। 100% চাইলে ডেফিনেটলি কেউ দিতে চাইবে না, এদের চেনে না, অচেনা লোক। আর 20% যখন এরা ডেলিভারি করতে যাবে সেই 20% ওদের হাতে দিয়ে দেবে, কারণ এরা অসম্ভব ভালো রান্না করে। আমরা ওখানে একটা কুকিং কনটেস্ট করেছিলাম যেখানে অচাষিত জিনিস দিয়ে সব রান্না হয়েছিল, মানে যেগুলো চাষ হয় না, নিজে নিজে জন্মায়, তো সেই সব জিনিসগুলো দিয়ে এত সুস্বাদু মানে রান্না ওরা করেছিলেন। তো সেই কনসেপ্ট থেকেই আমরা এই অনলাইন ফুড, ফরগটেন বেঙ্গলি ফুড অনলাইন, এরকম একটা পেজ চালু করেছিলাম। একটা প্র্যাকটিক্যাল অসুবিধা হচ্ছে যে এতটা খাবার বয়ে আনা, ওরা তো আসবে সেই সুন্দরবন থেকে, সুতরাং ওদের শিয়ালদা লাইনটা সব থেকে আগে পড়ছে, তো গরমকালে সেই খাবারটা রান্না করে বয়ে নিয়ে এসে দেওয়াটা একটা ওদের ডিফিকাল্টি। আর যদি এখানে ওদের ইউটেন্সিলস দিয়ে দেওয়া যায় তাহলে এখানে এসেও ওরা রান্না করতে পারেন। এইভাবে আমরা চেষ্টা করছি যে এই মধু সংগ্রহ করে মানে হানি কিভাবে প্রিজার্ভ করে তারপর সেটাকে ডিস্ট্রিবিউট করা যায়। আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করছি, এটা 3 দিন যাবত একটা ট্রেনিং হবে যেখানে হানি প্রিজার্ভেশন শেখানো হবে এইসব মহিলাদের। আমরা ফিজিওথেরাপির একটা কোর্স করিয়েছিলাম যেখান থেকে বহু মহিলারা ফিজিওথেরাপির বেসিক কোর্স করে, গ্রামেতেই তো অনেক ফিজিওথেরাপি, হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা লাগে, সেই পরিষেবাটা তারা সেই গ্রামে দিতে পারছে।
0: অর্থাৎ আপনারা এমন এমন দিকটা ভেবেছেন যে এই দিকগুলো নিয়ে সহজে মানুষ ভাবেন না।
1: প্রথমে তো আমি বলবো যে এরা ভীষণ সহজ সরল, এদের মনে না সেই শহুরে প্যাঁচ ঘোঁচ নেই, ওদের যা মনে হয় ওরা জিজ্ঞেস করে, আর আপনি যতটুকু দেবেন ততটুকুতেই তারা খুশি হয়। একটা ঘটনা বলছি, আমার একজন ট্রান্সজেন্ডার অ্যাডভোকেটের সাথে আলাপ হয়েছিল, মেয়েটি আমার থেকে অনেকই ছোট, তো তারপর তার খুব ইচ্ছে সে প্র্যাকটিস করবে, আমার অফিসেই সে বেশ কিছুদিন প্র্যাকটিস করেছিল, তারপর তার অন্য ভালো জায়গায়, মানে সে খুব একজন গুড ডান্সার, তারপর তার অন্য ভালো জায়গায় কাজ হয়ে যায় বলে সে এই কাজটা ছেড়ে চলে যায়। এই যে সে যখন প্রথম দিন প্র্যাকটিস করতে যাচ্ছে, ম্যাম আমি প্র্যাকটিস করতে যাচ্ছি একটা ফাইল নিয়ে হাতে, ওই উদ্দীপনাটা বা ওই উৎসাহটা আমাকে একটা মানে অদ্ভুত রকমের অকারণ আনন্দ দেয়, মানে এর কোনো কারণ নেই, যেটা পয়সা দিয়ে কেনা যাবে না। বা ধরুন যেই অ্যাসিড সার্ভাইভার আজকে ফুড জয়েন্টটাকে ভালো করে চালিয়ে দাঁড়িয়ে গেছে নিজের পায়ে, সে যখন এসে বলে যে ম্যাম আপনার দেওয়া জিনিসগুলো দিয়ে কিন্তু আমি আমার দোকানটাকে সুন্দর সাজিয়ে নিয়েছি আর আমার অসুবিধা হচ্ছে না, এই যে এইটুকু আমি করতে পেরেছি, আমি তো পুরো দোকান সাজিয়ে দিতে পারিনি কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি, কিন্তু সেইটা দিয়ে যে নিজের পায়েও দাঁড়াতে পারছে, যে একদিন মনে করেছিল বাড়ি থেকে বেরোবো না, মানে আমার এইরকম অবস্থা হয়েছে মুখ ঢেকে বাড়িতে বসে থাকতো, সে আজকে রাস্তায় দোকান চালিয়ে নিজের জীবন নির্বাহ করছে, এইরকম ছোট ছোট ঘটনা পাড়াগুলো, বা আরেকজন সার্ভাইভার আছে যার ছেলেকে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনার খরচ দিয়েছিলাম, সে যখন বলল যে ম্যাম আমার ছেলে খুব ভালো করে ক্লাস 10 পাস

0: হয়েছে। এইগুলো একটা না মানে ভীষণ হার্ট টাচিং এক একটা ইনসিডেন্ট, মানে এগুলো মুখে বোঝানো যায় না।
1: এই যে ওদের মুখের হাসি এবং ওদের আন্তরিকতা, ভালোবাসা, সেগুলো বোধহয় আপনাকে আরো আরো বেশি করে কাজ করার দিকে এগিয়ে দেয়, আরো বেশি করে উদ্যোগী হতে সাহায্য করে।
0: একদম একদম, ওদের খুশিটাই আমাদের কাছে আমাদের রিওয়ার্ড।
1: আগামী দিনের কি কিছু ভাবনা চিন্তা আরো রয়েছে যে এইভাবে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যায়? যদি
0: ভাবনা চিন্তা তো ডেফিনেটলি আছে আমার। আমি রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবনের গত 2 বছর প্রেসিডেন্ট ছিলাম, এবছর আমি সেক্রেটারি। তো ওখানেও আমরা বেশ কিছু ছোট ছোট আই সেন্টার করেছি, যেখানে বেসিক আই ইনস্ট্রুমেন্ট দিয়ে ট্রেনিং হবে, চোখ দেখা হবে, পাওয়ার দেওয়া হবে, চশমা দেওয়া হবে। আমরা হুগলিতে একটা একটু বড় সেন্টার করেছি যেখানে আরো কিছু আই ইনস্ট্রুমেন্টস আছে। আমরা হেলথ কেয়ার এর উপরে কিছু করব ভাবছি, কিন্তু ফার্স্ট আমার টার্গেট হচ্ছে এই সব মানুষগুলোর নিজের মনোবল ফিরে দেবার জন্য তাদের নিজের পায়ে দাঁড় করানো। আমিও পারি, আমি ব্রাত্ত নই। এই যে আমি ব্রাত্ত নই আমিও পারি, এইটা যদি তার মনের মধ্যে একবার গেঁথে যায় না, তাহলে সে নিজে নিজেই নিজের উন্নতি করতে পারবে। কিন্তু এই সাহসটুকু বা এই উদ্যমটুকু ওদের মধ্যে পৌঁছে দেওয়া।
1: অনেক ধন্যবাদ, এইভাবে এগিয়ে চলুন। আর আইনের পেশা তো রয়েছে, কিন্তু এইভাবে মানুষের পাশে থাকা, মানুষের দুঃখকে বোঝা এবং মানুষের যা দরকার তার ভেতরের হারিয়ে যাওয়া যে সত্তা তাকে জাগিয়ে তোলাই বোধহয় মানুষ হিসেবে আর একটা মানুষের সবচেয়ে বড় কাজ। অনেক ধন্যবাদ, আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। এইভাবে
0: ধন্যবাদ, চলুন। ধন্যবাদ দিদি, নমস্কার।
1: নমস্কার।

অবশ্যই শুনবো লতা মঙ্গেশকরের কণ্ঠে অপূর্ব এই রবীন্দ্রসঙ্গীত, অপূর্ব এই সঙ্গীতটি। কিন্তু তার আগে আপনাদের দুটি ঘোষণা। প্রথমে জানাই আমার কলমের কথা, বিষয় জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মন মর্জির কোনো ঘটনা যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল। আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাথায় ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারে, মনে একটু অন্যরকম হতো জীবনের রোজ নামচা। সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, মেল আইডি mahila@gmail.com, আর আপনারা আমাদের চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর এক কলমে দুই নারীর বিষয়ও বলে দিই, যে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র, এই দুই নারীর দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি এবং মনস্তাত্ত্বিক জটিলতা। লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা মেল করতে পারেন, আর অবশ্যই চিঠিও পাঠাতে পারেন। তবে চিঠি পাঠানোর ক্ষেত্রে মনে রাখবেন, প্রথমেই লিখবেন এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল যাই পাঠান না কেন, পাঠাতে কিন্তু হবে 23 আগস্টের মধ্যে। তাহলে চলে যাই যে গান দিয়ে শুরু করেছিলাম এবং তার মাঝে ঘোষণায় চলে এলাম আবারও, লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনে নি চলুন।

জীবন কিন্তু তাই, দেখুন, শুধু আমি তে যদি আমরা আবদ্ধ হয়ে থাকি তাহলে কিন্তু সত্যিই পৃথিবী সুন্দর নয়। হ্যাঁ, আমরাতে পৌঁছাতে হবে। এই আমি থেকে আমরাই পৌঁছানোটা হয়তো একটু শক্ত, হয়তো এর জন্য অনেক অনেক জীবনের অনেক কিছু ঘাত প্রতিঘাতও সহ্য করতে হয় আমি থেকে আমরাতে পৌঁছাতে গেলে। কিন্তু যদি সত্যিকারে বেঁচে থাকতে হয় তাহলে কিন্তু আমরাতেই বেঁচে থাকা যায়। সময় একেবারে শেষের পথে, তবে ওই যে আমাদের প্রত্যেকের কাছে যিনি প্রণম্য, যিনি সত্যিকারে আমাদেরকে অন্যরকমভাবে বাঁচার তাগিদ দেন, মনকে বিভিন্ন সময় শান্তির বাণী দিয়ে যান, সেই রবি ঠাকুরের লেখা গানের দিয়ে শেষ করতে চাইব আজকের অর্ধেক আকাশ মহিলাদের আসরের অনুষ্ঠান। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বড়িশো ধারা মাঝে।

সময় একেবারে শেষ, আমি সুমা মুখোপাধ্যায় ছিলাম। আজকে মহিলাদের আসরে নিয়ে অর্ধেক আকাশ। খুব ভালো থাকবেন, নমস্কার।

আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন মহিলাদের আসর, অর্ধেক আকাশ। উপস্থাপনায় ছিলেন সোমা মুখোপাধ্যায়। এখন শুনবেন ছায়াছবির গান। আকাশবাণী মৈত্রীতে শুরু হচ্ছে ছায়াছবির গান। চারিদিকে এখন মেঘ বৃষ্টির পালা, তাই আমরা গান থেকেই বা বেরোই কীভাবে মেঘ বৃষ্টিকে ছাড়া? চলুন সেই মেঘের গান শোনানোরই চেষ্টা করব আপনাদেরকে। ছায়াছবির গান তো হতেই হবে। প্রথমেই শুনে নিই কোন ছায়াছবির গান শোনাব এবং কার কণ্ঠে। জানি দেখা হবে এই ছায়াছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে নীল মেঘ মাসে এই গানটি থাকলো আজকের ছায়াছবির গানের প্রথম গান হিসেবে।

নীল দত্তের সুরে অনুপম রায়ের কণ্ঠে শুনলেন নীলমেঘ মাসে গানটি। পরের ছায়াছবির গানে শুনবেন শরদীপু ছায়াছবি থেকে মেঘেই ছিল ঠিক ঠিকানা, শাহানা বাজপেয়ীর কণ্ঠে, কথা সৃজাত বন্দ্যোপাধ্যায়, সুর দেবজ্যোতি মিশ্র।

ছায়াছবির গানে আজকের শেষ গান শুনব শান এবং অন্বেষার কণ্ঠে, সৃজিৎ মুখার্জির কথায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে, ঘেটে খ ছায়াছবি থেকে মেঘের মলাটে।

0: আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গান। এই অনুষ্ঠানটি এখানে শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা।
1: এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়ষ্মা গঙ্গোপাধ্যায়।
2: কলেজ মানেই যে শুধু পড়াশোনায় দিন কাটানো তা কিন্তু নয়, তার সঙ্গে রয়েছে অনেক অনেক রকমের মজা। আর তেমনই একটা মজার অনুষ্ঠান হলো ক্যাম্পাস আড্ডা। আর আপনারা তো জানেনই, ক্যাম্পাস আড্ডা মানে নতুন নতুন কলেজ, নতুন নতুন বন্ধুদের সঙ্গে আলাপ। কিন্তু আজকে কিন্তু কোনো নতুন কলেজ না, কারণ আগের সপ্তাহে কিন্তু আলাপ হয়েছিল আমাদের বেহালা কলেজের বন্ধুদের সঙ্গে। সেই বন্ধুদের সঙ্গে আড্ডার কিছুটা অংশ আগের সপ্তাহেই আমরা ভাগ করে নিয়েছিলাম, কিন্তু আরো খানিকটা অংশ কিন্তু বাকি রয়েছে, সেটারই দ্বিতীয় পর্ব আজ। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর আপনাদের সঙ্গে থাকছি আমি প্রিয়ষ্মা। আজকের শুরুটা না হয় একটা মিষ্টি গান দিয়েই করি, আর সেই মিষ্টি গানটা শুনিয়েছিল কিন্তু বেহালা কলেজেরই এক বন্ধু।
3: আমি সুমনা প্রামাণিক, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সেকেন্ড সেমিস্টার।
4: যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে,

0: একটা মিষ্টি গান শোনার পর আমরা সরাসরি চলে যাব বেহালা কলেজের লাইব্রেরিয়ান ম্যাডামের কাছে তার বক্তব্য শুনতে।
1: নমস্কার, আমি ডক্টর প্রতীতি মজুমদার, লাইব্রেরিয়ান বেহালা কলেজ। লাইব্রেরি শব্দটির প্রতিশব্দ জিজ্ঞেস করলে হয়তো বেশিরভাগ মানুষই উত্তর দেন স্টোর হাউস। সত্যি তো, লাইব্রেরি মানে তো একটি বিশালাকার ঘর যেখানে থরে থরে সাজানো থাকে বই, জার্নাল, ম্যাগাজিন, নিউজ পেপার, এসেট্রা। কিন্তু আমরা বেহালা কলেজ পরিবার আমাদের লাইব্রেরিকে নলেজ হাব বলেই জানি, যেখানে আমরা গ্রন্থাগারিক ও গ্রন্থাগার কর্মীরা অনবরত পাঠক ও জ্ঞানের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি বিভিন্নভাবে। তা কখনো সঠিক তথ্য প্রদান করে বা সারা বছরব্যাপী বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করে। আমাদের গ্রন্থাগারে বর্তমানে প্রায় 31,000 বই আছে। আমাদের পাঠকদের জন্য ভার্চুয়াল অ্যাটেন্ডেন্স সিস্টেমের ব্যবস্থা আছে। গ্রন্থাগার প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনটির নাম দিয়েছি আমরা নলেজ বি। প্রতি মাসের শুরুতে কোনো একজন পাঠক সবচেয়ে বেশিক্ষণ গ্রন্থাগার ব্যবহার করে বুকওয়ার্ম অব দ্য মান্থ খেতাবটি জিতে নেয়। গ্রন্থাগারকে পাঠকের কাছে পৌঁছে দিতে নির্মিত হয়েছে বুকস অ্যাট ডোরস্টেপ পরিষেবা, যা পাঠকরা আমাদের নিজস্ব মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই অ্যাক্সেস করতে পারে। গ্রন্থাগারের সংগ্রহে রয়েছে কিছু দুর্মূল্য বই, কয়েন ও পুঁথি। আর্ন ওয়াইল ইউ লার্ন প্রকল্প প্রচুর ছাত্রছাত্রীকে গ্রন্থাগারে হাতে কলমে কাজ শেখার সুযোগের পাশাপাশি অর্থ উপার্জনেরও একটি পথ করে দেয়। গ্রন্থাগারের নবনির্মিত ডিজিটাল লাইব্রেরিও ধীরে ধীরে ডালপালা মেলে এক মহিরুহের রূপ ধারণের প্রচেষ্টায় পা বাড়িয়েছে। ধন্যবাদ।
0: এবার সেই দীর্ঘ প্রতীক্ষিত অপেক্ষার অবসান হওয়ার পালা, কারণ এবার সরাসরি চলে যাব আমাদের এক্সটেম্পর রাউন্ডে। আর এক্সটেম্পর বিষয় ছিল আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য।
2: একটা জমজমাট কুইজ সেশনের পরে আমরা চলে এসেছি আবার আমাদের সম্ভার সাজিয়ে এক্সটেম্পোর মাধ্যমে, এবং এক্সটেম্পোর আজকের টপিক হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। এবং সেই টপিকে কথা বলতে কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে 5 জন পার্টিসিপেন্টকে, এবং প্রত্যেক পার্টিসিপেন্টকে বলা হয়েছে যে 1 মিনিটের মধ্যে পুরো বিষয়টা সাজিয়ে বলতে হবে। তাদের কাছে সংস্কৃতি মানে কি, তাদের কাছে সংস্কৃতির মানে ঐতিহ্যের ধারণা কি।
3: নমস্কার, আমার নাম অন্তরা নস্কর, আমি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের সেকেন্ড সেমের ছাত্রী। আজকে ভারতের সংস্কৃতি নিয়ে অনেক কথাই আছে, তবে আমি কথা বলবো পেঁচাগ্রাম নিয়ে। এটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি বিখ্যাত বলবো না, তবে বিখ্যাত বলাও যেতে পারে। এই গ্রামে পেঁচার বিশেষ স্থান রয়েছে, যেখানে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে পেঁচাকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখানো হয়। নতুন গ্রামের শিল্পীরা পেঁচা পুতুল তৈরি করে স্থানীয় মেলা ও উৎসব বিক্রি করেন, যা এই গ্রামের ঐতিহ্যবাহী শিল্পকলা। এখানে এই পেঁচাগুলি মূলত কাঠের তৈরি হয়, তো শিল্পী যারা আছে তারা এইগুলো দিয়েই ঐতিহ্যবাহী শিল্পকলাগুলোকে বিদেশ ও দেশে সম্প্রচার করে, যা আমাদের সংস্কৃতিকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। শুধু একটি পণ্য নয়, এটি গ্রামের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক, যা দেশে ও বিদেশে প্রচারিত। পেঁচাকে ভারতীয় সংস্কৃতি, জ্ঞান ও প্রজ্ঞ এবং রহস্যময়তার প্রতীক হিসেবে দেখা হয়, কিন্তু এটি ঐতিহ্যগত বিশ্বাসে পেঁচাকে অশুভ মনে করা হলেও লক্ষ্মীর বাহন হিসেবে এটিকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়।
4: আমার নাম সৌরভ মিশ্রা, আমি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে পড়ি, M2। ইন্ডিয়ান কালচার হলো একটা ডাইভার্স আর রিচ ট্রেডিশন, যেখানে অনেক ধরনের রিচুয়াল, ফেস্টিভ্যাল আর ফিলোসফি আছে। এই কালচারকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি, কারণ এখানে হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, শিখ, বুদ্ধিস্ট সবাই মিলে থাকে। ইন্ডিয়ান কালচারে ফ্যামিলি ভ্যালিউস খুব ইম্পর্টেন্ট, জয়েন্ট ফ্যামিলি সিস্টেম এখানে অনেক জায়গায় দেখা যায়। ফেস্টিভ্যালস লাইক দুর্গাপূজা, দিওয়ালি, ঈদ, ক্রিসমাস সেলিব্রেট হয় একদম আনন্দে, আর একটা স্ট্রং বন্ডিং তৈরি করে। ভারতীয় কালচারে ক্লাসিক্যাল মিউজিক, ডান্স ফর্মস লাইক ভরতনাট্যম, কথক আর রবীন্দ্রসঙ্গীতের আলাদা জায়গা আছে। যোগা অ্যান্ড আয়ুর্বেদা এখানে জন্ম নিয়েছে, যা আজ ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে গেছে। রেসপেক্ট ফর এল্ডার্স আর হসপিটালিটি মানে অতিথি দেবভব, ইন্ডিয়ান কালচারের একটা মূল মন্ত্র।

0: মন্ত্র।
1: বেশ, আমরা আমাদের আরো এক বন্ধুর কাছে চলে যাব এই এক্সট্রেম্পোর বিষয়ে, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, সেই বিষয়ে কথা বলার জন্য। তোমার নাম?
2: ফরদুন আলী মিদ্দা। আই এম ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট, সেমিস্টার 6। এখন বিষয়টি হলো ঐতিহ্য এবং সংস্কৃতি, ব্যাখ্যা খুবই বৃহৎ হতে পারে, হাতে সময় খুব কম। ঐতিহ্য শব্দটি এসেছে ইতিহাসযুক্ত স্ন মিলিয়ে, এর অর্থ পারম্পরিকভাবে বা উত্তরাধিকার সূত্রে আমরা যেটা পাই। আমরা মনে করি ঐতিহ্য মানে শুধু দুর্গাপূজা, ঐতিহ্য মানে ঈদ, ঐতিহ্য মানে আমাদের নৃত্য শিল্প শৈলী, কিন্তু ঐতিহ্য সারাক্ষণ আমার সঙ্গে, আমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে যাচ্ছে এবং রয়েছে। ঐতিহ্যর সবচেয়ে বড় যে দিক যেটা আমরা পাই সেটা হচ্ছে ভাষা। আমরা ভাষা পেয়েছি, ঐতিহ্য ছাড়া কোনোদিন ভাষা হয় না। আজকে বাংলা ভাষা একটি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, একটি ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হতে সহস্র বছরের অধিক সময় লাগে, এবং সেই জাতি যে কতটা রিচ এবং তার সাথে যে বিশ্বের কি আদান প্রদান, আমরা আজ বাংলাকে বিশ্বের অন্যান্য ভাষাকে বাদ দিয়ে ভাবতে পারি না। কি আমার বক্তব্য যে আমাদের ঐতিহ্য সর্বদাই আমাদের কাছে, এবং ঐতিহ্য আলাদা কিছু নয়, আমি স্বয়ং ঐতিহ্য, আমার এক্সিস্টেন্স, মাই ভেরি এক্সিস্টেন্স ইজ দ্য হেরিটেজ অফ হিউম্যান সিভিলাইজেশন।
1: এরপর চলে যাবো আমাদের আরো এক বন্ধুর কাছে। তোমার নাম?
3: আবির গঙ্গোপাধ্যায়। আমি ইংলিশ অনার্স স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টার। তো ঐতিহ্য বলতে আমার কাছে দাঁড়িয়ে, এখন এই কলকাতার মুখে দাঁড়িয়ে, সব থেকে প্রথমেই যেটা মনে পড়ে দুর্গাপুজোর কথা। দুর্গাপুজো বাঙালির একটা ঐতিহ্যবাহী উৎসব, এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপারটা আমার লাগে, যে দুর্গাপুজো কী করে মানুষের, মানে সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষকে এক জায়গায় বেঁধে রাখে। এবং দুর্গাপুজোর সময় এটা দেখা যায়, দুর্গাপুজো হতেই পারে যে হিন্দুদের প্রধানত উৎসব, কিন্তু দুর্গাপুজোর সময় এটা আমি নিজে পার্সোনালি দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ, এবং স্পেশালি ঢাকি এবং যেসব ব্যবসায়ীরা থাকে, ছোটোখাটো ব্যবসায়ীদের দুর্গাপুজোর সময় কিন্তু অত্যন্ত, মানে ব্যবসা বৃদ্ধি হয়। এবং এটাও আমি দেখেছি যে স্পেশালি হিন্দু মুসলিমের যে দ্বন্দ্বটা আমরা প্রত্যেক বছর দেখতে পাই, দুর্গাপুজোর সময় ওই দ্বন্দ্বটা কিন্তু কেটে যায়। তাই দুর্গাপুজোই আমার কাছে একটা ঐতিহ্যের একটা বড় দিক।
4: বেশ, আমি কোয়েল সরকার, সেমিস্টার 2, জার্নালিজম মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টে। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, তার মধ্যে নৃত্য সংস্কৃতি এক জনপ্রিয় ঐতিহ্য। তার মধ্যে বিভিন্ন ধরনের নৃত্য রয়েছে, যেমন মণিপুরী, কুচিপুড়ি, ভারতনাট্যম, কত্থক, উড়িষি। কিন্তু আমি আজ কথা বলবো ভারতনাট্যম নৃত্যের সম্পর্কে। ভারতনাট্যম হলো ভারতের তামিলনাড়ু রাজ্যে উদ্ভূত একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, যা হিন্দু ধর্মে আধ্যাত্মিক এবং ধর্মীয় বিষয়বস্তু প্রকাশ করে। এটি প্রায় 2000 বছরের পুরনো। কথিত আছে ভগবান ব্রহ্মা এই নৃত্য ঋষি ভরতকে প্রকাশ করেছিলেন, যিনি তখন নাট্যশাস্ত্র নামক গ্রন্থের বর্ণনা দেন। এর বৈশিষ্ট্য যেমন নৃত্যের আবেগ, সুর, ছন্দ, চমৎকার মিশ্রণ, বাঁকানো পা, শক্তিশালী শারীরিক রেখার ব্যবহার এই নৃত্যের অন্যতম বৈশিষ্ট্য। ভারতনাট্যম দক্ষিণ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভারতীয় শাস্ত্রের নৃত্যের অন্যতম প্রাচীন শুদ্ধীয় রূপ।
1: আপনারা শুনলেন কিভাবে এক্সটেম্পোর রাউন্ডে প্রত্যেকে ভীষণ সুন্দরভাবে নিজেদের বক্তব্য ব্যাখ্যা করেছে, এবং এক্সটেম্পোর রাউন্ডের পরেই কিন্তু আরেক বন্ধুর কাছ থেকে একটা মিষ্টি গান শুনে নিয়েছিলাম, এবং সেটা শুনে নিয়ে আমরা একেবারে ক্যাম্পাস আড্ডার অন্তিম পর্যায়ে পৌঁছে যাব। তাহলে গানটা শুনে আবার ফিরে আসি।
5: আমি ডলি মন্ডল, জার্নালিজমের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট।

আজকের মতো ক্যাম্পাস আড্ডা থেকে আমাকে বিদায় নিতেই হবে। আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়সমা, আর যেতে যেতে থাকবে একটা মিষ্টি গান, তাও কিন্তু বেহালা কলেজের এক বন্ধুর থেকেই। তাহলে শুনতে শুনতে আজকে

0: ক্যাম্পাস আড্ডা আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।
1: আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। এখন শুরু হবে আজ সন্ধ্যায় উপস্থাপনায় পৌলমী ঘোষ।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। শুরু করছি আজকের আজ সন্ধ্যায় এবং সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু পৌলমী ঘোষ। বন্ধুরা, আজকে আড্ডাতে আমাদের যেমন গান থাকে, গান ছাড়া বাঙালির আড্ডা কোনো দিনই জমে না আমরা সকলেই জানি, গান তো থাকবেই, সেই সঙ্গে আরও কিছু খবর থাকবে, আরও কিছু সংবাদ থাকবে, বিশেষ বিশেষ ঘটনার কথা জানাবো। যেমন আজকে জানাবো আজকে দিনটা কী জন্য, কী কারণে পালন করা হয়। আজ আন্তর্জাতিক বাঁ হাতি দিবস বা লেফট হ্যান্ডেড ডে যেটাকে বলা হয়, সেই আন্তর্জাতিক বাঁ হাতি

শান্তি দিবস আজকের দিনে, সেই সঙ্গে বিশ্ব অঙ্গদান দিবস, আমরা এগুলোর কথা জানব। সেই সঙ্গে এক বিশেষ ব্যক্তিত্বের জন্মদিন বলবো, তার কথাও, সেই সঙ্গেও আরও শুনব পৃথিবীর বৃহত্তম অক্সিজেনের ভাণ্ডার কোথায়, কোথা থেকে আমরা সব থেকে বেশি অক্সিজেন পাচ্ছি, কিভাবে পাচ্ছি, তার কথা কিছুটা। আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আরও গান শোনাতে শোনাতে ভরে থাকবে আজকের আজ সন্ধ্যায়। শুরু করব আজ সন্ধ্যায় একদম শুরুতেই অবশ্যই গান, গান না থাকলে জমে না, তাই না? আড্ডাটা জয়তী চক্রবর্তীর কণ্ঠে শোনাই আজকের প্রথম গানটি, অর্ণা শীলের কথায় এবং শ্রীকান্ত আচার্যের সুরে জয়তী চক্রবর্তীর কণ্ঠে থাকলো আজকের প্রথম গান উদাসীন সারাদিন।

উদাসীন সারাদিন, সারাদিন উদাসীন থাকতে দেওয়া তো যায় না আমার বন্ধুদের, তাই জন্যই তো আমরা এইভাবে আড্ডা দিতে চলে আসি আজ সন্ধ্যায়। আর আজ সন্ধ্যায় গান শুনতে শুনতে এবার যাই আজকের দিনের এক বিশেষ ঘটনার কথা জানাবো। আজ আসলে 13ই আগস্ট, আন্তর্জাতিক বাঁহাতি দিবস। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 10% মানুষ কিন্তু বাঁহাতি। তাদের স্বাতন্ত্র্য, প্রতিভা এবং দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতাকে সম্মান জানাতেই আজকের এই বিশেষ দিনটি পালন করা হয়। এই দিনটির পালনের সূচনা হয়েছিল 1976 সালে, আর বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপিত হয় আন্তর্জাতিক বাঁহাতি দিবস। কিন্তু আমাদের চারপাশের বেশিরভাগ জিনিস, যেমন ধরুন কাঁচি, ডেস্ক, দরজার হাতল কিংবা কম্পিউটারের মাউস, সব কিছুই ডানহাতি মানুষদের কথা ভেবেই তো তৈরি করা হয়। ফলে বাঁহাতিদের কিন্তু অনেক সময় বাড়তি চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হয়, আর এই দিবস সেই বিষয়েও সচেতনতা গড়ে তোলে। তবে মজার বিষয়টা কি জানেন, ইতিহাসের বহু বিখ্যাত ব্যক্তি কিন্তু ছিলেন বাঁহাতি। বিজ্ঞানী, শিল্পী, রাষ্ট্রনায়ক থেকে শুরু করে ক্রীড়াবিদ অনেকেই নিজেদের প্রতিভার ছাপ রেখে গেছেন। গবেষণায় দেখাও গেছে যে কিছু খেলাধুলায় বাঁহাতিদের বিশেষ সুবিধাও থাকতে পারে, কারণ প্রতিপক্ষরা তাদের খেলার ধরনে অপেক্ষাকৃত কম অভ্যস্ত থাকে। আজকের দিনে এই 13ই আগস্ট বিশ্বজুড়ে নানা মজার কর্মসূচির আয়োজন করা হয়। কোথাও ডানহাতিদের বাঁহাতে লিখতে বলা হয়, কোথাও আবার বাঁহাতে ক্রীড়া প্রতিযোগিতা বা কুইজের আয়োজন করা হয়। উদ্দেশ্য একটাই, বৈচিত্র্যকে সম্মান করা এবং সবাইকে সমান সুযোগ দেওয়া। তাই আসুন আজকের দিনে আমরা মনে রাখি, ডান হাত হোক বা বাঁ হাত, সাফল্যের আসল শক্তি লুকিয়ে থাকে মানুষের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতায়। আন্তর্জাতিক বাঁহাতি দিবসে সকল বাঁহাতি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তারা তাদের দৈনন্দিন চলার জীবনের সমস্ত রকম প্রতিকূলতাকে অতিক্রম করে এগিয়ে চলুক সাফল্যের সঙ্গে, এই কামনা করে চলে যায় আবারও একটি গানে, শোনাবো শুভমিতা কণ্ঠে, যদি বন্ধু হও।

ঠিকই তাই, বন্ধুর মতন হাত বাড়িয়ে দেওয়াটাই কিন্তু আসল। ডান হাতি হোক বা বাঁ হাত, পাশে থাকার জন্য হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়। আর কি বলুন তো, চারিদিকে যা সময় মানুষ বড় কাঁদছে, তাই মানুষ হয়ে পাশে দাঁড়ানোটাই তো আমাদের উচিত, হাত বাড়িয়ে দেওয়াটাই উচিত। আরও একটা বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য কিন্তু আজকের দিনটা বেছে নেওয়া হয়েছে। আজ বিশ্ব অঙ্গদান দিবস, ওই যে বলছিলাম মানুষের পাশে দাঁড়ানো এখন আমাদের অত্যন্ত প্রয়োজন, সেরকমই আরেকটি প্রয়োজন কিন্তু এই অঙ্গদান। মানবতার সেবায় অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অঙ্গদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। অঙ্গদান হলো আসলে এমন এক মহৎ সিদ্ধান্ত যার মাধ্যমে একজন মানুষ মৃত্যুর পরও অন্য মানুষের জীবনে আশার আলো চালিয়ে যেতে পারেন। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলেই বর্তমানে কিন্তু কিডনি, লিভার, হৃৎপিণ্ড, ফুসফুস, অগ্নাশয় এবং চোখের কর্নিয়া সহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে। কতটা এগিয়ে গেছে বিজ্ঞান এখন! একজন অঙ্গদাতা একাধিক মানুষের জীবন বাঁচাতে পারেন এইভাবেই, এবং বহু পরিবারকে ফিরিয়ে দিতে পারেন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। তাই চলুন না, বাঁচার স্বপ্ন শুধু নিজেরা কেন দেখব, আমাদের পরেও যেন আরও কেউ, আরও কোনো পরিবার, আরও কারোর চোখে সে স্বপ্ন বেঁচে থাকে, তার একটা ব্যবস্থা করে আমরা যাই। বিশেষজ্ঞদের মতে দেশে কিন্তু প্রতি বছর লক্ষাধিক রোগীর অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হয়, কিন্তু পর্যাপ্ত অঙ্গদাতা না থাকায় অনেক

অনেকেই সময় মতো চিকিৎসার সুযোগ পান না। তাই অঙ্গদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে প্রচলিত নানা ভ্রান্ত ধারণা দূর করা অত্যন্ত জরুরি। যে ধারণাগুলোর বশবর্তী হয়েই মানুষ কিন্তু অঙ্গদান থেকে পিছিয়ে আসে। অঙ্গদান কোনো ধর্ম বা সংস্কৃতির পরিপন্থী নয়, বরং এটি মানবতার এক অনন্য দৃষ্টান্ত। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা অঙ্গদান সংক্রান্ত সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছে। স্কুল, কলেজ, হাসপাতাল এবং সামাজিক সংগঠনগুলিও এই উদ্যোগে অংশও নিচ্ছে। তরুণ প্রজন্মের মধ্যে অঙ্গদান সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা আশাবাদী যে আগামী দিনে আরও অনেক অনেক মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। বিশ্ব অঙ্গদান দিবস আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে বড় উপহার হতে পারে কিন্তু একটা জীবনই। মৃত্যুর পরও আমাদের একটি সিদ্ধান্ত অন্য কারো কাছে হয়ে উঠতে পারে নতুন সকাল, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনার সূচনা। আর সেই আশা রেখেই আবারও একটা গানে ফিরে যাব। শুনে নি কোন গানটা আপনাদের শোনানো যায়। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে জীবনসাগরে।

0: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউড স্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
4: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ, তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
5: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
6: শুনছেন আজ সন্ধ্যায়, সঙ্গে রয়েছি আমি পৌলমী ঘোষ। এখন আমরা কথা বলব বিশ্ব চলচ্চিত্রের এমন এক স্রষ্টাকে নিয়ে যিনি রহস্য, রোমাঞ্চ এবং সাসপেন্সকে এক অনন্য শিল্পের পর্যায়ে উন্নীত করেছিলেন, যাকে বিশ্বজুড়ে মাস্টার অব সাসপেন্স বা সাসপেন্সের সম্রাট নামে অভিহিত করা হয়। অনেকেই বোধহয় এবার বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, তিনি হলেন আলফ্রেড হিচকক। 1899 সালের 13ই আগস্ট ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন আলফ্রেড হিচকক, অর্থাৎ ঠিক আজকের দিনে। ছোটবেলা থেকেই গল্প বলা এবং দৃশ্য নির্মাণের প্রতি তার গভীর আগ্রহ ছিল। নির্বাক চলচ্চিত্রের যুগে কর্মজীবন শুরু করে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র পরিচালক। প্রায় 5 দশকের কর্মজীবনে তিনি নির্মাণ করেছেন 50টিরও বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা আজও দর্শকদের মুগ্ধ করে চলেছে। হিচককের চলচ্চিত্রের বিশেষত্ব ছিল দর্শকের মনস্তত্ত্ব নিয়ে তার সূক্ষ্ম কাজ। তিনি বিশ্বাস করতেন কেবল ভয় দেখানোই যথেষ্ট নয়, বরং দর্শকের মনে ধীরে ধীরে উদ্বেগ,

কৌতূহল এবং অপেক্ষার অনুভূতি তৈরি করায় প্রকৃত সাসপেন্স। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সাইকো, ভার্টিগো, রেয়ার উইন্ডো, নর্থ বাই নর্থ ওয়েস্ট, দ্য বার্ডস এবং রেবেকা। 1960 সালে মুক্তিপ্রাপ্ত সাইকো চলচ্চিত্রটি আজও থ্রিলার ঘরানার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ভার্টিগো চলচ্চিত্রটি বহু সমালোচকের মতে সর্বকালের সেরা চলচ্চিত্রগুলির একটি। হিচককের আরেকটি বৈশিষ্ট্য ছিল তার চলচ্চিত্রে সংক্ষিপ্ত উপস্থিতি, বা যেটাকে আমরা বলি ক্যামিও। প্রায় প্রতিটি ছবিতেই তিনি কয়েক সেকেন্ডের জন্য হলেও পর্দায় হাজির হতেন, আর দর্শকেরা তাই গল্পের পাশাপাশি তাকে খুঁজে বের করার আনন্দও উপভোগ করতেন। চলচ্চিত্র নির্মাণে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জীবনের শেষ দিকে তিনি ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে নাইট উপাধিতে ভূষিত হন। 1980 সালের 29শে এপ্রিল তিনি প্রয়াত হন। কিন্তু তার সৃষ্টি, তার কল্পনা শক্তি এবং সাসপেন্স নির্মাণের অনন্য কৌশল আজও বিশ্ব চলচ্চিত্রে সমানভাবে প্রাসঙ্গিক। আলফ্রেড হিচকক শুধু একজন পরিচালক নন, তিনি ছিলেন একজন অসাধারণ গল্পকার, যিনি দর্শকের আবেগ, ভয় এবং কৌতূহলকে পর্দার ভাষায় রূপ দিয়েছিলেন। তাই চলচ্চিত্রের ইতিহাসে তাঁর নাম চিরকাল শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে। আজ তার জন্মদিনে আকাশবাণী মৈত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাই তাকে। আর তারপরে শোনাব আপনাদের আরও একটা গান। পরের গানটি দেখি কার কণ্ঠে শোনানো যায়। অঞ্জন দত্তের কণ্ঠে তুমি আসবে বলে এই গানটি থাকলো আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।

আচ্ছা বলুন তো, পৃথিবীর সবচেয়ে বড় অক্সিজেনের ভাণ্ডার কোথায়? কি মনে হয়, ঘন অরণ্যে, আমাজনের জঙ্গলে? যদি তাই ভাবছেন, তাহলে এবার আমি যা জানাবো আপনাদের তাতে কিন্তু অবাক হতেই হবে। হ্যাঁ, প্রাণীর জন্য যে অক্সিজেন অপরিহার্য সে তো ছোট থেকে বড় সকলেই জানে। এই অক্সিজেনের কথা উঠলেই আমাদের মনে ভেসে ওঠে সবুজ বনভূমির ছবি। সত্যি তো, গাছপালা অক্সিজেন উৎপাদনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ তো বলার নয়। বিশ্বের অসংখ্য বনভূমি মিলিয়ে পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 28% সরবরাহ হয়। কিন্তু তাহলে বাকি অক্সিজেন কোথা থেকে আসে? এর উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের চোখের আড়ালে। কোথায় বলুন তো? সমুদ্রের একেবারে গভীরে। বিজ্ঞানীদের মতে, মানুষসহ পৃথিবীর সমস্ত প্রাণীকুলের প্রয়োজনীয় মোট অক্সিজেনের অর্ধেকেরও বেশি উৎপন্ন হয় সমুদ্রের গভীরে থাকা উদ্ভিদ ও প্ল্যাঙ্কটনের মাধ্যমে। সমুদ্রের জলের নিচে বিস্তৃত এই আপাত অদৃশ্য সবুজ জগৎ প্রতিনিয়ত বিপুল পরিমাণ অক্সিজেন তৈরি করছে। অবিশ্বাস্য হলেও সত্যি, সমুদ্রের তলদেশে থাকা সবুজ জগতই পৃথিবীর সবচেয়ে বড় অক্সিজেন উৎপাদক। আমরা তাদের দেখতে পাই না, তাদের অস্তিত্ব অনেক সময় অনুভব করি না, কিন্তু আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের অবদান। মানুষ, পশু পাখি থেকে শুরু করে সমগ্র জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে সমুদ্রের এই অদেখা বাসিন্দারা নিরলসভাবে কাজ করে চলেছে যুগের পর যুগ। তাই পৃথিবীর প্রাণ রক্ষাকারী অক্সিজেনের কথা বললে শুধু বনভূমি নয়, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই বিস্ময়কর জগৎকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হয়। প্রকৃতির এই নীরব কর্মযজ্ঞ আমাদের মনে করিয়ে দেয়, যাদের আমরা দেখি না, অনেক সময় তারাই সবচেয়ে বড় অবদান রেখে যায় পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে। তাহলে আজকের মতো গল্প আমাদের বোধহয় এখানেই থামানোর সময় চলে এসেছে। তবে না, গল্প থামলেও গান এখনই থামাচ্ছি না। আজকের আজ সন্ধ্যার শেষ গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শোনায়।

শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং জয় সরকারের সুরে শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনলেন ছলাৎ ছলাৎ ঢেউ গানটি। আর এই গানের সঙ্গে সঙ্গে আজকের আজ সন্ধ্যায় এখানেই শেষ করতে হচ্ছে। আবারও নিশ্চয়ই আপনাদের সঙ্গে আজ সন্ধ্যার আসরে আমাদের কথা হবে, দেখা হবে, এবং প্রতিদিন তো হচ্ছেই আকাশবাণী মৈত্রী শুনতে থাকবেন নিশ্চয়ই। আরও অনেক গল্প গান নিয়ে প্রত্যেক দিনের আজ সন্ধ্যা হতে থাকবে আকাশবাণী মৈত্রীতে, সঙ্গে থাকবেন শুধু আপনারা। শেষ করছি আজকের আজ সন্ধ্যায়, সঙ্গে ছিলাম আমি পৌলমী ঘোষ।

আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলাম পৌলমী ঘোষ, এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা।

0: নমস্কার বন্ধু, কেমন আছেন? মৈত্রী স্টুডিওতে এখন 5:51, আর সময়টা অবশ্যই ক্রীড়াঙ্গনের। মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে রয়েছি রক্তিম, আর শুরুতেই যেটা আমরা করে থাকি, এক নজরে একটু খেলার খবরগুলো জেনে নেব।
1: এক নজরে

স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে এশিয়ার মঞ্চে দেশের ফুটবলের মান উজ্জ্বল করল ইস্টবেঙ্গল। বুধবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু এর প্রাথমিক পর্বের নক আউট ম্যাচে কুয়েতের শক্তিশালী ক্লাব আল আরাবিকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নিল লাল হলুদ। একসময় এক গোলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল নির্ধারিত সময়ের শেষ দিকে জয় গুপ্তার গোলে সমতা ফেরায়। এরপর অতিরিক্ত সময়ে মোহাম্মদ রশিদ, ডেভিড হামার এবং রোহিত দানুর গোলে বড় জয় নিশ্চিত করে অ্যান্টনিও হাবাসের দল। মন্ট্রিয়ালে কানাডিয়ান ওপেনের ফাইনালে উঠে গেছেন ব্র্যান্ডন নাকাসিমা এবং বেন শেলটন। কানাডিয়ান ওপেনে টেনিসে আজ সকালে মন্ট্রিয়ালে অনুষ্ঠিত পুরুষ এককের সেমিফাইনালে স্পেনের রাফায়েল জোদারকে 7-6, 6-4 সেটে পরাজিত করে ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাসিমা। এর ফলে ইউএস ওপেনের আগে নিজের প্রথম মাস্টার্স 1000 শিরোপা জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন এই মার্কিন খেলোয়াড়। অন্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বেন শেলটন আজ সকালে স্বদেশী লার্নার টিয়েনকে 6-2, 6-3 সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। শিরোপা ধরে রাখার এই পুরো যাত্রাপথে এখনও পর্যন্ত একটা সেটও না হারা শেলটন মাস্টার্স 1000 ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হবেন তাঁরই দেশের ব্র্যান্ডন নাকাসিমার। নাইজেরিয়ার লাগোসে আয়োজিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, সেখানে তৃতীয় দিনে ভারতীয় ফেন্সিং দল বিভিন্ন সিনিয়র ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছে, 3টে সোনা জিতেছে, 1টা রুপো জিতেছে এবং 1টা ব্রোঞ্জ পদক জয় করেছে। এর ফলে ভারতীয় দলের মোট পদক সংখ্যা বেড়ে হয়েছে 29, এর মধ্যে রয়েছে 8টা সোনা, 7টা রুপো এবং 14টি ব্রোঞ্জ পদক। ভারতীয় ক্রিকেট বোর্ডে, বিসিসিআইয়ের এবং আফগানিস্তানের ক্রিকেট

খবর, এসিবি জানিয়েছে আগামী মাসের 13 থেকে 17 তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ফিউচার ট্যুরস প্রোগ্রামের অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতেই করছে।

0: FIH হকি বিশ্বকাপ 2026 আগামী 15 আগস্ট থেকে শুরু হবে, যেখানে পুরুষ এবং মহিলা টুর্নামেন্টের আয়োজক হিসেবে থাকবে যথাক্রমে বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। এই আয়োজনটি চলবে 30 আগস্ট পর্যন্ত। 2026 বিশ্বকাপের ফরম্যাট আগের আসরগুলো থেকে একটু আলাদা হচ্ছে। পুরুষ এবং মহিলা উভয় টুর্নামেন্টেই 16টা করে দল থাকবে, কিন্তু দলগুলো উদ্বোধনী পুল পর্ব থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে না। অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া আজ ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজের 13, 14 এবং 15 নম্বর লেগের প্রতিযোগিতা সূচি প্রকাশ করেছে। 22 আগস্ট ভুবনেশ্বরে হবে ভারতের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর, যার সিলভার ইভেন্ট, কিন্তু সিলভার লেভেলের যে ইভেন্ট সেটা 22 আগস্ট ভুবনেশ্বরে হবে। দিব্যাঙ্গ ক্রিকেটে বড় প্রশাসনিক খবর, মীনাক্ষী লেখি DCCBI এর নতুন চেয়ারপারসন হয়েছেন। দেশের দিব্যাঙ্গ ক্রিকেটকে আরও সংগঠিত এবং জনপ্রিয় করার ক্ষেত্রে এই নিয়োগ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত এশিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছে। AIFF আজ জানিয়েছে ভারত ইনাগুরাল ফিফা এশিয়ান কাপ এই খেলাটায় খেলবে না। এর বদলে অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলাকে অগ্রাধিকার দিচ্ছে ভারত। আরও দুটো বড় আন্তর্জাতিক ফ্রেন্ডলি আয়োজনের পরিকল্পনা করছে তারা, সেটাই তারা জানিয়েছে। আজ 13 আগস্ট ডুরান্ড কাপে বোডোল্যান্ড FC বনাম কার্বি অ্যাংলং খেলা চলছে। জামশেদপুর FC-র সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্স খেলা চলছে। শিলং এবং শিলং লাজংয়ের সঙ্গে ল্যাংসিং FC-র মধ্যে ম্যাচ রয়েছে। ডুরান্ড কাপে গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্ডিয়ান আর্মি 2-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে। মোহামেডান এগিয়ে যাওয়ার পরও ইন্ডিয়ান আর্মি শেষ দিকে ম্যাচ কিন্তু ঘুরিয়ে দিয়েছে। কলকাতা ফুটবল লিগেও আজ ম্যাচের দিন। আজ CFL-এ জর্জ টেলিগ্রাফ বনাম ইউনাইটেড কলকাতা, বিধাননগর SA বনাম মোহনবাগান এবং BSS স্পোর্টিং বনাম খিদিরপুর ম্যাচ রয়েছে। এই খবর আপনাদের একটু পরেই জানাব। শুনে নিলাম এক নজরে। এক নজরে তো শুনলাম, এরপর আমরা চলে যাব একেবারে ফোকাসে, মানে আতশকাঁচের তলায়। আতশকাঁচের তলায় আজকে অবশ্যই গতকালের ইস্ট বেঙ্গলের যে খেলাটা সেটা।
1: আতশকাঁচের তলায়
0: আতশকাঁচের তলায় ইস্ট বেঙ্গলের ঐতিহাসিক প্রত্যাবর্তন। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে FC চ্যাম্পিয়নশিপ লীগ ট্যুর কোয়ালিফায়ারে কুয়েতের শক্তিশালী RBSC-কে 4-1 গোলে হারিয়ে গ্রুপ পর্বে উঠে গেল ইস্ট বেঙ্গল। ম্যাচটা সরাসরি নকআউট, তাই জয়ী দলকেই গ্রুপ পর্বে যেতে হবে এবং যে হারবে সে কিন্তু বিদায় নেবে। তাই কালকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সত্যি টান টান উত্তেজনাপূর্ণ ছিল, কারণ প্রথমার্ধে দুদলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল হয়নি। আর দ্বিতীয়ার্ধে 76 মিনিটে পেনাল্টি থেকে গোল করে RB কিন্তু এগিয়ে যায়। এমন পরিস্থিতিতে 76 মিনিট হয়ে গেছে, হাতে মাত্র আর 14 মিনিট বা তার একটু বেশি হয়তো বাকি আছে, সেখানে 1 গোলে পিছিয়ে থাকা যে দল সে 4-1 গোলে এগিয়ে যাবে, এটা সত্যি অকল্পনীয়। সেই গল্পই আমরা আজ একটু বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরব। বিশেষজ্ঞরা বলছেন যে খোঁচা খাওয়া বাঘের মতো, মানে ইস্ট বেঙ্গলকে বলা হচ্ছে। সত্যি বুধবার যে কোয়ালিফায়ার ম্যাচ, যেটা

0: চার এক গোলে শেষ হলো, সেটা কুয়েতের কাছে অবশ্যই হতাশা এবং ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত একটা আনন্দের খবর। তো সেই কারণে যে এত হাজার হাজার দর্শক, প্রায় 17,000 লাল হলুদ সমর্থকরা অনেকেই কালকে জাতীয় পতাকা হাতে এসেছিলেন, তো উপচে পড়া ভিড়, সবচেয়ে বড় কথা যে 5 বিদেশিকে প্রথম একাদশে রেখে শুরু করেছে আলআরবি, কোনিয়ান মালিকা, লিওনার্দো মার্টিস, মানে একবারে মানে বড় বড় প্লেয়ার সব। তো সেখানে কুয়েতের দাপটটা বেশি থাকবে সেটা অনেকেই আশা করেছিল, যদিও 6 মিনিটের সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে, বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিল রশিদ। তবে আলআরবির গোলকিপার যে আব্দুল ওয়াহাব আছেন, তিনি সেই শটকে বাঁচিয়ে দিয়েছেন। তারপর 11 মিনিটে ফের কিন্তু গোল লক্ষ্য করে শট নেন জেসিন, যদিও সেটাও ফলপ্রসূ হয়নি, বিদেশি ডিফেন্ডার নাচো না থাকায় 4 ভারতীয়কে নিয়ে রক্ষণ সাজিয়েছিলেন হাবাস। এটা অনেকেই বলছেন যে বিদেশি পাওয়া নেই এক্ষেত্রে, কিন্তু আমাদের ইস্ট বেঙ্গলের অনেক মাইনাস পয়েন্ট, কিন্তু সেটা শেষমেশ হয়নি। আনোয়ার আলী, জয় গুপ্তা, হার্দিক ভাট, সন্দীপ মন্ডির উপরেই ভরসা রাখেন তিনি। 23 মিনিটের একেবারে মাথায় একটা বড় বিপদ থেকে বেঁচে যায় ইস্ট বেঙ্গল, মাদিক দিয়ে উঠে এসে মালিকার শট ধরতে প্রথম দফায় ভুল করলেও গোল লাইন সেভ গোলকিপার যে প্রভুসুখন সিং গিল, তিনি করেছেন এবং 28 মিনিটে ভালো জায়গায় পৌঁছেও সুযোগ হাতছাড়া করেছেন এডমুন্ড। এভাবে খেলা এগোতে থাকে, 50 মিনিটেও একটা পাল্টা আক্রমণ হয়েছিল, সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু শেষমেশ গোলটা হয়, ইস্টবেঙ্গল গোলটা খায় 76 মিনিটে। আর খোঁচা খাওয়া বাঘ সবসময় ভয়ঙ্কর হয়, গোল করার মরিয়া চেষ্টায় ক্রিস ইকোনোমিডিসকে মাঠে নামান হাবাস। এটা একটা মানে বিশেষজ্ঞরা বলছেন যে এটা একটা জাদু স্পর্শের মতো কাজ করেছিল ইস্টবেঙ্গল, সেই সময় একের পর এক আক্রমণে একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল প্রতিপক্ষ দলের। 89 মিনিটে 76, তারপর 89 মিনিটে মোড় ঘোরান জয়গুপ্ত ইস্টবেঙ্গলের, সেট পিস থেকে ঠিকানা লেখা ক্রস থেকে মাথা ছুঁয়ে গোল করে লাল হলুদের সমতা ফেরান তিনি। নির্ধারিত সময়ে খেলা শেষ হয়ে যায় 1-1। এইবার 108 মিনিট এক্সট্রা টাইমে, 108 মিনিটে 24 বছরের রোহিত দানুর শট আলআরবির ডিফেন্ডারদের গায়ে লেগে প্রতিহত হলে ফিরতি বলে বক্সের বাইরে থেকে হাফ ভলিতে গোল করেন রশিদ। মানে একেবারে কোলাবোরেশন, যেটাকে বলে দলে দলীয় খেলা ফুটবলকে বলা হয় না, সেটা গতকাল একেবারে সরাসরি দেখতে পাওয়া গেছে, খুব ভালোভাবে দেখতে পাওয়া গেছে, কিন্তু নাটক তখনও বাকি ছিল। রশিদের বদলে রোহিত কুমার নামে, আর এডমুন্ডের বদলে নামে ডেভিড, যেটা হাবাসের আরেকটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। সেই ডেভিডকেই ডেভিডই ম্যাচের রং বদলে দেয়। 117 মিনিটে ক্রিসের শট গোলকিপার বাঁচালে ফিরতি বল পেয়ে গোলকিপারকে কাটিয়ে দুরন্ত ফিনিশে একেবারে 3-1 করেন তিনি। তারপরে 120 মিনিটে বাঁ দিক থেকে উঠে বিষ্ণু বল বাড়ান ডেভিডকে, তার পাশ থেকে ফাঁকা গোলে আর একটা গোল হয়ে যায় এবং সেই গোলটা করেন রোহিত দানু। এভাবেই ম্যাচ শেষে আলআরবির জয়িত কোনরাবের সঙ্গে জার্সি বদল করেন ইস্টবেঙ্গলি বন্ধু মোহাম্মদ রশিদ। এশীয় মঞ্চে লাল হলুদ দুরন্ত জয় পেলেও ডুরান্ড অভিযান কিন্তু এখনও বাকি, দেখা যাক কোন দিকে এগোয়। ইস্টবেঙ্গলের এই জয় সত্যি একটা মানে ইস্টবেঙ্গলের যারা ভক্ত, যারা অনুরাগী, তাদের কাছে এই খেলাটা কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক এবং খুব উন্মাদনাপূর্ণ ছিল। আতসকাঁচের তলায় রয়েছি, আতসকাঁচের তলায় একটা খেলার খবর আমরা তো বললামই, তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আপনারা জানেন যে একটা দারুণ ব্যাপার থাকে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস। তো সেই অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা, তিনি রয়েছেন বাইরে থেকে, রেকর্ড করে এনেছেন, সেটি এরপরে শুনব।
1: Adventure Sports.

শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো থাকে ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই অনুষ্ঠানে নানান ধরনের দুঃসাহসিক অভিযানে অংশগ্রহণকারী অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ আমরা এই অনুষ্ঠানে শুনব সম্প্রতি হিমালয়ের বুকে পানপাতিয়া গিরিবর্ত সফলভাবে অতিক্রমকারী অভিযাত্রী দল।

0: অভিজ্ঞতার কথা। এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব এই দলের অন্যতম সদস্য তথা অভিযাত্রী শান্তনু চন্দ্রের কথা।
1: পানপাতিয়া কল হিমালয়ের অন্যতম কঠিন একটা ট্রান্স হিমালয়ান ট্রেক। এই পথ কেদারনাথ আর বদ্রীনাথের উপত্যকাকে সংযুক্ত করে। পুরাণ মতে মনে করা হয় যে এই রাস্তা দিয়েই সাধুসন্তরা যাতায়াত করতেন। পরবর্তীকালে ভেড্ডুওয়ালা এরা এই রাস্তাটাকে ব্যবহার করে। হয়তো সম্পূর্ণ রাস্তাটা আগে যেরকম ছিল এখন সেরকম নেই। যাই হোক, আমরা শুরু করলাম 22 জুন 2026 বদ্রীনাথ যাওয়ার রাস্তায় হনুমানচটি থেকে। আমরা গত 2 বছর ধরে এই ট্রেকটা করার কথা ভেবে আসছি এবং গত বছরে আমরা প্ল্যান করেছিলাম যে বর্ষা পরবর্তী সময় অর্থাৎ পোস্ট মনসুন ট্রেকটা করা হবে। যারা পাহাড়ে যান তারা জানেন পোস্ট মনসুন ট্রেকের বেশ কিছু সুবিধা আছে, অসুবিধাও রয়েছে। কিন্তু গত বছরে আবহাওয়ার খারাপ হওয়ার দরুন আমাদের ট্রেকটা সম্পূর্ণ করা যায়নি। তো এই বছরে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা প্রি মনসুন ট্রেকটা করব। যাই হোক, তো সেদিন প্রায় 5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছই খিরাও গ্রামের সীমানায় এক মন্দিরের পাশে। এখানেই আমাদের প্রথম দিনের ক্যাম্প লাগানো হয়। দ্বিতীয় দিন আমাদের গন্তব্য ছিল শেফার্ডস ক্যাম্প। এদিনও প্রায় 5 কিলোমিটার হাঁটা। খিরাও গ্রাম থেকে বেরিয়েই রাস্তা বেশ খাড়া, রোদ্দুরের তেজও খুব চড়া। একটা কথা বলে রাখি, গোটা অভিযানে ওয়েদার আমাদের খুব ভালো সঙ্গ দিয়েছিল। তৃতীয় দিন 24 তারিখ আমাদের গন্তব্য স্নাউট ক্যাম্প। এখানে রাস্তা বলে তো কিছু নেই, পুরোটাই হচ্ছে বোল্ডার জোন। যারা এরকম রাস্তায় আগে গিয়েছেন তারা বুঝতে পারবেন বা মনে করতে পারবেন পায়ের নিচে যে পাথরগুলো আপনি পাচ্ছেন সেগুলোর অধিকাংশই লুজ। খুব সাবধানে পা ফেলতে হয়, একটু এদিক ওদিক হলেই ধপাস। যাই হোক, এভাবেই আমরা 4 কিলোমিটার রাস্তা সারাদিন ধরে অতিক্রম করে পৌঁছে গেলাম এই ট্রেকের সবথেকে সুন্দর ক্যাম্প সাইট। সুন্দর কেন এবার বলি। আমাদের ক্যাম্পের একদম পাশ দিয়ে বয়ে যাচ্ছে অনেকগুলো জলধারা। ডান দিকে মেঘের আড়াল থেকে মাঝে মাঝে উঁকি মারছে নীলকণ্ঠ, আর একদম সোজা চৌখাম্বা। পরের দিন অর্থাৎ 25 জুন আমরা সকালে বেরিয়ে পড়লাম মোরেন ক্যাম্পের উদ্দেশ্যে। উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, হাঁটার গতি ধীর হয়ে আসছে, একটু উঠলেই হাঁপ ধরছে, বুঝতে পারছি শরীরটা ঠিকমতো সঙ্গ দিচ্ছে না। পরের দিন আমাদের লক্ষ্য পার্বতী গলির অ্যাপ্রোচ। এই পথের পরেই শুরু হয় আরও কঠিন একটা অংশ, বরফ ক্রিভার্স পানপাতিয়া কলের দিকে যাওয়ার আসল রাস্তা। কিন্তু সেদিন সকালেই বুঝতে পারলাম পরিস্থিতি বদলাচ্ছে। সুজয় অসুস্থ বোধ করছিল আগের দিন রাত্রিবেলা থেকে, আমিও সকালের দিকে খুব যে একটা শারীরিকভাবে সক্ষম সেটা মনে হচ্ছিল না। পাহাড়ে একটা জিনিস খুব পরিষ্কার, শরীর যদি সতর্কবার্তা দেয় তাকে অবহেলা করা যাবে না। একজন সদস্যের শারীরিক সমস্যা শুধু তার নিজের সমস্যা নয়, পুরো দলের বিষয়। কারণ দুর্গম এলাকায় একজনকে সাহায্য করতে গেলে পুরো দলের গতি, পরিকল্পনা এবং নিরাপত্তা সবটাই প্রভাবিত হতে পারে। অনেক সময় একটা ভুল সিদ্ধান্ত অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি করে। আমরা মোহনের সঙ্গে এবং দীপঙ্করদার সঙ্গে কথা বলি, কথা বলে আমরা সিদ্ধান্ত নিই। আমাদের পক্ষে এখানেই অভিযান শেষ করাটা সবথেকে দায়িত্বশীল সিদ্ধান্ত হবে। অনেকে ভাবেন পাহাড়ে সফলতা মানেই নির্ধারিত গন্তব্যে পৌঁছনো, কিন্তু বাস্তবে সফল অভিযান বলতে বোঝায় সঠিক পরিকল্পনা, সঠিক সিদ্ধান্ত এবং পুরো দলের নিরাপদে ফিরে আসা। আমরা পানপাতিয়া কল পর্যন্ত পৌঁছতে পারিনি, কিন্তু আমরা এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যা সেই পরিস্থিতিতে ছিল সবথেকে যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল। পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে, সুযোগ এলে আবার চেষ্টা করব, কিন্তু কোনো অভিযানে নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করা যাবে না। হিমালয় শুধু সামনে এগিয়ে যাওয়া শেখায় না, কখন থেমে যেতে হয় সেটাও শেখায়।
0: আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হিমালয়ের কোলে দুর্গম ট্রেলস পাস অতিক্রমকারী মহিলা অভিযাত্রী সুলগ্না বিশ্বাস। আবার তিনি এই বছরেই এই পানপাতিয়া গিরিবর্ত্ত

0: সফলতার সাথে অতিক্রম করেন। আপনার কাছে প্রথম প্রশ্ন, কিসের টানে হিমালয়ের কোলে বারবার ছুটে যান আপনি?
1: কিসের টানে যে হিমালয়ের কোলে বারবার ছুটে যাই, এটা বলা খুব কঠিন ব্যাপার। এই টান যে অনুভব করেছে সেই একমাত্র বুঝতে পারে। এই টান যে প্রকৃতির টান, নাকি শান্তির টান, নাকি একাকিত্বের টান, বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, যখন প্রকৃতির মধ্যে কোথাও একটা একা বসে থাকি, তখন প্রকৃতির সাথে এতটাই একাত্ম হয়ে যাই যে সেই যে শান্তির অনুভূতি, সেই যে একাকিত্বের অনুভূতি, এই অনুভূতিটা একটা অন্যই ব্যাপার। হয়তো এই অনুভূতিটার জন্যেই বারবার হিমালয়ের কোলে ফিরে যাই।
0: হিমালয়ের অন্দরে বহুল প্রচলিত প্রাচীন মিথকে ঘিরে যে রোমাঞ্চকর ট্রেকিং পথ পানপাতিয়া গিরিবর্ত, সেটা মাত্র কিছুদিন আগেই সফলতার সাথে সম্পন্ন করে এলেন। এই অভিযান সম্পর্কে আমাদের বিস্তারিত জানান।
1: এই অভিযানের পরিকল্পনা শুরু হয় 2024 থেকে। গত বছর আমরা সেপ্টেম্বর মাসে ট্রাই করি, কিন্তু ওয়েদারের কারণে পারমিশন না পেয়ে যোশীমঠ থেকে ফিরে আসতে বাধ্য হই। এবার সেই জন্য আমরা জুন মাসে চেষ্টা করি। এবার আমাদের দলে ছিল কলকাতার 6 জন, পুনে থেকে 3 জন, আর সাথে পাহাড়ি সঙ্গী ছিল মোট 16 জন। এই 25 জনের দল। আমাদের ট্রেক শুরু হয় 22 জুন, 10 দিনের হাঁটা ছিল। আমরা ওখানে খুব ভালো ওয়েদার ফেলেছি, ফলে আমাদের একটা দিনও সময় নষ্ট হয়নি। আমরা ট্রেকের মাঝখানে কোনো রেস্ট ডেও নেয়নি। আমাদের ট্রেক শেষ হয় 1 জুলাই, 29 তারিখ আমরা পাস ক্রস করি। এই রুটটার একটা আলাদাই ব্যাপার আছে। পুরাণ মতে একসময় বদ্রীনাথ আর কেদারনাথে একই পুরোহিত পুজো করত, আর তিনি প্রতিদিন এই পথে বদ্রীনাথ থেকে কেদারনাথে যেতেন। পরবর্তীকালে এই পৌরাণিক পথটা খুঁজে বের করার প্রচেষ্টা শুরু হয় 1912 সালে, যা আনসাকসেসফুল হয়েছিল। 1934 সালে এরিক সিপটন আর বিল টিলম্যান প্রথমে এই কলটা ক্রস করে সৎপন্থের দিক থেকে, কিন্তু তারাও শেষের দিকে এসে জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে। সেই জঙ্গলের মধ্যে তারা এমনকি ভাল্লুকের আক্রমণও ফেস করে। অবশেষে তারা ঠিক বেরিয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু রাস্তাটাকে ঠিক মতো ট্রেস করা যায়নি। 2007 সালে তপন পণ্ডিতের নেতৃত্বে বাংলার একটি দল প্রথম স্যাটেলাইট টেকনোলজি ইউজ করে এই পথটা আবিষ্কার করেন, মানে যে পথটা বর্তমানে ট্রেকিং করা হয়। এবার আসে এই রুটটার প্রসঙ্গে। এটা যদিও বলা হয় যে বদ্রীনাথ থেকে কেদারনাথে ট্রেক, কিন্তু শুরু হয় বদ্রীনাথে 13 কিলোমিটার আগে বানকুলি নামে একটা জায়গা থেকে, আর শেষ হয় মদমহেশ্বর হয়ে আংতলি ধান নামে একটা জায়গায়। মাঝে মাত্র 77 কিলোমিটার ট্রেক, কিন্তু রাস্তা খুবই চ্যালেঞ্জিং। যেমন রয়েছে ম্যাসিভ গ্লেসিয়ার, তেমন বিশাল মোরেন এরিয়া রয়েছে, স্টিপ ক্লাইম্বিং আছে, পার্বতীগুলিতে রোপ ফিক্স করে ক্লাইম করতে হয়। আর এই ট্রেকের সব থেকে বড় ব্যাপারটা হলো রাস্তাটাকে আইডেন্টিফাই করা। আমাদের ক্ষেত্রে যেমন আমরা পাস ক্রস করে সুজল সরোবরে ক্যাম্প করার কথা ছিল, কিন্তু আমরা সুজল সরোবরের রাস্তা মিস করে যাই। পানপাতিয়া গ্লেসিয়ার ধরে যখন আমরা নামছিলাম, তখন আমরা সুজল সরোবরের রাস্তা ক্রস করে আরো অনেকটা নেমে আসার পরে আমরা বুঝতে পারি যে আমরা রাস্তা হারিয়েছি। ততক্ষণে বিকেলও হয়ে গেছে, তখন আমাদের আর কিছু করার নেই, আমরা একটা ক্যাম্প সাইট দেখে সেখানে ক্যাম্প করে নিই। পরের দিন আমরা আবার পুরনো রাস্তায় ফিরে যাওয়ার চেষ্টা করি।
0: পানপাতিয়া গিরিবর্তের মাঝে সফলভাবে পৌঁছানোর পরে আপনার অনুভূতি কি ছিল? আপনার চোখে দেখা ওই অঞ্চলটার একটু বর্ণনা যদি দেন।
1: আমরা পাস ক্রস করি 29 তারিখ, কিন্তু আমাদের পাস ক্রস করার কথা ছিল 28 তারিখে। 28 তারিখে আমরা পাস ক্রস করার প্ল্যান নিয়ে সকালবেলা হাঁটতে শুরু করি, প্রায় ভোর 4টে থেকে বেলা 7টা অবধি হাঁটতে আমাদের কোনো অসুবিধা হয়নি। মোটামুটি আমরা আইস ফিল্ডের মধ্যে দিয়ে হাঁটতে পারছিলাম। তবে আমাদের একজন সঙ্গী মহারাষ্ট্রের একজন, তার পায়ের কিছু সমস্যার জন্য সে অনেকটা পিছিয়ে পড়ে। আর আমাদেরও মাথায় একটা ব্যাপার কাজ করে যে পাশের ওপর তো সবাই মিলে একসাথেই থাকতে হবে বা যেতে হবে, তো ওনার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। সেই জন্য আমরাও খুব একটা তাড়াতাড়ি হাঁটছিলাম না, আমরাও বেশ কিছু সময় নষ্ট করে ছবি তোলা, প্রকৃতির মধ্যে একটু এনজয় করা, এগুলো করছিলাম। 7টার পর যখন সূর্যের তাপটা বাড়তে থাকে, তখন বরফ অনেকটা নরম হয়ে যায়, তার ফলে বরফের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে তখন আমাদের সবারই ভীষণ রকম অসুবিধা হতে শুরু করে। মানে আমাদের হাঁটুর ওপর অবধি পা ঢুকে যাচ্ছিল বরফে। এই অবস্থায় হাঁটাটা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। এবং আলটিমেট আমরা 8টা সাড়ে 8টা অবধি ম্যাক্সিমাম হাঁটতে পারি, তারপর দেখি যে এই রকমভাবে হাঁটা সম্ভব হচ্ছে না, আর কিছু করার নেই, আমরা পরের দিন পাস ক্রস করব। এইরকম ভাবে আমরা সেদিন ওখানেই জাস্ট পাসের কিছুটা আগে, তখনও আরও প্রায় আমাদের 3 ঘন্টা

0: ঘন্টা বাকি এরকম অবস্থা, সেই সময় আমরা ক্যাম্প করে দিই। পরের দিন ন্যাচারালি আমাদের মাথায় একটা প্লে করতে থাকে যে সূর্য ওঠার আগে বা রোদ ওঠার আগে যতটা তাড়াতাড়ি সম্ভব যতখানি পারা যায় এগিয়ে যেতে হবে। সেই মতো আমরা সকালে শুরু করি প্রায় 3:30। 3:30 সময় হাঁটা শুরু করে সেদিন আর অন্য কোনো দিকে মন ডাইভার্ট না করে সোজা হাঁটার দিকেই কনসেন্ট্রেট করি এবং আলটিমেট আমি পাশে পৌঁছাই মোটামুটি 6:15-6:30 মধ্যে। এবং পৌঁছে আমার প্রথম অনুভূতি হয় যে যাক বরফ গলার আগে অন্তত পৌঁছে গেছি। তারপর তো একটা সাকসেসফুলের আনন্দ বা একটা অ্যাচিভমেন্টের স্যাটিসফ্যাকশন এগুলো আসে, কিন্তু প্রথম অনুভূতিটা ওটাই হয় যে পৌঁছে গেছি।
1: শ্রোতা বন্ধুরা, ঘড়ির সময় জানান দিচ্ছে আজ আর সময় নেই, তাই অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই আসর থেকে আজকের মতো বিদায় নেই। আজ আমরা শুনছিলাম পানপাতিয়া গিরিবর্ত অভিযান সম্পর্কিত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।

শুনলাম অ্যাডভেঞ্চার স্পোর্টস, আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা, তার আনা সাক্ষাৎকার আমরা শুনলাম। এরপর আবার আমরা খেলাধুলার বিভিন্ন খবরে চলে যাই। একটু ঘরোয়া ফুটবলের দিকে চোখ রাখি। সেখানে কিয়ানের হ্যাট্রিকে স্বস্তি, দু ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান। কলকাতায় ছানতে এসেছেন সেটা আপনারা জানেন, তাকে উষ্ণ অভ্যর্থনার ভরিয়ে দিয়েছেন মেরিনার্সরা। কলকাতায় তার পা রাখা আর সঙ্গে মোহনবাগানের এই জেতা সত্যি কাকতালীয় এবং খুব আনন্দের খবর। তো এই খবরটা যদি আজকে দেখা যায়, মোহনবাগান এবং বিধাননগরের যে খেলা ছিল সেখানে 3-0 গোলেই মোহনবাগান জিতেছে এবং 3টে গোলই কিয়ান করেছে। কাস্টমসের পর ভবানীপুরের কাছে কিন্তু হার, কলকাতা লীগের পর 2 ম্যাচে হেরে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছিল মোহনবাগান। সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকতে বিধাননগর MS-এর বিরুদ্ধে জয় ছাড়া কিন্তু কোনো বিকল্প ছিল না তার কোচ বাস্তব রায়। এবং এমন একটা মরণ বাঁচন ম্যাচেই ছন্দ ফিরালেন কিয়ান নাসিরি এবং সায়ন বন্দ্যোপাধ্যায়। কিয়ানের জোড়া গোলে বিধাননগরকে 3-0 গোলে হারিয়ে মহামূল্যবান এই 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল সবুজ মেরুন ব্রিগেড। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। প্রথম মিনিটেই গোলের সুযোগ এসেছিল, কিন্তু অফসাইডের কারণে সেই আক্রমণ থেকে গোল হয়নি। যদিও পাল্টা আক্রমণ বেশ কয়েকবার আক্রমণে বেশ কয়েকবার উঠে এসে মোহনবাগানের রক্ষণকে চাপে ফেলার চেষ্টা করেছিল বিধাননগর। 10 মিনিটে বাঁ দিক থেকে রবিলাল মান্ডির ক্রস ঠিক জায়গায় পৌঁছয়নি, তবে তার 4 মিনিট পরেই খুলে যায় গোলের দরজা। সুহেলে ভাটের রক্ষণ ভাগ এবং যে একটা সুন্দর পাস, সেটার ফলে বল পেয়ে বিধাননগরের জালে বল জড়ান কিয়ান। এগিয়ে যাওয়ার পরই আক্রমণের ঝাঁজ কমেনি মোহনবাগানের। 17 মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিলেন সন্দীপ মালিক, তার শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়, না হলে 4-1 বা 4-0 হয়ে যেত। 2 মিনিট পরেই ফের গোলের কাছাকাছি পৌঁছে যায় মোহনবাগান, সুহেলের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। 20 মিনিটে দুর্দান্তভাবে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন বিভানজ্যোতি লস্কর, কিন্তু অ্যাঙ্গেল ঠিক না থাকায় গোলের ব্যবধান বাড়াতে পারেননি। অর্থাৎ দেখা যাচ্ছে মোহনবাগান কিন্তু বারবার এগিয়েছিল এবং শেষমেশ 3-0 গোলে তারা জয় ছিনিয়ে নিয়েছে। 22 মিনিটে ড্রিবল করে বক্সে ঢুকে পড়েছিলেন কিয়ানো এবং 25 মিনিটে আরও একটা সুযোগ সুহেলের সামনে ছিল। এরপর শেষমেশ 31 মিনিটে সায়নের বাড়ানো জোরালো শট নিয়েছিলেন কিয়ান এবং সেটাও সেভ করে দিয়েছে গোলকিপার। 38 মিনিটে বিধাননগরের এক ফুটবলারের দূরপাল্লার শট অনায়াসে রুখে দেন মোহনবাগানের গোলকিপার। আর 40 মিনিটে ফের হতাশ হতে হয় মোহনবাগানকে, সায়ন বন্দ্যোপাধ্যায়ের শট পোস্টে লেগে প্রতিহত হয়। অর্থাৎ দেখতে পাচ্ছেন কতবার মিস হয়েছে, কতবার গোল হতে হতে হয়নি, এবং শেষমেশ 40 মিনিটে আর একটা গোল হয়েছে এবং কিয়ান নাসিরি গোল করেছে, সেটা প্রথমার্ধের আগেই 2-0। এবং একেবারে 60 মিনিটে আর একটা গোল করে এবং সেটাও কিয়ান, অর্থাৎ 3-0

সেই ম্যাচটা শেষ হয়। আজ 13ই আগস্ট, খেলাধুলার খবর তো ছিলই, তবে আজকে বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিন, এছাড়া বিভিন্ন খেলাধুলার ঐতিহাসিক খবরও রয়েছে। যেমন আজকে জন্মদিন শোয়েব আখতারের, 1975 সালে 13ই আগস্ট আজকে জন্মগ্রহণ করেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয় তাকে, তার আজকে জন্মদিন ধরলে 51তম জন্মদিন। অ্যালেন শিয়ারের জন্মদিন, ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার, আজকের দিনেই 1970 সালে তার আজ 56 বছর হচ্ছে। এছাড়া ডিমার্কাস কাজিন্সের জন্মদিন, আমেরিকান বাস্কেটবল তারকা, 1990 সালে তিনি জন্মগ্রহণ করেন। মার্কিন গলফার বেন হোগানের জন্মদিন, এই চারজনের জন্মদিন। এবং আজ যদি দেখা যায় ভারতীয় ক্রীড়াবিদের জন্মদিন কার রয়েছে, সেটা হচ্ছে শ্রুতি মিশ্র, তিনি 2002 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার, 2024 ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। ক্রীড়াঙ্গন এখানেই শেষ করতে হবে। আপনাদের ক্রীড়াঙ্গন কেমন লাগছে জানি অবশ্যই চিঠি লিখুন, অথবা মেইল করতে পারেন AIR কলকাতা sports@gmail.com এ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম রক্তিম।

0: আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন রক্তিম বরণ ময়রা। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় কৃষিজাত দ্রব্যাদি সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ। এ বিষয়ে আলোচনা করার জন্য দুইজন বিশেষজ্ঞ আমাদের সাথে উপস্থিত রয়েছেন। প্রথমজন রবিন মুখোপাধ্যায়, একজন সফল শিল্পোদ্যোগী, এবং আরও একজন রয়েছেন অলোক কুণ্ডু, অভিজ্ঞ প্রশিক্ষক। আর সাথে রয়েছি আমি, পবিত্র কুমার মণ্ডল। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার।
2: নমস্কার।
1: তো যদি প্রথমে আসি, এই যে খাদ্য সংরক্ষণ, এই বিষয়টা ঠিক কি একটু বুঝিয়ে বলুন।
2: খাদ্য সংরক্ষণ বলতে আমাদের ফল সবজি, এই যে দুটো জিনিস আমাদের প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, কিন্তু এগুলো যে চাষী ভাইরা যারা সমস্ত এই সমস্ত এই ফসলগুলো ফলান, তারা কিন্তু ঠিকমতো দাম পান না। তার কারণ হলো কি, প্রচুর পরিমাণে যখন ফসল উৎপাদিত হয় তখন তার দামটা খুবই কমে যায়।
1: আচ্ছা আচ্ছা।
2: মানুষের চাহিদা থাকলেও চাহিদা অতিরিক্ত হয়ে গেলে তখন দামটা কমে যায়। তখন আমরা আমাদের কাজটা তখন কি, যে সংরক্ষণ করা, যে জিনিসটা যাতে অবিকৃত অবস্থায়, বৈজ্ঞানিক পদ্ধতিতে অবিকৃত অবস্থায় যাতে দীর্ঘদিন রাখা যায় এবং তার থেকে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য যাতে তৈরি করা হয় এবং সেটা বাজারজাত করা, সেটাই আমাদের কাজ, এটাকে আমরা সংরক্ষণ বলছি।
1: আচ্ছা, আমরা রবীন্দ্র মুখোপাধ্যায় থেকে শুনলাম কিভাবে খাদ্যটাকে সংরক্ষণ করতে হয়। এবার আমরা অলোকবাবুর কাছে আসব, যে প্রক্রিয়াকরণ বিষয়টা কি একটু বুঝিয়ে বলুন সংক্ষেপে।
3: প্রক্রিয়াকরণ বলতে বোঝায় এই যে সংরক্ষণ জিনিসটা যে আমরা করলাম, সেই সংরক্ষণ থেকে প্রসেস করে, প্রক্রিয়াকরণ করে একটা ফিনিশ প্রোডাক্ট আমরা যেটা করি সেটাকেই প্রক্রিয়াকরণ বলা হয়।
1: তার মানে আপনি বলছেন যাতে করে সেই খাদ্যবস্তুটা আমরা ঠিকভাবে সঠিকভাবে গ্রহণ করতে পারি এবং শরীরে কোনো অসুবিধা না হয়, এটাই হলো প্রক্রিয়াকরণ করে সেটা ব্যবহার করতে হবে, তাই তো?
2: আচ্ছা, এখানে আমি আর একটু যোগ করছি যে প্রক্রিয়াকরণ যেটা, যে আমরা সংরক্ষণ তো যেমন আম সংরক্ষণ করলাম, কাঁচা লঙ্কা সংরক্ষণ করলাম, লেবু সংরক্ষণ করলাম, বা টমেটো করলাম, বা তার বিভিন্ন যে জুস সেগুলো সমস্ত সংরক্ষণ করলাম এবং তার থেকে যে জিনিসটা যে তৈরি করা, তার থেকে হয়তো জ্যাম তৈরি করলাম, জেলি তৈরি করলাম, আচার তৈরি করলাম, সস তৈরি করলাম, এইরকম ভাবে মানে সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ। কারণ সংরক্ষিত যে জিনিসটা সেটা আমরা কিন্তু সরাসরি আমরা ব্যবহার করতে পারছি না, সেটাকে আমরা যখনই প্রক্রিয়াজাত আমরা জিনিস যেটা তৈরি করলাম, যেমন আমের

0: থেকে আমের জ্যাম তৈরি করলাম, বা কমলা লেবুর যে রস তার থেকে হয়তো কমলা লেবুর জ্যাম জেলি বা মারমালেড বা স্কোয়াশ তৈরি করলাম, এটা কি মূলত আমরা প্রক্রিয়াকরণ বলছি।
1: আচ্ছা, এবারে আসি যে প্রক্রিয়াকরণে কি ধরনের কৃষিজাত দ্রব্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ সম্ভব। ধরুন আপনি বলছিলেন যে টমেটোর কথা বা আমের কথা, এছাড়াও আরো কি কি দ্রব্য রয়েছে?
0: বিভিন্ন রকম দ্রব্য আছে, যেমন ধরুন ডাল, ডাল থেকে বড়ি আমরা যে তৈরি করি সে বড়িটা আমাদের সমস্ত কাজে লাগছে, এবং এটাও কিন্তু প্রক্রিয়াকৃত জাতীয় জিনিস আর কি। তার থেকে যেরকম ভাবে ছোলার থেকে আমরা ছোলার ছাতু তৈরি করছি, সেটাও কিন্তু ওই প্রক্রিয়াকরণের মাধ্যমেই হচ্ছে। এরকম বিভিন্ন রকমের জিনিস আছে যেগুলো আমরা তৈরি করি এবং সেগুলো বাজারজাত করে থাকি।
1: আচ্ছা, অলোকবাবু যদি কিছু বলেন।
2: আচ্ছা, এবার আমি যে সংরক্ষণ জিনিসটা আমরা কেন করব, সংরক্ষণ করার উদ্দেশ্য হচ্ছে সারা বছরে আমাদের ফল বা সবজি একদম পুরো সারা বছর ধরে পাওয়া যায় না, সেই কারণের জন্য সংরক্ষণটা কিন্তু আমাদের করা খুব বিশেষ জরুরি।
1: ঠিক। এবারে আসি যে খাদ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ শিল্প, এর প্রতি যে আগ্রহটা, এটা কেন হলো, রবীন্দ্রবাবু যদি একটু বলেন।
0: আগ্রহ বলতে, আমাদের তো আমি প্রথমেই বললাম যে ফল সবজি আমাদের এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, কিন্তু আমরা সেই সমস্ত জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না, এবং এর একটা ব্যাপক চাহিদা আছে। যেমন আমের সময়ে প্রচুর পরিমাণে আমের ফলন হয়, কিন্তু এই আমটা তো বারো মাস সেরকম ভাবে পাওয়া যায় না, কিছু কিছু বারো মাসের গাছ আছে, এখন কলম পদ্ধতিতে বিভিন্ন রকমের গাছ হচ্ছে, কিন্তু সেটা তো খুবই লিমিটেড, খুবই কম। কিন্তু সময়ে যে জিনিসটা আমাদের হয় সেটা কিন্তু একটা ব্যাপক চাহিদা থেকে থাকে, এবং সারা বছর কিন্তু আমাদের এটা দরকার হয়। যেমন শীতকালে কমলা লেবু প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু এই যে এই গরম পড়ছে, এখন গরমের সময় কমলা লেবু খুব একটা পাওয়া যায় না, কিন্তু এই যে কমলা লেবুর যদি স্কোয়াশটা আমরা যদি গরমের দিনে খাই আমাদের খুবই ভালো লাগে, এবং এটা শরীরের পক্ষে খুবই উপকারী।
1: মানে তার জন্য সংরক্ষণ প্রয়োজন,
0: তার জন্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ প্রয়োজন, এবং এই সমস্ত এই জিনিসগুলো যে আমরা যে তৈরি করব এর একটা কিন্তু ব্যাপক কিন্তু বাজার আছে। কারণ কি, আমাদের এখানে যে সংরক্ষণ বা সংরক্ষিত জিনিসের সেরকম ভাবে হয়তো বাজার আমরা পাই না, কিন্তু বিদেশে গেলে দেখা যাবে যে সেখানে শীত প্রধান দেশ, সেখানে কোনো গাছপালা নেই, সেখানে ফল মূল সবজি কিছুই হয় না, কিন্তু আমাদের এখানে যে সমস্ত আমরা সময় থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো পেয়ে থাকি সেইগুলো আমরা যদি ঠিক মতো ভাবে প্রক্রিয়াকরণ করি, এটা কিন্তু বিদেশেও কিন্তু ব্যাপক চাহিদা আছে।
1: ঠিক ঠিক। এবং আমাদের এখানেও কিন্তু এই ধরনের প্রবণতা বাড়ছে, কারণ আমরাও এই ধরনের খাবার খেতে পছন্দ করছি,
0: ধীরে ধীরে ক্রমশ কিন্তু বাড়ছে।
1: অলোকবাবু কি বলেন?
2: না না, এবার আমি বলছি বর্তমান মার্কেটে এই মানে এই যে চাহিদাটা বাজার তা প্রচুর বেড়ে গেছে। যেমন স্কুল কলেজ থেকে শুরুতে মাল্টি ইয়ে থেকে শুরু করে সব জায়গায় এত যে চাহিদা, সেই চাহিদার জন্য আমাদের এই শিল্পটা রপ্তানিও হচ্ছে এবং আমাদের দেশে এর ব্যবহারটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আর কি।
1: ঠিক। আর দেখুন, আমাদের যখন ভাত পাতে আমরা খেতে বসি, ধরুন একটু যদি চাটনি পাই, অসময়ের চাটনি, তাহলে হয়তো এক মুঠো বেশি ভাত আমরা খেয়ে ফেলবো, তাই না? এবং সেই জন্যই চাহিদাটাও বাড়ছে, তাই তো? আর আমরা এমনিতে একটু খাদ্য রসিক, তাই কিনা?
2: নিশ্চয়ই, নিশ্চয়ই।
1: আচ্ছা, এবারে যদি একটু বলেন যে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ শিল্পে কি কি যন্ত্রপাতির প্রয়োজন হয়?
2: যন্ত্রপাতি দুরকম ভাবে ব্যবসাটা করা যায়। একটা ঘরোয়া পদ্ধতিতে ব্যবসা যদি করে, তাতে ঘরে যেসব বাসনপত্র এবং ছাকনি থাকে সেই দিয়েই প্রাথমিকভাবে অল্প পয়সায় ইনভেস্ট করে এটা কিন্তু করা যায়। সে প্রথম করবে যে কিরকম চলছে, সেই হিসাবে অল্প করে করবে এবং তার পরিচিতর মধ্যে বিক্রি করবে, করে সে দেখবে যে আমি কিরকম মানে কনফিডেন্স পাচ্ছি, ব্যবসাটা কিরকম চলবে,
1: পরীক্ষা করতে হবে,
2: পরীক্ষা করতে হবে।
1: তো আপনি দুটো বিষয় বলে দেবেন, ঘরোয়াটা বলবেন এবং
2: ঘরোয়াটা বলবেন। ঘরোয়াতে যা যা জিনিস বাড়িতে থাকে তা দিয়ে সম্ভব। এবার যদি একটু কারখানা হিসাবে বড় করতে হয়, তাতে এই তোমার রস বার করার একটা মেশিন লাগবে, রস সেটাকে পালপার মেশিন বলে, আর একটা ফুড মিলার লাগবে, একটা পালভারাইজার লাগবে, একটা মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাস্ট্রিয়াল মিক্সার গ্রাইন্ডার লাগবে, এইগুলো মেইনলি লাগে আর কি, মানে মেশিনারির মধ্যে।
1: ঠিক ঠিক। তো এই যে প্রক্রিয়াকরণ শিল্প, এখানে আমরা কি কি জিনিস তৈরি করতে পারি রবীন্দ্রবাবু?
0: প্রক্রিয়াকরণ শিল্পে জ্যাম, জেলি, আচার, সস, বড়ি, পাঁপড়, কাসুন্দি, নেকটার, মারমালেড, এই সমস্ত

0: সমস্ত জিনিসগুলো আমরা সব তৈরি করতে পারি এবং এর ব্যাপক চাহিদা আছে এবং এটাকে ঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করতে পারি, এই জন্য উপযুক্ত প্রশিক্ষণের দরকার আছে। প্রশিক্ষণ ছাড়া তো আমরা ঠিকভাবে তৈরি করতে পারি না, এবং এগুলো যেহেতু খাদ্যদ্রব্য মানুষ খাচ্ছে, তাহলে সেই জিনিসটাকে আমাদের সেইভাবে স্বাস্থ্যসম্মত ভাবে জিনিসটা আমাদের তৈরি করতে হবে, এবং তার জন্য যা যা আনুষঙ্গিক যা জিনিসপত্র যা কিছু লাগে সেগুলো দিয়ে তৈরি করাই আমার মতে ভালো আর কি।
1: তাহলে আপনিও প্রশিক্ষণ নিয়েছিলেন তাই তো?
0: অবশ্যই।
1: আচ্ছা আচ্ছা, আমাদের এখানে রয়েছেন একজন প্রশিক্ষক অলোক বাবু, তো একটু বলে দিন প্রশিক্ষণ ব্যাপারগুলো নিয়ে, কোথায় যাবে তারা, কোথায় যোগাযোগ করবে, কত সময় লাগে, কেমন খরচ করতে হয়।
2: মানে প্রশিক্ষণ অনেকভাবে সরকারি উদ্যোগও আছে,
1: আচ্ছা
2: বেসরকারি উদ্যোগও আছে, সেগুলো সবচেয়ে ভালো হয় যদি ভালোভাবে শেখার জন্য 6 মাসের যে কোর্স আছে সেটা একটা ডিপ্লোমা কোর্স 6 মাসের মিনিমাম, এছাড়া 3 মাস 2.5 মাস এইরকম যে এগুলো আছে সেইগুলোতেও শিখে সে অনেক নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে আর কি।
1: এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখনো সবকিছুই তো আমরা ফোনে সার্চ করে দেখছি তাই তো, সেখানেও কিছু কিছু জিনিস শেখা যায়।
2: এবার আমি এই প্রসঙ্গে বলছি যে আমরা ফোনের মাধ্যমে যে জিনিসগুলো শিখি সেইগুলো কিন্তু একটু যাচাই করে নেওয়া দরকার। আমি কিছু জানি না সেটা আমি মানে ইউটিউবে যদি দেখি অনেক সময় ভুল ভালো থাকতে পারে, এই জন্য ট্রেনিংটার একটা প্রয়োজন আছেই।
1: ঠিক ঠিক, তো আপনারা কোথায় ট্রেনিং করান?
2: আমি ট্রেনিং করাই সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, কোন অনেক এনজিও আছে, অনেক সরকারি দপ্তর আছে,
1: তারাই আপনাদের সাথে যোগাযোগ করেন,
2: তাদের যোগাযোগ করে তাদের ট্রেনিং গুলো 6 মাস 3 মাস 2.5 মাস সব রকম ট্রেনিং আমরা করি।
1: এবং কিছু কিছু বইপত্র রয়েছে যেগুলো পড়ে কিন্তু একটু আমাদের একটা আইডিয়া তো এসে যাবে।
2: বই অনেক কিছুই আছে, তবে সবচেয়ে একটা ভালো বই সেটা যদি জোগাড় করা যায় তার ট্রেনিং না নিয়েও অনেকটা সে কাজ করতে পারবে, সেই বইটার নাম হচ্ছে ঘরে করো শিল্প গড়ো, সেই বইটা খুব কার্যকরী বই আর কি।
1: আচ্ছা, আমাদের সাথে রয়েছেন রবীন মুখোপাধ্যায়, আপনি যদি বলেন যে প্রক্রিয়াকরণ শিল্প এর বাজারটা ঠিক কেমন আছে এবং আমরা এটা কোথায় কোথায় এটা বিক্রি করতে পারব?
0: প্রক্রিয়াকরণ শিল্পে ব্যাপক বাজার আছে, তার কারণ আগে হয়তো দেখা যেত যে শহরাঞ্চলের মানুষ এগুলো ব্যবহার করে, কিন্তু এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে গ্রামাঞ্চলেও কিন্তু ছড়িয়ে পড়ছে, তার কারণ এখন মানুষের সময়ের খুব অভাব। সকালবেলা দেখা গেল রান্নাবান্না ঠিক মতো হলো না, তার আগে স্কুলে বাচ্চারা স্কুলে যাবে বা অফিসে কেউ অফিসে যাবেন, এবারে হয়তো সমস্ত রকম রান্না মানে করে হয়ে ওঠে না আর কি তৈরি করা, তো সেই সময় যদি আমাদের হাতে যদি জ্যাম জেলি আচা স্কোয়া সেই সমস্ত জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু এর পরিপূরক কিন্তু এটা হয়ে থাকে, এবং প্রত্যেকটা বাড়িতেই দেখা যাচ্ছে যে গেলে এই সমস্ত প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য এর কিন্তু একটা ব্যাপক চাহিদা যত দিন যাচ্ছে এটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং বাজারও দেখা যাচ্ছে যে কোনো জায়গায় দোকানে গেলেই দেখা যাচ্ছে আমরা চট জলদি আমরা এই সমস্ত জিনিসগুলো আমরা পাচ্ছি,
1: এবং এতে করে আমাদের সময়টাও বেঁচে যায় এবং সুবিধাও হয়। আর এই বিক্রির ব্যাপারটা কোন কোন জায়গাতে বিক্রি?
0: আচ্ছা, বিক্রির ব্যাপার যখন আমরা প্রথমেই আগে শুরু করব তখন তো আমরা ওই বড় বড় জায়গায় সমস্ত দিতে পারবো না, তখন আমাদের কি করতে হবে আগে আমরা তৈরি করে এগুলো সমস্ত পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নিজেদের মধ্যে এগুলো সমস্ত কিছু দিতে হবে, দিয়ে দেখা দেখতে হবে যে তাদের কিরকম কি ফিডব্যাক আসছে,
1: কেমন লাগছে,
0: কতটা ঠিকঠাক হয়েছে কি না হয়েছে, এবং তারপর আস্তে আস্তে সরকারি মাধ্যমে বিভিন্ন জায়গায় মেলা প্রদর্শনী হয়ে থাকে সারা বছর সেই সমস্ত জায়গাগুলোতে যেতে হবে, সেখানে বিক্রি যতটা হলো হলো তার থেকে বড় জিনিস হলো প্রচার, অনেক বেশি প্রচার পাওয়া যায়, এবং আস্তে আস্তে ধাপে ধাপে দেখা গেল যদি ডিলার ডিস্ট্রিবিউটার যদি ধরা যায় বা সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় দোকান আছে শপিং মল আছে সেই সমস্ত জায়গায় যদি দেওয়া যায় তাই কিন্তু ব্যাপক চাহিদা থাকে। কেউ কেউ করে কি বেকার ছেলে মেয়েরা ডোর টু ডোর এটা বাড়িতে বাড়িতে এই সমস্ত জিনিসগুলো প্রচার করে থাকে এবং বিক্রি করে থাকে, সেখানেও কিন্তু ভালো একটা মার্কেট আছে, সেখান থেকেও কিন্তু জিনিসপত্র বিক্রি করা যায়। এইভাবে ধীরে ধীরে যেরকম ভলিউম থাকবে সেই অনুযায়ী তাকে মার্কেটে এগোতে হবে।
1: এবং এর একটা প্রতিযোগিতাও রয়েছে,
0: প্রতিযোগিতা অবশ্যই আছে, কিন্তু প্রতিযোগিতা থাকলেও ঘাবড়ানোর কোনো কারণ নেই, তার কারণ হলো কি এর যে বাজার আছে তার যে মানে বহুজাতিক সংস্থা বা যেগুলো সমস্ত বড় বড় যে সমস্ত সংস্থা আছে বিভিন্ন কোম্পানি আছে তাদের বাজারটা কিন্তু 11% লিমিটেড, 11%-এর বেশি কিন্তু তারা মার্কেটিং করতে পারে না, বাদবাকিটা কিন্তু গ্রামাঞ্চলে যে সমস্ত ক্ষুদ্র শিল্প উদ্যোগী আছে বা যারা সমস্ত জিনিস তৈরি করছে তারা কিন্তু এই সমস্ত এই বাজারগুলো দখল করে আছে, এবং দেখা যাবে যে কোনো জায়গায় দোকান শপিং মলে

0: দেখা যাবে যে লোকালি যে সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সেখানে কিন্তু সাজানো আছে এবং সেগুলো ভালো পরিমাণে বিক্রি হচ্ছে জিনিস।
1: আচ্ছা আচ্ছা, অলোকবাবু বলছিলেন যে প্রশিক্ষণের কথা, তো আপনি কিছু বলুন প্রশিক্ষণ কোথায় পাওয়া যায়, আপনি কোথায় নিয়েছিলেন?
0: প্রশিক্ষণ বলতে সরকারি উদ্যোগে প্রত্যেকটা জেলাতে প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেই সমস্ত জায়গাগুলোতে যোগাযোগ করলে বা সরকারি দপ্তরে গেলেই কিন্তু সেগুলো খোঁজ খবরগুলো পাওয়া যাবে, এবং যেগুলো জেলা শিল্পকেন্দ্র আছে সেই শিল্পকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ হয়ে থাকে, এবং বেসরকারি উদ্যোগও বিভিন্ন সংস্থা আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রশিক্ষণ হয়ে থাকে। তো আমরাও বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং আমাদের সঙ্গে যদি উদ্যোগীরা যদি যোগাযোগ করে আমরা তাদের ডিটেলসটা দিয়ে দিতে পারবো যে কোথায় কোথায় প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং কোথায় যেতে হবে, কোথায় ভালোভাবে শেখানো হয়। এগুলো শর্ট টার্ম কোর্সও থাকে, লং টার্ম কোর্সও থাকে, ভালোভাবে শিখতে গেলে একটু বেশি দিন সময় লাগে, এবং যদি মোটামুটি যদি লিমিটেড আইটেম দু চারটে আইটেম শেখে তার জন্য শর্ট টার্ম বিভিন্ন রকমের কোর্স আছে এবং এগুলো আমরাও কন্ডাক্ট করে থাকি।
1: অলোকবাবু, আপনি তো ওই দুরকম পদ্ধতির কথা বলছিলেন সংরক্ষণের ক্ষেত্রে, ঘরোয়া পদ্ধতি এবং একটা বাণিজ্যিক ভাবে, তাই তো? তো আগেকার দিনে মা ঠাকুমারা এরকম করতেন ঘরোয়া ভাবে, তাই তো? তো একটু বলে দিন, আমাদের অনুষ্ঠান শুনে হয়তো অনেকে শিখবেন, সেটা তৈরিও করবেন।
2: ঘরোয়া পদ্ধতিতে জিনিসটা কিন্তু বর্তমানে ব্যাপক প্রচার হওয়া দরকার, কারণ কি, ঘরোয়া পদ্ধতিতে যে আমরা যেসব মালগুলো সংরক্ষণ করব সেই সংরক্ষণগুলো আমরা জানি না বলে আমরা ঘরোয়া পদ্ধতিতে সংরক্ষণ করি না।
1: আচ্ছা,
2: যেমন টমেটো পাউডার, ধনে পাতার গুঁড়ো, এইগুলো খুব সহজ উপায়ে শুকিয়ে বাড়িতে কিন্তু ব্যবহার করা যায়।
1: আপনি একটু ধরে ধরে বলুন কোন সবজির ক্ষেত্রে কিভাবে করব, টমেটোর ক্ষেত্রে একটু বলুন।
2: টমেটোর ক্ষেত্রে যখন টমেটোর দাম কম থাকবে তখন টমেটোটাকে নিয়ে তার রসটা আমরা ফেলে না দিয়ে ওটা সস বানাবো, আর টমেটোর যে মাংস অংশটা সেটা রোদে শুকিয়ে পাউডার, মানে শুকিয়ে পাউডার ফর্মে আমরা যদি সারা বছরের জন্য রেখে দিই তাহলে আমরা সেটা রান্নায় ব্যবহার করতে পারব। সেই রকম টমেটো বললাম, ধনে পাতা আমাদের এক সময় প্রচুর দাম হয়ে যায়, সেই ধনে পাতাটা যখন দাম কম থাকবে তখন ওটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে আমরা যদি এটা রোদে না দিয়ে রুম টেম্পারেচারও রাখি এক দেড় দিনের মধ্যে, ওটা শুকিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে সারা বছরের জন্য রাখতে পারি। এই রকম আদা থেকে শুরু করে সব আইটেম ঘরোয়া ভাবে খুব করা সম্ভব। তারপরে টমেটো সস ঘরোয়া ভাবে করা যায়, হ্যাঁ, সব কিছু চিলি সস ঘরোয়া ভাবে আর কি। সেটা
1: ঘরোয়া শাকসবজির মধ্যে তাহলে কি কি পড়ছে? টমেটো পড়ছে,
2: হ্যাঁ,
1: টমেটো আসছে,
2: টমেটো
1: আম আসছে,
2: আম আসছে, তারপর চালতা আসছে, গাজর আসছে, তারপর পুদিনা পাতা, আদা, লঙ্কা, সব কিছু আর কি।
1: আচ্ছা আচ্ছা, এতে করে আমাদের ঘরোয়া শাকসবজির ব্যবহার করে আমরা এগুলো করতে পারছি, তাই তো?
2: অবশ্যই অবশ্যই।
0: এবং ঘরোয়া পদ্ধতিতে আচার, চাটনি, সস, স্কোয়াশ সবই তৈরি করা যায়। একটুখানে আমি জুস তৈরি করে রাখলাম, সেই জুসটা থেকে আমি স্কোয়াশ বানালাম, বা টমেটো জুস থেকে আমি সস তৈরি করলাম, বিভিন্ন রকমের আচার তৈরি করলাম, বিভিন্ন রকম চাটনি তৈরি করলাম, এগুলো সবই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সম্ভব, এবং এর বাজারেও চাহিদা আছে। আর বাজারে চাহিদা ছাড়াও যে ঘরোয়া যেটা চাহিদা আমার নিজের ক্ষেত্রে, নিজের ফ্যামিলির ক্ষেত্রে আমার যে চাহিদা, সেই চাহিদাটাও আমি পূরণ করতে পারি।
1: পাতিলেবুকে ব্যবহার করা হয় অনেক সময়?
0: পাতিলেবু তো অবশ্যই ব্যবহার করা হয়, এবং এটা খুবই উপকারী জিনিস, এবং পাতিলেবু খুব সহজেই শুধুমাত্র নুন দিয়ে যে জারানো,
1: ঠিক ঠিক,
0: জারানো করে সেটা রেখে দেওয়া যায়, সেটা ব্যবহার করা যায় এবং এটা শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস।
1: ঠিক, তো এবারে আসি যে কি কি পদ্ধতিতে সংরক্ষণটা করা হয়।
2: মূলত আমরা যে সংরক্ষণটা করি চারটে পদ্ধতি অবলম্বন করে আমরা সংরক্ষণটা করি, তার মধ্যে দুটো পদ্ধতি খরচ সাপেক্ষ।
1: আচ্ছা,
2: একটা হচ্ছে থার্মাল প্রসেস, ওটাকে ক্যান প্রোডাক্ট বলে, ওটা সংক্ষেপে আমি বলছি, ওইটা তোমার প্রেসার কুকারের মধ্যে এয়ারটাইট অবস্থায় কোনো মাল যদি রাখা যায় উইদাউট কেমিক্যাল ছাড়া ওখানে সম্ভব, ওটাকে ক্যান প্রোডাক্ট বলছি।
1: আচ্ছা,
2: আরেকটা কোল্ড স্টোরেজ, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ বা জেনারেল কোল্ড স্টোরেজ, এর মাধ্যমে।

0: মে সংরক্ষণ করা সম্ভব, যেমন আলু থাকছে এবং টমেটো, গাজর, ফল সব কিছু থাকে, এটা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ।
1: আচ্ছা,
0: আর তিন নম্বর হচ্ছে ওটা হচ্ছে ডিহাইড্রেশন, কোনো জিনিসকে ফল বা সবজিকে রোদে শুকিয়ে পাউডার ফর্মে রাখা, ওকে ডিহাইড্রেশন বা আদ্য নিষ্কাশন পথ প্রক্রিয়া। আর একটা আছে রাসায়নিক সংরক্ষক সংযোগ পদ্ধতি, মানে কেমিক্যাল অ্যাড করে কোনো খাদ্যকে রাসায়নিক কিছু ক্লাস টু প্রিজারভেটিভ অ্যাড করে ওটাকে দীর্ঘদিন রাখা। এই চার উপায়ে সংরক্ষণ করা সম্ভব।
1: আচ্ছা, আপনারা কোনটা বেশি পছন্দ করেন, মানে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো সেটাই তো পছন্দ করবেন? হ্যাঁ,
0: এটা যে কোনটা পছন্দ করি, মার্কেটে যেমন ডিম্যান্ড, আমি যেটা বললাম প্রথম দুটো খুব কস্টলি, ক্যান প্রোডাক্ট মেশিনারি প্রচুর দাম, ওটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আর কোল্ড স্টোরেজ, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ সরকার থেকে এখন অনেক অনেক বাড়ছে আস্তে আস্তে, সেটা একটা ভালো দিক, ওটাও কিন্তু ছোট আকারে করা যায় না। আর যে দুটো আছে তার মধ্যে একটা পাউডার ফর্মে ডিহাইড্রেশন শুকিয়ে রাখা, আর একটা রাসায়নিক সংরক্ষক সংমিশ্রণ প্রক্রিয়া, তার মানে কোনো খাবারকে রাসায়নিক কেমিক্যাল অ্যাড করে যোগ করে সেটাকে, আমরা চার নম্বর পদ্ধতিটা রাসায়নিক সংরক্ষক সংমিশ্রণ পদ্ধতি প্রক্রিয়াটাকে আমরা বেশি ব্যবহার করি। এই জ্যাম, জেলি, সস, আচার, যত কিছু আমরা প্রোডাক্ট করি সব কিন্তু ওই চার নম্বর রাসায়নিক সংরক্ষক সংমিশ্রণ প্রক্রিয়াটাকে অবলম্বন,
1: তার মানে রাসায়নিক পদ্ধতিটাকে বেশি ব্যবহার করছে আমরা, তাই তো? এবং এর বাজারে চাহিদাটাও বেশি, হয়তো সেটা কম দামে বিক্রি হয়
0: এবং এটা মানে খুব স্বাস্থ্যসম্মত আর কি।
1: আচ্ছা আচ্ছা, এবং কম দামেও বিক্রি হয়।
0: কম দামেও বিক্রি,
1: সেই জন্য বেশি মানুষ সেটা কেনেন, তাই তো? আচ্ছা, তাহলে রবীন্দ্রবাবু, এবারে আমরা কোন দিকটা যাব? আমরা তো অনুষ্ঠান অনেকটা এগিয়ে গেছি, আমাদের আবার শেষ করতে হবে। হ্যাঁ, তো একটু যদি বলেন যে একটু বলুন।
2: আচ্ছা, ওই রাসায়নিক সংরক্ষকের যেটা নিয়ে আলোচনা হচ্ছে আর কি, রাসায়নিক সংরক্ষক যদি নির্দিষ্ট পরিমাণে যদি দেওয়া যায় তাতে কিন্তু কোন রকম কোন শরীরে ক্ষতি হয় না এবং ওটা শরীরের পক্ষে বরং ভালো। তার কারণ হলো কি, আমরা যদি সংরক্ষক ছাড়াই বা যে সমস্ত যে কেমিক্যালস এগুলো ছাড়া আমরা যদি জিনিসটা রাখি তাহলে আমরা কিন্তু নিশ্চয়তা দিতে পারছি না জিনিসটা আদৌ ঠিক আছে কি নেই। তার কারণ হলো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যে কোনো সময় তার মধ্যে কিন্তু চলে আসতে পারে এবং সেটা কিন্তু শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর, এমনকি জীবনহানি পর্যন্ত হতে পারে। কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সংরক্ষক বা ওই কেমিক্যালস ক্লাস টু প্রিজারভেটিভ যাই বলি না কেন, সেটা আমরা যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা সুনিশ্চিত হতে পারি যে জিনিসটা আমার এতদিন পর্যন্ত হয়তো এক বছর দেড় বছর আমার ঠিক থাকবে, তাহলে সেটাই ভালো। এবং বাজারে যে কোনো জিনিস, এমনকি যে জলটা যেটা ফিল্টার হচ্ছে সেখানে পর্যন্ত কিন্তু কেমিক্যালস অ্যাড করা হচ্ছে, নাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু ঠিক মতো ঠিক থাকে না আর কি। আর নির্দিষ্ট পরিমাণে যদি আমরা দিই তাহলে কিন্তু কোনো কিছু ক্ষতি করে না এবং এটা বেশি পরিমাণে দেওয়া যাবে না। তার কারণ কি, যারা ম্যানুফ্যাকচারার যারা এই জিনিসটা তৈরি করছে, কারণ এই সংরক্ষক যেগুলো থাকে বা কেমিক্যালস এর দাম এতই বেশি যে বেশি পরিমাণ সেখানে দেওয়া যাবে না। এবং আরেকটা জিনিস আছে, এটা ল্যাবরেটরি গ্রেড যদি নেওয়া যায় তাহলে কিন্তু এটা কিন্তু একদমই ঠিকঠাক থাকে এবং এটা কিন্তু খাবারের পক্ষে এবং এটা কিন্তু পারমিটেড এবং সরকার ও এটাকে কিন্তু এ করে দিয়েছে যে একটা নির্দিষ্ট পরিমাণ কেমিক্যালস কিন্তু দেওয়া যায়, এটা কিন্তু একদমই পারমিটেড, এতে কোন রকম কোন ক্ষতি বা কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
1: আপনি বলছেন যে এখানে কর্মসংস্থানের ভালো সুযোগ রয়েছে, কিন্তু সেটা কতখানি রয়েছে এবং সেই সুযোগটা করে দেওয়ার জন্য একজন শিল্পোদ্যোগীকে কত টাকা পয়সা ইনভেস্ট করতে হচ্ছে?
2: কর্মসংস্থানের ব্যাপক সুযোগ কেন কি রয়েছে, কারণ যে প্রসেসার যে এটাকে সমস্ত প্রক্রিয়াকৃত করছে শুধুমাত্র সেখানেই যে কর্মসংস্থান হচ্ছে তা কিন্তু না। কারণ যে চাষী ভাই যে সমস্ত যে ফসলটা যিনি তৈরি করছেন প্রচুর পরিশ্রম করে তাকে তৈরি করতে হয় এবং সেই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে, উপযুক্ত দাম পাচ্ছে না এবং জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বিশাল ক্ষতি।
1: ক্ষতিটাও বাঁচবে, তাই তো?
2: ক্ষতিটা তো
1: নিশ্চয়ই দামটাও তারা পাবেন
2: এবং তারা যে তৈরি করছেন এবং সেই জিনিসটাকে যে ট্রান্সপোর্টেশন সেটা যে পরিবহনের মাধ্যমে যে নিয়ে আসা হচ্ছে সেখানেও একটা কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এবং আমরা যে এই কাজটা যে করি, আমরা মিলিতভাবে কাজ করি, প্রচুর এসএইচজি গ্রুপ আছে যারা মহিলারা প্রান্তিক স্তরে যে সমস্ত মহিলারা থাকেন যাদের হয়তো সেরকম আর্থিক সঙ্গতি নেই বা দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদেরকে আমরা এই সমস্ত কাজে যুক্ত করি, কারণ এটা একটা বিশাল কর্মকাণ্ড।
1: তারা কি কোন কোন কাজ করবেন? গ্রামীণ মহিলারা,
2: গ্রামীণ মহিলারা কিরকম কাজ করবেন? যেমন ধরো আমার টমেটোটা চলে এলো, কারণ টমেটোটা তো বেশি দিন ওইভাবে তো রাখা যাবে না, ফেলে রাখা যাবে না, তাকে সঙ্গে সঙ্গে কিন্তু প্রসেসিং করতে হবে।

0: ধরুন যে ঘরোয়া পদ্ধতিতে সংরক্ষণ করতে হলে একদম প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রচুর পরিমাণে ফলন হয়েছে, টমেটো প্রচুর হয়েছে, কিন্তু সেখানে যদি সেখানকার স্থানীয় ছেলে মেয়েরা তারা যদি এই কাজে নামেন তাহলে কিন্তু সেখানেই সংরক্ষণটা করতে পারবে,
1: সেখানেই সংরক্ষণ করা সম্ভব, এবং এটা তার পরিবহন খরচাটাও বেঁচে যায়, এবং সেখানেই করাটা সব থেকে ভালো। কোন গ্রামাঞ্চলে এর কিন্তু একটা ব্যাপক চাহিদা আছে এবং সেখানে খরচা কম, কিন্তু শহরাঞ্চলে যে জিনিসটা চলে এলো সেখানে কিন্তু অতটা কর্মসংস্থানের সুযোগ নেই, এটা কিন্তু গ্রামেই কর্মসংস্থানটা বেশি হয়।
0: তাহলে আমাদের এই অনুষ্ঠান শুনে যে সমস্ত শ্রোতা বন্ধুরা ভবিষ্যতে উদ্যোগ নিতে চান তাদের জন্য যদি আপনারা কিছু বলেন। হ্যাঁ বলুন, অলোকবাবু বলুন।
2: আমার একটা পরামর্শ আছে, সংরক্ষণটা গ্রামে যদি কেউ করে তাদের একটা ব্যবসায়িক দিক অনেক বাড়বে। কারণ কি, শহর অঞ্চলে যেসব ফুড প্রসেসিং কারখানা আছে তারা সংরক্ষণ যা প্রয়োজন সারা বছরে সেটা কিন্তু তারা করতে পারে না, কারণ শহর অঞ্চলে জায়গা কম। সেই জন্য সংরক্ষণ জিনিসটা গ্রামে গঞ্জে যদি কেউ করে যদি বড় বড় কারখানার সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু মালটা সংরক্ষণ করে সাপ্লাই করতে পারে। এটাকে বলে সেমি ফিনিশ মাল, ফিনিশ মাল না, প্রিজার্ভেশন মালটাকে সেমি ফিনিশ, এই সেমি ফিনিশ মালটা ওই কারখানাতে ডেলিভারি করতে পারবে, দিতে পারবে, তাদের একটা লাভজনক দিকটা থাকবে আর কি।
0: আপনি তো বলছিলেন প্রশিক্ষণের কথা, ধরুন একজন প্রশিক্ষণ নিলেন, এবারে তারা কোন জায়গায় পাঠা ফেলবেন, কিভাবে শুরু করবেন?
2: এবার প্রথমে তাদের আমি পরামর্শ দেব যে আগে কম পুঁজিতে,
0: কম বলতে তার পরিমাণ
2: কম পুঁজিতে, ধরুন আপনাকে 1,000-2,000 টাকা,
0: আচ্ছা
2: আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সে প্রথমে ছমাস প্রথম নিজেরা মাল কিছু কিনে সংরক্ষণ ছোটখাটো কৌটোতে 1 কেজি 2 কেজি 5 কেজি কৌটোতে সংরক্ষণ করে দেখে যে সেটা ও নিজে কনফিডেন্স আনবে যে আমার সংরক্ষণটা কেরম হচ্ছে, এবং প্রক্রিয়াকরণ জিনিসটা নিজে বানালো, এইভাবে করে নিজের একটা কনফিডেন্স নিজে তৈরি করে তারপর আস্তে আস্তে যখন নিজে কনফিডেন্স চলে আসবে যে না সংরক্ষণ করা সম্ভব হচ্ছে, আমি যেটা ভেবেছিলাম হবে না সেটা হচ্ছে, তারপরে সে পরবর্তী ক্ষেত্রে 2,000 টাকার জায়গায় 10,000 টাকা ইনভেস্ট করে আর একটু বড় আকারে করবে বা একটা ঘর ভাড়া করবে, এই করে করে আস্তে আস্তে এগোনোটা খুব জরুরি আর কি।
0: হয়তো সামান্য কিছু শুরুতে একটু ক্ষতি হতে পারে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই।
2: আমি তো ওই জন্য অল্প পুঁজি নিয়ে রিস্কটা কম করে করতে বলছি, সেটা খুব ভালো হয় আর কি।
0: তাহলে রবীন্দ্রবাবু, আপনি তাহলে যে কথায় ছিলেন যে সফল যারা উদ্যোগী যারা এদিকে আসতে চান, সফল হতে চান এই কাজে, তারা কোন কোন দিকে নজর দেবেন?
1: আচ্ছা, প্রথমে তো আগে প্রশিক্ষণ নেওয়া হলো, তারপরে স্যার যেটা বললেন অলোকবাবু যে প্রশিক্ষণ নেওয়ার পরে ধাপে ধাপে তাকে আগে সংরক্ষণ জিনিসটা শিখতে হবে এবং প্রক্রিয়াকরণ করতে হবে, এবং এর ধাপে ধাপে এগোতে গেলে কিছু কিছু লাইসেন্সিং এর দরকার হয়, যেমন ফুড সেফটি একটা লাইসেন্স হয়, ওটা অনলাইনে এখন হয়, ফুড সেফটি লাইসেন্সটা তাকে করে নিতে হবে, এবং কোনো কিছু ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স এর দরকার, ট্রেড লাইসেন্স করতে হবে, তারপর ধাপে ধাপে এগোতে হবে, আগে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদেরকে খাওয়াতে হবে, তারপর আস্তে আস্তে লোকাল যে সমস্ত দোকান আছে বাজার আছে সেই সমস্ত জায়গায় যেতে হবে, এবং এর জন্য একটা কিন্তু নির্দিষ্ট লেভেলিং, কারণ যে জিনিসটা চিনবে তার একটা ব্র্যান্ড নেম, এবং ওই লেভেলের মধ্যে যে সমস্ত জিনিসগুলো কি ইনগ্রিডিয়েন্টস থাকছে,
0: উপকরণ কি কি রয়েছে,
1: তার এমআরপি কত, এই সমস্ত জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, এবং ব্র্যান্ড যদি ঠিক মতো না হয়, ব্র্যান্ড ভ্যালুর একটা কিন্তু সবসময় দাম থাকে, ব্র্যান্ডটা থাকে, তার ইমেজ তাকে তৈরি করতে হবে।
0: বেশ, আজকে তাহলে আমাদের হাতে একদম সময় নেই, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। একটু বলে দিই, আজকের আমাদের বিষয় ছিল কৃষিজাত দ্রব্যাদির সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ। এ বিষয়ে আলোচনা করার জন্য দুইজন বিশেষজ্ঞ আমাদের সাথে উপস্থিত ছিলেন। প্রথমজন রবীন মুখোপাধ্যায়, একজন সফল শিল্পোদ্যোগী, এবং আরও একজন ছিলেন অলোক কুণ্ডু, অভিজ্ঞ প্রশিক্ষক। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে নমস্কার জানাই।
2: নমস্কার।
0: নমস্কার। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে ছিলাম আপনাদের বন্ধু পবিত্র কুমার মণ্ডল। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।
3: খেতখামারির কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। শুনছেন আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রথমা চৌধুরী।
3: পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সংক্ষেপে বলা হয় PTSD। নামটা শুনেই মালুম হচ্ছে যে এই অসুখ বা ডিসঅর্ডারটার পেছনে একটা কোনো বড়সড় ট্রমা বা মনের কষ্ট বা সংকট এটার পেছনে কাজ করে। কি ধরনের ট্রমা? খুব ছোটখাটো ট্রমা নয়, কালকে বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে বা আজ অফিসে বসের কাছে একটা ভীষণ বকা খেয়েছি, এই ধরনের ট্রমা নয়। মেজর ট্রমা আমরা বলি, যেমন ধরুন একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে ঘটে গেল, অথবা একটা রেপ বা ধর্ষণের ঘটনা ঘটল, যুদ্ধ ফেরত মানুষদের ক্ষেত্রে অনেক সময় হয়, ভূমিকম্প বা অন্য কোন প্রাকৃতিক বিপর্যয়ের পরেও হতে পারে। এই ধরনের ঘটনার যদি আমি ডাইরেক্ট ভিকটিম হই, অর্থাৎ আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, অথবা আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতে পারি আমার গায়ে আঁচড়টি পড়েনি কিন্তু আমি দেখেছি ট্রেনের অ্যাক্সিডেন্টটা, অথবা আমার খুব কাছের মানুষ এরকম একটা বিপদের মধ্যে পড়েছিল, আমি সেখানে ছিলাম না কিন্তু তার মুখে শুনেছি কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে গেছে, অথবা খুব সেন্সিটিভ মানুষ যারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু টিভিতে বা খবরের কাগজে বারবার এই ধরনের বিপর্যস্ত হয়ে যাবার খবর পড়তে থাকলে বা দেখতে থাকলে তাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। PTSD-র উপসর্গ কি কি হবে? সবার আগে দেখা যায় যে বারবার সেই ঘটনাটা তার মনে পড়তে থাকে, তার চৈতন্যের মধ্যে আসতে থাকে টুকরো টুকরো, পুরোটা নয়। সেটাকে অনেক সময় আমরা বলি ফ্ল্যাশব্যাক, হয়তো হঠাৎ করে মনে পড়ে গেল, চিৎকার করে উঠেছে কেউ, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে সাংঘাতিক, আমি ভাবতে চাইছি না তবু ফ্ল্যাশব্যাকের মতো ঘটনাটা আমার চোখের সামনে ঘটে চলেছে। কখনো আবার দুঃস্বপ্নর ভয়, ঘুমের মধ্যে আমরা স্বপ্নে দেখতে থাকি এই ভীষণ ট্রমাটিক ঘটনাটা, যত ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না। উল্টোটাও অনেক সময় হয়, কারুর কারুর ক্ষেত্রে প্রচণ্ড ট্রমাটিক যে সময়টা কিচ্ছু মনে পড়ে না, এরকম অনেক সময় ঘটেছে যে আমার ঠিক আগের মুহূর্তে গাড়িতে উঠলাম, তারপরে ট্রেন ছাড়লো, এই অবধি মনে আছে কিন্তু তারপরে যে কি ঘটলো সেটা আর কিচ্ছু মনে নেই। এই যে সার্কামস্ক্রাইবড অ্যামনেশিয়া বলে, অর্থাৎ শুধু ওই সময়টুকু আমরা ভুলে যেতে পারি। এছাড়া আর কি হতে পারে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে? ঘুমের অসুবিধে তো বলেছি, মাঝে মাঝে ফ্ল্যাশব্যাক হয় সেটাও বলেছি, অনেক সময় দেখা যায় যে অল্পেই চমকে উঠছি, হয়তো একটা ছোট্ট করে দরজা ক্যাঁচ করে খুললো আমি চমকে উঠলাম, ওরে বাবা কি ঘটেছে, রাত্রে ঘুমোতে পারছি না, আটকে উঠছি। ছোটদের তো এটা ভীষণ ভাবে হয় আর কি, বারবার কেঁদে উঠছে তারা, আমরা কিছুতেই তাকে শান্ত করতে পারছি না। বড়দের ক্ষেত্রে অনেক সময় উল্টোটা হয়, তারা একদম গুটিয়ে যান, বিশেষ করে ধর্ষণের পর আমরা যদি দেখি মেয়েটি কান্নাকাটি করছে তবু আমরা একটু নিশ্চিন্ত হই, কিন্তু যখন দেখি সে একদম গুটিয়ে গেছে, কারুর সঙ্গে কোনো কথা বলছে না, বারবার মনে হচ্ছে যেন সে একটা পাথরের মতন হয়ে গেছে, তখন কিন্তু আমাদের মনে হয়, তখন আমরা আশঙ্কা করি যে সে বোধহয় PTSD-র উপসর্গগুলো তার মধ্যে দেখা দিচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে মারাত্মক ডিপ্রেশন ঘটতে পারে, মানে কি কিচ্ছু ভালো লাগছে না, সকাল থেকে উঠে মনে হচ্ছে চোখ বুজে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি, অথবা প্রচণ্ড আতঙ্কে ভুগছি, মানে রাস্তায় বেরোলে মনে হচ্ছে যে সবাই শত্রু, কেউ একটা লোকও ভালো নয়। এই যে একটা সর্বগ্রাসী

0: অবিশ্বাস, সব সময় একটা ভয়, ঘুমের অসুবিধে, খাওয়ার অসুবিধে, চমকে চমকে ওঠা, ফ্ল্যাশব্যাক হওয়া, দুঃস্বপ্ন দেখা, এগুলো প্রত্যেকটাই পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD-র লক্ষণ হতে পারে। আমরা তাহলে কি করব? জীবনে এই ধরনের সংকট তো হতেই পারে, সবসময় আমরা যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ধর্ষণ আটকাতে পারবো তা তো নয়। আমাদের দেশে একটা ভীষণ চালু কথা আছে যে যার সঙ্গে ধর্ষণ হয়েছে সেই মানুষটা বোধহয় সারা জীবনের জন্য তার জীবন শেষই হয়ে গেল। এই ধরনের ভাবনাগুলো তো সত্যি নয়, তার তো কোথাও কোনো দোষ নেই, সুতরাং তাকে রক্ষা করা আমাদের সবচেয়ে আগে কর্তব্য হওয়া উচিত। একবার PTSD-র উপসর্গগুলো দেখা দিলে কিন্তু সেটা অনেক দিন ধরে চলতে থাকে, সুতরাং সবচেয়ে আগে আমাদের দেখতে হবে যেই বুঝলাম একটি অল্প বয়সী বা বেশি বয়স্ক ছেলে বা মেয়ে তার ভয়ঙ্কর একটা সংকটের মধ্যে দিয়ে গেছে, আমরা কেবল তার শরীরের ভালো লাগাটার দিকে লক্ষ্য রাখবো না, তার মনটা যাতে ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখবো। অবশ্যই একজন মনোচিকিৎসকের সঙ্গে দেখা করব, দরকার হলে তিনি ওষুধ দেবেন, এইসব ক্ষেত্রে কাউন্সিলিং এর পাশাপাশি ওষুধও দিতে হয় অনেক সময়। এই করে আমরা হয়তো PTSD যাতে না হয় সেটা PTSD আটকাতে পারি। অনেক সময় আটকাতে পারলাম না বা ঠিক সময় মনোচিকিৎসকের কাছে আসা গেল না, তখন যদি এই সমস্ত উপসর্গগুলো দেখা যায় তাহলে একটুও দেরি না করে ডাক্তারবাবুর কাছে আসুন। প্রত্যেকটার জন্য আমরা ওষুধ এবং কাউন্সেলিং করতে পারি, কিন্তু PTSD একবার হলে সেটা চিকিৎসা করা অত্যন্ত জরুরি, না হলে সারা জীবন এটার এই যে সংকটের যে একটা চিহ্ন সেটা নিয়ে বেড়াতে হয় মানুষকে, সেটা কোনোভাবেই কাম্য নয়।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, বললেন মনোরোগ বিশেষজ্ঞ প্রথমা চৌধুরী।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানে শেষ হলো, শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকে দ্বিতীয় অধিবেশনের বাকি সময়ের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 7টায় শুনবেন যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় ঋতিকা ভট্টাচার্য। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। রাত্রি 9টায় কথায় গানে উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে খেয়াল পরিবেশনায় থাকবেন ওস্তাদ আরশাদ আলী খাঁ, রাগ রাগেশ্রী, তবলায় বিভাস সাংহাই। পরে সারেঙ্গি বাজিয়ে শোনাবেন ওস্তাদ আল্লা রাখা কালাওয়ানাত। হারমোনিয়ামে থাকবেন সনাতন গোস্বামী। 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত্রি 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত্রি 12টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীতে এখন জানিয়ে রাখছি আজকের হারানো দিনের গানের বিষয়ে। স্বাধীনতার জন্য ব্যাকুল ভারতবাসী বারবার নিজেকে জড়িয়েছে সংগ্রামে। অতীতের সেই সব গৌরবময় পর্ব পুনর্নির্মিত হয়েছে রূপলি পর্দায়। পরিচালকের মুন্সিয়ানায় জানা কাহিনী পেয়েছে ভিন্নতর মাত্রা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আজ হারানো দিনের গানে থাকবে সেলুলয়েডের পর্দায় স্বাধীনতার লড়াইয়ের চিত্রকথা, আর আপনাদের সঙ্গে থাকবে পাপড়ি ভট্টাচার্য। আজ ঠিক রাত ১১টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, তাই শুনতে ভুলবেন না আজকের হারানো দিনের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন যুববাণী থেকে পরিবেশনায় ঋত্বিকা ভট্টাচার্য।

গানে গানে। কোলাহল তো বারণ হলো এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে। আর সেই গানের সঙ্গে যদি সঙ্গত করে বর্ষা, তবে তার অনুভূতির ব্যঞ্জনাই আলাদা। সেই স্বাদ আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি হাজির তোমাদের যুববাণীর বন্ধু ঋত্বিকা, আর সঙ্গে রয়েছে গান। তাহলে অপেক্ষা না করে সুরে সুরেই শুরু হোক আজকের সন্ধ্যা।

কাজী নজরুল ইসলামের গান। বর্ষার সঙ্গে কত বিচিত্র অনুভূতি জড়িয়ে থাকে, তাই না? আর অনুভূতির তীব্রতার কথা উঠলে নজরুলের কথাই মনে পড়ে সবার আগে। তার অনুভূতির প্রকাশ সহজ, সংকোচহীন, কখনো কখনো বেপরোয়াও। সর্বোপরি সেই অনুভূতির ব্যাপ্তি বিশাল। এই ব্যাপ্তি প্রকাশ করতে গিয়ে তিনি গবেষণা করেছেন ভারতীয় রাগ সঙ্গীতকে নিয়ে, সৃষ্টি করেছেন। তাই নির্দিষ্ট অনুভূতির প্রকাশে যথোপযুক্ত রাগের প্রয়োগ তার সঙ্গীতকে দিয়েছে এক অন্য গভীরতা। কখনো তার গানে রাগ বসন্ত বেহাগ, রাগ বেহাগ বসন্ত আমাদের আনন্দের প্রশান্তি দেয়, আবার কখনো শুনি দরবারির আছড়ে পড়া হাহাকার। অতএব চলো দেরি না করে এই দুই আপাত ভিন্নমুখী অনুভূতির গান সঙ্গীত শিল্পী যুববাণীর বন্ধু শাগনিক চক্রবর্তীর কণ্ঠে শুনে নিই।

শুনলে শাগনিক চক্রবর্তীর কণ্ঠে নজরুল গীতি। বন্ধু শাগনিক চক্রবর্তীর কণ্ঠেই শুনে নেব আরেকটি গান।

শুনছিলে শাগনিক চক্রবর্তীর কণ্ঠে নজরুল গীতি। অনুভূতির প্রকাশে নজরুল যদি তরঙ্গের স্পর্ধা হন, রবীন্দ্রনাথ যেন মহাসাগরীয় গভীরতা, আকাশ ও দিগন্তের সীমাহীন প্রসারতা। শান্ত সংযত উপাসনার আরেক নাম রবীন্দ্রনাথ, তাই তার গানে প্রকৃতি, প্রেম ও পূজা মিলেমিশে এক হয়ে যায়। তাই তার গানের পরিশেষে ধ্বনিত হয় অনন্তের পিপাসা, বিনম্র এক শ্রদ্ধাঞ্জলি। শুনে নেব যুববাণীর আরেক শিল্পী বন্ধুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, সুপ্রিয় সিনহার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শুনলে যুববাণীর বন্ধু সঙ্গীত শিল্পী সুপ্রিয় সিনহার কণ্ঠে দুটি রবীন্দ্রসঙ্গীত। গানের সঙ্গে সঙ্গত করেছেন যারা, তারা হলেন উজ্জ্বল কুমার মজুমদার, গৌতম পাল, নবনীল সরকার, প্রীতম চক্রবর্তী এবং তরুণ চৌধুরী। আর কথায় কথায় গানে গানে সময় শেষই হয়ে এলো, এবার যাওয়ার পালা। যদিও থাকা আর যাওয়ার মধ্যেকার এই প্রচলিত দূরত্বকে ঘুঁচিয়ে একাকার করে দিয়েছেন দুজনেই, রবীন্দ্রনাথ এবং নজরুল। সুরের মধ্যে দিয়ে নিজেকে এবং সমগ্র ভুবনের বিস্তৃতিকে একীভূত করে চলেছে তাঁদের সাধনা। তাঁরই ছোঁয়া লেগে থাক আজকের শেষ গানে। শুনছিলে গানের সুরে, তোমাদের সঙ্গে ছিলাম আমি যুববাণীর বন্ধু ঋত্বিকা। আজকের শেষ গান তোমাদের জন্য সুপ্রিয় সিনহার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন যুববাণী থেকে গানের সুরে। উপস্থাপনায় ছিলেন ঋত্বিকা ভট্টাচার্য। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশ।

Bani Moitri. আকাশবাণী মৈত্রীতে একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। বিস্তারিত খবরে, সংসদের উভয় কক্ষের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধে সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ দায়বদ্ধ করার লক্ষ্যে এফসিআরএ নিয়ন্ত্রণ সংশোধন বিলটি বিস্তারিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে সংসদ। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগে সদ্ব্যবহার করতে পারেননি।
1: The House functioned for only 37 hours and 49 minutes, regarding a productivity of 39.17%. We had the opportunity to raise 285 start questions, 380 zero-hour submissions and 380 special mentions. Sadly, only 16 questions, 52 zero-hour submissions and 93 special mentions could be taken up. The floor was open, but we didn't make the fullest use of the opportunities.
0: এর আগে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে তাঁর এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করা নিয়ে প্রতিবাদ জানান।
2: मैं इसको पॉलिटिकल मुद्दा कभी बनाना नहीं चाहता और मैं कभी इस सदन में सालों से यहाँ हूँ और निचला, लेकिन मैं एक शेड्यूल कास्ट हूँ, मैं एक दलित हूँ, मेरे को मदद करो, मेरी रक्षा करो बोल के कभी किसी के सामने गिड़गिड़ाया नहीं। मैं लड़ने की शक्ति है, मैं लड़ता हूँ।
0: লোকসভা নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খাড়গে তোলা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিন খনি ও খনিজ পদার্থ উত্তোলন বিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সংশোধনী বিল আজ সংসদে পাশ হয়েছে। আজ রাজ্যসভায় বিলটি গৃহীত হয়। আগে সেটি লোকসভা ছাড়পত্র পেয়েছিল। সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন। আজ তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধাদান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
3: অপোজিশন ডিসকাশন সে ভাগ রয়ে থে পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার উসকা জবাব দেতে হ্যায়। ইয়ে তরিকা হোতা হ্যায় ক্যোঁকি লোগো নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে। তো পহলি বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রহে কি হাম ডিসকাশন চাহতে হ্যায় অর

0: ओपोजिशन बहाना बना करके डिस्कशन से भाग रहे हैं। तो ये लोकतंत्र के लिए, विशेष करके संसदीय लोकतंत्र के लिए ठीक नहीं है।
1: ভারত কে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে।
2: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হে, ইসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেহি কর সকতে, এ জোড়ো সে জুড়ি হুই হে। ভারত জেসে ভাষায়ে, জেসে পেহনায়ে, খান পান জেসে আলাগ আলাগ হে, এসে সংস্কৃতি, ইনকা নৃত্য, সঙ্গীত, হার চিজ আলাগ হে, জেসে কি এ প্রকৃতি সে হি এ জো সংস্কৃতি কো চুনে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ বা ফুল ড্রেস রিহার্সেল অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতায় সন্ধ্যা 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যা 7টা এবং 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারান। নিরাপত্তা পরিষদে পেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য সরকারিভাবে AQIS কেই দায়ী করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক হয়। বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতায় শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ চণ্ডীপুর ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের জন্য মোট 18টি সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন। উনাকোটি জেলার দোলুগাঁওতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পগুলির জন্য মোট খরচ ও বরাদ্দ ধরা হয়েছে প্রায় 45 কোটি 18 লক্ষ টাকা। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালী দলের সভাপতি সুখবীর সিং বাদল আজ বিকেলে মহারাষ্ট্রের নান্দেদে হামলার মুখে পড়েন। তিনি ও তাঁর স্ত্রী হরসিমরত কর একটি গুরুদোয়ারা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এক ব্যক্তি অকালী দল প্রধানকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী 20 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত

0: খবর এ পর্যন্তই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন চারিদিকে মানে দেখুন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, সব সময় বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি যখন হচ্ছে তখন তো আমরা ভিজে একসা হয়ে যাচ্ছি, কিন্তু বৃষ্টি যখন হচ্ছে না তখন কি আকাশটাকে খেয়াল করছেন? কখনো কালো, কখনো ধূসর, কখনো সাদা, আবার কখনো নীল, মানে কি অসম্ভব মেঘের খেলা চলছে। তো এই যে আকাশে জমে ওঠা ঘন কালো মেঘ কিংবা ধূসর মেঘ, এর যে খেলা, এর সঙ্গে রোদের যে লুকোচুরি, মন কেমন করা উদাস হাওয়া আর প্রকৃতির এক রহস্যময় রূপ, তো এই মেঘ আর রোদের মিতালিতে আকাশ যেন কখনো গম্ভীর আবার কখনো স্নিগ্ধ। তো আজকে এই বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে না হয় মেঘ নিয়েই একটু কথা বলা যাক। কথা তো হবেই, কিন্তু প্রথমে একটা গান দিয়ে শুরু হোক।

আমরা কথা বলছিলাম আকাশের রূপ ও বৈচিত্র্য নিয়ে, মানে আকাশ জুড়ে এখন যে তুলোর মতো বা সীসা ঢালা কালো মেঘের মতো, মানে সীসা ঢালা কালো রঙের মতো মেঘ ভারী তর্জন গর্জন করছে, আবার কখনো ঝুমঝুম করে সে বৃষ্টিও দিয়ে দিচ্ছে, আবার পরক্ষণেই মেঘের ফাঁক দিয়ে এক টুকরো সোনা ঝরা রোদ দেখা যাচ্ছে। এই যে মেঘের খেলা, সেই মেঘের খেলা নিয়ে আমরা কথা বলছিলাম। তো শুধু তো কথা বললে হবে না, আমাদের মাঝে মাঝে গানও শুনতে হবে। তো এই মেঘের খেলা নিয়ে কথা বলতে বলতে আমরা প্রথমে যে গানটা শুনলাম সেটা হচ্ছে ভূমির পরিবেশনায়। এবারে আমরা যে গানটা শোনাবো, মানে আপনাদের যে গান শোনাবো বা আমরা যে গান শুনবো, সেটি অন্তরা চৌধুরীর কণ্ঠে।

আমরা শুনলাম গানের মধ্যে দিয়েও যে আকাশ কিভাবে সেজে উঠছে। আকাশ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাজে, আমরা জানি। বর্ষার আকাশ একরকমভাবে সাজে, শরতের আকাশ আবার আরেক রকমভাবে সাজে। তো এই বিভিন্ন সাজের বিভিন্ন কি প্রেক্ষিতে প্রেক্ষিত আছে, মানে আমাদের জনমানসে আকাশের এই বিভিন্ন সাজের কিছু মানে এফেক্ট আমরা দেখতে পাই। মেঘের আনাগোনার সাথে আকাশের রূপ পরিবর্তনের সাথে আমাদেরও কোথায় যেন মনের রূপ পরিবর্তন হয়। মেঘলা আকাশ মনকে উদাস করে তোলে, আবার যখন ফুরফুরে শরতের মেঘ দেখি তখন আমাদের পূজোর কথা মনে পড়ে। তো আকাশ এবং আকাশে মেঘের খেলার সঙ্গে মানুষের মন কোথায় যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তাই আকাশ আর মন এদের দোলাচলের মধ্যে কাটতে থাকে মানুষের মেজাজ। তো এখন আবার একটা গান সমবেত কণ্ঠে।

একটু আগেই যে কথা বলছিলাম যে আকাশের সঙ্গে, আকাশে মেঘরুদ্রের খেলার সঙ্গে আমাদের সকলের মনের খেলাটা যেন কোথায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, মেঘরুদ্রের আপস অ্যান্ড ডাউনের সাথে আমাদের আপস অ্যান্ড ডাউনসও যেন একই ছন্দে বেজে ওঠে। আবার কখনো কখনো বর্ষার আকাশ আমাদের মনে করিয়ে দেয় জীবনের গতি থামিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য, কোথাও একটু বিশ্রাম নেওয়ার জন্য। এই মেঘমন্দ্র আকাশ প্রকৃতির এক অপূর্ব উপহার, যা আমাদের মনকে ধুয়ে মুছে আবার নতুন করে বাঁচতে শেখায়। এই যে বৃষ্টি, বৃষ্টি পড়লে গাছের পাতা যেরম ঝকঝকে চকচকে হয়ে ওঠে, সেটাও যেন আমাদের মনকে কোথায় একটা অনাবিল আনন্দ দেয়, নতুন করে শুরু করার, নতুন করে জাগার, নতুন করে আবার কাজের উদ্যম নিয়ে নতুনভাবে জীবন শুরু করার একটা বার্তা দেয় আমাদের। এবারের গান ভূমির পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

ছাত্র জীবনে লেখাপড়ার সাথে সাথে গান অভিনয় নিয়ে তিনি মেতে থাকতেন। পিতা ছিলেন একজন প্রসিদ্ধ বেহালা বাদক, তাই প্রথাগত তালিম না থাকলেও পরিবারের সাংগীতিক পরিবেশ তাকে দিয়েছিল সঙ্গীতের এক সহজাত ক্ষমতা। এটুকু শুনেই আমি জানি আপনারা আন্দাজ করতে পারছেনই কার কথা বলছি, তবু বলি, চারের দশকের প্রথম দিকে তিনি যুক্ত হন গণনাট্য সংঘের সাথে। 1948-এ শম্ভুমিত্র গণনাট্য ছেড়ে বহুরূপী গঠন করলে তিনি বহুরূপীতে যোগদান করেন। এবারে নামটা বলেই দিই, আপনারা তো বুঝেই গেছেন, তিনি সবিতাব্রত দত্ত। এখন তারই কণ্ঠের গান।

তার গানই ছিল তার পরিচয়। তিনি তার কর্মজীবন শুরু করেন নিয়মিতভাবে নাটকের দলে অভিনয়ের মধ্য দিয়ে, ভবানীপুরের সাউথ সুবারবান স্কুল প্রথমে ও তারপরে আশুতোষ কলেজ। এরপর নাটকই ছিল তার ধ্যান জ্ঞান। প্রথম দিকের নাটকগুলি ছিল ছেঁড়া তার, পথিক, উলুখা।

আগ্রা, স্বর্গীয় প্রহসন ইত্যাদি। চার অধ্যায়ের প্রথম দিকে তিনি ছিলেন অতীন্দ্রর ভূমিকায়, পরবর্তীতে তিনি বহুরূপী ছেড়ে তৈরি করেন আনন্দম, আর তারপর রূপকার নাট্যদল।

তার কণ্ঠে দেশাত্মবোধক গানে গান বেশি ভালো লাগলেও, মানে তার দেশাত্মবোধক গানে জনপ্রিয়তা থাকলেও তিনি বিভিন্ন ধরনের গান করেছিলেন। আমরা এইমাত্র যে গানটা শুনলাম সেটাও একটা আলাদা রকমের গান। তো এরকম বিভিন্ন গানের মধ্যে গান যেমন করেছেন, তেমনি একটু আগেই বলছিলাম যে তিনি বহুরূপী ছেড়ে আনন্দম এবং তারপর রূপকার নাট্যদল করেছিলেন। সেই রূপকারের প্রযোজিত লালন ফকির নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। 1954-এ বেশ কিছু নাট্যদলের মিলিত প্রয়াসে অভিনীত হয়েছিল রক্তকরবী। এখানেও তাকে দেখতে পাওয়া গেছিল বিশু পাগলের ভূমিকায়। তারই চরিত্রের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছিলেন তিনি। এরপর নাট্যজগতে প্রভূত আলোড়ন সৃষ্টিকারী যে দুটি নাটক তৈরি হয়, সেই দুটি নাটকই ছিল তার দলের। আসবো সেই কথাই একটা গানের পর।

এসে বেশে বেশ করলে কি হয়, রসবোধনা যদি রয়ে, কেসে বেশে বেশ করলে কি হয়, রসবোধনা যদি রয়ে, রসবতী কে তারে কয়, রসবতী কে তারে কয়।

কৃষ্ণ পদে গোপী সুজন করেছিল দাস্য সেবন, লালন বলে তাই কি রেমন পারবি জোরে সুখ বিলাসী, লালন বলে তাই কি রেমন পারবি জোরে সুখ বিলাসী। হতে চাও হুজুরের দাসী।

0: যে দুটি নাটকের কথা বলছিলাম তারা হচ্ছে চলচ্চিত্র চঞ্চরী ও ব্যাপিকা বিদায়। ব্যাপিকা বিদায় সেই জগৎ সেই সময়ে ছিল নাটকের জগতে একটি মাইলস্টোন।
1: তাই তো গোসাই বলতেন,
2: করবি যদি যায় রে তোরা যায় রে ছুটে আয়।

আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।

0: আজকের শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন।
1: সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিলে অনুমোদন রাজ্যসভার, উভয় কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি।
0: দিল্লির লালকেল্লায় 2025-এর নভেম্বরে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে আলকায়দা, জানালো রাষ্ট্রসংঘ।
1: মহারাষ্ট্রের নান্দেড়ে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য, তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের।
0: পশ্চিমবঙ্গে বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার পাকিস্তানের নাগরিক রানা রাউফের কাছ থেকে আরও 6 জন আইএসআই এজেন্টের খোঁজ মিলেছে। বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিক্রির ঘটনায় 2 জন দুষ্কৃতী গ্রেপ্তার, গেদে সীমান্তে কড়া নজরদারি বিএসএফের।
1: দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণার ইতিহাস স্মরণ করতে আগামীকাল পশ্চিমবঙ্গে পালিত হবে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস।
0: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি পদপ্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট শরিক এলডিপির চেয়ারম্যান কর্নেল আলী আহমেদকে প্রার্থী করল জামাতে ইসলামী।
1: হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে আমেরিকায়, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিনী তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, পাল্টা তোপ ইরানের।
0: বালুচিস্তানে পাক বায়ুসেনার হামলায় 30 জনেরও বেশি সাধারণ নাগরিকের প্রাণহানি।
1: কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে 35টি পদক জিতে চ্যাম্পিয়ন ভারত।
0: আসছে বিস্তারিত খবরে, এখন দেশের খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। অনুষ্ঠানে 115 জন শিল্পীর হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। দেশের পরিবেশন শিল্পকলা বা পারফর্মিং আর্টস, সঙ্গীত, নৃত্য, নাট্যকলা, লোক ও আদিবাসী শিল্পকলা, পুতুল নাচ, ঐতিহ্যবাহী নাট্যরীতি এবং অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেন, সারা দেশ জুড়ে সমৃদ্ধ লোকসংস্কৃতি সংরক্ষণে শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
2: ভারত জেসে ভাষায়, জেসে পেহনায়, খান পান জেসে আলাগ আলাগ হে, এসে সংস্কৃতি, এসে উনকা নৃত্য সঙ্গীত হার চিজ আলাগ হে, জেসে কি প্রকৃতি সে হি এই যে সংস্কৃতি কো চুনে হে, চিচিকতে হুয়ে, চিকতে হুয়ে, চিড়িয়ো সে কল কল বেহতে হুয়ে, জেসে ও চুন কে লায়ে হে, ওর উসকো আপনে সঙ্গীত মে, আপনে নৃত্য মে লোগোঁ কে সামনে প্রদর্শিত করতে হ্যাঁ। বিধুরতা ও একতা কা এস সম্বন্ধ হামারি কলাকারোঁ কি সবসে বড়ি শক্তিয়াঁ হ্যাঁ।
0: দেশের লোকশিল্পের বিভিন্ন ধারা বিলুপ্তির পথে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এই ধরনের শিল্পকলাকে ব্যবহারিকভাবে চর্চা এবং সেগুলিকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ প্রচেষ্টা চালানো অত্যন্ত জরুরি।
2: যে কলাকার আজ সম্মানিত হয়ে হে মিলকার ভারত কা এক সাংস্কৃতিক মানচিত্র প্রস্তুত করতে হ্যাঁ। ऐसा मानचित्र जिसमें इस देश की मिट्टी से उपजे कथाएं और गीत जुड़े हैं, विविधता से भरी इस धरती के नृत्य और उत्सव समाया हुआ है। इसकी भाषा बोलियों की सदियों से बनती आ रही संस्कृतियों की वही बसी हुई है।
0: সঙ্গীত নাটক একাডেমি যে কলা দীক্ষা কর্মসূচির আয়োজন করছে তাতে সন্তোষ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। প্রবীণ শিল্পীরা যেন পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব নেন, সেজন্য তাঁদের প্রতি আহ্বান জানান শ্রীমতী মুর্মু। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, সংস্কৃতি প্রতিমন্ত্রী রাও ইন্দরজিৎ সিং, মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল, সঙ্গীত নাটক একাডেমির চেয়ারম্যান ডক্টর সন্ধ্যা পুরেচা প্রমুখ উপস্থিত ছিলেন।
1: সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল পাশ হয়েছে। কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন 1957কে আরো সংশোধন করার লক্ষ্যে এই বিলটি উত্থাপন করেন।
3: আজ যে বিল পাশ হওয়া ইসমে সিরফ মেজর মিনারেল কে লিয়ে বিল পাশ হওয়া, মেজর মিনারেল ভি লগভগ 11-12 স্টেটস মে হি ইম্প্যাক্ট হ্যায়, দুসরা স্টেটস মে জো কোল হ্যায়, লাইমস্টোন হ্যায়, বক্সাইট হ্যায়, কাপর হ্যায়, ইধর হি ইসি সেক্টর কে দৃষ্টিকোণ সে, ক্যোঁকি ইনফ্রাস্ট্রাকচার একটিভিটি ইস দৃষ্টিকোণ সে ভারত সরকার নে প্রয়াস কর রহে দেশ ভর মে রেট সমান্তর হো, জেনুইন হো।
1: বিল পাশের পর সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তার সমাপ্তি ভাষণে বলেন, উচ্চকক্ষের কার্যক্রম পরিচালনার সুযোগ উন্মুক্ত থাকলেও সদস্যরা প্রাপ্ত সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেননি, বারবার অধিবেশন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে 12টি বিল পাশ ও ফেরত পাঠানোর মাধ্যমে রাজ্যসভা তার মূল আইনি দায়িত্ব পালনে সক্ষম হয়েছে।
4: The House functioned for only 37 hours and 49 minutes regarding a productivity of 39.17%. We had the

0: opportunity to raise 285 start questions, 380 zero hour submissions and 380 special mentions. Sadly, only 16 questions, 52 zero hour submissions and 93 special mentions could be taken up. The floor was open, but we didn't make the fullest use of the opportunities.
1: উল্লেখ্য, গত মাসের 20 তারিখে শুরু হওয়া এই বাদল অধিবেশন 19টি বৈঠকের পর আজ শেষ হল। অধিবেশনে বিভিন্ন আইনি ও জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল, যেমন পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, ট্রাইব্যুনাল সংস্কার বিল, কর ও অন্যান্য আইন সংক্রান্ত সংশোধনী বিল, জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল এবং কেরালার নাম পরিবর্তন বিল এবারে অধিবেশনে পাশ হয়েছে। তবে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি কথিত অনবাদবিক পদক্ষেপ এবং অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয়গুলিকে কেন্দ্র করেই অধিবেশনে বারবার অচলাবস্থা ও বিশৃঙ্খলা দেখা গেছে।
2: সংসদের উভয়কক্ষই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই বিলের উদ্দেশ্য হল বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করে তোলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেন, যাতে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে উভয়কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি যৌথ সংসদীয় কমিটির কাছে তা পাঠানো হয়। এই কমিটিতে লোকসভা থেকে অধ্যক্ষের মনোনীত 21 জন এবং রাজ্যসভা থেকে চেয়ারম্যানের মনোনীত 10 জন সদস্য থাকবেন। কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনের মধ্যে লোকসভায় তাদের প্রতিবেদন পেশ করবে।
1: ভারত এই নিয়ে চতুর্থবার ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করেছে। চীন ও রাশিয়া এই বিষয়ে ভারতকে ফের সমর্থন জানায়। নতুন দিল্লিতে আজ বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ব্রিক্স রাষ্ট্রদূতদের এক গোলটেবিল বৈঠকে ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং এবং রাশিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্স রোমান বাবুস্কিন অংশ নেন। রাষ্ট্রদূত সু বলেন, পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা জোরদার করতে ভারত ও অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত। রাশিয়ার রোমান বাবুস্কিনও ব্রিক্সের সভাপতি হিসেবে ভারতের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি ব্রিক্সকে বাস্তবমুখী সহযোগিতা এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে অভিহিত করেন।
2: লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তি দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লি এসে পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রক জানিয়েছে, তাঁর এই সফর ভারত ও লাইবেরিয়ার সম্পর্ককে আরও জোরদার করার সুযোগ করে দেবে। ভারতের শুল্কমুক্ত প্রকল্পের সুবিধাভোগী দেশ হল লাইবেরিয়া। এই ব্যবস্থার ফলে লাইবেরিয়া থেকে ভারতে কাঠ, ভোজ্য তেল, রাবার ও অন্যান্য পণ্য রপ্তানি সহজতর হবে। বর্তমানে লাইবেরিয়ায় অটোমোবাইল, খনিশিল্প, স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স ও ওষুধ শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে 200টিরও বেশি ভারতীয় কোম্পানি কাজ করছে। উল্লেখ্য, লাইবেরিয়া আন্তর্জাতিক সৌরজোটেরও সদস্য দেশ।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ এনপি লিড ফেলোশিপ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর মেধাবী তরুণ অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভারতের বিদেশ নীতির প্রতি তাদের আগ্রহ ও উদ্দীপনার প্রশংসা করেন। মন্ত্রী অংশগ্রহণকারীদের সঙ্গে দেশের আন্তর্জাতিক অংশীদারিত্ব, প্রবাসী ভারতীয়দের কল্যাণ, প্রতিবেশী প্রথম নীতি, প্রযুক্তি, বিকশিত ভারত এবং আত্মনির্ভরতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।
2: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সংসদ ভবনে কেনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ডক্টর মোজেস এম ওয়েটাঙ্গুলা এবং সেদেশের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রী বিড়লা সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, বৈঠকে সংসদীয় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, সমুদ্র অর্থনীতি এবং ডিজিটাল ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও আজ নতুন দিল্লির সংসদ ভবনে ডক্টর মোজেস ওয়েটাঙ্গুলার সঙ্গে সাক্ষাৎ করেন।
1: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দপ্তরের অধীনস্থ সরকারি সংস্থা ইন্ডিয়া অপটেল লিমিটেড আজ সাধারণ নাগরিকদের ব্যবহারের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি গরুর হাই রেজলিউশন বাইনোকুলার বা দূরবীক্ষণ যন্ত্র বাজারে এনেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গরুর মূলত আত্মনির্ভর ভারতের চেতনাকেই তুলে ধরে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য উচ্চমানের কার্যক্ষমতা প্রদান করবে এই দূরবীন।
2: চলতি বছরের জুলাই মাসে পণ্য ও পরিষেবা মিলিয়ে দেশের মোট রপ্তানির পরিমাণ 80.14 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় 13.3% বেড়েছে। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এক বছরের মধ্যে পণ্য রপ্তানি 19.6% বেশি বেড়ে 44.24 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। পেট্রোলিয়াম পণ্য, বৈদ্যুতিন সামগ্রী, প্রকৌশলী পণ্য, জৈব অজৈব রাসায়নিক দ্রব্য এবং হস্তচালিত তাঁতের পণ্যের রপ্তানি বৃদ্ধি এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে।
1: জাতীয় জীব বৈচিত্র্য কর্তৃপক্ষ এনবিএ সর্ষে জিন থেকে প্রাপ্ত সম্পদ ব্যবহারের সুবিধা ভাগাভাগি বা অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং এবিএস বাবদ 15 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। এই অর্থ 26টি রাজ্যে জীব বৈচিত্র্য পর্ষদ এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে জীব বৈচিত্র্য পরিষদের মধ্যে বণ্টন করা হবে।
2: জাতীয় উপভোক্তা অভিযোগ নিষ্পত্তি কমিশন NCDRC-তে মামলার ক্রমবর্ধমান দীর্ঘসূত্রিতার বিষয়টি সুপ্রিম কোর্ট আজ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। দ্রুত

0: মামলা নিষ্পত্তির লক্ষ্যে আঞ্চলিক ও সার্কিট বেঞ্চ গঠনের বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এনসিডিআরসির চেয়ারম্যানকে দু সপ্তাহের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে। এই প্রতিবেদনে মূলত ঝুলে থাকা মামলার মোট সংখ্যা, দায়ের করা অভিযোগের সংখ্যা, গড় নিষ্পত্তির হার, ঝুলে থাকা বিষয়গুলি নিষ্পত্তির সম্ভাব্য প্রয়োজনীয় সময় এবং কমিশনের সদস্য সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে কিনা সেসব তথ্য উল্লেখ করতে বলা হয়েছে।
1: নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে জেরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 454 জন ফার্মাসি আধিকারিক পদের নিয়োগ প্রক্রিয়ার স্থগিতাদেশ দিয়েছে। গত মাসের 19 তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। ফরিদকোটের বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের এই পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মামলাটির পরবর্তী শুনানি হবে 17ই সেপ্টেম্বর।
0: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের টেরোরিজম মনিটরিং টিম 2025 সালের নভেম্বর মাসে দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনাটিকে আল কায়দার কাজ বলে চিহ্নিত করেছে। উল্লেখ্য, এই আত্মঘাতী হামলায় 11 জন প্রাণ হারিয়েছিলেন। নিরাপত্তা পরিষদের কাছে পেশ করা সন্ত্রাসবাদ বিষয়ক অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের প্রতিবেদনে কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, আল কায়দার এই গোষ্ঠীটি ক্রমশ বিস্তৃত হচ্ছে। বড় দলের পরিবর্তে ছোট ছোট ছড়িয়ে থাকা সেল বা ইউনিটের মাধ্যমে কাজ করার মধ্য দিয়ে তারা বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তুলছে। নতুন সেল তৈরির জন্য তারা বাংলাদেশকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
1: পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং শিরোমণি অকালী দলের সভাপতি সুখবীর সিং বাদলের ওপর আজ ছুরিকাঘাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহারাষ্ট্রের নান্দেড়ের মুগাতে সস্ত্রীক গুরুদ্বারা মাতা সাহেব দেওয়ানজি পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানেই এক ব্যক্তি তাকে আক্রমণ করেন। শ্রী বাদল ও তার বিশেষ সুরক্ষা বাহিনীর একজন কর্মী আহত হন। বর্তমানে তিনি নান্দেড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা স্থিতিশীল বলে খবর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস নান্দেড়ের পুলিশ সুপারের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন এবং এই হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
0: আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার পাকিস্তানের নাগরিক রানা রাউফের নোটবুক ঘেঁটে আরও অন্তত 6 জন আইএসআই এজেন্টের নাম উঠে এসেছে। তাদের মধ্যে 5 জন নেপাল ও 1 জন বাংলাদেশের বাসিন্দা। বিদেশে তার সঙ্গীদের সঙ্গে রানার নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার সেনা ছাউনি, সীমান্তে বিএসএফ ক্যাম্প সহ বিভিন্ন সংবেদনশীল অঞ্চলের ছবি এবং ভিডিও বিদেশি এজেন্টদের হাতে সে তুলে দিত বলে তদন্ত সূত্রে খবর। তাকে এই কাজে সাহায্য করত তার সহযোগী মোহাম্মদ ইজাজ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে রানা রাউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেপ্তার করে এসটিএফ। তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয় তার সহযোগী মোহাম্মদ ইজাজকেও। ধৃতরা বর্তমানে 14 দিনের পুলিশ হেফাজতে।
1: বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার চালানো 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বনগা থানার পুলিশ। ধৃত শহীদুল মণ্ডল ও অনুপ খানকে আটক করে তল্লাশি চালিয়ে 9mm পিস্তল ও 2টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। বাংলাদেশে একাধিক দুষ্কৃতির সঙ্গে ধৃতদের যোগসাজশ ছিল বলে প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। ধৃতদের আজ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই চক্রে জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
0: স্বাধীনতা দিবসের প্রাককালে ভারত বাংলাদেশ গেদে সীমান্তে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। টহলের পাশাপাশি সন্দেহভাজন গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে বিএসএফ।
1: দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আগামীকাল পশ্চিমবঙ্গ জুড়ে পার্টিসান হরার রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছেন বা চরম দুর্ভোগের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। নির্দেশিকা অনুযায়ী 14ই অগস্ট সন্ধ্যায় প্রতিটি জেলা সদর এলাকায় সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিলের আয়োজন করতে হবে। পাশাপাশি দেশভাগের ইতিহাস, বিপর্যয়, উদ্বাস্তুদের সংগ্রাম এবং ঐতিহাসিক আলোকচিত্র ও নথি নিয়ে প্রদর্শনী করতে হবে। স্কুল ছাত্রছাত্রীদের সেই প্রদর্শনী দেখার জন্য উৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে। এই কর্মসূচি সফলভাবে আয়োজনের জন্য প্রতিটি জেলার 30,000 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করে গ্রহণ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের অধীনস্থ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 14ই অগস্ট দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করার আহ্বান জানিয়েছেন।
0: দেশজুড়ে প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। বিপুল সংখ্যক নাগরিক এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেরঙ্গা পতাকা দেশের ঐক্যের শক্তিকেই প্রতিফলিত করে। তিনি নাগরিকদের নিজেদের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলন করতে এবং হর ঘর তিরঙ্গা আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি সকলকে পতাকার সঙ্গে তোলা সেলফি হর ঘর তিরঙ্গা .com ওয়েবসাইটে আপলোড করার জন্য অনুরোধও জানান।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ওদিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
1: সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামী রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বিদেশের খবর।
0: বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি আজ সেদেশের নতুন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দলের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। এই নির্বাচন হবে আগামী 20 আগস্ট। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল রুহুল কবির রিজভী জানিয়েছেন, প্রবীণ রাজনীতিবিদ মির্জা আলমগীর মনোনয়ন পাওয়ার পর দলের সেক্রেটারি জেনারেল পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এর পাশাপাশি তিনি বিএনপির স্থায়ী কমিটি থেকেও পদত্যাগ করেছেন। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের বরিষ্ঠ নেতাদের বৈঠকের পর এই মনোনয়নের কথা জানানো হয়। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাতে ইসলামী তাদের জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। উল্লেখ্য, মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই গত 24 জুলাই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করায় এই নির্বাচনের প্রয়োজন দেখা যায়। সেদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
1: কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দেলা এসপ্রিয়েলা সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে সেদেশে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারি তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে অন্তত 265 জন নিহত এবং 3,494 জন আহত হয়েছেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবার 7.4 মাত্রার তীব্র ভূমিকম্প কলম্বিয়ায় আঘাত হানে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কলম্বিয়ার ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বলেও বিদেশমন্ত্রী উল্লেখ করেন।
0: আফ্রিকার জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে আজ ভোট গ্রহণ চলছে। প্রেসিডেন্ট হাকাইন্ডে হিসিলেমা দ্বিতীয়বার জয়ী হওয়ার লক্ষ্যে নির্বাচনে লড়ছেন। এই নির্বাচনকে তার অর্থনৈতিক সংস্কারের কার্যকারিতা যাচাইয়ের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এই সংস্কারগুলি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিজনিত কারণে সৃষ্ট জনরোষ কমাতে কতটা সহায়ক হয়েছে তাই এখন মূল বিবেচ্য বিষয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে প্রায় 80 লক্ষ ভোটার নিবন্ধিত রয়েছেন।
1: রাশিয়ায় 4 বছরেরও বেশি সময় ধরে আটক থাকা 5 মার্কিন নাগরিকের মুক্তির চেষ্টা জোরদার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 16 জন ডেমোক্রেটিক সেনেটরের একটি দল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। 2022 সাল থেকে রাশিয়ায় আটক থাকা মার্কিন মেরিন বাহিনীর প্রাক্তন সদস্য রবার্ট গিলম্যানের মুক্তির পরই এই তৎপরতা। সেনেটররা মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে লেখা এক চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান প্রশাসন রাশিয়ায় আটক মার্কিন নাগরিকদের অন্যায়ভাবে আটক হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে লেভিনসন অ্যাক্টে বর্ণিত আইনি ক্ষমতা এখনও ব্যবহার করেনি।
0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর ওয়াশিংটনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ইরান হারিয়ে ফেলেছে। ইরান গভীর অর্থনৈতিক সংকটের সম্মুখীন বলেও তিনি মন্তব্য করেন। তবে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ট্রাম্পের এই দাবি খারিজ করে দিয়েছেন। তার অভিযোগ, মার্কিন গোয়েন্দা বিভাগের ব্যর্থতার কারণেই তারা হরমুজ প্রণালীকে নিয়ে বারবার বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। তিনি আরও জানান, কৌশলগত এই জলপথটি অবরুদ্ধই থাকবে এবং তেহরানের শর্তাবলী মেনে না নেওয়া পর্যন্ত তা পুনরায় খোলা হবে না।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেক্সাসের একটি মাঠে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে 2 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় বিস্ফোরণের ফলে দাবানলেরও সৃষ্টি হয়। এর জেরে আশেপাশের কয়েকটি বাড়িঘর খালি করতে হয়েছে। ফোর্ট হুডের সংশ্লিষ্ট বিভাগ এই দুর্ঘটনার তদন্ত করছে।
0: পাকিস্তানের বায়ুসেনা বালুচিস্তানের সুরার জেলায় গতকাল বিমান হামলা চালিয়েছে। এই হামলায় মহিলা ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত আরও অনেকে। পাকিস্তানি সেনাবাহিনী ও বিমানবাহিনী সুরাবের গুদার এলাকা ও এর আশপাশের সাধারণ জনবসতিকে ব্যাপক বোমাবর্ষণ ও গুলিবর্ষণ করেছে বলে এক বিবৃতিতে রিপাবলিক অব বেলুচিস্তান গোষ্ঠী দাবি করেছে।
1: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতি আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। এই অঞ্চলে পাকিস্তানি প্রশাসনের অত্যাচার বিশ্বমঞ্চে তুলে ধরতে বেলজিয়াম, ইতালি, ব্রিটেন সহ বিভিন্ন দেশের প্রবাসী কাশ্মীরিরা প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন। এদিকে জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতা সরদার সাবির জানিয়েছেন, এই অঞ্চলে পাক বাহিনীর হাতে প্রায় 100 জন প্রাণ হারিয়েছেন।
0: পশ্চিম ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। এর মধ্যে ব্রিটেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। রেকর্ড অনুযায়ী এবারের গ্রীষ্মকাল সেদেশে উষ্ণতম হওয়ার মুখে। আবহবিদরা জানিয়েছেন, মধ্য ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে, যা 2003 সালে

0: অগস্টের 38.5 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে সামান্য কম। এখন খেলার খবর।
1: ভারত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে 35টি পদক জিতে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় ভারত অনূর্ধ্ব 23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে 13টি সোনা, 8টি রূপো ও 14টি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রতিযোগিতার চতুর্থ শেষ দিনে আজ ভারতের সিনিয়র ফেন্সাররা 6টি ইভেন্টের মধ্যে 5টিতেই সোনা জেতেন। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ভারত উইলকিনসন সোর ট্রফিও জিতে নিয়েছে। উল্লেখ্য, যে দেশ এই প্রতিযোগিতায় সামগ্রিকভাবে সেরা ফলাফল করে কমনওয়েলথ ফেন্সিং ফেডারেশন তাদের এই ট্রফি প্রদান করে থাকে।
0: ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি জানিয়েছে, আগামী মাসের 13-17 তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলিস ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 3 ম্যাচে টি-20 আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ফিউচার ট্যুরস প্রোগ্রামের অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতেই করছে।
1: অস্ট্রেলিয়ার ডারউইনের টিআইও স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে 198 রান করেছে। স্টিভ স্মিথ 71 রান করেছেন। বাংলাদেশের হাসান মাহমুদ 6টি উইকেট নিয়েছেন। এরপর বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 1 উইকেটে 96 রান করেছে। তানজিদ হাসান 32, মমিনুল হক 35 রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার থেকে 102 রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
0: কানাডিয়ান ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল প্রাক্তন চ্যাম্পিয়ন বেন সেল্টন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাসিমার মুখোমুখি হবেন। ব্র্যান্ডন নাকাসিমা আজ সকালে সেমিফাইনালে স্পেনের রাফায়েল জেদারকে 6-7, 6-4 সেটে পরাজিত করেন। অন্য সেমিফাইনালে বেন সেল্টন 6-2, 6-3 সেটে আমেরিকার লানা টিয়েনকে হারিয়ে দিয়েছেন। কানাডিয়ান ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলেনা রিবাকিনা ও সপ্তম বাছাই ইগা সেভিয়ান্দাকে। সেমিফাইনালে রিবাকিনা 5-7, 6-2, 6-2 সেটে চতুর্থ বাছাই আমেরিকার কোকো গফকে এবং সেভিয়ান্দাকে 6-3, 1-6, 6-3 সেটে ইউক্রেনের এলিনা সাভিতোলিনাকে পরাজিত করেন।
1: অ্যাস্টনভিলাকে 2-1 গোলে উয়েফা সুপারকাপ ফুটবল খেতাব জিতল পিএসজি। অস্ট্রেলিয়ার রেডবুল এরিনায় গতরাতে এই খেলায় পিএসজির হয়ে প্রথম গোল করেন খিসা খবরেৎসকেলিয়া। 45 মিনিটে ব্রায়ান মাৎজোর গোলে সমতা ফেরায় অ্যাস্টনভিলা। 61 মিনিটে পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেন দেজিরে ডুয়ে। এখন দৃষ্টিকোণ। অভিনেত্রী শোভা সেনের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: ভাসেন। জন্ম ১৯২৩ সালে অবিভক্ত বাংলাদেশের ফরিদপুরে। বেথুন কলেজ থেকে স্নাতক হবার পর যোগ দেন গণনাট্য সংঘে। ১৯৪৪ সালে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে তাঁর প্রথম অভিনয়। নবান্নতে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন। ১৯৫৩ সালে শোভা সেন যোগ দেন লিটল থিয়েটার গ্রুপে, পরবর্তীকালে যার নাম হয় পিপলস থিয়েটার গ্রুপ। নবান্ন, টিনে তলোয়ার, তিতুমির, ব্যারিকেডের মতো নাটকে তার অভিনয় আপ্লুত করে দর্শকদের।
1: তোর এই বীরত্বগুলো যাহা থেকে দেখা সেখানে নয়। ৪৪-৪৫ সালে বোম্বাই আসিসনি কখনো, কেমন করে জানবি মার্কিন নাবিকরা কি ভীষণ, কি বর্বর, কি পশু। অ্যাপোলো বন্দর ছিল ওদের ঘাঁটি, এই বস্তি ছিল শিকারের জঙ্গল। ইজ্জত হাতের মুঠোয় নিয়ে চলত মেয়েরা। লক্ষ্মীর ইজ্জত তার বাঁচিয়েছে কে? ওই পঙ্গু ছেলেটা। একদিন তিনটে মার্কিন জাহাজকে এক হাতে রুখেছিল, তারপর মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু লক্ষ্মীকে পালাবার সময় দিয়ে তবে পড়েছে। স্ত্রীর ইজ্জত বাঁচাবার জন্য ছিঁড়েছে এখানে যোগ রেখারে বউ মার্কিন জাহাজিদের হাতে পড়ে বেশ্যা হয়ে গেছে আজকাল। সুভাষের বউ হচ্ছে বেশ্যা, ভালো ছিল লক্ষ্মী, খেতে দিয়েছিস আমাদের, জানিস তোর মাইনের টাকা পর্যন্ত পাঠায়নি, তোর কে দেখেছে আমাদের সুভাষ।
0: ১৯৬০ সালে বিয়ে করেছিলেন উৎপল দত্তকে। থিয়েটার দুনিয়ায় ছিল তার অবাধ বিচরণ, পাশাপাশি সেলুলয়েডেও দক্ষতার পরিচয় রেখেছেন। বাংলা সিনেমায় তার প্রথম আত্মপ্রকাশ প্রফুল্ল চক্রবর্তীর ভগবান শ্রী রামকৃষ্ণ ছবিতে ১৯৫৫ সালে। অভিনয় করেছেন বেদেনি, অধুরি কাহানি, ঝড়, একদিন প্রতিদিন, বৈশাখী মেঘের মতো সিনেমায়। বেদেনি ছবিতে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়।

0: বিদায় মুখটা যাকে আমার শুকিয়ে গেছে। মামনি, ওকে বসিয়ে দে, চল। বাবা তুমিও চল, এসো।
1: অভিনয় জীবনের শেষ দিকের ছবি দেখা এবং শ্যাডোজ অফ টাইম।
2: কাছে আসুন, মনে হচ্ছে ওখানে কেউ আছেন।
0: ভালো করে চোখে দেখতে পাই না, কিন্তু অন্যভাবে সব টের পাই।
3: এই পথে যাচ্ছিলাম, ভাবলাম একটু জিরিয়ে নি।
0: বসুন। সতী।
4: হ্যাঁ ঠাকুমা।
0: ওকে একটু চা এনে না।
4: হ্যাঁ আনছি।
3: কিছু মনে করবেন না, এখানে কাউকে দেখতে পাবো আমি ভাবিনি।
0: সে এক লম্বা কাহিনী, সারা জীবন আমি একজনকেই ভালোবেসেছি, কিন্তু দুজনে একসঙ্গে থাকার সুখ আমাদের ভাগ্যে জুটেনি। তাই আমরা কেউই বোধ হয় সুখী হইনি। সে যদি এখনো বেঁচে থাকে তাহলে সে এখানে আসতে পারে, এখানেই তো আমরা একসঙ্গে ছিলাম।
1: বাংলা ছবির পাশাপাশি বেশ কিছু হিন্দি সিনেমাতেও তিনি কাজ করেছেন। এক আধুরি কাহানি পছন্দ আপনি আপনি তার মধ্যে উল্লেখযোগ্য।
5: শুনো সাহেব, আজ সে রোজ ইহা 10 বাজে সে রিহার্সাল শুরু হোগি, সব মেহনত সে জি তোড় কর কাম করনা।
6: হ্যাঁ হ্যাঁ। আর দোপহর 1 সে 3 তক খানে কি ছুটি,
5: 3 সে 6 ফির রিহার্সাল, কোই ছুটি নেই মাগনা, সমঝে।
7: গণনাট্য সংঘ 1944 সালের অক্টোবর মাসে এই নাটক মঞ্চস্থ করেছিল। তখন দুর্ভিক্ষ, কালোবাজার, যুদ্ধ, সেই দেশে একটা টালমাটাল অবস্থা। সেই সময় আমরা শুধু একটা অনুপ্রেরণা, শুধু যে বিনোদনের জন্য এসেছিলাম তা না, আমাদের মধ্যে একটা রাজনৈতিক একটা শিক্ষা, একটা প্রচার করার উদ্দেশ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল মোট কথা, সেই নিয়ে এসেছিলাম আমরা। এবং সেই জন্যই বোধ হয় সামনে একটা আমাদের উদ্দেশ্য এবং আমাদের আদর্শ ছিল বলেই আজ পর্যন্ত এই 60 বছর ধরে একাধিক্রমে আমি অভিনয় করতে পারছি।
8: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024-25 সালের জন্য সংগীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন।
9: সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিলে অনুমোদন রাজ্যসভার, উভয় কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি।
8: দিল্লির লালকেল্লায় 2025-এর নভেম্বরে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে আল কায়দা, জানালো রাষ্ট্রসংঘ।
9: মহারাষ্ট্রের নান্দেড়ে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য, তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের।
8: পশ্চিমবঙ্গে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার পাকিস্তানের নাগরিক রানা রৌফের কাছ থেকে আরো 6 জন আইএসআই এজেন্টের খোঁজ মিলেছে। বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিক্রির ঘটনায় 2 জন দুষ্কৃতী গ্রেপ্তার, গেদে সীমান্তে কড়া নজরদারি বিএসএফ এর।
9: দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণার ইতিহাস স্মরণ করতে আগামীকাল পশ্চিমবঙ্গে পালিত হবে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস।
8: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি পদপ্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট শরিক এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে প্রার্থী করল জামাতে ইসলামী।
9: হরমুজ প্রণালীর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে আমেরিকার, বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিনী তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, পাল্টা তোপ ইরানের।
8: বালুচিস্তানে পাক বায়ুসেনার হামলায় 30 জনেরও বেশি নাগরিকের প্রাণহানি।
9: কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে 35টি পদক জিতে চ্যাম্পিয়ন ভারত।
8: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
9: নমস্কার।

0: লাগলে কি জ্বর হয়?
1: হ্যাঁ
0: না তো পেতনির ভর হয়,
1: হ্যাঁ
0: কই না তো
1: উনুনটা ঘর হয়,
0: হ্যাঁ
1: আরে
0: মরি মরি মরি মরি মরি মরি মরি এতদিনে কা হলো পাক্কা।

0: ঘন ঘন আছে গাটা পুড়তে পুড়তে পুড়তে পুড়তে পুড়তে পুড়তে পুড়তে
1: রাগলে কি জ্বর হয় হ্যারে
2: না তো
1: পেতনির ভর হয় হ্যারে
2: কই না তো
1: পুনুনটা ঘর হয় হ্যারে
2: আরে
1: আহমারি মরি মরি মরি মরি মরি মরি
0: এতদিনে গা হলো পাত্তা
3: গানটি শুনলেন রাম ধাক্কা ছবি থেকে, পরবর্তী গান ব্রজবুলি ছবি থেকে মান্না দের কণ্ঠে।

ধর ধরে নাও এই বুক থেকে আমি কোল যেটা ছিঁড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার ফাঁকেতে এই বুক থেকে আমি কোল যেটা ছিঁড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে আর মানি

0: আবার বলছি শোনো, রাম ভোগ ছিল বড় সর্দি, কাশিতে আমি নিয়ে এলুম ধরে বদ্ধি, কাশে ছোট এক ভুল টুকে শ্যামকেই দিল টুকে শিবাগর কিছু রত্তি, বুঝলা? রাম ভোগ ছিল বড় সর্দি, কাশিতে আমি নিয়ে এলুম ধরে বদ্ধি, কাশে ছোট এক ভুল টুকে শ্যামকেই দিল টুকে শিবাগর কিছু রত্তি, তার ফলম ফলম ফলা কি যে হলো, ধড় ধড় করে যদু মারা গেল, তার ফলম ফলম ফলা কি যে হলো, ধড় ধড় করে যদু মারা গেল, তাই শুনে মধুর বউ সহসা হলো সত্য বিধবা এও সত্যি, তাই শুনে মধুর বউ সহসা হলো সত্য বিধবা এও সত্যি,
1: মায়ের সত্যি এই।

0: মাই সবই হয় সব সত্যি
1: প্রেম সত্যি।
2: এতক্ষণ শুনলেন ছায়াছবির গান। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ। আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024 ও 2025 সঙ্গীত নাট্যক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। দিল্লি লালকেল্লায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লেগাসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত সংবাদে।

0: সংসদের উভয় কক্ষের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধের সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করার লক্ষ্যে আনা এফসিআরএ নিয়ন্ত্রণ সংশোধন বিলটি প্রস্তাবিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পর পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগের সঠিক ব্যবহার করেননি। এর আগে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে তার এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করেন। প্রতিবাদ জানান লোকসভা নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খার্গে এই বিষয়টি তদন্ত করে দেখা হবে। সরকার প্রস্তুত থাকলে বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন। তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধাদান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
1: অপোজিশন ডিসকাশন সে ভাগ রেতে পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার উসকা জবাব দেতে হ্যায়। ইয়ে তরিকা হোতা হ্যায় কিউকি লোগো নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে। তো পহলি বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রহে কি হাম ডিসকাশন চাহতে হ্যায় অর অপোজিশন বাহানা বানা করকে ডিসকাশন সে ভাগ রহে হ্যায়। তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে, বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নেই হ্যায়।
0: সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের ক্রমাগত হই হট্টগোল এবং সভার কাজে বাধাদানের তীব্র সমালোচনা করেছে বিজেপি। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, সরকার যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল, কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার নিজের দাবি পরিবর্তন করছিলেন। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলো দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এই রিপোর্টটি একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে ড লাহিড়ি বলেন, দেশের স্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদন ক্ষেত্র এবং রপ্তানি বৃদ্ধি অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2025 ও 2024 সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলে বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে। সারা দেশে সমৃদ্ধ লোক সংস্কৃতি রক্ষায় শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
2: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হিসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেই কর সক এ জোড়ো সে জুড়ি হুই হ্যায়। ভারত জেসে ভাষায়, জেসে পেহনায়, খান পান জেসে আলাগ আলাগ হ্যায়, এসে সংস্কৃতি, ইনকা নৃত্য, সঙ্গীত, হার চিজ আলাগ হ্যায়, জেসে কি প্রকৃতি সে হি এ জো সংস্কৃতি কো চুনে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি হর ঘর তেরঙ্গা .com ওয়েবসাইটে জাতীয় পতাকার সঙ্গে নিজেদের সেলফি বা ছবি আপলোড করার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন শ্রী শাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লাল কেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। এবছরের স্বাধীনতা দিবস উদযাপনে বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণ করা হবে। এবারের মূল অনুষ্ঠান

0: ভাবনা যুবশক্তি ফর বিকশিত ভারত অ্যাক্ট 2047। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ ঋতু ভকত উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লাকে ডাকা হয়েছে। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে বিকশিত ভারত প্রসঙ্গে মাই ভারত পোর্টালের মাধ্যমে অনলাইনে একটি প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জমা পড়া লেখাগুলির মধ্যে 200 জনকে বেছে নেওয়া হয়। তার মধ্যে নির্বাচনের ভিত্তিতে লালকেল্লার অনুষ্ঠান দেখার জন্য সেলিমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। 80তম স্বাধীনতা দিবসে প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টাও 8টার এফএম হেডলাইন্স এবং রাত্রি 10টার 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে। সকাল 9:15 খবরের পর ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 এফএম হেডলাইন বাতিল করা হয়েছে। 9:25 জেলা চিঠিও সম্প্রচারিত হবে না। আকাশবাণী কলকাতার রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জেরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে।
1: 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিটকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে।
0: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। তারপরে সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপক তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারিয়েছিলেন। নিরাপত্তা পরিষদে বেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে AQIS কে দায়ী করা হয়েছে। নাইজেরিয়া লেগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। শেষ করার আগে খবরের কিছু অংশ আরেকবার। সংসদের উভয় কক্ষের অধিবেশনে আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। খবর এখনকার মতো এখানে শেষ হলো। এর পরের খবর শুনতে পাবেন আগামীকাল সকাল 9:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

এখন শুনবেন আগামীকাল অর্থাৎ 14/8/2026 শুক্রবারের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, সকাল 6:05 সুচিন্তন, শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত, শরৎ পরিবেশন করবেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, রাগ ললিত এবং টরি। 6:30 এই মহাজীবন, শুনবেন বনফুলের জীবন কথা। 6:40

মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী কুশনী সোরেন, 6:55 মিনিটে কৃষক বন্ধুদের জন্য এ বর্ষাকালে মাছ চাষের সতর্কতা, এ বিষয়ে বলবেন ডক্টর সুমন কুমার সাহু। 7:05 মিনিটে লোকগীতি, 7:15 মিনিটে আসুন বেরিয়ে যান ভারতে, কালকের স্থান শিলং আসাম, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 7:35 মিনিটে সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 8:30 মিনিটে কলকাতার ডায়েরি, স্প্যানিশ ভাষার বিশিষ্ট শিক্ষক ডক্টর দিব্যজ্যোতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, কাল শুনবেন দ্বিতীয় পর্ব। 9:45 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে টরির আগে খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য এবং তানপুরায় ইলোরা মান্না। 9:30 মিনিটে মনের মতো গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 10:30 মিনিটে রামধনু, প্রথমে শুনবেন ভক্তিগীতি, পরিবেশনায় সোমা সেন, এরপর থাকবে দোতারা, শিল্পী নবনীল সরকার। 11:00টায় বিকাশ পথ, বিষয় জননী শিশু সুরক্ষা কার্যক্রম, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। 11:15 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী এমিলি চক্রবর্তী। 11:30 মিনিটে রম্যগীতি। 12:00টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 12:30 মিনিটে সাঁওতালি গান। 1:00টায় বেতার নাটক বন্দে মাতরম, রচনা বিনোদ কুমার, ভাষান্তর শামসুন নাহার, প্রযোজনায় অনন্যা মজুমদার। 1:40 মিনিটে বাংলা ব্যান্ডের গান। 2:30 মিনিটে অনুরোধের আসর। 3:00টায় মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:02 মিনিটে। বিকেল 5:05 মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পল্লবী সিনহা। 5:50 মিনিটে ক্রীড়াঙ্গন। 6:20 মিনিটে ক্ষেত খামারের কথা, সুস্থায়ী কৃষির উন্নতিতে এফপিসি পিএফওর ভূমিকা, এ বিষয়ে ডক্টর সৈকত কুমার সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 মিনিটে আপনার স্বাস্থ্য, বিষয় মাড়ি ও দাঁতের ক্ষয়রোগ, বলবেন ডক্টর তীর্থঙ্কর দেবনাথ। 7:00টায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর ভাষণ। 7:50 মিনিটে হাউসফুল, চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন আম্রপালি ঘোষ মিত্র, কাল শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 মিনিটে মহিলাদের আসর, বিষয় খেলার জগৎ, উপস্থাপনায় অঙ্কিতা পাল। 9:00টায় কথায় গানে, উপস্থাপনায় ইনা বাগচি। 9:15 মিনিটে বিশ্ব পরিক্রমা। 9:30 মিনিটে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের বাংলা রূপান্তর। 10:15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খাম্বাবতী এবং খামরাজ ঠুমরির আগে খেয়াল এবং ঠুমরি পরিবেশন করবেন নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়, তবলায় শিল্পীকে সহযোগিতায় থাকবেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 মিনিটে উপমহাদেশের খবর। 11:00টায় হারানো দিনের গান, উপস্থাপনায় ইনা বাগচি। 12:00টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ আরশাদ আলী খান, রাগ রাগেশ্রী। তবলায় বিভাস সাংহাই, সারেঙ্গিতে ওস্তাদ আল্লা রাখা কালাওয়ান্ত, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

0: আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকে শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে আগামী সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
1: সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিলে অনুমোদন রাজ্যসভার। উভয় কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি।
0: পশ্চিমবঙ্গে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার পাকিস্তানের নাগরিক রানা রউফের কাছ থেকে আরও 6 জন আইএসআই এজেন্টের খোঁজ মিলেছে। বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিক্রির ঘটনায় 2 জন দুষ্কৃতী গ্রেপ্তার। গেদে সীমান্তে কড়া নজরদারি বিএসএফ এর।
1: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি পদপ্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোট শরিক এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে প্রার্থী করল জামাতে ইসলামী।
0: আজ সে বিস্তারিত খবরে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0: उनका नृत्य संगीत हर चीज अलग है। जैसे कि प्रकृति से ही ये जो संस्कृति को चुने हैं, चिचिकते हुए चीखते हुए चिड़ियों से कल कल बहते हुए जैसे वो चुन के लाए हैं और उसको अपने संगीत में अपने नृत्य में लोगों के सामने प्रदर्शित करते हैं। विविधता और एकता का ये संबंध हमारी कलाकारों की सबसे बड़ी शक्तियां है।
1: দেশের লোকশিল্পের বিভিন্ন ধারা বিলুপ্তির পথে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এই ধরনের শিল্পকলাকে ব্যবহারিকভাবে চর্চা এবং সেগুলিকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ প্রচেষ্টা চালানো অত্যন্ত জরুরি।
0: যে কলাকার আজ সম্মানিত হয়ে হে মিলকার ভারত কা এক সাংস্কৃতিক মানচিত্র প্রস্তুত করতে হে। এসা মানচিত্র জিসমে ইস দেশ কি মিট্টি সে উপজে কথায় ওর গীত জুড়ে হে। বিবিধতা সে ভরি ইস ধরতি কে নৃত্য ওর উৎসব समाया हुआ है। इसके भाषा बोलियों की सदियों से बनती आ रही संस्कृतियों की वही बसी हुई है।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গর্জেন্দ্র সিং শেখাওয়াত, সংস্কৃতি প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং, মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল, সঙ্গীত নাটক একাডেমির চেয়ারম্যান ডক্টর সন্ধ্যা পুচেরা প্রমুখ উপস্থিত ছিলেন।
2: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যা 7টায় জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি চ্যানেলে সম্প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণ। এছাড়া দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। দূরদর্শনে হিন্দি ও ইংরেজি ভাষায় সম্প্রচারের পর আঞ্চলিক ভাষায় এই ভাষণ শোনা যাবে। আকাশবাণীও তাদের নিজ নিজ আঞ্চলিক নেটওয়ার্কে রাত 9:30 আঞ্চলিক ভাষায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে।
1: সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ রাজ্যসভায় খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল পাশ হয়েছে। কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি খনি ও খনিজ উন্নয়ন নিয়ন্ত্রণ আইন 1957কে আরও সংশোধন করার লক্ষ্যে এই বিলটি উত্থাপন করেন। বিল পাশের পর সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তার সমাপ্তি ভাষণে বলেন, উচ্চকক্ষের কার্যক্রম পরিচালনার সুযোগ উন্মুক্ত থাকলেও সদস্যরা প্রাপ্ত সুযোগের পুনর্ব্যবহার করেনি। তবে 12টি বিল পাশ ও ফেরত পাঠানোর মাধ্যমে রাজ্যসভা তার মূল আইনি দায়িত্ব পালনে সক্ষম হয়েছে।
3: The House functioned for only 37 hours and 49 minutes regarding a productivity of 39.17%. We had the opportunity to raise 285 starred questions, 380 zero-hour submissions and 380 special mentions. Sadly, only 16 questions, 52 zero-hour submissions and 93 special mentions could be taken up. The floor was open but we didn't make the fullest use of the opportunities.
1: উল্লেখ্য, গত মাসের 20 তারিখে শুরু হওয়া এই বাদল অধিবেশন 19টি বৈঠকের পর আজ শেষ হল। অধিবেশনে বিভিন্ন আইনি ও জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল, যেমন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, ট্রাইব্যুনাল সংস্কার বিল, কর ও অন্যান্য আইন সংক্রান্ত সংশোধনী বিল, জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল এবং কেরালার নাম পরিবর্তন বিল এবারের অধিবেশনে পাশ হয়েছে।
2: সংসদের উভয়কক্ষই বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই কমিটিতে লোকসভা থেকে অধ্যক্ষের মনোনীত 21 জন এবং রাজ্যসভা থেকে চেয়ারম্যানের মনোনীত 10 জন সদস্য থাকবেন। কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনের মধ্যে লোকসভায় তাদের প্রতিবেদন পেশ করবে।
1: ভারত এই নিয়ে চতুর্থবার ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করেছে। চীন ও রাশিয়া এই বিষয়ে ভারতকে ফের সমর্থন জানায়। নতুন দিল্লিতে আজ বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ব্রিক্স রাষ্ট্রদূতদের এক গোলটেবিল বৈঠকে ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং এবং রাশিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্স রোমান বাবুস্কিন অংশ নেন। রাষ্ট্রদূত সু বলেন, পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা জোরদার করতে ভারত ও অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত। রাশিয়ার রোমান বাবুস্কিনও ব্রিক্সের সভাপতি হিসেবে ভারতের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেন।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তি আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ভারত ও লাইবেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখেন তাঁরা। প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, খনি, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সুযোগ সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে কথা হয়। নতুন দিল্লিতে লাইবেরিয়ার দূতাবাস উদ্বোধনের জন্য ডক্টর জয়শঙ্কর লাইবেরিয়ার বিদেশমন্ত্রীকে অভিনন্দন জানান। উল্লেখ্য, লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তি বর্তমানে 2 দিনের ভারত সফরে রয়েছেন।
1: চলতি বছরে জুলাই মাসে পণ্য ও পরিষেবা মিলিয়ে দেশের মোট রপ্তানির পরিমাণ 80.14 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় 13.3% বেড়েছে। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এক বছরের মধ্যে পণ্য রপ্তানি 19.6%-এর বেশি বেড়ে

0: 44.24 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
1: নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের জেরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট 454 জন ফার্মাসি আধিকারিক পদের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে। গত মাসের 19 তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। ফরিদকোটের বাবা ফরিদ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এই পদগুলির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। মামলাটির পরবর্তী শুনানি 17ই সেপ্টেম্বর।
0: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের টেরোরিজম মনিটরিং টিম 2025 সালের নভেম্বর মাসে লালকেল্লায় বিস্ফোরণের ঘটনাটিকে আল কায়েদার কাজ বলে চিহ্নিত করেছে। উল্লেখ্য, এই আত্মঘাতী হামলায় 11 জন প্রাণ হারিয়েছিলেন। নিরাপত্তা পরিষদের কাছে পেশ করা সন্ত্রাসবাদ বিষয়ক অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের প্রতিবেদনে একথা জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল কায়েদার এই গোষ্ঠীটি ক্রমশ বিস্তৃত হচ্ছে। বড় দলের পরিবর্তে ছোট ছোট ছড়িয়ে থাকা সেল বা ইউনিটের মাধ্যমে কাজ করার মধ্য দিয়ে তারা বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তুলেছে। নতুন সেল তৈরির জন্য তারা বাংলাদেশকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
1: পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং শিরোমণি অকালী দলের সভাপতি সুখবীর সিং বাদলের উপর আজ ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহারাষ্ট্রের নান্দেড়ের মুগাতে সস্ত্রীক গুরুদ্বারা মাতা সাহেব দেওয়ানজি পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানেই এক ব্যক্তি তাকে আক্রমণ করেন। শ্রী বাদল এবং তার বিশেষ সুরক্ষা বাহিনীর একজন কর্মী আহত হন। বর্তমানে তিনি নান্দেড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা স্থিতিশীল বলে খবর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নান্দেড়ের পুলিশ সুপারের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন। এই হামলার ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছেন তিনি। শুনছেন উপমহাদেশের খবর।

0: আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার পাকিস্তানের নাগরিক রানা রউফের নোটবুক ঘেঁটে আরও অন্তত ছজন আইএসআই এজেন্টের নাম উঠে এসেছে। তাদের মধ্যে পাঁচজন নেপাল ও একজন বাংলাদেশের বাসিন্দা। বিদেশে তার সঙ্গীদের সঙ্গে রানার নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেনা ছাউনি, সীমান্তে বিএসএফ ক্যাম্প সহ বিভিন্ন সংবেদনশীল অঞ্চলের ছবি এবং ভিডিও বিদেশি এজেন্টদের হাতে সে তুলে দিত বলে তদন্ত সূত্রে খবর। তাকে এই কাজে সাহায্য করত তার সহযোগী মোহাম্মদ ইজাজ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে রানা রউফ ওরফে ওয়াহাবা আলমকে গ্রেপ্তার করে এসটিএফ। তোপসিয়া থেকে গ্রেপ্তার করা হয় তার সহযোগী মোহাম্মদ ইজাজকেও। ধৃতরা বর্তমানে চোদ্দ দিনের পুলিশি হেফাজতে রয়েছে।
1: বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার চালানো দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বনগা থানার পুলিশ। ধৃত শহীদুল মণ্ডল ও অনুপ খাঁকে আটক করে তল্লাশি চালিয়ে একটি 9mm পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে। বাংলাদেশে একাধিক দুষ্কৃতীর সঙ্গে ধৃতদের যোগসাজশ ছিল বলে প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। ধৃতদের আজ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই চক্রে জড়িত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে স্বাধীনতা দিবসের প্রাককালে ভারত বাংলাদেশ গেদে সীমান্তে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। টহলের পাশাপাশি সন্দেহভাজন গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে বিএসএফ।
0: দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আগামীকাল দেশজুড়ে পার্টিসান হরার রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছেন বা চরম দুর্ভোগের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই কর্মসূচির মূল উদ্দেশ্য। নির্দেশিকা অনুযায়ী 14 আগস্ট সন্ধ্যায় সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করতে হবে। পাশাপাশি দেশভাগের ইতিহাস, বিপর্যয়, উদ্বাস্তুদের সংগ্রাম এবং ঐতিহাসিক আলোকচিত্র নথি নিয়ে প্রদর্শিত করতে হবে। স্কুলের ছাত্রছাত্রীদের এই প্রদর্শনী দেখার জন্য উৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
1: দেশজুড়ে প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। বিপুল সংখ্যক নাগরিক এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডা সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ তাদের বাসভবনে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নিয়েছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ওদিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
0: সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টার জন্য ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং

0: জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1: বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি আজ সেদেশের নতুন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দলের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাতে ইসলামী তাদের জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। এই নির্বাচন হবে আগামী 20 অগস্ট।
0: পাকিস্তানের বায়ুসেনা বালুচিস্তানের সুরাব জেলায় গতকাল বিমান হামলা চালিয়েছে। এই হামলায় মহিলা ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত আরও অনেকে।
1: শ্রীলঙ্কার নৌবাহিনী আজ ভারতের 9 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে। তাদের নৌকাটিও আটক করা হয়। ধৃত মৎস্যজীবীদের মান্নার আদালতে হাজির করা হয়। আজ ভোরে মাছ ধরার উদ্দেশ্যে রামেশ্বরম থেকে 350 জনেরও বেশি মৎস্যজীবী সমুদ্রে যান। ধৃত মৎস্যজীবীদের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মৎস্যজীবী সংগঠন কেন্দ্রীয় তামিলনাড়ু সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
0: ভারত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে 35টি পদক জিতে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় ভারত অনূর্ধ্ব 23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে 13টি সোনা, 8টি রূপ ও 14টি ব্রোঞ্জ পদক জয় করেছে। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ভারত উইলকিনসন সোর ট্রফিও জিতে নিয়েছে।
1: ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি জানিয়েছে আগামী মাসের 13 থেকে 17 তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 3 ম্যাচে টি-20 আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ফিউচার ট্যুরস প্রোগ্রামের অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতেই করছে।
0: অলিম্পিকে স্বর্ণপদক জয়ী পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম চলতি মাসে লোজানে হতে চলা ডায়মন্ড লিগ প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সম্পূর্ণ মনোযোগ এশিয়ান গেমসে দিতেই তাঁর এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024-25 সালের জন্য সঙ্গীত নাটক অকাদেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগামীকাল সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
1: সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিলে অনুমোদন রাজ্যসভার। উভয় কক্ষের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি।
0: পশ্চিমবঙ্গে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার পাকিস্তানের নাগরিক রানা রৌফের কাছ থেকে আরও 6 জন আইএসআই এজেন্টের খোঁজ মিলেছে। বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিক্রির ঘটনায় 2 জন দুষ্কৃতী গ্রেপ্তার। গেদে সীমান্তে কড়া নজর।
1: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি পদপ্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট শরিক এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে প্রার্থী করল জামাতে ইসলামী।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

আজ 13ই আগস্ট, মানে ধরুন আর একটা দিন বাদেই আমাদের স্বাধীনতা দিবস। সারা দেশ জুড়ে, রাজ্যে রাজ্যে, পাড়ায় পাড়ায় পালিত হতে চলেছে এই দিনটি। কিন্তু আজকে যদি আমরা নিজেদের প্রশ্ন করি, স্বাধীনতার মানে কি? স্বাধীনতার এই যে এতগুলো দিন আমরা উপভোগ করলাম, মানে এতগুলো দিন স্বাধীনতা উপভোগ করার পর আমরা যদি একটু আত্মবিশ্লেষণে ফিরি, একসময় শুধুমাত্র ব্রিটিশের শাসন থেকে মুক্তি পাওয়াই ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মূল লক্ষ্য। আজ কিন্তু অন্য অনেক মুক্তির প্রয়োজনই অনুভূত হয়। অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা, ধর্মের নামে হিংসা, নারী নির্যাতন, ধর্ষণ, এরকম একের পর এক সামাজিক বিষ আজ কলুষিত করছে সমাজকে। তাই আজ বোধহয় এসব থেকে মুক্তি পাওয়ার দিন এসেছে। আর এই সামাজিক ব্যাধিগুলো যে শুধু সমাজে থেকে গেছে তা তো নয়।

যেরকম স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার সময়ে বিদ্রোহ, বিপ্লব, সেগুলোও যেমন উঠে এসেছে চলচ্চিত্রে, সেরকম আজকের যে সামাজিক ব্যাধি, তাও সমাজের দর্পণ যে চলচ্চিত্র, তাতে বারবার বিভিন্নভাবে ফুটে উঠেছে। তাই এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে এই আগামী এক ঘন্টায় আমরা একটু খুঁজে দেখবার চেষ্টা করি না, খুঁজবার চেষ্টা করি চলচ্চিত্রে সেলুলয়েডের পর্দায় স্বাধীনতার মানে কিভাবে এসেছে, কেমনভাবে এসেছে, কেমনভাবে বদলেছে। হয়তো আজ সবটুকু বলা যাবে না, কেননা সময়ের একটা নির্দিষ্ট সীমা আছে, এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হবে ততটুকু বলবো। তবে আমরা কি আজও সম্পূর্ণ স্বাধীন, এই প্রশ্ন নিয়ে আজ শুরু করি আজকের হারানো দিনের গান। সঙ্গে রয়েছি পাপড়ি ভট্টাচার্য।

গানটি শুনলেন 42 ছবি থেকে। ছবির পরিচালক ছিলেন হেমেন গুপ্ত। ছবিটি তৈরি হয় 1951 সালে। এই হেমেন গুপ্তর বেশ কয়েকটি চলচ্চিত্রের বিষয়বস্তু ছিল ভারতের স্বাধীনতা আন্দোলন। তার ব্যক্তিগত অভিজ্ঞতাও ছিল। তিনি বেশ কয়েক বছর কারাগারে কাটানো বছরগুলো থেকে তিনি উপাদান সংগ্রহ করেন এই ছবির। 42-এর বিতর্কিত রাজনৈতিক বিষয়বস্তুর কারণে চলচ্চিত্রটি প্রথমে প্রত্যাখ্যাত হলেও পরে সেটি মুক্তির অনুমতি পায়। এটি সেই

করে সেই সময়ের একটি মাইল ফলক চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা হয়। যে গানটি শুনলেন সেই গানটি তড়িৎ কুমার ঘোষের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবং সমবেত কণ্ঠে শুনলেন। এই ছবিতে ভারতের বাংলার একটি গ্রামে ভারত ছাড়ো আন্দোলন কিভাবে ছায়া ফেলেছে, কিভাবে তার এফেক্ট হয়েছে সেটাই চিত্রিত করা হয়েছে। ছবিটি সেই সময় ভূয়সী প্রশংসা অর্জন করে। দেশাত্মবোধক চলচ্চিত্রের মধ্যে এটি একটি চিরকালীন চলচ্চিত্র হয়ে রয়ে গেছে। এই ছবিতে অভিনয় করেছিলেন বিকাশ রায়, মঞ্জু দে, শম্ভু মিত্র, সুরুচি সেনগুপ্ত, প্রদীপ কুমার প্রমুখরা। আর আগেই বললাম সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এর পরে আমরা যে গানের কথায় আসব সেটাও একটি গ্রাম্য দৃশ্যের উপর আধারিত। আগে গানটা শুনে নেওয়া যাক, তারপরে না হয় কথা হবে।

গানটি শোনালাম মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প অবলম্বনে নববেন্দু চট্টোপাধ্যায় প্রোডাকশনের ছবি আজকাল পরশুর গল্প থেকে। এখানেও গানটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা গ্রামের সেই সরল জীবনের গল্প, কিন্তু ঠিক তা নয়। এই জীবনের মাঝখানে এসে পড়েছে যুদ্ধের খবর, বিচলিত লোকজন, তাদের দৈনন্দিন জীবনে উঠেছে একটা তরঙ্গ, মুখে মুখে খবর ছড়াচ্ছে। কিন্তু তারই মাঝখানে এক সরল সাদাসিধে গ্রাম্য মেয়ের কণ্ঠে

ব্যাপারই এই গানটি। এই গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করেন মহুয়া রায়চৌধুরী। এছাড়াও এই ছবিতে ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, নিরঞ্জন রায়, প্রেমাংশু বসু প্রমুখরা। এর পরে যে ছবিটার কথা নাম বলবো, সেই নামটা শুনলেই না আপনাদের ছোট্ট ছোট্ট দুটো মুখ মনে পড়ে যাবে, আমি ঠিক জানি। হ্যাঁ, সেই ছবিটার নাম বালিকাবধূ। বালিকাবধূ শুনলেই আমাদের একটা মিষ্টি বাল্য প্রেমের কথা মনে পড়ে, কিন্তু এই ছবিতেও কিন্তু একটা বিশেষ চরিত্র ছিল মাস্টার মশায়ের। সেই স্বাধীনতা সংগ্রামী মাস্টারজির কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল এই গল্পে। ব্রিটিশ পুলিশ যখন তাকে পলাতকদের আশ্রয় ও প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং বিস্ফোরক তৈরির অভিযোগে গ্রেপ্তার করে, তখন সেই ঘটনা কিন্তু অমল ও রজনীকে বিশেষভাবে প্রভাবিত করে। ছবির পরবর্তী অংশে আমরা সেটাই দেখতে পাই। এখন সেই ছবি থেকে মুকুন্দ দাসের রচনায় সবিতাব্রত দত্তের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

এই গানটা শুনতে শুনতে নিশ্চয়ই আপনাদের সেই দৃশ্যটার কথা মনে পড়ছিল যেখানে রজনী অমলকে এক বাক্স চুরি দিয়ে বলেছিল জলে ফেলে দিতে। তো এইরকমভাবেই স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতার বিপ্লব ঘরে ঘরে মানুষের মনে নাড়া দিয়েছিল, মানুষের উপলব্ধিতে বোধের মধ্যে ঢুকে গেছিল। তো অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে পরিচালক হেমেন গুপ্তের কথা, যার বেশিরভাগ ছবিতেই পাওয়া যায় স্বাধীনতা আন্দোলনকে। তার নিজস্ব অভিজ্ঞতা, কারাগারের জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ করে ছবিগুলোকে। এমনই আরেকটি ছবি হচ্ছে ভুলি নাই, হেমেন গুপ্তর তৈরি। এটা তৈরি হয় 1948 সালে। মূল গল্প মনোজ বসুর। বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে তখন গড়ে ওঠে এক বিপুল জাতীয় প্রতিরোধ ও রাজনৈতিক অস্থিরতা। সেই বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকায় তৈরি এই ছবির এক প্রধান ভূমিকায় ছিলেন বিকাশ রায়। বিশ্বাসঘাতক মহানন্দের চরিত্রে বিকাশ রায় দাপিয়ে অভিনয় করেছিলেন এই ছবিতে। এছাড়াও যারা ছিলেন তারা হলেন প্রদীপ কুমার, তুলসী চক্রবর্তী, রাধামোহন ভট্টাচার্য প্রমুখরা। সঙ্গীত পরিচালনায় ছিলেন যথারীতি হেমন্ত মুখোপাধ্যায়। 1905 সালের ব্রিটিশ আমলে লর্ড কার্জনের বাংলা ভাগের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল তার উপরে ভিত্তি করে তৈরি এই ছবি। এই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আপনাদের জন্য এখন রইল এই গানটি, অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায় এবং দেবব্রত বিশ্বাসের দ্বৈত কণ্ঠে এখন রইল এই গানটি।

এরপর ১৯৪৯ সালে তৈরি হয় ছবি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ১৯৩০ সালের ১৮ এপ্রিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে

মাস্টারদা সূর্য সেন ও তার বিপ্লবী দলের বীরত্বপূর্ণ অস্ত্রাগার দখলের ঘটনাই ছিল এই ছবির মূল বিষয়। এই অভিযানে আমরা সকলেই জানি অনন্ত সিংহ, গণেশ ঘোষ, লোকনাথ বল, প্রীতিলতা ওয়াদ্দেদাদের মতো বিশিষ্ট বিপ্লবীরা অংশ নিয়েছিলেন। বাংলার এই বিপ্লবী তরুণ তরুণীদের আত্মত্যাগ ও দেশপ্রেমের বাস্তবসম্মত রূপায়ণ দেখতে পাওয়া যায় এই ছবিতে। সাদাকালো যুগে তৈরি এই সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দেশাত্মবোধক কাজ হিসেবে চিরকাল পরিগণিত হয়ে এসছে। নারং প্রোডাকশনের প্রযোজনায় এই ছবিটি তৈরি করেন পরিচালক নির্মল চৌধুরী। এতে অভিনয় করেছিলেন যারা, তারা হলেন দীপ্তি রায়, বনানী মুখার্জি, অপর্ণা দেবী, কল্পনা রায়, দীপক মুখার্জি ইত্যাদিরা। এই ছবি জনমানসে এক গভীর প্রভাব বিস্তার করে। সেই চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন থেকে গৌরী কেদার ভট্টাচার্যের কণ্ঠে এখনকার গান।

সাহিত্য তো বটেই, সেলুলয়েডের পর্দাও আসলে কিন্তু সমাজেরই দর্পণ। তার সেই পর্দায় সমাজে বারে বারে উঠে আসে সমাজের সবটুকু, ভালো মন্দ, রাগ প্রতিবাদ, শোষণ বঞ্চনা সবটা। তাই সেই সময়টায়, সেই সময়কার ছবিতে, মানে ছবি তৈরি হয় স্বাধীনতার বিপ্লবের সেই জ্বলন্ত আগুনকে বুকের মধ্যে রেখে। তৈরি হয়েছে সেই বিপ্লবের ফলে দৈনন্দিন জীবন, গ্রাম্য জীবনের ভাঙা গড়া ওঠা পড়া নিয়ে। আবার তৈরি হয়েছে বিভিন্ন বিপ্লবীদের সাহসিকতা ও আত্মত্যাগের কাহিনী নিয়েও। সেরকমই একটি ছবির কথা বলবো এখন। ছবির নাম মহাবিপ্লবী অরবিন্দ। ছবিটি মুক্তি পায় 1971 সালে। একটি ধ্রুপদী

বাংলা চলচ্চিত্র এটি। পরিচালক ছিলেন দীপক গুপ্ত। ঋষি অরবিন্দ ঘোষের বর্ণাঢ্য জীবনের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এই ছবিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে ঋষি অরবিন্দের ভূমিকা ও যুগান্তর দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা যেমন ছিল, তেমনি ছিল আলিপুর বোমার মামলা ও তার ঐতিহাসিক বিচারের কথা। 1892 থেকে 1910 এই পর্যায়ে শ্রী অরবিন্দের জীবনযাত্রাই ছিল এই ছবির মূল উপজীব্য। এই ছবিতে অভিনয় করেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, সুব্রত চট্টোপাধ্যায় প্রমুখরা। এখন আপনাদের জন্য এই ছবিরই একটি গান।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন ঘড়ি বলছে সময় হয়েছে আগামীকালের হারানো দিনের গানের প্রস্তুতির কথা বলবার।

উনিশ শতকের প্রথম ভাগে দেশাত্মবোধক গানের মাধ্যমে প্রতিবাদী গানের সূচনা হয়, যা পরে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে বিকশিত হয়। গান শুধুমাত্র মনোরঞ্জন করে এমনটা নয়, একটা সময়ে গানে গানে উদ্বুদ্ধ হয়েছিল আর সমুদ্র হিমাচল। মানুষের সংগ্রামের কথা, আবেগের কথা বলে এই গান। আগামীকাল স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় স্বদেশ চেতনার গান নিয়ে হারানো দিনের গানের অনুষ্ঠান হবে মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়। সঙ্গে থাকবেন মৈত্রী বন্ধু ইনা বাগচি।

1966 সালে মুক্তি পায় একটি বিখ্যাত বাংলা জীবনীমূলক চলচ্চিত্র, সেটি হচ্ছে সুভাষচন্দ্র। পীযূষ বসু পরিচালিত, অজিত কুমার ব্যানার্জি প্রযোজিত এই ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর শৈশব, ছাত্রজীবন ও দেশপ্রেমের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। সুভাষচন্দ্র মনে করতেন ভারতের স্বাধীনতা লাভের জন্য সশস্ত্র সংগ্রামের পথই সঠিক পথ। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করেন, কিন্তু কোনোভাবেই তাকে থামানো যায়নি। তিনি তার লক্ষ্যে অটল ছিলেন। তিনি দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য স্বরাজ পত্রিকা চালু করেন এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্ব গ্রহণ করেন। তার এই সকল গৌরবোজ্জ্বল কর্মকাণ্ড ফুটে উঠেছে এই ছবিতে। এই চলচ্চিত্রটি জাতীয় পুরস্কারও অর্জন করেছিল। তো এহেন ছবি থেকে এখন আপনাদের জন্য রইল পরের গানটি মান্না দের কণ্ঠে।

অচিন্ত কুমার সেনগুপ্তের কাহিনী অবলম্বনে অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় ১৯৬৬র এই সুভাষচন্দ্র ছবিতে সুভাষচন্দ্রের শৈশব, ছাত্রজীবন, কর্মজীবন সবকিছুরই প্রতিফলন ঘটেছিল। সুভাষচন্দ্রের ছোটবেলার দিনগুলো ছিল তার শিক্ষাজীবনের প্রথম ধাপ, তারপরে চলে তার কলেজ জীবন।

এরপর আইসিএস পরীক্ষায় কৃতকার্য হওয়ার পরেও তা পরিত্যাগ করার মধ্যে দিয়ে তার এক দৃঢ় চেতা মানসিকতার পরিস্ফুটন ঘটে। ছোটবেলা থেকে শুরু করে তার বিপ্লবী হয়ে ওঠার নানা ধাপ এই ছবিতে দেখানো হয়েছে। বেশিরভাগ দর্শক ও সমালোচকের মতে এই ছবিটি নেতাজির প্রারম্ভিক জীবন ও আদর্শ গঠনে তার সংগ্রামের এক চমৎকার চিত্ররূপ। অমর দত্তের অভিনয় এই ছবির ভাবগাম্ভীর্য বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করেছে। এই ছবিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন সমর চট্টোপাধ্যায়, আশিস ঘোষ, শিবেন বন্দ্যোপাধ্যায়, নীতিন বন্দ্যোপাধ্যায়, রবীন বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে। জটিল রাজনৈতিক বা অন্তিম জীবনের বিতর্কে না গিয়ে নেতাজির দেশপ্রেমের মূল ভিত্তি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে।

যদিও মাতর দিব্য আলোকে ঘেরে আছে আজি আধার ভোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাটিবে আবার ললাটে তোর।

1979 সালে পশ্চিমবঙ্গ সরকার প্রযোজিত চলচ্চিত্র তৈরি হয় ঝড়। এই ঝড় ছবিটি সমাজ বিপ্লবী হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এই ছবির রচনা ও পরিচালনা দুই ছিল উৎপল দত্তের। ছবিটি বাংলা নবজাগরণের নেতা হেনরি ডিরোজিও ও তার ছাত্র এবং ইয়ং বেঙ্গলের সদস্যদের জীবনের উপর নির্মিত। ছবিতে দেখানো হয় একজন নারীকে সতীদাহ থেকে উদ্ধার করে কিভাবে তাকে আবার জীবনের পথে ফিরিয়ে আনা যায়। আমরা সকলেই জানি ইতিহাস আমাদের বলে দেয় যে আমাদের সমাজে নারীর জায়গা কি ছিল, সেখান থেকে আজকের সমাজে যে নারীর অবস্থান সে যাত্রা কিন্তু মোটেই সহজ নয়। এই ছবিতে উজ্জ্বল সেনগুপ্ত ছিলেন ডিরোজিওর ভূমিকায় আর উৎপল দত্ত ছিলেন রাধাকান্ত দেবের চরিত্রে। এছাড়াও ছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়, রবি ঘোষ, শোভা সেন সহ আরও অনেকে। চরিত্রচিত্রণ শুনে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে ছবিটি কেমন ছিল।

স্বাধীনতা সংগ্রাম নিয়ে কথা বলবো, চলচ্চিত্রের স্বাধীনতা সংগ্রামের প্রতিবিম্বের কথা বলবো। অথচ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, সত্যজিৎ রায় পরিচালিত ঘরে বাইরে ছবির কথা বলবো না, তা কি করে হয়? ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রাজনৈতিক উপন্যাস। বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসের প্রকাশকাল 1916। 1984 সালে সত্যজিৎ রায় এই উপন্যাসটি চলচ্চিত্রায়িত করেন, প্রযোজনা করেন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর সবাই জানেন যে এ ছবির মুখ্য চরিত্রে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সাতিলেখা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, জেনিফার কাপুর, আর ছিলেন আরও অনেকে। এই ছবির বিষয়বস্তু ছিল নারী মুক্তি, যা সত্যজিতের বহু ছবিতে বহুভাবে উঠে এসেছে। নারী মুক্তির কামনা তার ভালোবাসার পাত্রকে কিভাবে স্পর্শ করে, তা এই ছবিতে বিশেষভাবে পরিস্ফুট। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত

এরপরে বলবো যতীনময় রায়ের কাহিনী নিয়ে বিমল রায়ের পরিচালনায় ১৯৪৪ সালে তৈরি ছবি উদয়ের পথের কথা। অবিভক্ত বঙ্গের এই ছবি প্রায় টানা এক বছরেরও বেশি সময় ধরে চলে বিভিন্ন প্রেক্ষাগৃহে। সে সময় সাম্যবাদের বক্তব্যবাহী এই ছবিটি একটি নজির সৃষ্টি করেছিল। এই ছবির চোখাচোখা সংলাপ খুবই জনপ্রিয় হয়েছিল সেই সময়। শোনা যায় কেউ কেউ নাকি এই সংলাপ মুখস্থ করার জন্য ছবিটি ২০-২৫ বারও দেখেছেন। যেমন ধরুন, দরিদ্র কিন্তু শিক্ষিত অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন অনুপ যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারকে নিয়োগপত্র বলেন, তখন ধনী ব্যবসায়ী পুত্র সৌরীন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি ইংরাজি ব্যবহার করেন না? তার উত্তরে অনুপ বলেন, হ্যাঁ করি, যখন ইংরেজি বলি। দুটো ভাষাই জানি কি না? এই অনুপের ভূমিকায় অভিনয় করেন রাধামোহন ভট্টাচার্য ও সুরেন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেন দেবী মুখোপাধ্যায়। এছাড়াও এই ছবিতে যারা ছিলেন তারা হলেন বিনতা বসু, রাজলক্ষ্মী দেবী, বিশ্বনাথ ভাদুরী, তুলসী চক্রবর্তী ও আরও অনেকে। এই ছবিতে আমরা পাই সাম্যবাদের বার্তা। তাই এই ছবি থেকে এখন আপনাদের জন্য সমবেত কণ্ঠে রইল এই গানটি।

হ্যাঁ, এতক্ষণে আপনারা বুঝেই গেছেন, আমি সেটা জানি, ঠিকই ধরেছেন। কবি মুকুন্দ দাসের জীবনী অবলম্বনে তৈরি হয়েছিল চলচ্চিত্র চারণ কবি মুকুন্দ দাস। কৈশোরে তিনি অশ্বিনী কুমার দত্ত এবং বঙ্গভঙ্গ নিয়ে তার অনুপ্রেরণামূলক ভাষণে গভীরভাবে প্রভাবিত হন। তরুণ কবি নিজের এবং তার সহমানুষদের অধিকারের জন্য সংগ্রাম ও লেখালেখি করে বাকি জীবন কাটানোর সংকল্প করেন। তিনি বিভিন্ন নাটক মঞ্চস্থ করেন এবং গ্রামীণ বাংলায় দেশপ্রেম জাগিয়ে তুলতে সফল হন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে বছরের পর বছর কারারুদ্ধ থাকতে হয়েছিল। 1968 সালে ফিল্ম ক্লাসিকের প্রযোজনায় এবং নির্মল চৌধুরীর পরিচালনায় স্বদেশী আন্দোলন ও গ্রামীণ বাংলার পটভূমিতে তৈরি হয় ছবি চারণ কবি মুকুন্দ দাস। সঙ্গীত পরিচালনায় ছিলেন পবিত্র চট্টোপাধ্যায়। এই ছবিতে গান গেয়েছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য, সুচিত্রা মিত্র, ছবি বন্দ্যোপাধ্যায় ও নির্মলেন্দু চৌধুরী। এখন সেই ছবি থেকে আপনাদের জন্য একটি গান।

এবারে বলবো এমন একটা ছবির কথা যা তৈরি হয়েছিল ঢাকায় জন্মগ্রহণকারী এক কবির জীবন নিয়ে। যদিও বাংলা বিভাজনের পর তিনি দেশাত্মবোধক নাটক লিখতে শুরু করেন, তার গ্রামীণ পরিবেশনা মানুষের মনে দেশপ্রেমের জন্ম দেয়, ফলে তার কপালে জোটে কারাবাস, রচনা নিষিদ্ধ করে দেওয়া হয়।

আজ আমরা একেবারে স্বাধীনতা দিবসের দোরগোড়ায় দাঁড়িয়ে, কিন্তু এতগুলো বছর স্বাধীনতা উপভোগ করার পরেও, তার স্বাদ আস্বাদন করার পরেও কোথায় যেন আমাদের প্রত্যেকের কাছে একটা আত্মবিশ্লেষণের দায়িত্ব এসে পড়ে। না, কেউ হয়তো বলে দেয় না, কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম স্বাধীনতার মানে কিছু কিছুভাবে বদলে যায়, আজকে তো এই স্বল্প সময়ে সেটা ধরা সম্ভব হলো না, তবু যেন নিজেদেরই মনে হয় যে কতটুকু স্বাধীনতা পেয়েছি আমরা, আজ বাক স্বাধীনতা কতটা, কতটা মনের কথা বলার স্বাধীনতা আছে, মনের কথা লেখার স্বাধীনতা আছে, কতটা নিরাপদে কাজ করার স্বাধীনতা আছে, অনেকগুলো ডাইমেনশনে, অনেকগুলো মাত্রায় স্বাধীনতা শব্দটা আমাদের বারে বারে নাড়া দিয়ে যায়। স্বাধীনতা উত্তর যে ভারতবর্ষ বা স্বাধীনতা উত্তর যে বাংলা কতটা মর্যাদা দিতে পেরেছে স্বাধীনতা কথাটা জানতে ইচ্ছে করে না। স্বাধীনতার পর এতগুলো দিন চলে গেল, এখনো প্রতিদিনের জীবনে, প্রতিদিনের যাপনে আমরা কতটা স্বাধীন তাও

কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলা চলচ্চিত্র। একটু ভেবে দেখুন তো হীরক রাজার দেশের কথা, সেটা কি আজও প্রাসঙ্গিক নয়? পৃথিবীর কত কত দেশের চলন ধরন, শাসকের চলন ধরন সবটা কেমন মিলে মিলে মিশে মিশে যায় না, কোনো একটা বিন্দুতে গিয়ে মেলে, আর তখনই তা হয়ে ওঠে বড্ড প্রাসঙ্গিক। আজকে সময় একেবারে শেষ, একদমই সময় নেই, তাই যেতে যেতে আপনাদের জন্য থাকলো হীরক রাজার দেশের এই গানটি।

এতক্ষণ শুনলেন হারানো দিনের গান, উপস্থাপনায় ছিলাম পাপড়ি ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময়ে 11:59 হয়ে 47 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 34 সেকেন্ড।

আপনি গান শুনছেন কিশোর কুমারের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে। এবারের গানটি শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং তার নিজের সুরে।

সলিল চৌধুরীর কথায় এবং সুরে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে পরপর শুনবেন আরও কয়েকটি গান।

0: আধুনিক গান শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।
1: কি লিখি তোমায়?

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী রাহুল দেববর্মণ।

আধুনিক গান শুনছেন রাহুল দেব বর্মনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন স্বপন চক্রবর্তীর কথায় এবং তার নিজের সুরে।

অনেক গান শুনছেন আশা ভোঁসলের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন গৌরী প্রসন্ন মজুমদারের কথায় এবং রাহুল দেব বর্মণের সুরে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:05। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের প্রথম গানটি শুনবেন দ্বিজেন মুখোপাধ্যায় এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। ছায়াছবির নাম বাবা তারকনাথ।

আরো একটু পথ চল, আরো একটু

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছায়াছবি মণিহার। প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মণিহার ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এবারে ছায়াছবির নাম বাঘিনী। প্রথম গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। এই মুহূর্তে শুনছেন বাঘিনী ছায়াছবির গান। এবার শিল্পী লতা মঙ্গেশকর।

0: ছায়াছবির গানের অনুষ্ঠানে এবার ফুলেশ্বরী। প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: বাবু মশাই, আজকে আমি গল্প শোনাই,

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবি গণদেবতা। প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: করে গাছ দে দুর্গা, আমার গাইতে সাজ হচ্ছে।
1: কে মানা করছে, গা না গা, গাইতে পারলে গা কেন?
0: হলো সই দেখে যা রে দেখে যা, ডাগর নয়ন

0: দুগ্গা রে, অ দুগ্গা, ধুকধুকুনি বুঝিস?
1: কি
0: ধুকধুকুনি? বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো হুসুস হুসুস করে খালি ধুকপুক ধুকপুক করছে, কেন বল দিনি?
2: শ্রাবণ এসে মাস চেনাগর ভরা ভাদুর মাসে,

0: Neçin?
1: আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান গণদেবতা ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন 3:02। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই শুনবেন রজনীকান্তের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমেই শুনলেন রজনীকান্তের গান, এবার শুনবেন অতুল প্রসাদী, শিল্পী মহেশ রঞ্জন সোম এবং সহশিল্পীবৃন্দ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার দ্বিজেন্দ্র গীতি শুনবেন, শিল্পী নীলা মজুমদার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার দেশাত্মবোধক গান, শিল্পী সুকৃতি সেন।

ছেলেদের মন হতে সকল ভয় ডর পতাকা দিন জমা সকলে হাত ধর ছেলেদের মন হতে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, এখন শুনছেন দেশাত্মবোধক গান। এবারে শিল্পী তাপস রায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে শুনলেন রজনীকান্তের গান, দ্বিজেন্দ্রগীতি, অতুল প্রসাদী। এখন শুনছেন দেশাত্মবোধক গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পরে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতি শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, রাগ দেশি, শিল্পী পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখার্জি, স্যারেঙ্গিতে আলরাখা কালবন্ধ। রাগ দেশি।

দেশের আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন পণ্ডিত মনোজিৎ মল্লিক, তবলায় অশোক মুখার্জি, সারেঙ্গিতে আল্লা রাখা কালবন্ত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন শিল্পী পার্থ বোস, রাগ কোমল ঋষভ আশাবারী, তবলায় অসিত জানা।

কুমুদ ঋষভ আশাহরি লাগে, সেতার বাদন শুনলেন, শিল্পী ছিলেন পার্থ বোস। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি আসছি উজ্জ্বল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 14ই আগস্ট, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। আজকে আপনাদের বলেছিলাম, কথা দিয়েছিলাম যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের কিছু অংশ শোনাব। আপনারা যদিও আপনাদের বার্তা, আপনাদের চিন্তাভাবনা পাঠান আমাদের 9903653992 তে, আজকেও আপনাদের বার্তার অপেক্ষায় থাকব, তবে কতটা পড়তে পারব জানি না, কারণ বড় উপন্যাস, তার কিছু অংশটা পড়ার চেষ্টা করব।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের অংশবিশেষ। 1176 সালের গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামের ওত্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লিতে পল্লিতে শত শত মৃন্ময় গৃহ, মধ্যে মধ্যে উচ্চ নীচ অট্টালিকা, আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পলাইয়াছে ঠিকানা নাই। আজ হাট বার হাট লাগে নাই, ভিক্ষার দিন ভিক্ষুকেরা বাহির হয় নাই, তন্তুবায় তাঁত বন্ধ করিয়া গৃহপ্রান্তে পড়িয়া কাঁদিতেছে, দাতারা দান বন্ধ করিয়াছে, অধ্যাপককে টোল বন্ধ করিয়াছে, শিশুও বুঝি আর সাহস করিয়া কাঁদে না। রাজপথে লোক দেখি না, সরোবরে স্নাতক দেখি না, কেবল শ্মশানে শৃগাল কুকুর। এক বৃহৎ অট্টালিকা, তাহার বড় বড় ছরওয়ালা থাম দূর হইতে দেখা যায়। তাহার অভ্যন্তর ঘরের ভিতর মধ্যাহ্ন অন্ধকারে এক দম্পতি বসিয়া ভাবিতেছে, তাহাদের সম্মুখে মন্বন্তর। মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড় ধনবান, কিন্তু আজ ধনী নির্ধনের এক দর। এই দুঃখপূর্ণ কালে ব্যাধিগ্রস্ত হইয়া তাহার আত্মীয় স্বজন দাস দাসী সকলেই গিয়াছে, কেহ মরিয়াছে কেহ পালাইয়াছে। সেই বহু পরিবার মধ্যে এখন তাহার ভার্যা ও তিনি।

স্বয়ং আর এক শিশু কন্যা তাহাদেরই কথা বলিতেছিলাম। তাহার ভার্যা কল্যাণী চিন্তা ত্যাগ করিয়া গোশালে গিয়া স্বয়ং গোদহন করিলেন। পরে দুগ্ধ তপ্ত করিয়া কন্যাকে খাওয়াইয়া গরুকে ঘাস জল দিতে গেলেন। ফিরিয়া আসিলে বলিলেন, এরূপে কদিন চলিবে? কল্যাণী বলিল, বড় অধিক দিন নয়, যতদিন চলে। আমি যতদিন পারি চালাই, তারপর তুমি মেয়েটি লইয়া শহরে যাইও। মহেন্দ্র কহিলেন, শহরে যদি যাইতেই হয় তবে তোমায় বা কেন এত দুঃখ দিই, চলো না এখনই যাই। এরপর দুজনে অনেক তর্ক বিতর্ক হইল। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তুমি পথ হাঁটিতে পারিবে কি? বেহারা তো সব মরিয়া গিয়াছে, গরু আছে তো গাড়োয়ান নাই, গাড়োয়ান আছে তো গরু নাই। আমি পথ হাঁটিব, তুমি চিন্তা করিও না। কল্যাণী মনে মনে স্থির করিলেন যে না হয় পথে মরিয়া পড়িয়া থাকিব, তবু তো ইহারা দুইজন বাঁচিবে। পরদিন প্রভাতে দুইজনে কিছু অর্থ সংগ্রহ লইয়া ঘরদোর চাবি বন্ধ করিয়া গরুগুলো ছাড়িয়া দিয়া কন্যাটিকে কোলে লইয়া রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করিলেন। যাত্রাকালে মহেন্দ্র বলিলেন, পথ অতি দুর্গম, পায়ে পায়ে ডাকাত লুটেরা ফিরিতেছে, শুধু হাতে যাওয়া উচিত নয়। এই বলিয়া মহেন্দ্র গৃহে ফিরিয়া বন্দুক গুলি বারুদ লইয়া গেলেন। দেখিয়া কল্যাণী বলিলেন, যদি অস্ত্রের কথা মনে করিলে তবে তুমি একবার সুকুমারীকে ধরো, আমিও হাতিয়ার লইয়া আসিব। এই বলিয়া কল্যাণী কন্যাকে মহেন্দ্রের কোলে দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। মহেন্দ্র বলিলেন, তুমি আবার কি হাতিয়ার লইবে? কল্যাণী আসিয়া একটি বিষের ক্ষুদ্র কৌট বস্ত্র মধ্যে লুকাইল। দুঃখের দিনে কপালে কি হয় বলিয়া কল্যাণী পূর্বেই বিষ সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন। জ্যৈষ্ঠ মাস, দারুণ রৌদ্র, পৃথিবী অগ্নিময়, বায়ুতে আগুন ছড়াইতেছে, আকাশ তপ্ত তামার চাঁদোয়ার মতো, পথের ধুলি সকল অগ্নিস্ফুলিঙ্গবৎ। কল্যাণী ঘামিতে লাগিলেন। কখনো বাবলা গাছের ছায়ায়, কখনো খেজুর গাছের ছায়ায় বসিয়া শুষ্ক পুষ্করিণীর কর্দম্ময় জল পান করিয়া কত কষ্টে পথ চলিলেন। মেয়েটি মহেন্দ্রের কোলে, এক একবার মহেন্দ্র মেয়েকে বাতাস দেয়, একবার নিবিড় শ্যামলপত্র রঞ্জিত সুগন্ধ কুসুমযুক্ত লতা বেষ্টিত বৃক্ষের ছায়ায় বসিয়া দুজনে বিশ্রাম করেন। কল্যাণী কিছুটা জল পান করিয়া স্নিগ্ধ হইলেন, কিন্তু দুইজনে ক্ষুধায় বড় কাতর হইলেন। তাহু সহ্য হয়, মেয়েটির ক্ষুধা তৃষ্ণা সহ্য হয় না, অতএব আবার তাহারা পথ বাহির হইলেন। এই অগ্নিতরঙ্গ সন্তরণ করিয়া সন্ধ্যার পূর্বে এক চটিতে পৌঁছলেন। মহেন্দ্রের মনে বড় আশা ছিল চটিতে গিয়া স্ত্রীকন্যার মুখে শীতল জল দিতে পারিবেন, প্রাণ রক্ষার জন্য মুখে আহার দিতে পারিবেন, কিন্তু কই, চটিতে তো মনুষ্য নাই, বড় বড় ঘর আছে, মনুষ্য সকল পালাইয়াছে। মহেন্দ্র তত নিরীক্ষণ করিয়া স্ত্রী কল্যাণীকে বলিলেন, তুমি একটু সাহস করিয়া একা থাকো, দেশে যদি গাই থাকে শ্রীকৃষ্ণ দয়া করুন, আমি দুধ আনিব। এই বলিয়া একটি মাটির কলসি হাতে করিয়া মহেন্দ্র নিষ্ক্রান্ত হইলেন। কল্যাণী কন্যাকে রইয়া সেখানে অপেক্ষা করিতে লাগিলেন। মহেন্দ্র চলিয়া গেলে কল্যাণী একা বালিকাকে লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুটির মধ্যে চারিদিক নিরীক্ষণ করিতেছিলেন। তাহার মনে বড় ভয় করিতেছিল, কেহ কোথাও নাই, কেবল শৃগাল কুকুরের রব। ভাবিতেছিলেন, কেন তাহাকে যাইতে দিলাম, নয় আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করিতাম। মনে করিলেন, চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসি, কিন্তু একটি দ্বারের কপাট বা অর্গল নাই। চারিদিক চাহিয়া দেখিতে দেখিতে সম্মুখস্থ দ্বারে একটা কি ছায়ার মতো দেখিলেন, মনুষ্যাকৃতি বোধ হয়, কিন্তু মনুষ্য বোধ হয় না, অতিশয় শুষ্ক শীর্ণ, অতিশয় কৃষ্ণবর্ণ উলঙ্গ বিকট আকার মনুষ্যের মতো কি যেন আসিয়া দাঁড়ে দাঁড়াইল। কিছুক্ষণ পরে সেই ছায়া যেন একটা হাত তুলিল, অস্থি চর্ম বিশিষ্ট অতি দীর্ঘ শুষ্ক হস্তের দীর্ঘ শুষ্ক অঙ্গুলি দ্বারা কাকে যেন সংকেত করিয়া ডাকিল। কল্যাণীর প্রাণ শুকাইল। তখন সেরূপ আর একটা ছায়া প্রথম ছায়ার পাশে আসায় দাঁড়ালো, তারপর আর একটা, কত হাসিল,
ধীরে ধীরে নিঃশব্দে তাহারা গৃহ মধ্যে প্রবেশ করিতে লাগিল। সেই প্রায় অন্ধকার গৃহ নিশীথ শ্মশানের মতো ভয়ঙ্কর হইয়া উঠিল। তখন সেই প্রেতবৎ মূর্তি সকল কল্যাণী ও তাহার

0: কন্যাকে ঘিরিয়া দাঁড়াইল। কল্যাণী প্রায় মূর্ছিতা হইলেন। কৃষ্ণবর্ণ শীর্ণ পুরুষেরা তখন কল্যাণী এবং তাহার কন্যাকে ধরিয়া তুলিয়া গৃহের বাহির করিয়া মাঠ পার করিয়া এক জঙ্গল মধ্যে প্রবেশ করিল। কিছুক্ষণ পরে মহেন্দ্র করিয়া দুগ্ধ লইয়া সেখানে উপস্থিত হইল। দেখিল কেহ কোথাও নাই। ইতস্তত অনুসন্ধান করিল, কন্যার নাম ধরিয়া শেষে স্ত্রীর নাম ধরিয়া অনেকক্ষণ ডাকিল, কিন্তু কোনো উত্তর পাইল না। যে বনমধ্যে দস্যুরা কল্যাণীকে নামাইল, সে বন অতি মনোরম। আলো নাই, শোভা দেখে এমন চক্ষু নাই। দরিদ্রের হৃদয়ান্তর্গত সৌন্দর্যের ন্যায় সে বনের সৌন্দর্য অদৃষ্ট রইল। দেহে আহার থাকুক বা না থাকুক, মনে ফুল আছে, ফুলের গন্ধে সে অন্ধকারেও আলো বোধ হইতেছিল। যখন দস্যুরা কল্যাণী আর তাহার কন্যাকে নামাইল, তাহারা ঘিরিয়া বসিল। তাহারা বাদানুবাদ করিতে লাগিল যে ইহা দিয়াকে লইয়া কি করা যায়। যা কিছু অলঙ্কার কল্যাণীর সঙ্গে ছিল তাহারা পূর্বেই হস্তগত করিয়াছিল। একদল তাহার বিভাগে ব্যতিব্যস্ত, অলঙ্কারগুলি বিভক্ত হইলে একজন দস্যু বলিল,
1: সোনার পালইয়া কি করিব, একখানে গহনা লইয়া কেহ আমাকে এক মুঠো চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, আজ কেবল গাছের পাতা খাইয়া আছি।
0: একজন এই কথা বলিলে সকলেই সেই রব গোল করিতে লাগিল,
1: চাল দাও, চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, সোনার রূপা চাই না।
0: দলগত তাহাদিওকে অনেক থামাইতে চাই চেষ্টা করিলেন, কিন্তু কেহ থামে না। ক্রমে উচ্চ কথা লাগিল, গালাগালি হইল, মারামারির উপক্রম। যে অলঙ্কার ভাগে পাইয়াছিল শেষে অলঙ্কার রাগে তাহারা দলপতির গায়ে ছুঁড়িয়া মারিল। দলপতি দু একজনকে মারিল। তখন সকলে দলপতিকে আক্রমণ করিয়া তাহাকে আঘাত করিল। দলপতিও অনাহারে শীর্ণকৃষ্ট ছিল, দু এক আঘাতেই ভূপতিত হইয়া প্রাণত্যাগ করিল। তখন ক্ষুধিত রুষ্ট উত্তেজিত জ্ঞান শূন্য দস্যুগণের মধ্যে সকলে বলিল,
1: শৃগাল কুকুরের মাংস খাইয়াছি, ক্ষুধায় প্রাণ যায়, এসো ভাই, আজ এই বেলাকে খাই, খাই খাই খাই যায়, কালি যায় কালি
0: বলিয়া উচ্চনাদ করিয়া উঠিল, এই বলিয়া সেই বিশীর্ণ দেহ কৃষ্ণকায় প্রেতবত মূর্তি সকল অন্ধকারে খল খল হাস্য করিয়া করতালি দিয়া নাচিতে আরম্ভ করিল। দলপতির দেহ পোড়াইবার জন্য একজন অগ্নি চালিতে প্রস্তুত হইল। শুষ্ক লতা কাষ্ঠ তৃণ আহরণ করিয়া চকমুখী শোলায় আগুন করিয়া সেই তৃণ কাষ্ঠ জ্বালিল। তখন অল্প অল্প অগ্নি চলিতে লাগিল। তখন একজন বলিল,
1: এই যদি যদি মহা মাংস খাইয়া ইয়াদ প্রাণ রাখিতে হয়, তবে এই বুড়ার শুকনো মাংস কেন খাই, আর যাহা লুটি আনিয়াছি তাহাই খাই, এসো এসো কচি মেয়েটাকে পোড়াইয়া খাই।
0: আর একজন করিল,
1: যাহাই বাবু পোড়া, আর ক্ষুধা সহ্য হয় না।
0: তখন সকলে লোলুপ হইয়া সেখানে কল্যাণী কন্যা যেখানে শুইয়াছিল সেই দিকে চাহিয়া দেখিল। দেখিল কল্যাণী বনমধ্যে পালাইয়াছে, শিকার পালাইয়াছে।
1: দেখিয়া শব্দে
0: সেই প্রেত মূর্তিগুলো দস্যুগল চারিদিকে ছুটিল, অবস্থা বিশেষে মনুষ্য হিংস্র জন্তু মাত্র। তখন দস্যুরা চিৎকার করিয়া চারিদিক হইতে ছুটিয়া আসিতে লাগিল। কন্যাটি ভয় পাইয়া আরো চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। কল্যাণী তাহাকে নিরস্ত হইয়া পলায়নের চেষ্টা করিলেন না। এক বৃহৎ বৃক্ষতলে কণ্টক শূন্য তৃণময় স্থানে বসিয়া কন্যাকে ক্রোড়ে করিয়া কেবল ডাকিতে লাগিলেন, কোথায় তুমি, যাহাকে আমি নিত্য পুজো করি, নিত্য নমস্কার করি, যাহার ভরসায় এই বনমধ্যে প্রবেশ করিতে পারিয়াছিলাম, কোথায় তুমি হে মধুসূদন, কোথায় কোথায় তুমি। সেই সময় ভয়ে ভক্তির প্রগাঢ়তায় ক্ষুধা তৃষ্ণার অবসাদে কল্যাণী ক্রমে বাহ্য জ্ঞান শূন্য আভ্যন্তরিক চৈতন্যময় হইয়া শুনিতেছিলেন, যেন অন্তরিক্ষে স্বর্গীয় স্বরে গীত হইতেছে, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধুকৈট ভারে। কল্যাণী বাল্যকালাপটি শুনিয়াছিলেন যে দেবর্ষি গগন পথে বিনা যন্ত্রে হরিনাম করিতে করিতে ভুবন ভ্রমণ করিয়া থাকেন। তাহার মনে সেই কল্পনা জাগরিত হইতে লাগিল। মনে মনে দেখিতে পারিলেন শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু, শুভ্র বসন।

শরীর মহামুনি বিনা হস্তে যেন চন্দ্রালোক প্রদীপ্ত নীল আকাশ পথে গাইতেছেন, হরে মুরারে মধুকৈঠ ভারে। ক্রমে গীত নিকটবর্তী হইতে লাগিল, আরো স্পষ্ট করিয়া তিনি শুনিতে লাগিলেন, হরে মুরারে মধুকৈঠ ভারে। ক্রমে আরো নিকটে আরো স্পষ্ট, হরে মুরারে মধুকৈঠ ভারে। শেষে কল্যাণীর মাথার উপর বনস্থলী প্রতিধ্বনিত করিয়া গীত বাজিল, হরে মুরারে মধুকৈঠ ভারে। কল্যাণী তখন নয়ন মিলন করিলেন সেই অর্ধস্ফুট বনান্ধকার মিশ্রিত চন্দ্ররশ্মিতে, দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শুশ্রু, শুভ্র বসন ঋষি মূর্তি। অন্য মনে কল্যাণী মনে করিলেন প্রণাম করিব, কিন্তু প্রণাম করিতে পারিলেন না। মাথা নোয়াইয়া একেবারে চেতনা শূন্য হইয়া ভূতল শায়িনী হইলেন। সে বনমধ্যে এক প্রকাণ্ড ভূমিখণ্ডে ভগ্ন শিলাখণ্ড সকলে পরিবেষ্টিত হইয়া একটি বড় মঠ রইয়াছে। সেই মঠের একটি কুঠারি মধ্যে একটি বড় কুঁদো জ্বলিতেছিল, তাহার ভিতর কল্যাণীর প্রথম চৈতন্য হইলে আবার দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র বসন মহাপুরুষ। কল্যাণী বিস্মিত লোচনে চাহিতে লাগিলেন, এখনো স্মৃতি পুনরাগমন করিতেছিল না। মহাপুরুষ বলিলেন, মা, এ দেবতার ঠাঁই, শঙ্কা করিও না, একটু দুধ আছে, তুমি দুধ খাও, তারপর তোমার সহিত কথা কহিব। কল্যাণী প্রথমে কিছুতে বুঝতে পারিলেন না, তারপর ক্রমে ক্রমে মনের মধ্যে কিছুটা স্থৈর্য হইলে গলায় আঁচল দিয়া সেই মহাত্মাকে একটি প্রণাম করিলেন। তিনি সুমঙ্গল আশীর্বাদ করিয়া গৃহান্তর হইতে একটি সুগন্ধ মৃত পাত্র বাহির করিলেন। সেই জ্বলন্ত অগ্নিতে দুগ্ধ উত্তপ্ত করিয়া কল্যাণীকে দিয়া বলিলেন, মা, কন্যাকে কিছু খাওয়াও, আপনিও কিছু খাও, তাহার পর কথা কহিবে। কল্যাণী হৃষ্টচিত্তে কন্যাকে দুগ্ধপান করাইতে আরম্ভ করিলেন, কিন্তু নিজে কিছু খাইলেন না। কল্যাণী কহিলেন, আমাকে দুধ খাইতে আজ্ঞা করিবেন না, বাধা আছে, আমি খাইব না। আপনি দেবতা, আপনাকে বলিব, আমার স্বামী পর্যন্ত অভুক্ত আছেন, তাহার সাক্ষাৎ না পাইলে কিংবা তাহার ভোজন সংবাদ না শুনিলে আমি কি প্রকারে খাইব। ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী কোথায়? তাহা জানি না, তিনি দুধের সন্ধানে বাহির হইলে পরে দস্যুরা আমাকে চুরি করিয়া লইয়া আসিয়াছে। তখন ব্রহ্মচারী একটি একটি করে প্রশ্ন করিয়া কল্যাণী এবং তাহার স্বামীর বৃত্তান্ত সমুদয় অবগত হইলেন। কল্যাণী স্বামীর নাম বলিলেন না, বলিতে পারেন না, কিন্তু আর তার পরিচয়ের পর ব্রহ্মচারী বুঝিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি মহেন্দ্রের পত্নী? কল্যাণী নিরুত্তর হইয়া যে অগ্নিতে দুগ্ধ তপ্ত করিতেছিল অবনত মুখে তাহাতে কাষ্ঠ প্রদান করিতে লাগিলেন। ব্রহ্মচারী বলিলেন, তুমি আমার বাক্য পালন করো, দুগ্ধ পান করো, আমি তোমার স্বামীর সংবাদ আনিতেছি। রাত্রি অনেক, চাঁদ মাথার উপর, পূর্ণচন্দ্র নহে, আলো তত প্রখর নহে, এক অতি বিস্তীর্ণ প্রান্তরের উপর সেই অন্ধকারের ছায়া বিশিষ্ট অস্পষ্ট আলো পড়িয়াছে। সেই আলোতে মাঠের এপার ওপার দেখা যাইতেছে না, মাঠে কি আছে কে আছে দেখা যাইতেছে না। ব্রহ্মচারী পাহাড়ের উপর উঠিয়া শিখরে দাঁড়াইয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিলেন। কি শুনিতে লাগিলেন বলিতে পারি না। সেই অনন্ত তুল্য প্রান্তরের কোনো শব্দ নাই, কেবল বৃক্ষাদির মর্মর শব্দ। এক স্থানে পাহাড়ের নিকট বড় জঙ্গল, উপরে পাহাড়, নিচে রাজপথ, মধ্যে সেই জঙ্গল। সেখানে কি শব্দ হইল বলিতে পারি না। ব্রহ্মচারী সেই দিকে গেলেন, নিবিড় জঙ্গল মধ্যে প্রবেশ করিলেন, দেখিলেন সেই বন মধ্যে বৃক্ষরাজির অন্ধকারে তলদেশে সারি সারি গাছের নিচে মানুষ বসিয়া আছে। মানুষ সকল দীর্ঘাকায়, কৃষ্ণকায়, সশস্ত্র, বিট পরিচ্ছেদে নিপতিত জ্যোৎস্নায় তাহাদের মার্জিত আয়ুধ সকল জ্বলিতেছে। এমন 200 লোক বসিয়া আছে।

একটি কথাও কহিতেছে না। ব্রহ্মচারী ধীরে ধীরে তাহাদিগের মধ্যে গিয়া কি একটা ইঙ্গিত করিলেন। কেহ উঠিল না, কেহ কথা কহিল না, কেহ কোনো শব্দ করিল না। তিনি সকলের সম্মুখ দিয়া সকলকে দেখিতে দেখিতে লাগিলেন। অন্ধকারে মুখপানে চাহিয়া নিরীক্ষণ করিতে করিতে গেলেন, যেন কাহাকে খুঁজিতেছেন পাইতেছেন না। খুঁজিয়া খুঁজিয়া একজনকে চিনিয়া তাহার অঙ্গ স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন। ইঙ্গিত করিতেই সে উঠিল। ব্রহ্মচারী তাহাকে লইয়া দূরে আসিয়া দাঁড়াইলেন। এই ব্যক্তি যুবা পুরুষ, ঘন কৃষ্ণ গুম্ফস্রোতে তাহার চন্দ্রবদন আবৃত। সে বলিষ্ঠাকায়, অতি সুন্দর পুরুষ। সে গৈরিক বসন পরিধান করিয়াছে, সর্বাঙ্গে চন্দন শোভা। ব্রহ্মচারী তাহাকে বলিলেন, ভবানন্দ, মহেন্দ্র সিংহের কোন সংবাদ রাখো। ভবানন্দ তখন বলিলেন, মহেন্দ্র সিংহ আজ প্রাতে স্ত্রী পুত্র লইয়া গৃহত্যাগ করিয়া যাইতেছিল চটিতে। এই পর্যন্ত বলাতে ব্রহ্মচারী বলিলেন, চটিতে যাহা ঘটিয়াছে তাহা জানি। কে করিল? গেঁও চাষা লোক বোধ হয়। এখন গ্রামের চাষা ভুষো পেটের জ্বালায় ডাকাত হইয়াছে। আজকাল কে ডাকাত নয়, আমরা আজ লুটিয়া খাইয়াছি। কোতোয়াল সাহেবের দুই মন চাউল যাইতেছিল, তাহা গ্রহণ করিয়া বৈষ্ণবের ভোগে লাগাইয়াছি। ব্রহ্মচারী হাসিয়া বলিলেন, চোরের হাত হতে আমি তাহার স্ত্রী কন্যাকে উদ্ধার করিয়াছি, এখন তাহাদিয়াকে মঠে রাখিয়া আসিয়াছি। তোমার উপর এখন ভার, মহেন্দ্রকে খুঁজিয়া তাহার স্ত্রী কন্যা তাহার জিম্মা করিয়া দাও। এখানে জীবানন্দ থাকিলে কার্যোদ্ধার হইবে। ভবানন্দ স্বীকৃত হইলেন। ব্রহ্মচারী তখন স্থানান্তরে গেলেন। চটিতে বসিয়া বসিয়া ভাবিয়া কোনো ফলোদয় হইবে না বিবেচনা করিয়া মহেন্দ্র গাত্রোত্থান করিলেন। নগরে গিয়া রাজপুরুষদিগের সহায়তায় স্ত্রী কন্যার অনুসন্ধান করিবেন, এই বিবেচনায় সেদিকেই চলিলেন। কিছু দূর গিয়া পথিমধ্যে দেখিলেন কতগুলো গরুর গাড়ি ঘেরিয়া অনেকগুলি সিপাহী চলিয়াছে। 1176 সালে বাংলা প্রদেশ ইংরেজের শাসনাধীন হয় নাই। ইংরেজ তখন বাংলার দেওয়ান, তাহারা খাজনার টাকা আদায় করিয়া লন, কিন্তু বাঙালির প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের কোনো ভার লয়েন না। তখন টাকা লইবার ভার ইংরেজের, আর প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ঠ নরাধম বিশ্বাসন্তা মনুষ্য কুল কলঙ্ক মির্জাফরের ওপর। মির্জাফর আত্মরক্ষায় অক্ষম, বাংলা রক্ষা করিবে কি প্রকারে? মির্জাফর গুলি খায়, ঘুমায়, ইংরেজ টাকা আদায় করে, ডিসপ্যাচ লেখে, বাঙালি কাঁধে আর উৎসন্নে যায়। বাংলার কর ইংরেজের প্রাপ্য, কিন্তু শাসনের ভার নবাবের ওপর। এমনই এক সময় কলিকাতার কোম্পানির ধনাগারে যাইতেছিল সিপাহীর পাহারায় গাড়ি বোঝাই হইয়া। রৌদ্রের দিনে সিপাহীরা পথে চলে না, রাত্রে চলে। চলিতে চলিতে সেই খাজনার গাড়ি আর সৈন্য সামন্তে মহেন্দ্রের গতিরোধ হইল। মহেন্দ্র সিপাহী ও গরুর গাড়ি কর্তৃক পথরুদ্ধ দেখিয়া পাশ দিয়া দাঁড়াইলেন। তথাপি সিপাহীরা তাহার গা ঘেঁষিয়া দেখিয়া তিনি এটা বিবাদের সময় নয় বিবেচনা করিয়া পথি পার্শ্বস্থ জঙ্গলের ধারে গিয়া দাঁড়াইলেন। একজন সিপাহী বলিল, মহেন্দ্রের হাতে বন্দুক দেখিয়া এ বিশ্বাস তাহার দৃঢ় হইল। সে তাড়াইয়া গিয়া মহেন্দ্রের গলা ধরিল এবং চোর বলিয়া সহসা এক ঘুষা মারিল এবং বন্দুক কাড়িয়া লইল। মহেন্দ্র রিক্ত হস্তে কেবল ঘুষাটি ফিরাইয়া মারিলেন। মহেন্দ্র একটু রাগ বেশি হইয়াছিল, বাই বাহুল্য। ঘুষাটি খাইয়া সিপাহী মহাশয় ঘুষির ঘুরিয়া অচেতন হইয়া রাস্তায় পড়িলেন। তখন তিন চারিজন সিপাহী আসিয়া মহেন্দ্রকে ধরিয়া চোরে টানিয়া সেনাপতি সাহেবের নিকট লইয়া গেল এবং সাহেবকে বলিল, এই ব্যক্তি একজন সিপাহীকে খুন করিয়াছে। সাহেব পাইপ খাইয়াছিলেন, খাইতেছিলেন, মদের ঝোঁকে একটু বিহ্বল ছিলেন। বলিলেন, সিপাহীরা বুঝিতে পারিলেন না বন্দুকধারী ডাকাতকে তাহারা কি প্রকারে বিবাহ করিবে, কিন্তু নেশা ছুটলে সাহেবের মত ফিরিবে, বিবাহ করিতে হইবে না বিবেচনায় তিন চারিজন সিপাহী গরুর গাড়িতে মহেন্দ্রকে হাতে পায়ে বাঁধিয়া তুলিয়া দিল। মহেন্দ্র দেখিলেন এত লোকের সঙ্গে জোর করা বৃথা, জোর করিয়া মুক্তি লাভ হইবেই বা কি করে। স্ত্রী কন্যার শোকে মহেন্দ্র কাতর, বাঁচিবার কোনো ইচ্ছা ছিল না। সিপাহীরা মহেন্দ্রকে উত্তম করিয়া গাড়ির চাকার সঙ্গে বাঁধিল। এদিকে ব্রহ্মচারীর আজ্ঞা পাইয়া ভবানন্দ মৃদু মৃদু হরিনাম করিতে করিতে যে চটিতে মহেন্দ্র বসিয়াছিল সেই চটির দিকে চলিলেন। সেখানে মহেন্দ্রের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে কিনা বিবেচনা করিলেন। সেই সময় হঠাৎই সেই সিপাহীদের সঙ্গে তাহার সাক্ষাৎ হইল। ভবানন্দ তালপাহাড়

0: হইতে যে চটির দিকে চলিতেছিলেন তার মাঝখানে তিনিও মহেন্দ্রের ন্যায় সিপাহীদিগকে পাশ দিলেন। একে সিপাহীদিগের সহজ বিশ্বাস ছিল এই চালান লুট করিবার জন্য ডাকাতরা অবশ্যই চেষ্টা করিবে, তাতে আবার পথিমধ্যে একজন ডাকাতকে গ্রেপ্তার করিয়াছে। কাজে কাজেই ভবানন্দকে আবার রাত্রিকালে পাশ দিতে দেখিয়া তাহাদিগের বিশ্বাস হইল যে এহ আর একজন ডাকাত। অতএব তৎক্ষণিক সিপাহীরা তাকে ধৃত করিল। ভবানন্দ মৃদু হাসিয়া বলিলেন, কেন বাপু? সিপাহি বলিল, তুম ডাকু হো, দেখিতে পাইতেছ কেরুয়া বসন পরা ব্রহ্মচারী আমি, ডাকাতি এইরকম
1: অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী ডাকাতি করে।
0: এই বলিয়া সিপাহী ভবানন্দের গলা ধাক্কা দিয়া টানিয়া আনিল। ভবানন্দের চক্ষু সে অন্ধকারে চলিয়া উঠিল। তিনি আর কিছু না বলিয়া বিনীতভাবে বলিলেন, হ্যাঁ প্রভু, কি করিতে হইবে আজ্ঞা করুন। সিপাহী ভবানন্দের বিনয় সন্তুষ্ট হইল,
1: লেও মাথে পরে এক মোট লেও।
0: এই বলিয়া সিপাহি ভবানন্দের মাথার উপর একটা তোলপি চাপাইয়া দিল। তখন আর এক সিপাহি তাহাকে বলিল,
1: না পালাবে, আর এক জনকে যেখানে বাঁধিয়া রাখিয়াছ একে গাড়ি সেখানে বাঁধিয়া রাখো।
0: ভবানন্দের তখন কৌতূহল হইল যে বেঁধে রেখেছে কাকে। তখন ভবানন্দ মাথার তোলপি ফেলিয়া যে সিপাহি তোলপি মাথায় তুলিয়া দিয়াছিল তাহার গালে এক চর মারিলেন। সুতরাং সিপাহি ভবানন্দকে বাঁধিয়া গাড়ির উপর তুলিয়া দিল, মহেন্দ্রের নিকট ফেলিল। ভবানন্দ চিনিল সেই মহেন্দ্র সিংহ। সিপাহীরা পুনরায় অন্যমনস্ক কোলাহল করিতে করিতে চলিল, আর গরুর গাড়ির চাকার কচকচ কচকচ শব্দ হইতে লাগিল। ভবানন্দ ধীরে ধীরে কেবল মহেন্দ্র মাত্র শুনিতে পাইরূপ স্বরে বলিলেন, মহেন্দ্র সিংহ, আমি তোমায় চিনি, তোমার সাহায্যের জন্যই আমি এখানে আসিয়াছি। কে আমি তাহা এখন তোমার শুনিবার প্রয়োজন নাই, আমি যাহা বলি সাবধানে তাহা করো, তোমার হাতের বাঁধনটা গাড়ির চাকার উপর রাখো। মহেন্দ্র বিস্মিত হইলেন, কিন্তু বিনা বাক্য ব্যয় ভবানন্দের কথা মতো কাজ করিলেন। অন্ধকারে গাড়ির চাকার নিকট একটুখানি সরিয়া গিয়া হস্ত বন্ধন রজ্জু চাকায় স্পর্শ করাইয়া রাখিলেন। চাকার ঘর্ষণে ক্রমে দড়ি কাটিয়া গেল, তারপর পায়ের দড়ি এরূপ করিয়া কাটিলেন। এরূপ বন্ধন হইতে মুক্ত হইবার পর ভবানন্দের পরামর্শে নিশ্চেষ্ট হইয়া গাড়ির উপরে পড়িয়া রইলেন। ভবানন্দ সেরূপ বন্ধন ছিন্ন করিলেন, উভয়ই নিস্তব্ধ। যেখানে সেই জঙ্গলের কাছে রাজপথে দাঁড়াইয়া ব্রহ্মচারী চারিদিক নিরীক্ষণ করিয়াছিলেন, সেই পথেই ইহাদের যাইবার পথ। সেই পাহাড়ের নিকট সিপাহীরা পৌঁছলে দেখিল পাহাড়ের নিচে একটা ঢিপির ওপর একটি মানুষ দাঁড়াইয়া আছে। চন্দ্রদীপ্ত নীল আকাশে তাহার কালো শরীর চিত্রিত হইয়াছে দেখিয়া হাওলাদার বলিল,
1: আরেকজন ওকে ধরিয়ান ধরিয়ান, মঠ বহিবে।
0: তখন একজন সিপাহী তাকে ধরিতে গেল। সিপাহী ধরিতে যাইতেছে, সে ব্যক্তি স্থির দাঁড়াইয়া আছে, নড়ে না। সিপাহী তাকে ধরিল, সে কিছু বলিল না। ধরিয়া তাকে হাওলদারের নিকট আনিল, তখনও কিছু বলিল না। হাওলদার বলিলেন,
1: ওর মাথায় মোড় দাও।
0: সিপাহী তার মাথায় মোড় দিল, সে মাথায় মোট লইল। তখন হাওলদার পিছন ঘুরিল, তখন হঠাৎ একটা পিস্তলের শব্দ। হাওলাদারের মস্তক বিদ্ধ হইয়া ভূতলে পড়িয়া প্রাণত্যাগ করিল। বলিয়া একজন সিপাহী ছুটিয়া মুটিয়ার হাত ধরিল। মুটিয়ার হাতে তখন পিস্তল। মুটিয়া মাথার মোট ফেলিয়া দিয়া পিস্তল উল্টাইয়া ধরিয়া সেই সিপাহীর মাথায় মারিল। সিপাহীর মাথা ভাঙিয়া গেল, সে নিরস্ত হইল। সে সময় হরি হরি হরি হরি হরি হরি হরি শব্দ করিয়া 200 শস্ত্রধারী লোক আসিয়া সিপাহীদিগকে ধরিল। সিপাহীরা তখন সাহেবের আগমন প্রতীক্ষা করিতেছিল। সাহেব ডাকাত পড়িয়াছে বিবেচনা করিয়া 70 গাড়ির কাছে আসিয়া চতুষ্কোণ করিবার আজ্ঞা দিলেন। ইংরেজরা নেশা হইলে বিপদ তাদের থাকেন, বিপদের সময় নেশা থাকে না। তখন সিপাহীরা চারিদিকে সম্মুখ হইয়া চতুষ্কোণ করিয়া দাঁড়াইল। অধ্যক্ষের পুনর্বার আজ্ঞা হইবে, তাহারা বন্দুক তুলিয়া ধরিল। এমন সময় সাহেবের কোমর হইতে তাহার ওষিকে কাড়িয়া লইল, লইয়াই এক আঘাতে তাহার মস্তক ছেদন করিল। সাহেব ছিন্ন শির হইয়া অশ্ব হইতে পড়িয়া গেল। তাহার ফায়ারের হুকুম দেওয়া হইল না। সকলে দেখিল যে এক ব্যক্তি গাড়ির উপর দাঁড়াইয়া তরবারি হস্তে হরি হরি শব্দ করিতেছে এবং সিপাহি মার বলিতেছে। সে ভবানন্দ। সহসা অধ্যক্ষকে ছিন্ন শির দেখিয়া এবং রক্ষার জন্য তাহার নিকট আজ্ঞা না পাইয়া সিপাহীরা কিয়ৎক্ষণ ভীত নিশ্চেষ্ট ছিল। অবশেষে তেজস্বী দস্যুরা তাহাদিগকে অনেক হত এবং আহত করিল। গাড়ির নিকট আসিয়া টাকার বাক্স সকল হস্তগত করিল। সিপাহীরা ভগ্নোৎসাহ ও পরাভূত হইয়া পলায়ন পর হইল। তখন যে ব্যক্তি ঢিবির উপর দাঁড়াইয়াছিল শেষে যুদ্ধের প্রধান নেতৃত্ব গ্রহণ করিয়াছিল, সে ভবানন্দের নিকট আসিল। উভয় তখন আলিঙ্গন করিলে ভবানন্দ বলিলেন, ভাই জীবানন্দ, সার্থক ব্রত গ্রহণ করিয়াছিলে। জীবানন্দ বলিল, ভবানন্দ, তোমার নামও সার্থক হোক। মহেন্দ্র শকট হইতে নামিয়া একজন সিপাহীর প্রহরণ কারিয়া লইয়া যুদ্ধে যোগ দিবার উদ্যোগী হইয়াছিল, কিন্তু এমন